আকাশবাণী মুর্শিদাবাদ, আজ সোমবার, 25শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 31শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 15ই জুন 2026 খ্রিস্টাব্দ। আজকের সূর্যোদয় হয়েছে ভোর 4:55। আজ সূর্যাস্ত হবে সন্ধে 6:20। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:56 হয়ে 10 সেকেন্ড। শ্রোতা বন্ধুদের জানাই সুপ্রভাত।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন অমৃতবাণী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে। আমাদের সকল ইন্দ্রিয়ের অপেক্ষা চক্ষুর উপর বিশ্বাস অধিক। কিছুতে যাহা বিশ্বাস না করি, চক্ষে দেখিলেই তাহাতে বিশ্বাস হয়। অথচ চক্ষের ন্যায় প্রবঞ্চক কেহ নহে। যে সূর্যের পরিমাণ লক্ষ লক্ষ যোজনে হয় না, তাহাকে একখানি স্বর্ণথালির মতো দেখি। প্রকাণ্ড বিশ্বকে একটি ক্ষুদ্র নক্ষত্র দেখি। যে চন্দ্রের দূরতা সূর্যের দূরতার চারিশত ভাগের এক ভাগও নহে, তাহা সূর্যের সমদূরবর্তী দেখায়। যে পরমাণুতে এই জগৎ নির্মিত, তাহার একটিও দেখিতে পাই না। আণুবীক্ষণিক জীব জৈবনিকাদি কিছুই দেখিতে পাই না। এই অবিশ্বাসযোগ্য চক্ষুকেই আমাদের বিশ্বাস। দর্শনেন্দ্রিয়ের এইরূপ শক্তিহীনতার গতিকে আমরা জগতের পরিমাণ বৈচিত্র্য কিছুই বুঝিতে পারি না। জ্যোতিষ্কাদি অতি বৃহৎ পদার্থকে ক্ষুদ্র দেখি এবং অতি ক্ষুদ্র পদার্থ সকলকে একেবারে দেখিতে পাই না। ভাগ্যক্রমে মন বাহ্যেন্দ্রিয়া অপেক্ষা দূরদর্শী, অদর্শনীয় বিজ্ঞান দ্বারা মৃত হইয়াছে। সে পরিমাণ অতি বিস্ময়কর। জল যেরূপ বুদবুদ উঠিয়া তখনই বিলীন হয়, পৃথিবীতে মনুষ্য সেইরূপ জন্মিতেছে ও মরিতেছে। পুত্রের পিতা ছিল, তাহার পিতা ছিল, এইরূপ অনন্ত মনুষ্য শ্রেণী পরম্পরা সৃষ্ট এবং গত হইয়াছে, হইতেছে এবং যত দূর বুঝা যায় ভবিষ্যতেও হইবে। ইহার আদি কোথা? জগদাদির সঙ্গে কি মনুষ্যের আদি, না পৃথিবীর সৃষ্টির বহু পরে প্রথম মনুষ্যের সৃষ্টি হইয়াছে? পৃথিবীতে মনুষ্য কত কাল আছে? তবে জগতের আদি আছে কিনা কেহ কেহ এই তর্ক তুলিয়া থাকেন। সৃষ্টি অনাদি, এ জগৎ নিত্য, ও সকল কথায় বুঝায় যে সৃষ্টির আরম্ভ নাই, কিন্তু সৃষ্টি একটি ক্রীড়া, ক্রীড়া মাত্র, কোনো বিশেষ সময়ে কৃত হইয়াছে। অতএব সৃষ্টি কোনো কাল বিশেষে হইয়া থাকিবে। অতএব সৃষ্টি অনাদি বলিলে অর্থ হয় না। যাহারা বলেন সৃষ্টি হইতেছে, যাইতেছে, আবার হইতেছে, এইরূপ অনাদিকাল হইতে হইতেছে, তাহারা প্রমাণশূন্য বিষয়ে বিশ্বাস করেন। এ কথার নৈসর্গিক প্রমাণ নাই। বিজ্ঞানের অদ্যপি এমত শক্তি হয় নাই যে জগৎ অনাদি কি আদি তাহার মীমাংসা করেন। কোন কালে সে মীমাংসা হইবে কি না, তাহাও সন্দেহের স্থল। তবে এককালে জগতের যে এ রূপ ছিল না, বিজ্ঞান ইহা বলিতে সক্ষম। ইহা বলিতে পারে যে এই পৃথিবী এইরূপ তৃণ শস্য বৃক্ষময়ী সাগর পর্বতাদি পরিপূর্ণ জীবসংকুলা জীবাশ উপযোগিনী ছিল না। গগন এককালে এরূপ সূর্য চন্দ্র নক্ষত্রাদি বিশিষ্ট ছিল না। একদিন তখন দিন হয় নাই। এককালে জল ছিল না, ভূমি ছিল না, বায়ু ছিল না। কিন্তু যাহাতে এই চন্দ্র সূর্য তারা হইয়াছে, যাহাতে জল বায়ু ভূমি হইয়াছে, যাহাতে নদ নদী সিন্ধু বনবিটপি বৃক্ষ তৃণ লতা পুষ্প পশু পক্ষী মানব হইয়াছে, তাহা ছিল। জগতের রূপান্তর ঘটিয়াছে ইহা বিজ্ঞান বলিতে পারে। কবে ঘটিল, কি প্রকারে ঘটিল, তাহা বিজ্ঞান বলিতে পারে না।
তবে ইহাই বলিতে পারে যে সকলই নিয়মের বলে ঘটিয়াছে, ক্ষণিক ইচ্ছাধীন নহে। যে সকল নিয়মে অদ্যাপি জড় প্রকৃতি শাসিতা হইয়াছে, সেই সকল নিয়মের ফলেই এই ঘোর রূপান্তর ঘটিয়াছে। সেই সকল নিয়মই, তবে আর সেরূপ রূপান্তর দেখি না কেন? দেখিতেছি তিল তিল করিয়া মুহূর্তে মুহূর্তে জগতের রূপান্তর ঘটিতেছে। কোটি কোটি বৎসর পরে পৃথিবী কি ঠিক এইরূপ থাকিবে? তাহা নহে। শুনলেন অমৃতবাণী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে।

0: এতক্ষণ ভক্তিগীতের আসরে শিল্পীরা ছিলেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, অনুপ ঘোষাল এবং সহজ মা। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আকাশবাণী কলকাতা কেন্দ্রের 6টা 20 বাংলা খবর।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। সেদেশের রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ NTA-র। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকারের 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচি আজ শুরু হবে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ আইভরি কোস্ট ইকুয়েডরের মুখোমুখি, পরের ম্যাচে সুইডেন তিউনিশিয়ার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সেদেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সেদেশের রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনির সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। ফ্রান্সের নিসে সফরের প্রথম পর্ব শেষে গতরাতে প্রধানমন্ত্রী ব্রাতিস্লাভায় পৌঁছন। শ্রী মোদী বলেন, এই সফর ভারত ও স্লোভাকিয়ার সম্পর্ক আরও গভীর করার এবং দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলি খুঁজে বের করার সুযোগ করে দেবে। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার

0: স্লোভাকিয়ার লুচনিকা এনসেম্বল দলের সঙ্গীতশিল্পীরা বন্দে মাতরম পরিবেশন করেন। এর আগে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের নিস শহরের ঐতিহাসিক ভিলা কেরিলোসে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। প্রতিরক্ষা প্রযুক্তি এবং ব্যবসা ও বাণিজ্য সহ দুই দেশের মধ্যে আন্তর্জাতিক স্তরে বিশেষ কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে আলোচনা হয়। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো নিসের প্যালে দে এক্সপোজিশনে যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করেন। ভারতের ক্রমবর্ধমান উদ্বোধন এবং দেশীয় স্টার্টআপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ফ্রান্স বন্ধনের শক্তিকে গুরুত্ব দিয়ে বলেন, অনেক দেশের মধ্যেই বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতা রয়েছে, কিন্তু ভারত এবং ফ্রান্স তিনি বলেন, ভারত ফ্রান্স অংশীদারিত্ব পারস্পরিক আস্থা, স্থায়ী সম্পর্ক, মূল্যবোধ এবং ভবিষ্যতের সম্ভাবনার লক্ষ্যে অবিচল।
1: ভারত ও ফ্রান্স কা রিশতা, ইস রিশতে মে কানেকশন ভি হ্যায়, কনভিকশন ভি হ্যায়, ইনোভেশন ভি হ্যায়, ইন্সপিরেশন ভি হ্যায়, শেয়ার্ড ভ্যালুজ হ্যায়, শেয়ার্ড ভিজন ভি হ্যায়। অর ইসি রিশতে কি নিউ পর বিতে বর্ষো মে হমনে সাথ মিলকর নই পহলে শুরু কি হ্যায় অর বৈশ্বিক চুনৌতিয়ো কে সমাধান খোজনে কা ভরসক প্রয়াস কিয়া হ্যায়।
0: ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এই সম্মেলনে G7 এর সদস্য দেশগুলি অংশ নিচ্ছে। সদস্য দেশগুলির পাশাপাশি ফ্রান্স, ভারত, ব্রাজিল, মিশর, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরশাহীকে সহযোগী দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। এই নিয়ে 13 বার G7 শীর্ষ সম্মেলনে ভারত অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনের আনুষ্ঠানিক কাঠামো অনুযায়ী আজ থেকে শুরু হওয়া রুদ্ধোদ্ধার অধিবেশনগুলিতে নেতারা ভূ রাজনৈতিক সমস্যা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, সুষম অর্থনৈতিক বৃদ্ধি এবং প্রধান আন্তর্জাতিক সংকটগুলি নিয়ে আলোচনা করবেন। স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা নিট ইউজির পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। পরীক্ষার্থীরা NTA ওয়েবসাইট neet.nta.nic.in থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। চলতি মাসের 21 তারিখে দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে পরীক্ষার্থীদের তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফের যাচাই করে নিতে অনুরোধ করেছে NTA। মহারাষ্ট্রের সোলাপুর গ্রামীণ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ওই পথ দুর্ঘটনায় শিশুসহ 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 5 জন। কেন্দ্রে NDA সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, সকলের অন্তর্ভুক্তি অর্থনীতির নতুন চালিকা শক্তি। রাজ্যের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিস দত্তর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10:00 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকারের 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচি আজ শুরু হবে। 17 জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং আবেদন গ্রহণের কাজ এক ছাতার তলায় সম্পন্ন করার লক্ষ্যেই এই শিবির। সেখানে অন্নপূর্ণা যোজনা, PM কিষাণ যোজনা, বিধবা ও বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির সুবিধা পেতে নাম নথিভুক্ত করা যাবে। আধার, ভোটার বা অন্য নথিতে ভুল থাকলে তা সংশোধনের ব্যবস্থা থাকবে এই শিবিরে। বিনামূল্যে থাকবে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে রেয়াপাড়ায় সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন বলে 9 সূত্রে খবর। দলের অন্দরে টানাপোড়েনের মধ্যে তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদের ব্লক নতুন দলে যোগ দিচ্ছেন। নতুন দিল্লিতে গতকাল লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে বিক্ষুব্ধ সাংসদরা দেখা করেন। দলে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, মালা রায়, শতাব্দী রায়, দীপক অধিকারী, ইউসুফ পাঠান প্রমুখ। পরে সাংবাদিকদের কাকলি ঘোষ দস্তিদার জানান, ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে অধ্যক্ষকে চিঠি দিয়েছেন তারা। এই দলে যোগ দিলেও দেশের স্বার্থে প্রধানমন্ত্রীর নেতৃত্বে NDA জোটে সামিল হয়েই তারা কাজ করতে চান। এদিকে তৃণমূলের সংসদীয় দলের মধ্যে কোনো পৃথক গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ার আবেদন জানিয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ গতকাল ওই চিঠি নিয়ে অধ্যক্ষের বাসভবনে যান। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের নেতৃত্বাধীন দল সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে বলে সেদেশের নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির ভূরাজনৈতিক ভবিষ্যৎ এবং দক্ষিণ ককেশাস অঞ্চলে রাশিয়ার প্রভাবের প্রেক্ষাপটে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7 জুন অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফলাফল, ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি 49.7% ভোট পেয়েছে বলে জানা গেছিল। নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ফলাফল বাতিলের জন্য কমিশনের কাছে আবেদন জানিয়েছিল রাশিয়াপন্থী বিরোধী দল স্ট্রং আর্মেনিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে গতকাল স্কাই ডাইভিংয়ের উদ্দেশ্যে যাওয়ার সময় যাত্রীবাহী একটি বিমান ধ্বংস হয়েছে। এর ভেতরে থাকা 12 জনের সকলেই প্রাণ হারিয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মিসৌরি হাইওয়ে পেট্রোলের সার্জেন্ট জাস্টিন ইউইং জানান, বিমানটি স্কাই ডাইভিংয়ের জন্য যাত্রীদের নিয়ে আকাশে উঠছিল। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই দুর্ঘটনার তদন্ত করবে বলে তিনি জানান। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ ইর ম্যাচে আইভরি কোস্ট ইকুয়েডরের মুখোমুখি। শেষ পাওয়া খবরে আইভরি কোস্ট এক গোলে এগিয়ে রয়েছে। অন্য খেলায় গ্রুপ এফ এর ম্যাচে সুইডেন তিউনিশিয়ার মুখোমুখি হবে। মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 7:30। এর আগে গতরাতে জার্মানি কুরাসাওকে 7-1 গোলে হারিয়ে দিয়েছে। জার্মানির হয়ে 6 মিনিটে প্রথম গোল করেন ফিলিক্স মেচা। 21 মিনিটে কুরাসাওয়ের লিভানো কোমেনেন্সিয়া গোল শোধ করেন। এরপর জার্মানির হয়ে 38 মিনিটে নিকোস লটারব্যাক, প্রথমার্ধের সংযুক্ত সময় কাই হ্যাভার্স, 47 মিনিটে জামাল মুসিয়ালা, 67 মিনিটে নাথানিয়েল ব্রাউন, 78 মিনিটে ডেনিজ উন্দাভ এবং 68 মিনিটে আবার কাই হ্যাভার্স গোল করেন। অন্যদিকে গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মধ্যে ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। 51 মিনিটে ভার্জিল ভ্যান ডাইক গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন। 57 মিনিটে জাপানের কেইতো নাকামুরা গোল পরিশোধ করেন। 64 মিনিটে ক্রিসেন্সিও সামারভিল আবার নেদারল্যান্ডসকে এগিয়ে দিলে জাপানের ডাইশি কামাডা 89 মিনিটে ফের সমতা ফেরান। আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত গ্রুপ এর ম্যাচে ভারত পাকিস্তানকে 64 রানে হারিয়ে দিয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সামনে ভারত জয়ের জন্য 171 রানের লক্ষ্যমাত্রা রাখে। জয়ে পাকিস্তান 17 ওভারে 106 রানে অল আউট হয়ে যায়। ম্যাচ সেরার পুরস্কার পান দীপ্তি শর্মা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ NTA-র। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ আইভরি কোস্ট ইকুয়েডরের মুখোমুখি, পরের ম্যাচে সুইডেন তিউনিশিয়ার বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন 7:25।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা, আজ সকাল 8টায় লাইভ ফোন ইন শুভ সকালের বিষয়, প্রবীণের সম্মান মানবতার মান। এ বিষয়ে আপনারা কথায় এবং বার্তায় আসুন এই দুই ফোন নম্বরে, 9434921300 এবং 0348225964। ঘোষণাটি শুনলেন, এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানে বিক্রম সিং।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীতের আসরে শিল্পীরা ছিলেন বিক্রম সিং, শ্রাবণী সেন, রূপঙ্কর বাগচি এবং ইমন চক্রবর্তী। আকাশবাণী মুর্শিদাবাদ। আজ সকাল 8টায় লাইভ ফোন ইন শুভ সকালের বিষয় প্রবীণের সম্মান মানবতার মান। এ বিষয়ে আপনারা কথা এবং বার্তায় আসুন এই দুই ফোন নম্বরে 9434921300 এবং 0348225964। ঘোষণাটি শুনলেন, এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুলগীতি। প্রথম গানে সুপ্রতীক দাশ।

এতক্ষণ নজরুল গীতির আসরে শিল্পীরা ছিলেন সুপ্রতীক দাস, সুস্মিতা গোস্বামী, রামানুজ দাশগুপ্ত এবং চন্দ্রাবলী রুদ্র দত্ত। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আপনাদের জানিয়ে দিই, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফসল বিষয়ে বিশেষ কিছু পরামর্শ। ধানের ক্ষেত্রে সেটা হচ্ছে যে ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখতে হবে, আগামী 2-3 দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখতে হবে। আমের ক্ষেত্রে পরামর্শ, বজ্র ঝড় ও বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া ও ক্ষতি এড়াতে পরিপক্ক ফসল খুব দ্রুত সংগ্রহ করতে হবে। আবহাওয়া সতর্কতার সম্ভাব্য প্রভাব থাকলে কি করতে হবে? ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে যদি গাছ হেলে পড়ে বা বেঁকে যায়। সবজি ও ফল ফসলে ফুল ও কচি ফল ঝরে পড়তে পারে। জমিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাকা এবং কাটার উপযোগী ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। কৃষি কাজকর্ম অর্থাৎ স্প্রে করা বা সার প্রয়োগে কিন্তু এই কাজে ব্যাহত হতে পারে। এবার সবজির ক্ষেত্রে যদি আবহাওয়া খারাপ থাকে কি হতে পারে? সবজি ও লম্বা ফসলের জন্য খুঁটি বা কোনো কিছু সমর্থন দিন যাতে গাছ না হেলে পড়ে। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখতে হবে যাতে জলাবদ্ধতা কিন্তু না হয়। পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো ও নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে। ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক এবং সার প্রয়োগ এড়িয়ে চলতে হবে। আবহাওয়া স্বাভাবিক হলে আবারও ফসল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণ নজরে রাখতে হবে। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফসল বিষয়ে বিশেষ কিছু পরামর্শ। এখন জানিয়ে দেব আজকের এবং আগামী কয়েকদিনের আবহাওয়া কি বলছে। আজ মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী দিনগুলোতেও অর্থাৎ 20 জুন পর্যন্ত মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সতর্কবার্তায় জানানো যাচ্ছে যে আজ মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং আগামীকাল অর্থাৎ 16-ই জুন, 17-ই জুন, 18-ই জুন, 19-ে জুন পর্যন্ত কিন্তু একই সতর্কবার্তা অর্থাৎ 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়া সংক্রান্ত বিশেষ কিছু পূর্বাভাস। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন লোকগীতি, শিল্পী অভিক।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আপনাদের জানিয়ে দিই আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। সকাল 7:45 বাংলা ছায়াছবির গান, সকাল 8 লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকাল, বিষয় প্রবীণের সম্মান মানবতার মান, সকাল 9:10, বিকেল 3:40 বিবিধ ভারতীর অনুষ্ঠান, সকাল 10 থেকে আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, দুপুর 2:20 বাংলা আধুনিক গানের অনুরোধের আসর, উপস্থাপনায় থাকবেন অপর্ণা চৌধুরী, 3:10 যোগার উপর একটি বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান, বিকেল 5 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি,

দশটা বেজে 30 মিনিটে লোকগীতির আসর, মাটির সুর। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর শুনবেন সকাল 7:25, সন্ধে 7:35 এবং রাত 10:00। কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ শোনা যাবে সকাল 7:35 এবং সন্ধে 7:50। গ্রামীণ সংবাদ সন্ধে 6:35। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সকাল 9:00, বিকেল 3:00, সন্ধে 6:00 ও রাত 8:00। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সকাল 9:05, বিকেল 3:05, রাত 8:05 এবং রাত 9:00। 9:15 শুনবেন সরকারের 12 বছর সমাপ্তির দ্বিভাষিক বিশেষ অনুষ্ঠান। বিজ্ঞাপনী অনুষ্ঠান শুনবেন বেলা 12:58 এবং সন্ধে 7:30। অধিবেশনের সমাপ্তি রাত 11:00।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর এবং সকাল ৭:৩৫ এ আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা স্থানীয় সংবাদ।

0: চন্দ্রজিৎ প্রামাণিক।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। সেদেশের রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট UG-র জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ NTA-র। যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। ঘোষণা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। আগামী 19 জুন সুইজারল্যান্ডে শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ সুইডেন তিউনিশিয়ার মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সেদেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সেদেশের রাষ্ট্রপতি পিটার পেলিগ্রোয়ের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। ফ্রান্সের নিশে সফরের প্রথম পর্ব শেষে গতরাতে প্রধানমন্ত্রী ব্রাতিস্লাভায় পৌঁছন। সেখানে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সেদেশের বিদেশমন্ত্রী জুরাস ব্লানার। সমবেত প্রবাসী ভারতীয়রা স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। এই উপলক্ষে স্লোভাকিয়ার লুচনিকা এনসেম্বল দলের সঙ্গীতশিল্পীরা বন্দে মাতরম পরিবেশন করেন। সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 1993 সালে স্লোভাকিয়ার স্বাধীনতার পর থেকে ভারতের কোনো প্রধানমন্ত্রী এটি প্রথম সেদেশ সফর। এর আগে গত বছর এপ্রিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্লোভাকিয়া যান এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনি AI ইম্প্যাক্ট শীর্ষ সম্মেলনে যোগ দিতে এদেশে এসেছিলেন। এর আগে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্র ফ্রান্সের নিস শহরের ঐতিহাসিক ভিলা কেরিলোসে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্র নিসের প্যালে দে এক্সপোজিশনে যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করেন। ভারতের ক্রমবর্ধমান উদ্বোধন এবং দেশীয় স্টার্ট আপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ফ্রান্স বন্ধনের শক্তিকে গুরুত্ব দিয়ে বলেন, অনেক দেশের মধ্যেই বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতা রয়েছে, কিন্তু ভারত এবং ফ্রান্স উভয় দেশের স্বার্থ রক্ষার্থে একে অপরের সঙ্গে মতবিনিময় করে এগিয়ে চলে।
2: ভারত আর ফ্রান্স কা রিশতা ইস রিশতে মে কানেকশন ভি হ্যায় কনভিকশন ভি হ্যায় ইনোভেশন ভি হ্যায় ইন্সপিরেশন ভি হ্যায় শেয়ার্ড ভ্যালুজ হ্যায় শেয়ার্ড ভিজন ভি হ্যায় আর ইসি রিশতে কি নিউ পর বিতে বর্ষো মে

0: हमने साथ मिलकर नई पहले शुरू की है और वैश्विक चुनौतियों के समाधान खोजने का भरसक प्रयास किया है।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফর ও সেদেশের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক নিয়ে নিস শহরে এক সাংবাদিক বৈঠক করেছে বিদেশ মন্ত্রক। বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম প্রাপ্তি হচ্ছে ভারত ফ্রান্স ইনোভেশন রোডম্যাপ 2030। জটিল ও উদ্ভাবনী প্রযুক্তি, কৃত্রিম মেধা, স্টার্ট আপ, গবেষণা ও শিক্ষা বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে এই উদ্যোগের ফলে। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। তিনদিনব্যাপী এই সম্মেলনে G7-এর সদস্য দেশগুলি অংশ নিচ্ছে। সদস্য দেশগুলির পাশাপাশি ভারত, ব্রাজিল, মিশর, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরশাহীকে সহযোগী দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স। এই নিয়ে 13 বার G7 শীর্ষ সম্মেলনে ভারত অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা নিট ইউজির পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। পরীক্ষার্থীরা NTA-র ওয়েবসাইট nit.nta.nic.in থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। চলতি মাসের 21 তারিখে দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা। মহারাষ্ট্রের সোলাপুর গ্রামীণ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ওই পথ দুর্ঘটনায় শিশুসহ 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 5 জন। 19তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ থেকে শুরু হচ্ছে। আজ সন্ধ্যায় মুম্বাইয়ের রবীন্দ্রনাট্য মন্দিরে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। এবছর মুম্বাই চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে 144টি ছবি প্রদর্শিত হবে, এর মধ্যে 52টি বিদেশি ও 92টি ভারতীয় সিনেমা। কেন্দ্রে NDA সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা সকলের অন্তর্ভুক্তি, অর্থনীতির নতুন চালিকা শক্তি। রাজ্যের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিস দত্তর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10:00 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে বলে ঘোষণা করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলি থেকে তাদের নৌ অবরোধ তুলে নেবে। আগামী 19 জুন সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। ট্রাম্প জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আজ রাত থেকেই লেবানন সহ সব জায়গায় যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম 4% এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 4.6%-এরও বেশি কমেছে। এশিয়ার শেয়ার বাজারগুলোতে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। ওই হামলায় তেহরানের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন সেদেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী রাইজানি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাধে প্রমুখ। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে গতকাল স্কাইডাইভিংয়ের উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী একটি বিমান ধ্বংস হয়েছে। এর ভেতরে থাকা 12 জনের সকলেই প্রাণ হারিয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মিসৌরি হাইওয়ে পেট্রোলের সার্জেন্ট জাস্টিন ইউইং জানান, বিমানটি স্কাইডাইভিংয়ের জন্য যাত্রীদের নিয়ে আকাশে উঠছিল। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই দুর্ঘটনার তদন্ত করবে বলেও তিনি জানান। আর্মেনিয়ান প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের নেতৃত্বাধীন দল সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে বলে সেদেশের নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির ভূরাজনৈতিক ভবিষ্যৎ এবং দক্ষিণ ককেশাস অঞ্চলে রাশিয়ার প্রভাবের প্রেক্ষাপটে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7 জুন অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফলাফলে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি 49.7% ভোট পেয়েছে বলে জানা গেছিল। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এফ এর ম্যাচে সুইডেন তিউনিশিয়ার মুখোমুখি। মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য। এদিকে গ্রুপ ইর ম্যাচে আইভরি কোস্ট ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের 90 মিনিটে আইভরি কোস্টের হয়ে আমাদ ডিয়ালো গোল করেন। এর আগে গতরাতে জার্মানি কুরাসাওকে 7-1 গোলে হারিয়ে দিয়েছে। জার্মানির হয়ে 6 মিনিটে প্রথম গোল করেন ফেলিক্স মেচা। 21 মিনিটে কুরাসাওয়ের লিভানো কোমেনেন্সিয়া গোল শোধ করেন। এরপর জার্মানির হয়ে 38 মিনিটে নিকো স্লটারব্যাক, প্রথমার্ধের সংযুক্ত সময় কাই হ্যাভার্টজ, 47 মিনিটে জামাল মুসিয়ালা, 68 মিনিটে নাথানিয়েল ব্রাউন, 78 মিনিটে ডেনিস উন্দাভ ও 88 মিনিটে আবার কাই হ্যাভার্টজ গোল করেন। অন্যদিকে গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মধ্যে ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। 51 মিনিটে ভার্জিল ভ্যান ডাইক গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন। 57 মিনিটে জাপানের কেইতো নাকামুরা গোল পরিশোধ করেন। 64 মিনিটে ক্রিসেন্সিও সামারভিল আবার নেদারল্যান্ডসকে এগিয়ে দিলে জাপানের ডাইচি কামাডা 89 মিনিটে সমতা ফেরান। এদিকে গ্রুপ এইচ এর ম্যাচে স্পেন আজ কাবো ভার্দের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত সাড়ে বারোটায়। সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের ও রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ের বিরুদ্ধে খেলবে। আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত গ্রুপ এর ম্যাচে ভারত পাকিস্তানকে 64 রানে পরাজিত করেছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সামনে ভারত জয়ের জন্য 171 রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। জবাবে পাকিস্তান 17 ওভারে 106 রানে অল আউট হয়ে যায়। অন্য ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিরুদ্ধে 6 উইকেটে জয়লাভ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান, ঘোষণা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। আগামী 19 জুন সুইজারল্যান্ডে শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা, এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের জনকল্যাণ শিবির কর্মসূচির আজ সূচনা হচ্ছে। কলকাতাকে আরও পরিচ্ছন্ন বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজ শুরু হচ্ছে 5 দিনের বিশেষ স্বচ্ছতা অভিযান। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্ত সিআইডিকে দিয়ে করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীঘায় পর্যটকদের উপর 10% অতিরিক্ত মাশুল আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহার। তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়ায় যোগ দিচ্ছেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে ইডি। বিধানসভায় সৈজাল কাণ্ডের তদন্তে গতকাল তাকে 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ সিআইডির। সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আজ গভীর সমুদ্রে পাড়ি দিয়েছে মাছ ধরার ট্রলারগুলি। আসছি বিস্তারিত সংবাদে। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের 3 দিন ব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির আজ সূচনা হচ্ছে। 17 জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। একটি প্রতিবেদন।
1: ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে প্রথম বড় প্রশাসনিক কর্মসূচি শুরু করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলা জনকল্যাণ শিবির, যার উদ্দেশ্য শুধু প্রকল্পে নাম নথিভুক্তি নয় বরং সার্বজনীন অংশগ্রহণ। প্রশাসনিক নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, কোনো যোগ্য নাগরিক যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করাই শিবিরের মূল উদ্দেশ্য। সেই কারণে আধার সংযুক্তিকরণ, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, আবেদনপত্র পূরণ থেকে অভিযোগ গ্রহণ সবই এক ছাদের তলায় করা হবে। শিবিরের মোট 54টি সরকারি প্রকল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্য চাষীদের জন্য বিভিন্ন প্রকল্প, জনধন যোজনা, আয়ুষ্মান ভারত, উজ্জ্বলা যোজনা, মুদ্রা ঋণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা মিলবে। এমনকি নাগরিকত্ব সংশোধনী আইনের আবেদন সংক্রান্ত কাউন্টারও রাখা হচ্ছে। স্বাস্থ্য পরিষেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তাই প্রতিটি শিবিরে স্বাস্থ্য কাউন্টার করা বাধ্যতামূলক করা হয়েছে। রক্তচাপ, রক্তের শর্করার মাত্রা, BMI পরীক্ষার মতো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে শিবির থেকে। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্তির জন্য পৃথক কাউন্টার থাকবে। প্রচার ও জনসংযোগের ক্ষেত্রেও বড়সড় প্রস্তুতি নেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ, সামাজিক মাধ্যম, টেলিভিশন, রেডিও, সংবাদপত্রের বিজ্ঞাপন, মাইকিং, পথনাটিকা ইত্যাদি বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রিয়াপাড়ায় সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন বলে নবান্ন সূত্রে খবর। কলকাতা পৌরসভা এলাকাত 16টি বড়তে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। কলকাতাকে আরও পরিচ্ছন্ন বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজ শুরু হচ্ছে 5 দিনের বিশেষ স্বচ্ছতা অভিযান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 19 জুন শুক্রবার পর্যন্ত কলকাতা জুড়েই অভিযান চলবে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন, যানজটমুক্ত এবং আরও নাগরিক বান্ধব করে তুলতেই এই কর্মসূচি নেওয়া হচ্ছে। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত সিআইডিকে দিয়ে করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল দীঘায় এক প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, ওড়িশা সরকার সিট গঠন করে তদন্ত শুরু করেছে। তিনি পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে নির্দেশ দেন অবিলম্বে বিষয়টি স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠাতে, যাতে মামলাটি সিআইডি হাতে নেয়।
2: কিছুদিন আগে একটি চিত্র পরিচালকের মৃত্যু উদয়পুরে ঘটেছে। উড়িষ্যা সরকার সিট বাগিয়েছে। আমি এসপি পূর্ব মেদিনীপুরকে নির্দেশ দিয়েছি অবিলম্বে ডিজিপির মাধ্যমে পাঠাতে, মামলাটাও যাতে সিআইডি নিয়ে ওনার পরিবার থেকে এখানে মামলা করে গেছে, যেটা একটা ন্যাচারাল ডেথ হিসেবে ইউনি মামলা হয়ে আছে, খুব অন্যায়।
0: উল্লেখ্য, গত 29 মার্চ দীঘার কাছে তালসাড়িতে শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু হয়। এই মৃত্যু নিয়ে তদন্তের দাবিতে সরব হন অভিনেতার পরিবার সহ টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বস্তরের মানুষ। দীঘায় বেড়াতে যাওয়া পর্যটকদের কাছ থেকে বাড়তি 10% করে শুল্ক নেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগামী 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। গতকাল দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে নুলিয়ার সংখ্যা বাড়াতে হবে। বর্তমানে তারা যে পরিমাণ পারিশ্রমিক পান তা আলাপ আলোচনার ভিত্তিতে বৃদ্ধিরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দীঘা হাসপাতালের বেড সংখ্যা বৃদ্ধি এবং বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের উপর জোর দিয়েছেন তিনি। শুভেন্দুবাবু বলেন, দাদন পাত্রবাড়ি সমুদ্র বন্দর হলে এই অঞ্চলের সামগ্রিক উন্নয়ন হবে, বাড়বে কর্মসংস্থানের সুযোগ। তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদের ব্লক নতুন দলে যোগ দিচ্ছেন। নতুন দিল্লিতে গতকাল লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে বিক্ষুব্ধ সাংসদরা সাক্ষাৎ করেন। দলে ছিলেন কাকলি হস্তস্থিতা, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, মালা রায়, শতাব্দী রায়, দীপক অধিকারী, ইউসুফ পাঠান প্রমুখ। পরে সাংবাদিকদের কাকলি হস্তস্থিতার জানান, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে অধ্যক্ষকে চিঠি দিয়েছেন তারা।
3: एआईटीसी से चुने हुए 20 सांसद स्पीकर साहब से मिलकर अलग बैठने का चिट्ठी दिया और ये 20 सांसद ये जो जुट अभी मर्जर कर रहे नेशनलिस्ट सिटीजन्स पार्टी ऑफ इंडिया से, उसके बाद क्या होगा, हम काम करेंगे राष्ट्र के लिए और प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे।
0: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে ইডি। তাকে সিজিও কমপ্লেক্সে ইডির কার্যালয়ে হাজিরা দিতে বলা হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে বেশ কিছু তথ্য প্রমাণ ইডির হাতে এসেছে বলে সূত্রের খবর। আজ অভিষেকের বয়ান রেকর্ড হতে পারে বলে মনে করা হচ্ছে। গতকাল বিধানসভায় সই জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 8 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের মুখোমুখি বসিয়ে তাকে জেরা করা হয় বলেও সূত্রের খবর। 2020 সালে ডায়মন্ড হারবারে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় নতুন করে তদন্ত শুরু হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ফলতা তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান এই ঘটনায় অন্যতম অভিযুক্ত। বর্তমানে জাহাঙ্গীর অন্য একটি মামলায় পুলিশ হেফাজত রয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকারের নানা পরিকল্পনা রয়েছে বলে পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, প্রায় বন্ধ হতে চলা বাস রুটগুলির পুনরুজ্জীবনের পাশাপাশি নতুন কয়েকটি রুট চালু হচ্ছে।
4: যা বাস আছে সেটা যদি চালিয়ে দেওয়া যায় আমার মনে হচ্ছে নতুন বাস কেনার দরকারই পড়ে না। 50টা ইলেকট্রিক বাস অলরেডি এসে গেছে, চার্জিং পয়েন্ট বসানো হচ্ছে। আমাদের সরকার কোদিন এসেছে, গাড়িকে চার্জিং

0: বসানোর কাজ অলরেডি কমপ্লিট এর দিকে, হয়তো 21 তারিখে বা 20 তারিখে একটা রুট তো চালু হবেই, আমাদের চেষ্টা যেরকম আছে এখন শহরের মধ্যেই চলবে।
1: কলকাতার ঐতিহ্য ট্রামকে নতুন রূপে ফিরিয়ে আনতে কিছু পরিকল্পনা সরকারের রয়েছে বলে পরিবহনমন্ত্রী জানিয়েছেন। মধ্যরাত থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা উঠে গেছে। ইলিশ সহ বিভিন্ন সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের স্বার্থে প্রতিবছর 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। একটি প্রতিবেদন।
2: দীর্ঘ 2 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে গতকাল 14 জুন মধ্যরাত থেকে আবার গভীর সমুদ্রে মাছ ধরার অনুমতি মিলেছে। ফলে দক্ষিণ 24 পরগনা, নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ ও রায়দিঘি সহ বিভিন্ন মৎস্যবন্দরে এখন চরম ব্যস্ততা। নতুন মরশুম শুরুর আগে ট্রলারগুলিতে বরফ, খাদ্য সামগ্রী, জাল, ডিজেল ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম তোলার কাজ জোর কদমে চলছে। মৎস্য দপ্তরের পক্ষ থেকে ট্রলারগুলির রেজিস্ট্রেশন নবীকরণের পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলী মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের জন্য জীবন বিমা, লাইফ জ্যাকেট এবং দুর্ঘটনার সময় ব্যবহারের উপযোগী জরুরি সরঞ্জাম রাখা বাধ্যতামূলক করা হয়েছে। মৎস্যজীবীদের দাবি, প্রথম দফায় প্রায় 1000 ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দেবে। সমুদ্রে মাছ ধরার পর 1 সপ্তাহের মধ্যে অধিকাংশ ট্রলার ঘাটে ফিরবে বলে আশা করা হচ্ছে। তবে ডিজেলের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে ট্রলার মালিক ও মৎস্যজীবীদের মধ্যে। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা।
1: পূর্ব মেদিনীপুরের জুনপুর, শঙ্করপুর ও পেটুয়াঘাটা থেকে সমুদ্রে রওনা দেবে ছোট বড় মিলিয়ে প্রায় 1500 নৌকা ও ট্রলার। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
3: উত্তরবঙ্গ জেলাগুলির জন্য আগামী কিছুদিন বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে আরো বাড়বে, বিশেষ করে উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এই জেলাগুলি আগামী 1 সপ্তাহ বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, 2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বর্ষা যদিও প্রবেশ করেছে, সেটা বর্তমানে খুবই দুর্বল রয়েছে দক্ষিণবঙ্গের জন্য।
1: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের জনকল্যাণ শিবির কর্মসূচির আজ সূচনা হচ্ছে। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্ত সিআইডিকে দিয়ে করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়ায় যোগ দিচ্ছেন। স্থানীয় সংবাদ শেষ হল।
4: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে, FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। একটু পরেই বাংলা ছায়াছবির গান।

0: ন্যায় বন্ধু, আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
1: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
2: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
3: শুরু করছি বাংলা ছায়াছবির গান। প্রথম গানে অরিজিৎ সিং এবং মধুবন্তী বাগচি, ছবির নাম তোমারই জন্য।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ফাঁদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: এবারের গানটি শুনবেন সুকন্যা ঘোষের কণ্ঠে, ছবির নাম বোঝে না সে বোঝে না।

এতক্ষণ বাংলা ছায়াছবির গানের আসরে শিল্পীরা ছিলেন অরিজিৎ সিং এবং মধুমন্তী বাগচি, তোমারই জন্য ছায়াছবি থেকে শ্রেয়া ঘোষাল এবং ঈশান মিত্র, এক যে ছিল রাজা ছায়াছবি থেকে এবং সুকন্যা ঘোষ, বোঝে না সে বোঝে না ছায়াছবি থেকে।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়ি বলছে সকাল 8টা, আর সকাল 8টা মানেই আমার প্রিয় শ্রোতা বন্ধুদের নিয়ে আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকাল।

এই মুহূর্তে কাছে দূরে যে যেখানে রয়েছেন, যে যে প্রান্তে রয়েছেন, তাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর এক আকাশ ভালোবাসা। আর আপনাদের সঙ্গে আমি অর্চিতা। আজকের বিষয় প্রবীণের সম্মান, মানবতার মান। এ বিষয়ে আপনারা কথা এবং বার্তায় আসবেন 9434921300 এবং 0348225964 এই দুই নম্বরে। এবং প্রত্যেক দিনের মতো আমার একই অঙ্গীকার, সকাল 8:50 পর্যন্ত যাদের বার্তা আমি পাব প্রত্যেকেরটা পড়ার চেষ্টা করব। মানুষের জীবনের প্রতিটি পর্যায়ের নিজস্ব গুরুত্ব রয়েছে। শৈশব, কৈশোর, যৌবন পেরিয়ে একসময় মানুষ প্রবীণতায় উপনীত হয়। প্রবীণরা সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার, পরিবারের আশ্রয় এবং মূল্যবোধের ধারক ও বাহক। তাই প্রবীণদের সম্মান করা শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি মানবতার অন্যতম প্রধান পরিচয়। প্রবীণের সম্মান, মানবতার মান, এই কথাটি আমাদের মনে করিয়ে দেয় যে একটি সভ্য সমাজের মানদণ্ড নির্ধারিত হয় সে সমাজ তার প্রবীণদের কতটা মর্যাদা ও যত্ন দেয় তার উপর। আজ ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে, এই প্রেক্ষিতে

সঙ্গে আজকের লাইভ ফোনিন অনুষ্ঠান। শুভ সকালের বিষয় প্রবীণের সম্মান, মানবতার মান। অদ্ভুত আঁধার এক এসেছে পৃথিবীতে আজ। বয়স বাড়ার সাথে সাথে একরকম ভয় তাড়া করছে, অস্তিত্ব সংকটের ভয়। বয়োবৃদ্ধ মানুষেরা আগের মতোই কি বাড়িতে, সমাজে সকলের কাছে গ্রহণযোগ্য? আধুনিকতার দৌড়ে বয়স্করা অবহেলিত হয়ে পড়ছেন না তো? রোজকার বিভিন্ন খবরের কাগজে, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে প্রায়শই দেখতে পাওয়া যায় প্রিয়জনদের কাছে, নিজের পরিবারের কাছে বিভিন্নভাবে নিগৃহীত বাড়ির প্রবীণরা। প্রবীণ মানুষেরা তো আমাদেরই কাছের মানুষ, আমাদেরই আপনজন। তবে কেন এই অবহেলা? কেমন আছেন আমাদের প্রবীণেরা? দুহাত শক্ত করে ধরা বারান্দার গ্রিলে, দূরে শূন্যে তাকিয়ে আছে, দু চোখ বেয়ে নেমে আসছে নোনা জল। হয়তো কারো অপেক্ষায়। আশি পেরিয়ে গেছে, সংসার, ছেলে, ছেলের বউ, নাতি নাতনি সবই আছে, তারপরও একা। বৃদ্ধাশ্রমে থাকা মানবতার নিষ্ঠুর আর নির্মম এক মায়ের বাস্তব করুণ চিত্র।

0: 0348225946 কোন বন্ধু রয়েছেন?
1: নমস্কার দিদি, সুপ্রভাত।
0: সুপ্রভাত, কে বলছেন, কোথা থেকে?
1: আমি বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস বলছি।
0: হ্যাঁ বঙ্কিম দা, বলুন, আজকের বিষয় প্রবীণের সম্মান, মানবতার মান।
1: দিদি দেখুন, আমাদের প্রবীণদের অবশ্যই সম্মান করা উচিত, তাদের করুণা বা দয়া দক্ষিণ্য দেখানো আমাদের কিন্তু দরকার নেই। কারণ আমরা যখন বাসে প্রবীণদের দেখতে পাই বা ট্রেনে বা কোনো প্রাতিষ্ঠানিক কার্যালয়ে, ব্যাংকে বা কোথাও যখন প্রবীণরা যায়, তাদের কিন্তু আমাদের হাত বাড়িয়ে দেওয়া, এটা কিন্তু আমাদের একটা দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে।
0: একদম,
1: এটা কিন্তু আমাদের তাদেরকে দয়া বা দাক্ষিণ্য কিছু দেখাবার দরকার নেই, তাদের একটু সহানুভূতি এবং আমাদের যেটা দায়িত্ব যে তারা হয়তো কোনো কাজ পারছে না বা বাসে উঠেছে হয়তো একজন বৃদ্ধ লোক, কিন্তু তার তাকে জায়গাটা ছেড়ে দেওয়া, এটা কিন্তু আমাদের একটা নিজেদেরই দায়িত্বের মধ্যেই পড়ে যায়।
0: এবং সেটা একটা মানবতার পরিচয়, কিন্তু সুস্থ মানবতার পরিচয়,
1: সেটা কিন্তু আমাদের যেটা মানব মানব ধর্ম, সেটা কিন্তু সেটাই মানে সাক্ষ্য বহন করে।
0: বঙ্কিমদা, সঙ্গে থাকুন, ভালো থাকুন, হ্যাঁ এভাবেই আমাদের সঙ্গে থাকুন, কেমন?
1: নমস্কার,
0: নমস্কার, নমস্কার, ভালো থাকুন। যাবো বার্তায়, বার্তাটি পাঠিয়েছেন, খুব ভালো লাগলো আজকে প্রথম বার্তা পড়ছি, একমন একজন মানুষ যিনি সত্যি প্রবীণ, প্রবীণ শ্রোতা বন্ধু মন্টালি দে বিরাটি থেকে। সুপ্রভাত অর্চিতা মা, আপনার জন্য রইল অনেক আদর ও ভালোবাসা। মা বলছেন, আদর দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, আপনি নয় তুমি করে লিখবেন, কেমন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তবে আমার বয়সের ভারে মাঝে মধ্যে শরীরটা একটু খারাপ হয়ে থাকে, তবে আমার প্রিয় বন্ধু রেডিও আমায় খারাপ থাকতে দেয় না। যাই হোক, এবার বিষয় আসি, বয়স্ক মানুষ বা ছোটদের সম্মান করা নৈতিক দায়িত্ব, প্রত্যেক মানুষকে সম্মান করা উচিত। অনেকে মনে করেন যারা চাকরি করেন, যাদের ভালো বাড়িঘর আছে, তাদের বিশেষ সম্মান আছে, না এটা না। যে লোকটি রিক্সা চালান তারও সম্মান আছে আমি মনে করি। এই তো সেদিন টোটোতে করে যাচ্ছিলাম ডাক্তার দেখাতে, এক ভদ্রলোক টোটো দাঁড় করালেন আর বললেন, স্টেশন যাবি, স্টেশন যাবি? খুব খারাপ লাগলো। বর্তমান কিছু মানুষ প্রবীণদের সম্মান দিয়ে কথা বলতে পারেন না। সকলকে বলি প্রবীণদের সম্মান করুন, ভালোবাসুন। আমার পাড়ার প্রতিবেশীরা সকলে কি ছোট কি বড়, প্রত্যেকে আমায় খুব ভালোবাসেন, শ্রদ্ধা ভক্তি করেন। বড়দের শ্রদ্ধা ভক্তি দেখে ছোটরা শিখবে। আমার নাতি ছোট অভিরূপ, সে আমাকে হাত ধরে রাস্তা পার করে দেয়। প্রতিদিন স্কুলে বা বাইরে কোথাও গেলে আমায় প্রণাম করে যায়। সকলে প্রবীণ মানুষের পাশে থাকুন, প্রবীণদের অবহেলা করবেন না, সকলে ভালো থাকবেন। কিশোর দাদা ভাইয়ের সুস্থতা কামনা করি ভগবানের কাছে। প্রবীণ শ্রোতা বন্ধু মন্টালি দে বিরাটি, আপনাকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক প্রণাম, শ্রদ্ধা এবং অবশ্যই ভালোবাসা। আপনি এভাবেই আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন। যাব পরের বার্তায়, পরের বার্তাটি পাঠিয়েছেন চন্দ্রনাথ সাহা বহরমপুর কান্তনগর থেকে। লিখছেন, প্রবীণদের সম্মান, মানবতার মান, এই বাক্যটি হৃদয় ছোঁয়া এক সামাজিক শিক্ষার মন্ত্র, যা অতি মানবিকতার বহিঃপ্রকাশ। যারা প্রবীণ তারা শুধু বয়সেই নয়, জীবনের সমস্ত অধ্যায়ে তাদের জ্ঞান, অভিজ্ঞতা, সামাজিক শিক্ষা ও মানসিক দৃঢ়তারও তারা প্রবীণ। জীবনে অনেক কিছুর ওঠানামা ও দায়িত্ববোধের মধ্যে তাদের বহু সংগ্রামের কাহিনী লেখা আছে, যা পরবর্তী প্রজন্মের জন্য হতে পারে কোনো সমাধান সূত্র। প্রবীণদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা আমাদের সামনে রাস্তা খুলে দেয়, শেখায় জীবনের সঠিক মূল্যবোধ। আজকের সমাজের সুস্থতা ও সামগ্রিক অগ্রগতি তাদেরই কঠোর পরিশ্রমের ফল। আজকের যুবক আগামীর প্রবীণ, আগামীর সাক্ষী। প্রবীণদের সম্মান করা শুধু সামাজিক কোনো রীতি নয়, বরং তা তাঁদের প্রাপ্য যোগ্যতার অধিকার, এবং সেই অধিকার প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব। সেই সম্মান, শ্রদ্ধা, সেই যত্ন ও ভালোবাসায় যেমন তাঁদের হৃদয় আনন্দে ও গর্বে ভরে যায়, তেমনি নিজের সারা শরীরে শান্তির প্রবাহ অনুভূত হয়, মনের প্রশস্তি ছুঁয়ে যায় বহুদূর। সেই তো মানবতার প্রতিফলন। ধন্যবাদ চন্দ্রনাথ দা, সুন্দর লিখেছেন, সঙ্গে থাকুন এভাবেই। 0348225946 কোন বন্ধু রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
2: আমি পূর্ব বর্ধমানের দাইহাট থেকে সুজয় চৌধুরী বলছি।
0: হ্যাঁ সুজয় দা, বলুন, আজকের বিষয় রেখেছি প্রবীণের সম্মান, মানবতার মান।
2: হ্যাঁ, প্রবীণের সম্মান এবং মানবিকদের মানবতার মান। প্রবীণরা আমাদের সমাজে বোঝা নন, কিন্তু তারা কিন্তু আমাদের যে সমস্ত মানে সমাজের যে সমস্ত কাজ রয়েছে সেই সব কাজের কিন্তু তারা হচ্ছে অভিজ্ঞতার জীবন্ত ভাণ্ডার। কিন্তু কিন্তু আমরা সেই সব প্রবীণদের কিন্তু মান দিই না, তাদেরকে বিভিন্ন জায়গায় বাসে ট্রেনে বাড়িতে বিভিন্ন জায়গায় তাদেরকে আমরা বেশিরভাগ মানুষ কিন্তু অসম্মান দেখায়, মনে হয় যেন তারা তাদের জীবন যেন শেষ হয়েছে, তারা যেন বলে একটা বোঝা, কিন্তু সেটা তো নয়। আমাদের ভাবতে হবে যে এই প্রবীণরা কিন্তু তারা যেভাবে জীবনের সমস্ত বাধা আজকে শিশু থেকে মানে একবারে শেষ পর্যন্ত তারা কিন্তু পেরিয়ে এসেছে। সুতরাং
0: সঞ্জয় দা, আজকে আপনার বয়স কত?
2: হ্যাঁ, আমার বয়স ধরুন 66 বছর বয়স। তা
0: আজকের দিনে আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক প্রণাম, অনেক শ্রদ্ধা। এবং আপনি যেটা বললেন একদম ঠিক, বয়স বাড়াটা তো কোনো দোষের নয়, বয়স তো সবার বাড়বে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, এইভাবেই আমাদের সঙ্গে থাকুন, অনেক প্রণাম আপনাকে। হ্যাঁ, সঙ্গে থাকুন। 9434921300 কোন বন্ধু রয়েছেন? হ্যালো
3: তপন দা, সোরাট থেকে।
0: হ্যাঁ তপন দা, আপনাকে আজকের দিনে অনেক প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। বলুন, আজকের বিষয় নিয়ে অল্প কথা শুনবো একটু।
3: অবশ্যই কর্তব্য আমাদের। আমি সেদিনকে বহরমপুর থেকে বাড়ি আসছি, এক বৃদ্ধ মহিলা ট্রেনে মানে এত ভিড় চাপতে পেছে না, আমি ছিল ঠাকুমা ঠাকুমা আপনি আমার সিটে বসুন। হ্যাঁ, হাত ধরে তাকে বসালাম, তো সে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, বাবা তুমি দীর্ঘজীবী হও। তাহলে বলুন, হ্যাঁ, বড়দের সম্মান দেওয়া আমাদের অবশ্যই
0: কর্তব্য, এটাই তো প্রাপ্তি।
3: আমরা যা করবো আমাদের ছোটরা তাই শিক্ষা পাবে, তাই কি না?
0: ঠিক ঠিক। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, সুস্থ থাকুন।
4: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
5: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
4: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
5: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
4: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
0: এবার যাব বার্তায়। আপনারা রয়েছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকালে। আজকের বিষয় প্রবীণের সম্মান, মানবতার মান। লিখছেন রতন ব্যানার্জি রাতমা রামপুরহাট থেকে। নমস্কার দিদি, একটা অনুরোধ, আজ সন্ধ্যার অনুষ্ঠানে চিঠির শব্দ সংখ্যার সীমা সর্বোচ্চ 100 রাখা হয়েছে, শুভ সকালেও সেটা 40 থেকে 50 মধ্যে রাখা হলে কোনো কোনো শ্রোতাকে হতাশ হতে হয় না। গত 2 দিন ধরে আশিস ভৌমিক ও মোহর দিদিভাই অনেক কষ্ট করেও সব চিঠি পড়ে উঠতে পারলেন না, বা যেটুকু পড়া হলো সেটুকু ভালোভাবে হলো না। এই ব্যাপারে আমি সুজন নিষুতে দরবার করেছিলাম, কিন্তু সেটার কোনো প্রভাব আজ অবধি উপলব্ধি করিনি। বিষয়টি আচ্ছা, সেক্ষেত্রে প্রাপ্তি স্বীকার করলেই হবে, বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করে দেখবেন। আজকের বিষয় সম্পর্কে ছোট্ট করে বলি, পুরনো চাল ভাতে বাড়ে বা ওল্ড ইজ গোল্ড, এই দুটো প্রবাদ বা

0: থেকে অনুমিত হয় বয়স্কদের মান্যতা দেওয়া উচিত, কারণ একদিন আমরা ওই জায়গাতে পৌঁছব। আর জগতের এটাই নিয়ম, আমি যা দেব তা বহুগুণে ফেরত পাব। ভালো থাকবেন দিদি, ধন্যবাদ আনতে রতন ব্যানার্জি রাতমা রামপুরার থেকে। রতনদা, আপনার কাছে আমার একটা ছোট্ট নালি, সেটা হচ্ছে আপনি যখন বললেন যে চিঠি ছোট্ট করে পাঠাবো, আপনার এই বার্তাগুলো যে আপনার অভিযোগগুলো আপনি জানেন সেটি শুভ সকালে পাঠানোর জন্য নয়, তার জন্য কিন্তু সুজন ইস্যু রয়েছে, সেখানে লিখে পাঠান। আর সুজন ইস্যুর ঠিকানা আপনারা তো জানেন, আমাকে আপনি লিখেছেন বলে সবটা পড়তে হলো, ওইগুলো পড়ার তো এখানে দরকার ছিল না, আপনি বিষয়ে একটু ছোট করে লিখলেই পারতেন। যেখানে যেটা পাঠানোর প্লিজ সেখানে সেটা পাঠান, এটা আমাদের একান্ত অনুরোধ রইল। আচ্ছা, পরের চিঠিতে যাব। পরের চিঠিটি পাঠিয়েছেন, পরের চিঠিটি লিখছেন মনোজ কুমার পাল, তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখছেন। নমস্কার নেবেন, শুভ সকাল, খুব সুন্দর বিষয় আজকে, আন্তর্জাতিক বয়স্ক নির্যাতন প্রতিরোধ, সংক্ষেপে INPEA এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু যৌথ উদ্যোগে 2006 সালে বিশ্ব বয়স্ক সচেতনতা দিবস WEAAD প্রতিষ্ঠিত হয়। বয়স্কদের বিভিন্ন নির্যাতন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য 2011 সালে ইউনাইটেড নেশনস এই দিবসটি পালন করে থাকেন। আজকের দিনটি তাই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রবীণরা, তাদের কাছে আমরা ঋণী, তাদের বয়স, জ্ঞান, পরিপক্কতা, অভিজ্ঞতা ও শিক্ষার আলোতে আমরা আলোকিত হয়েছি। কোনটা রাইট কোনটা রং এই বোধ আমাদের শিখিয়েছে। জীবনের চলার হাতেখড়িটা অমূল্য প্রাপ্তি প্রবীণদের কাছ থেকেই। দাদু দিদা ঠাম্মা কাকা কাকিমণি, তাদের প্রেম ভালোবাসায় বড় হয়েছি, সেদিন তো আমরা ভুলতে পারি না। যদি বা ভুলেই যাই, নিজের আত্মাকে ধোকা দিতে পারবো না। আমাদের তাদের প্রতি ভালোবাসা ও সম্মানের ভাবনা নিয়ে একটু পাশে থাকা, তাদের সেবা করাই আমাদের নৈতিক দায়িত্ব। সম্মান এমন একটা বীজ বপন করলে নম্রতা চরিত্র এবং প্রজ্ঞায় পরিণত হয়। যারা প্রবীণদের সম্মান করেন তারা নিজেদের সফলতার পথ নিজেরাই তৈরি করেন। অতিথি দেবভব, গুরু পরম পূজ্য, মাতৃদেবভব, পিতৃদেবভব, এই সমস্ত আদর্শগুলোকে মনে রাখতে হবে। প্রবীণদের কাছে আসা নিজের বাড়ির হোক কিংবা পাড়া প্রতিবেশী হোক না কেন, একটু পাশে তাকে থেকে তাদের যত্ন নেওয়া, একটু হৃদয় দিয়ে থেকে ভালোবাসা সম্মান জানিয়ে ছোট ছোট দায়িত্বগুলো নিলে বৃদ্ধাশ্রমের প্রবীণদের ভিড় কম বলে মনে করি। নমস্কার রইল, লিখেছেন মনোজ কুমার পাল, তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। ধন্যবাদ আপনাকে। হ্যালো,
1: আমি শেষ মোহাম্মদ।
0: হ্যাঁ বলুন।
1: আমার 75 বছর 5 মাস, আমি একজন প্রবীণ ব্যক্তি।
0: আজকের দিনে আপনাকে আমাদের পক্ষ থেকে প্রণাম শ্রদ্ধা।
1: আপনাকে আমার আশীর্বাদ রইল, ভালো থাকবেন।
0: আজকের বিষয় দুটো কথা শুনি।
1: বিষয়ে আজকের বিষয়টা হলো প্রবীণ নাগরিকের উপর যে হিংস্রতা হচ্ছে সেইটা। আমি যখন কলকাতায় থাকতাম তখন এক বয়স্ক মহিলাকে দেখতাম, উনি যাতায়াত করতেন, মাঝে মাঝে দেখা টাকা হতো, বলতাম দিদিমা কেমন আছেন, ভালো আছি, তো কোথায় যাবেন বলে দুধ আনতে যাব, চা খেতে হবে। ভাবলাম যে ছেলেপিলেরা আপনাকে দেখে না, বলে না দেখে, ওদেরকে বেশি শিক্ষিত করেছি তো সেই জন্য ওরা অন্য দেশে চাকরি নিয়ে চলে গেছে। কিন্তু জানা গেল যে ওকে চালাকি করে বাড়িটাও বিক্রি করে দিয়েছে, বুঝলেন?
0: সেই আর তো কিছু বলার নেই, কিন্তু এই যে এগুলোর কোনো তো কারণ নেই।
1: আমি তার থেকে ভালো আছি, অনেক ভালো।
0: এটা খুব ভালো লাগছে শুনে। আপনি ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন।
1: খুব ভালো আমার বন্ধু।
0: আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে ভাবে থাকুন।
1: আমরা খুব ভালো আছি।
0: আপনাদের অভিজ্ঞতা বয়স্ক
1: আকাশবাণী মুর্শিদাবাদ সবাইকে ধন্যবাদ জানাই আজকে।
0: আপনাকে ধন্যবাদ জানাই, আপনাদের অভিজ্ঞতা আপনাদের কথায় আমরা সমৃদ্ধ হই। ভালো থাকুন, সঙ্গে থাকুন, প্রণাম নেবেন।
1: নমস্কার।
0: যাবো ফোনে 9434921300।

0: কি বলতো, আমরা ছোট্টবেলা থেকে মাস্টার সাহেব দিকে যখন আসতেন হেঁটে, আমরা সাইকেলই যেতাম, আমি নেমে আমরা প্রণাম করতাম।
1: একদম,
0: এইটা আমরা ছোট্টবেলা থেকে শিখেছি।
1: ঠিক ঠিক,
0: প্রবীণ দিকে সম্মান দেওয়া।
1: একদম,
0: এইটুকুনি বললাম।
1: হ্যাঁ, এবং জগন্নাথ দা, আপনার সূত্র ধরেই বলি, প্রবীণদের কাছে মাথা নোয়ালে খুব একটা নিজেকে ছোট বলে মনে হয় না, বরঞ্চ আমরাই উপকৃত হই। একদম একদম, সঙ্গে থাকুন, ভালো থাকুন, এভাবেই আমাদের সঙ্গে থাকুন। যাব বার্তায়। বার্তা পাঠিয়েছেন আধার মানিক থেকে দেবদা মহাদেব। লিখছেন, বয়স্করা হলেন আমাদের বটবৃক্ষের মতো, ছায়া দেন, পথ দেখান, তাদের সম্মান করাই মানবতার প্রথম পাঠ। যে সমাজ বয়স্কদের শ্রদ্ধা করে না, সে সমাজ কখন উন্নত হতে পারে না। প্রিয় রেডিও প্রেমী বন্ধুগণ, আসুন সেবা ও শ্রদ্ধায় তাঁদের পাশে দাঁড়াই, এটাই হোক আমাদের মানবতার পরিচয়। আধার মানিক থেকে দেবদা মহাদেব, ধন্যবাদ আপনাকে দুটো কারণে, এত সুন্দর ছোট্ট করে লেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকবার জন্য। ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন। এভাবেই যাব পরের বার্তায়। পরের বার্তাটি পাঠিয়েছেন সৌভিক ঢাকুরিয়া থেকে। প্রবীণদের সম্মান মানবতার মান। প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার, তাঁদের জীবন সংগ্রাম, ত্যাগ ও অর্জনের মধ্যেই লুকিয়ে থাকে আগামী প্রজন্মের পথ চলার শিক্ষা। তাই প্রবীণদের সম্মান করা শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি মানবতার অন্যতম পরিচয়। যে সমাজ তার প্রবীণদের মর্যাদা দেয়, সেই সমাজই প্রকৃত অর্থে সভ্য ও মানবিক। তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনা, প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো এবং ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করা আমাদের নৈতিক কর্তব্য। কারণ আজ যারা প্রবীণ, একদিন তারাও ছিলেন সমাজের চালিকা শক্তি। প্রবীণদের সম্মান মানে মানবতার সম্মান। তাঁদের হাসি ও মর্যাদার মধ্যেই একটি সুন্দর ও সহমর্মী সমাজের প্রতিচ্ছবি ফুটে ওঠে। সুন্দর লিখেছেন, ভালো কথা, এবং সকলেরই কথা এটা। সৌভিক ঢাকুরিয়া থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই সঙ্গে থাকুন। যাব ফোনে 03482259648। কোন বন্ধু রয়েছেন?
2: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ, অমিকাদি বলুন।
2: দেখুন, সত্যি তাই, আমরা যদি প্রবীণদের সম্মান না করি তাহলে আমরা নিজেরাও তো সম্মান পাবো না।
1: একদম,
2: সম্মান করলে তবেই সম্মান পাওয়া যায়।
1: একদম, সম্মানের, শুনুন, সম্মানের অধিকার সব মানুষেরই, কিন্তু প্রবীণরা কোথাও যেন, আমার মনে, আমার ব্যক্তিগত ধারণা যে প্রবীণরা যেন আরো একটু বেশি সম্মানের অধিকারী। এই কারণে প্রবীণরা কিন্তু তাদের বিভিন্ন অভিজ্ঞতায় পরিপুষ্ট।
2: একদম
1: তাই না? এবং তাদের এই অভিজ্ঞতায় আমরা প্রতি মুহূর্তে সমৃদ্ধ হচ্ছি।
2: তো তাদের একটু যত্ন নেওয়া, সেবা শুশ্রূষা করা, এগুলো আমাদের কর্তব্য এবং এগুলো আমরা করব, এটাই আমাদের প্রতিজ্ঞা অঙ্গীকার হোক। তাহলে এই চারিদিকে এত বৃদ্ধাশ্রম গড়ে উঠবে না। হ্যাঁ, নিজেরা একটু মা বাবা, বাড়িতে যারা বড় বয়স্ক রয়েছেন, শ্বশুর শাশুড়ি বলুন, তাদের সবার যদি একটু তাদের, কারণ তারাও তো বয়স হলে ছোট, মানে ছেলে মানুষের পর্যায়ে চলে যায়, তাই তাদের সব দোষ ত্রুটি ধরলে কিন্তু চলবে না। হ্যাঁ, তাদেরকে বুঝাতে হবে। এটুকুনি বললাম, ভালো থাকবে,
1: সঙ্গে থাকুন, ভালো থাকুন। প্রবীণরা আমাদের পরিবারের ও সমাজের ভিত্তি। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, সংগ্রাম এবং ত্যাগের ফলেই আজকের প্রজন্ম উন্নত জীবনযাপনের সুযোগ পেয়েছে। একজন বাবা মা তাঁদের সন্তানদের বড় করে তুলতে জীবনের বহু স্বপ্ন ও আরাম ত্যাগ করেন। একজন শিক্ষক, কৃষক, শ্রমিক, চিকিৎসক কিংবা সমাজসেবক দীর্ঘ কর্মজীবনের মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করেন। বার্ধক্যে পৌঁছে তাদের প্রয়োজন হয় সম্মান, ভালোবাসা, নিরাপত্তা এবং সঙ্গ। অথচ বর্তমান সময়ে অনেক প্রবীণ মানুষ অবহেলা, একাকিত্ব ও মানসিক কষ্টের শিকার হচ্ছেন, যা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক।

0: যাবো বার্তায়। বার্তা পাঠিয়েছেন, শুভ সকাল আমার মিষ্টি অর্চিতা পিসিমণি, প্রণাম নেবেন, বিষয় প্রবীণের সম্মান মানবতার মান। সকলের প্রবীণ জীবন আসবে এক সময়। প্রবীণ আমার ঠাকুমা, দিদু, দাদা, দাদু এবং সকল প্রবীণদের আমি প্রণাম জানাই। প্রবীণ মানুষদের একাকিত্ব জীবন করতে দেওয়া যাবে না, ওনাদের পাশে থাকতে হবে। আমি ননি, ভালো থাকবেন। আবারও লিখেছেন আমার প্রিয় প্রবীণ শীষ মোহাম্মদ শীশান দাদাভাইয়ের সান্নিধ্যে অনেক উপদেশ এবং ভালো কিছু পেয়েছি। ধন্যবাদ ননি তোমাকে, এভাবেই সঙ্গে থাকো, ভালো থাকো। এবারের বার্তাটি পাঠিয়েছেন অপর্ণা মুখার্জি, সম্ভবত রেখা মুখার্জি, সাটুই মুর্শিদাবাদ থেকে লিখছেন। দিদি, আপনাকে জানাই শুভ সকালের আন্তরিক শুভেচ্ছা। আমি আজ উপস্থিত প্রবীণের দোরগোড়ায় মন চাইল বিষয় নিয়ে কিছু বলি। পিতামাতা বয়োজ্যেষ্ঠ সমাজে প্রবীণদের সম্মান করার মধ্যেই লুকিয়ে আছে সম্পর্কগুলো দৃঢ় করার চাবিকাঠি। এই সম্মানের মাধ্যমে আমাদের জীবনে ওনাদের অবদানকে স্বীকৃতি দিতে পারি। প্রবীণ ব্যক্তি মানবিক সম্মান পাওয়ার অনেক কারণ আছে, যথা ওনাদের জীবনের অভিজ্ঞতা যা সমাজ ও পরিবারকে সমৃদ্ধ করে, ওনাদের আত্মত্যাগ, ওনাদের শিক্ষা দেন জীবনের মূল্যবোধ সম্পর্কে, সন্তান এবং সমাজের যত্ন নিয়ে ওনারাই সাজিয়ে দিয়েছেন এই মনোরম পরিবেশ, শ্রদ্ধা, পারিবারিক বন্ধনকে মজবুত করে ইত্যাদি। শেষে বলি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বয়স্কদের সাহায্যের প্রয়োজন হয়। সেই সময় ধৈর্য ধরা বা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, ছোট ছোট উপায়ে প্রবীণদের সাহায্য করা, প্রবীণদের প্রতিকূলতার প্রতি সহানুভূতি, মানবিক যত্ন ও সেবাই হচ্ছে সঠিক সম্মান, যা প্রবীণদের প্রাপ্তি। রেখা মুখার্জি সাটুই মুর্শিদাবাদ থেকে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রেখা দি, এভাবেই সঙ্গে থাকুন। পরের বার্তা, পরের বার্তায় সুমিতা রায় ঢাকুরিয়া থেকে। শুভ সকাল দিদি, প্রবীণদের সম্মান দেওয়া কর্তব্য, এর মধ্যেই পরে বাবা মা, এনাদের জন্যই আমরা সন্তানেরা পৃথিবীর আলো দেখেছি, এটা বললে চলবে না। তাদের বয়স হলেই তাদের স্থান হবে বৃদ্ধাশ্রমে, কেন এটা কেন হবে? একদিন আমরাও বুড়ো হব, তখন আমাদের কে দেখবে? তাই বয়স হলে প্রবীণদের মাথায় করে রাখুন, এটাই বিনীত চাওয়া। তাদেরকে অবহেলা করবেন না, এটাই প্রার্থনা। তাদের পুজো করুন। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। খুব ভালো কথা লিখেছেন সুমিতা দি, এভাবেই সঙ্গে থাকুন, ভালো থাকুন। পরের বার্তা, পরের বার্তা লিখছেন অভিজিৎ মণ্ডল, যমুনা কুঞ্জ, শশাপোতা, মারোখানা, খানাকুল, হুগলি থেকে। আজকের বিষয় লিখতে বসে মনে পড়ে গেল কয়েক বছর পূর্বে ঘটে যাওয়া আমার পাড়ার মাধবী ঠাকুমার বাস্তব গল্প। সেদিন মাধবী ঠাকুমা গ্রামীণ ব্যাংকে বিধবা ভাতার টাকা তুলতে গিয়েছিলেন। ব্যাংকের ক্যাশিয়ার পাসবই চেক করে দেখলেন গতকাল সকাল 11টায় 1000 টাকা তোলা হয়েছে মাধবী ঠাকুমার অ্যাকাউন্ট থেকে। অ্যাকাউন্টে আর কোনো টাকা নেই, ঠাকুমা তো অবাক। পরশুদিন সন্ধ্যায় টাকা ঢুকলো, ঝর্ণাদি বলে গেল কাল সকালে। কাল সারাদিন শরীরটা খুব খারাপ ছিল, তাই বাড়ি থেকে বেরোতেই পারিনি। তাহলে আমার টাকা কে তুলে নিল? ঠাকুমা তো কান্নাকাটি করতে শুরু করলো। ব্যাংকের ক্যাশিয়ারকে বললাম, আর একবার ভালো করে চেক করে বলুন না স্যার। অ্যাকাউন্ট চেক করে দেখলেন সত্যি কাল সকাল 11টায় টাকা তোলা হয়েছে। ঠাকুমা কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, এইবারের টাকাটা পেলে চশমাটা পাল্টাতাম। ডাক্তার দেখিয়েছিলাম হাসপাতালে, কয়েকটা ওষুধ লিখে দিয়েছেন ডাক্তারবাবু, এইবারের টাকাটা পেলে ওষুধগুলো কিনতাম। ওইসব বলতে বলতে ঠাকুমা কাঁদতে কাঁদতে অসহায়ভাবে বাড়ির দিকে চললেন। এই ঘটনার দিন সন্ধ্যাবেলায় ঠাকুমার ছেলে মিলন কাকা কয়েকজন সমবয়সী বন্ধুদের সাথে পানীয় পান করতে করতে বলল, আজ সন্ধ্যায় ফিস্টি হবে, খরচা আমি দেব। একজন বন্ধু জিজ্ঞাসা করলো, তুই টাকা পাবি কোথায়? কাকা দেখালো তার মায়ের এটিএম কার্ড, তার ব্রহ্মাস্ত্র। অসুস্থ অবস্থায় বৃদ্ধ মাকে যে সন্তান ঠকায়, তার চেয়ে বড় লোভী বেঈমান মানুষ কখনো কোথাও আমি দেখিনি। লিখেছেন অভিজিৎ মণ্ডল, যমুনা কুঞ্জ, খানাকুল, হুগলি থেকে। আপনার এই ঘটনা সত্যি ভীষণ হৃদয় বিদারক ঘটনা। জিরো থ্রি ফোর এইট টু টু ফাইভ নাইন সিক্স ফোর এইট কোন বন্ধ রয়েছেন?
1: নমস্কার দিদি।
0: নমস্কার, কি বলছেন, কোথা থেকে?
1: হ্যাঁ, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দিদি। শুভ সকাল।
0: শুভ সকাল, বলুন।
1: দেখুন, যখন আমরা একান্নবর্তী পরিবারে থাকতাম তখন প্রবীণ মানুষদের ভাবাদর্শে এবং তাদের কঠোর শাসন এবং অনুশীলনে এবং তাদের মতাদর্শে আমরা কিন্তু বড় হয়েছি। আজ আমরাও প্রবীণদের পথে, আমিও সেইভাবেই ছেলে মেয়েকে মানুষ করেছি, তারা যাতে করে অন্তত।
0: আপনার বয়স কত আজ?
1: আজ এখন আমার 59 বছর
0: আমরা চাই এভাবে অমিতাভ আমাদের মধ্যে নবীন হয়ে বাঁচুন, কারণ আপনাদের অভিজ্ঞতা আমাদেরকে সত্যি প্রতি মুহূর্তে সমৃদ্ধ করে।
1: আমাকে দিদি দয়া করে দ্বিতীয় কথা বলতে।
0: বলুন বলুন বলুন।
1: বলছি যে ধরুন আমি যখন ছেলে মেয়েকে মানুষ করেছি, আজ তারা কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত, কিন্তু তাদেরকে আমি এই ভাবাদর্শে মানুষ করেছি যে অন্তত প্রবীণদের সম্মানটুকু করতে শিখবি। যখন তোদের বিয়ে হবে তখন যখন তোরা বউ নিয়ে আসবি তখন আমার যত্নটা অন্তত করিস, যদি আমি ইহজগতে থাকি। আর আপনাদের রেডিও, রেডিও থেকেও আমি অনেক কিছুই মানবতার পাঠ পাই দিদি। অনেক প্রবীণ মানুষ যখন আমাকে ফোন করেন, বিশেষ করে শীষ মোহাম্মদ কিষান স্যার, তার যে মানে অমূল্য যে বাণীগুলো বা কথাগুলো আমি

0: পদে পদে অনুসরণ করার চেষ্টা করি এবং সমৃদ্ধ হই এবং আরো বেশি বেশি সমৃদ্ধ হই, এই কারণে যে তিনি কখনো মানে কি বলবো অসম্মানের কথা কখনো আজ পর্যন্ত তিনি আমাকে দেননি। যখনই কোনো কঠিন সময়ের শরণ মানে সম্মুখীন হয়েছি আমি তার শরণাপন্ন হয়েছি এবং তিনি আমাকে যথাযথভাবে সেই গ্যাপটা পূরণ করেন।
1: ভালো থাকুন, সঙ্গে থাকুন, আপনাকে প্রণাম, ভালো থাকুন। বার্তা পাঠিয়েছেন আত্রাই বাংলাদেশ থেকে কাজী আবু জাফর। প্রবীণদের নিয়ে একটি কবিতার কয়েকটি লাইন তুলে ধরলাম, এই কবিতার মাঝে আমার ছবি ফুটে উঠেছে। কবিতাটি বাংলাদেশের একজন কবির লেখা। আমি হয়তো মানুষ নই, মানুষ হলে চোখ থাকতো, কান থাকতো, সাপ দেখলে ছুটে পালাতো, মানুষগুলো অন্যরকম। এই লেখা প্রকাশ হলে তৃপ্তি পেতাম, সত্যি তাই। ভালো থাকুন, এভাবেই আমাদের সঙ্গে থাকুন, আপনার ভাবনায়, আপনার লেখায়। পরের বার্তাটি পাঠিয়েছেন খোরশেদ আলী মণ্ডল, তালপুকুর হাড়িভাঙা লালবাগ মুর্শিদাবাদ থেকে। শুভ সকাল অর্চিতা দিদি, আশা করি ভালো আছেন। আজকে শুভ সকালের বিষয় হলো প্রবীণদের সম্মান, মানবতার মান। প্রথমে জানাই পৃথিবীর সকল প্রবীণদের আমার শতকোটি প্রণাম। আমরা অনেকে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি, এটি মানবতার চরম অপমান। মানুষের জীবনে শৈশব কৈশোর যৌবন ও প্রবীণ আমাদের জীবন আসবেই, এইটুকু বললাম দিদি। ভালো থাকবেন। মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, তালপুকুর হাড়িভাঙা লালবাগ থেকে।

0: লিখছেন সোমনাথ দাস, রানীর বাজার সোনামুখী, বাঁকুড়া থেকে। শুভ সকাল এবং শ্রোতাবন্ধুদের সুস্বাগতম। প্রবীণের সম্মান মানবতার মান। প্রবীণ বলতে আমরা বুঝি একটি নির্দিষ্ট বয়সের গণ্ডি অতিক্রম করা, যেটি সরকারিভাবে 60 বছর। দিদিভাই, আমি নিজের অভিজ্ঞতায় দেখেছি আধুনিক প্রজন্মের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে প্রবীণদের সম্মান দেওয়ার ঘাটতি দেখা যায়। বিশেষ করে ট্রেন এবং বাসে প্রবীণদের সিটে যুবক যুবতীরা বেশি বসে। বয়সভেদে সকলেরই আত্মসম্মানবোধ আছে, কিন্তু মানবতাবোধ সকলের সম্মান থাকে না, সমান থাকে না। নিজে আপনি আচরি ধর্ম অপরে শেখাও। বড়দের প্রতি ছোটদের সম্মান দেখানো কর্তব্য, এবং বড়দেরও ছোটদের অবহেলা না করে তাদের মতামত কাজে সম্মান দেখালে উভয় ক্ষেত্রেই মানবিকতার পরিচয় প্রকাশ পায়। আন্তরিক শুভেচ্ছা সহ সোমনাথ দাস, রানীর বাজার সোনামুখী, বাঁকুড়া থেকে লিখেছেন। সোমনাথ দা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই সঙ্গে থাকুন, ভালো থাকুন। লিখছেন নিখিল মণ্ডল, জয়চাঁদ রোড, খাগড়া, মুর্শিদাবাদ থেকে। নমস্কার দিদিভাই, বিষয়টির জন্য ধন্যবাদ। আজ প্রবীণদের দিবস। প্রবীণগণ অনেক অভিজ্ঞতায় আধার। দীর্ঘদিন ধরে তারা বিশ্ব সংসারের চলন বলন রীতিনীতি দেখে আসছেন। তাদের নিকট থেকে আমরা সমৃদ্ধ হতে পারবো, তাদের যত্নের প্রয়োজন। ধন্যবাদ নিখিল মণ্ডল, খাগড়া, জয়চাঁদ, মুর্শিদাবাদ থেকে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। লিখছেন শুভেন্দু সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে। শুভ সকাল, আমার বয়স 68 বছর। আমার বাবাকে গ্রামের অনেকেই সম্মান করে না, তার একটাই কারণ, বাবা অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেন না। উচ্চস্বরে ডিজে বাজারে সেখানে গিয়ে প্রতিবাদ করে, সবসময় সত্য পথে চলে, এটাই হলো তার সম্মান না পাওয়ার কারণ। আমার একজন জ্যাঠামশাই ছিলেন, 93 বছর বয়সে উনি মারা গেছেন। উনি এমন একজন মানুষ ছিল, বাচ্চা থেকে বড় সবার কাছে উনি জনপ্রিয় ছিল। উনি হচ্ছে একটা কথার মাটির মানুষ, যে যা করছে করুক, যা হচ্ছে হোক, ওনার মুখে কোনো প্রতিবাদ নেই। আমার ঠাকুমা ছিলেন 84 বছর বয়সে, উনি মারা গেছেন। তবে উনি বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন, তো আমরা ওনাকে যেভাবে পরিষেবা দিয়েছি গ্রামের মানুষ, আত্মীয় স্বজন এখনও বলে যে সত্যি উনি যে বিছানায় শয্যানি ছিলেন, কিন্তু উনি কখনো বুঝতে পারতো না। মানে ওনাকে এত ভালো পরিষেবা দেওয়া হতো। প্রবীণদের বয়স্ক মানুষদের সবসময় সম্মান করা আমাদের অবশ্যই কর্তব্য, কারণ আমরাও একদিন প্রবীণ হব। প্রবাদে আছে, কিছু দিলে কিছু পাওয়া যায়। শুভেন্দু সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে। শুভেন্দুদা, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। নমিতা রায়, খাগড়া থেকে লিখছেন। নমস্কার দিদিভাই, আমি খাগড়া থেকে। আজকের বিষয়, প্রবীণদের সম্মান করা অবশ্যই কর্তব্য, কারণ তারা বয়সের ভারে খুব অসহায়। তাদের যত্ন নেওয়া আমাদের অবশ্যই কর্তব্য এবং সম্মান করা অবশ্যই কর্তব্য। অনেকে বয়স্কদের হীন চোখে দেখেন, তাদের ওই অবস্থা আসতে পারে যেটা তাদের মাথায় থাকে না। এইটুকু বলে শেষ করলাম, নমস্কার। একদম ঠিক কথা বলেছেন, বয়স তো সবারই বাড়বে। লিখেছেন খাগড়া থেকে নমিতা রায়, 0348225968। কোন বন্ধু রয়েছেন?
1: শুভ সকাল।
0: শুভ সকাল,
1: বীরভূম থেকে চন্দ্রমোহন সিং।
0: হ্যাঁ বলুন।
1: প্রবীণের সম্মান মানবতার মান প্রায় অদৃশ্য। শৈশব কৈশোর যৌবন বার্ধক্য মানেই প্রবীণ। পেনশন প্রাপ্ত প্রবীণদের দেখেছি অবহেলার শিকার হতে। তার বাইরের পরিবেশ প্রবীণদের কথা আর বলার নেই, কি নির্ধারণ অনিশ্চয়তা। বার্ধক্য মানে মৃত্যু, সেই দিকেই প্রায় সবাই তাকিয়ে। বৃদ্ধাশ্রম একটা অমানবিক ক্ষেত্র, ফ্ল্যাট মানেই শয়তানের আশ্রয়। মানবিকতা কিভাবে সংকুচিত হতে হতে অদৃশ্য হয়ে যাচ্ছে সেটা দেখছি। যিনি প্রবীণ, যার ব্যক্তিত্ব রয়েছে, তিনি দাঁড়িয়ে থাকেন ঠিকই, কিন্তু তার চারপাশে ভয়ঙ্কর অনিশ্চয়তা। প্রবীণের সন্তানদের এগিয়ে আসার প্রয়োজন রয়েছে। তারা যদি সজাগ এবং সতর্ক হয়, তবে প্রবীণরা বাঁচবে এবং একদিন কান্তে কান্তে একদিন এসেছিল, কান্তে কান্তে যাবে হাসতে হাসতে। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
0: হ্যাঁ, ভালো থাকুন, সঙ্গে থাকুন। 9434921300। কোন বন্ধু রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো যাব বার্তায়। বার্তাটি পাঠিয়েছেন মধুপুর থেকে পলাশ সরকার। লিখছেন দিদিভাই, শুভ সকাল, আপনি কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের বিষয়, প্রবীণদের সম্মান মানবতার মান। দিদি, প্রথমেই বলি যে মা বাবাকে সম্মান দিতে জানে না সে পৃথিবীর কাউকে সম্মান দিতে পারে না, কেননা সম্মান সবাই দিতে পারে না। এগুলো জন্ম হওয়ার পর থেকে মা বাবা তৈরি করে দেয়, কেউ নিতে জানে কেউ নিতে জানে না। আর সব বয়স্ক প্রবীণদেরকে সারা জীবন যেন সম্মান দেওয়া হয়। লিখেছেন পলাশ সরকার মধুপুর থেকে। পলাশদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এভাবেই সঙ্গে থাকুন, ভালো থাকুন। 03482259648 কোন বন্ধু রয়েছেন?
2: শুভ সকাল।
0: শুভ সকাল,
2: আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাজি মুর্শিদাবাদ থেকে বলছি।
0: হ্যাঁ বলুন বলুন।
2: খুব সুন্দর বিষয় দিয়েছেন এবং যথোপযুক্ত। আমিও একজন
0: প্রবীণ মানুষ, আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক প্রণাম শ্রদ্ধা। আপনি বলুন আজকে বিষয় নিয়ে।
2: আপনার প্রতি রইল, আপনাদের প্রতি রইল আমার স্নেহ আশীর্বাদ। যাক বিষয় আছে, একটা কথা আছে, ওল্ড ইজ গোল্ড, তার মানে প্রবীণ যে সে পৃথিবীর আলো দেখেছে বহু আগে, এবং পৃথিবী সম্পর্কে তার যে চেতনা সেই চেতনাটা কিন্তু খুব পরিষ্কার। মানুষ চিনতে বা সমাজকে চিনতে, সমাজকে কিভাবে পরিচালনা করতে হবে, সমাজে কিভাবে চলতে হবে, এইগুলো তার একটা বৃহৎ ধারণা থাকে, খুব ভালো ধারণা। যে ধারণার বশবর্তী হয়ে আমরা চলি, আমরা প্রবীণ মানুষ, আমাদেরকে সংসার জীবন পালন করতে হয়, সংসারে চলতে গেলে কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে সেইটা আমরা অন্তত ভালোভাবে বোঝার চেষ্টা করি, যতটুকু পারি জানি না। তবে বর্তমান দিনে প্রবীণদের প্রতি যে একটা নেগলেক্টেড মনোভাব, নেগলেজিবল মনোভাব মানুষের হয়ে গেছে, মানে বুড়ো অর্থাৎ ওর দ্বারা কিছু হবে না।
0: সব থেকে যেটা কষ্টদায়ক, বয়স্কদের প্রতি নির্যাতন করা, এটা আরো বেশি কষ্টদায়ক,
2: খুব যন্ত্রণাদায়ক, এটা একটা সামাজিক ব্যাধি। তো যাই হোক, আপনাদের আজকের প্রচেষ্টা খুব সুন্দর, আজকের এই প্রবীণদের প্রতি যে সহানুভূতি দেখাচ্ছেন বা সহানুভূতিশীল একটা অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো লাগছে। আমি অনেকক্ষণ
0: চেষ্টা করছি, একটা কথা বলার আছে, এখানে সহানুভূতির কোনো জায়গা নেই আব্দুল হাদি সাহেব, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, একদমই সহানুভূতি নয়, শ্রদ্ধা জানাচ্ছি। কারণ সহানুভূতি তারা আমাদেরকে করবেন যদি তারা তাদের অভিজ্ঞতায় আমাদেরকে পুষ্ট করেন, আমাদেরকে সমৃদ্ধ করেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন।
2: সমাজ যেভাবে চলছে এইভাবে যদি সমাজের একটা বিবর্তন না আসে,
0: আমরা তো সেই কারণেই বসেছি যে আজকের এই অনুষ্ঠানে যদি কেউ একজন প্রভাবিত হয়ে একজন প্রবীণকে সুন্দরভাবে রাখেন, সম্মান করেন, তাহলে বুঝবো আজকের এই অনুষ্ঠান সার্থক।
2: আমি আমি সহানুভূতি মানে ওইটাই বুঝিয়েছি যে আমাদের মনের মধ্যে ওই চেতনাটুকু আসুক যে প্রবীণ

0: একদম, তাদের প্রতি শ্রদ্ধাশীল হই, তাদের প্রতি শ্রদ্ধাশীল হই, সঙ্গে থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন। 9434921300 কোন বন্ধু রয়েছেন? হ্যালো, নমস্কার, বলুন। শুভ সকাল, আপনি আমার প্রণাম নেবেন, শ্রদ্ধা নেবেন, আপনাকে আমাদের সকলের পক্ষ থেকে প্রণাম শ্রদ্ধা, কারণ আপনি সম্ভবত আমাদের যত কলার আছে তাদের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ, আপনাকে আজকের দিনে বিশেষভাবে শ্রদ্ধা জানাই। বলুন। জানি, সেজন্যই তো বললাম এই বয়সেও যে আপনি প্রত্যেক দিন আপনি ফোনে আসেন, ধন্যবাদ। বলুন।
1: দুঃখ লাগে কি জানেন, দুঃখ লাগে যে গ্রামাঞ্চলে মানে লেখাপড়ার মহত্ব সেরকম নাই, মানে গ্রামীণ লোকেরা এরা সেইভাবে প্রবীণদের সম্মান দিয়ে কথাবার্তা বলা এবং সম্মান সূচক ব্যবহার করা এটা নাই, এটা নাই। ইদানিংকালে নানান রকমের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তারা প্রবীণদের অগ্রাহ্য করে তারা যেন প্রবীণরা মানুষই নন এরকম একটা মানসিকতা গ্রহণ করে তারা চলে থাকে। তো আমার আমার গ্রামেই কিছু কিছু যুবক আছে, কিছু কিছু লোক আছে যারা প্রবীণদের অগ্রাহ্য করেই চলে। কাজে এগুলো আমাদের সমাজে সেইভাবে এগুলো পরিবর্তন করে প্রবীণদের অন্তত সম্মান দিয়ে মানবিকতা বোধের পরিচয় দিয়ে প্রবীণদের সঙ্গে চলাচল ব্যবহার করা উচিত বলে আমি মনে করি, কিন্তু সেই সামাজিক যে ব্যবস্থা এখনো গ্রামাঞ্চলে গড়ে উঠেনি তার জন্য আমি দুঃখিত এবং আশা করব আগামী দিনে সেই প্রবীণদের সম্মান দেওয়ার জন্য গ্রামীণ ছেলেমেয়েরা শিক্ষা অর্জন করে সেইভাবে সামাজিক চিন্তা ভাবনা গ্রহণ করবে।
0: সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার, সঙ্গে থাকুন। বার্তা পাঠিয়েছেন খাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত। আজ 15 জুন বিশ্ব প্রবীণ লাঞ্ছনা প্রতিরোধ সংক্রান্ত সচেতনতা দিবসের ঘরে বাইরে সমস্ত প্রবীণ মানুষকে সম্মান জানাই, প্রণাম করি। বিশ্বের সমস্ত প্রবীণ মানুষদের অভিজ্ঞতার আলোয় আলোকিত এই বিশ্বের পথ চলা সার্থক হোক। নমস্কার, সবাই ভালো থাকবেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।
2: पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा।
3: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
2: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
3: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जांच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगर पालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।
0: এবার যাব ভালো খবরে। এখন তো গোটা বিশ্বকাপ ফুটবল জ্বরে ভাসছে, সেই মুহূর্তে চারিদিকের পছন্দের দলের সমর্থনে ফ্লেক্স ও জার্সি গায়ে মেতে উঠেছেন সমস্ত ফুটবল প্রেমীরা। চলছে রাত জেগে খেলা দেখার উল্লাস। এরই মাঝে ফুটবলে মেতে উঠলেন ইসলামপুরের ক্রীড়াপ্রেমীরাও। রবিবার ছুটির দিনে ইসলামপুর চক মহামায়া ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল 4-দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা। এদিনের প্রতিযোগিতায় সম্পদ শেখের হ্যাট্রিককে চ্যাম্পিয়ন হল ডোমকলের বেঙ্গল একাডেমি। এবার যাব চাকরির খবর। ভারতীয় নৌবাহিনী 10+2 বিটেক ক্যাডেট এন্ট্রির অধীনে অবিবাহিত পুরুষ মহিলা প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাইছে অনলাইনে। ভারতীয় নৌবাহিনী একাডেমিতে 4 বছরের বিটেক কোর্স শেষ করার পরে কারিগরি ও নির্বাহী শাখায় স্থায়ী কমিশনড অফিসার পদে নিযুক্ত হওয়ার সুযোগ রয়েছে। মোট শূন্যপদ 40টি, মহিলা প্রার্থীদের জন্য 8টি পদ সংরক্ষিত। আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী 20 জুলাইয়ের মধ্যে। www.joinindianavy.gov.in। শুনলেন জীবিকার জন্য।

0: এবার যাব আকাশের খবর, আবহাওয়ার খবর। হ্যাঁ, আলিপুর আবহাওয়া দপ্তর আজ এবং আগামী 20 জুন পর্যন্ত বৃষ্টির কিন্তু সতর্কবার্তা দিয়েছে। 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে আগামী 20 জুন পর্যন্ত। এবার যাব ফোনে 03482259648। কোন বন্ধু রয়েছেন? হ্যালো
1: দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার,
1: শুভ সকাল।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল। দিদি ভাই, হ্যাঁ দিদি ভাই, আমি মানে প্রথম থেকে আরম্ভ করব, মানে আমার বাড়ি থেকে, আমার বৃদ্ধ মা 78 বছর বয়স, তাকে আমি সঙ্গে নিয়ে চলছি। এই প্রবীণকে যদি আমি দেখতে পারি তাহলে কিন্তু সব ভারতবর্ষের যত প্রবীণ আছে তাদেরকে সবাইকে আমি একসাথে নিয়ে চলতে পারবো। কারণ আমার ঘর থেকেই যদি আমি জিনিসটা তৈরি করি, একত্ববোধ এবং মানুষকে, মাকে নিয়ে যদি সঙ্গে নিয়ে চলতে পারি, মাকে যদি রাখতে পারি, তাহলে কিন্তু আমার মনে ওই ইয়ে বোধটা, মানে চেতনা বোধটা আসবে। মান হোক,
0: সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি তো একদম শেষে চলে এসেছি, সঙ্গে
1: থাকবেন, সুস্থ থাকবেন,
0: ভালো থাকবেন। বার্ধক্য জীবনের এক চরম সত্য। শৈশবে সোনালী সকাল শেষ করে তারুণ্য, আর যৌবনের রোদেলা দুপুর পাড়ি দিয়ে মাঝ বয়সের ব্যস্ত বিকেলটাও যখন চলে যায়, তখনই জীবনের সায়াহ্নের গোধূলি বেলায় নেমে আসে বার্ধক্য। এ সময়টা আসলে মানব জীবনের শেষ অধ্যায়। শৈশব, কৈশোর, যৌবন ও বার্ধক্য সাধারণই 4টি পর্ব নিয়ে একজন মানুষের জীবন। সুতরাং আমাদের সবার মনে রাখা উচিত, আজ যারা প্রবীণ তারাও অতীতে তার পরিবার, সমাজ, দেশ ও জাতির কল্যাণে অনেকেই অনেক কিছু করে গেছেন, তাদের যেন কোনোভাবেই অবহেলা করা না হয়।

আর কোনো বৃদ্ধাশ্রম নয়। রবীন্দ্রের আশ্রয় হোক তাঁর পরিবার বেষ্টিত সুখী গৃহকোণ। রবীন্দ্রের হাতটা শক্ত করে ধরি, কারণ মাথার উপর এই আশীর্বাদের ছায়া, অভিজ্ঞতার ছায়া, নিশ্চিন্তের ছায়া কতখানি মনোবল তৈরি করে। যারা এখনো বাবা মার গুরুজনদের ছায়ায় রয়েছেন তারা জানেন, তারা উপলব্ধি করেন। প্রবীণরা ভালো থাকুন, তাঁদের ভালো রাখার দায়িত্ব আমাদের। তাদের প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম, শুভেচ্ছা, অনেকখানি ভালোবাসা।

আজকের শুভ সকাল এখানেই শেষ করব। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অর্চিতা, আমার সঙ্গে কারিগরি সহায়তায় ছিলেন অমিতাভ চ্যাটার্জি। সবাই খুব খুব ভালো থাকুন।

0: 1958
1: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
1: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
2: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের।

জীবনটা একটা মায়া, কেউ কেউ সেই মায়া মরীচিকায় জাগতিক লক্ষ্য স্থির করে এগিয়ে যায়। ধন সম্পদ, মানুষের ভালোবাসা সব কিছু অর্জন করে, এগিয়ে যায়, তার লক্ষ্য জাগতিক অর্জন। আবার কেউ পরিস্থিতিকে দায়ী করে, যেতে পারে না সেই লক্ষ্য অর্জনে, ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে বসে থাকে, বলে আঙুর ফল টক। আর কিছু মানুষ আছেন যারা জাগতিক বিষয় সম্পর্কে ভাবেই না, এদের প্রেম ভালোবাসা ঈশ্বরের কাছে সমর্পিত। আজ সোমবারে গানের ভেলা তাদের জন্য। ভক্তিগীতি আমাদের মনটাকে ঈশ্বর প্রেমে ডুবিয়ে রাখে। জাগতিক এই ধরনের চাকচিক্য, এই মায়া মরীচিকা আমাদের অন্তর্দৃষ্টিকে বদ্ধ রাখে, আর এই গান, এই ঈশ্বর প্রেম আমাদের সেই ভেতরের মনটাকে, আমাদের অন্তর্দৃষ্টিকে জাগিয়ে তোলে। আমরা অন্য কিছু, এই জগতের বাইরে অন্য কিছু, তার সন্ধানে আমাদের মনটা ধাবিত হয়। আমাদের মনটা আমার নিজের মধ্যেই থাকে, এমনই কিছু কথা এবং সুরে সুরে। আমি মিতালি ভট্টাচার্য আপনাদের সঙ্গে থাকব আজকের গানের ভেলায়, আর আপনারা থাকবেন আমার সঙ্গে 0332231342 এই নম্বরে। প্রথম গানটি শুনলাম অজয় চক্রবর্তীর কণ্ঠে, পরের শিল্পী দীপঙ্কর ভট্টাচার্য।

0: ভক্তির সঙ্গে ভক্তিগীতি গাইলে এবং শুনলে ঈশ্বর সান্নিধ্য পাওয়া যায়। তাই নিজের ঘরে বসে অন্য কোনো ঘরে না গিয়ে শরীর আত্মা আরোগ্য লাভ করে এই ভক্তিগীতি শুনলে ভক্তিগীতি গাইলে। আর এই আনন্দই প্রমাণ করে ঈশ্বর সাড়া দিচ্ছেন। নির্জনে সমাবেশে জীবনের নানা ঘন ঘটায় বারে বারে এই ভক্তিগীতি আমাদের অনির্বচনীয় স্বর্গীয় আনন্দ দেয়। শুনব পরের গান পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে। তার আগে দেখিনি কোন বন্ধু আছেন টেলিফোনে। 03322131342 এই নম্বরে। নমস্কার বন্ধু।
1: নমস্কার সুপ্রভাত।
0: সুপ্রভাত
1: মিতালি দিদি, আপনাকে নমস্কার জানাচ্ছি। আজকে ভক্তিগীতির ভান্ডার দিয়ে আপনি বসেছেন, অনেক তথ্য আমাদের সমৃদ্ধ করবেন। আসলে ভক্তিগীতি ব্যাপারটি এরকম, মানে এই দগ্ধ দিনে ঘরের ভেতর বসেও যেন একটা ভক্তি রসে সম্পৃক্ত হচ্ছি। আসলে আমরা যারা মানে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত, এই ভক্তিগীতিটা শুনলে তখন যেন মনে হয় যে জীবনে তো অনেক পাপ করেছি, এই ভক্তিগীতিটা শুনলে যেন কিছুটা স্মরণ হয়। আসলে আমার মনে হয় যে প্রত্যেক মানুষের নিজেকে সংশোধন করার একটা জায়গা থাকে এবং সেটা নিজেকেই করতে হয়, কারোর মাধ্যমে হয় না। এই ভক্তিগীতি গুলো যখন আপনি শোনাবেন, এই আত্মশুদ্ধির একটা অনুষ্ঠান বলে আমার মনে হয়। আর এই প্রসঙ্গে আমার দুটো গানের কথা খুব মনে পড়ছে, যদি কখনো কোনো দিন সুযোগ হয় শোনাতে পারলে খুব ভালো লাগবে। জানি এটা অন্যদের আসন নয়। একটা হচ্ছে জুড়াইতে চাই, আর একটি হচ্ছে এক সাথে বেঁধে দিলাম দুটা নারী সুর। ভালো থাকবেন মিতালি দি, সঙ্গে আছি।
0: অসম্ভব সুন্দর একটা উপলব্ধি পেলাম প্রথম টেলিফোনে। হ্যাঁ, ভক্তিগীতি আমাদের আত্মশুদ্ধির গান। আমাদের জীবনে অনেক ওঠাপড়া থাকে, অনেক চলন বলন তৈরি হয় সারা জীবন জুড়ে, কিন্তু কোনো কোনো একটা সময় আসে যখন আমাদের মনের মধ্যেই সেই প্রশ্ন দেয়, কেন করলাম, কি দরকার ছিল। এই তখন একটা যন্ত্রণা তৈরি হয়, একটা পাপবোধ তৈরি হয়, একটা অসহায়তা তৈরি হয় নিজের মনের কাছে। নিজের কোথায় গেলে বাঁচব, নিজের মানুষের সঙ্গে কথা বলি, কোনো অভিজ্ঞ মানুষের সঙ্গে কথা বলি, আমরা আমাদের যন্ত্রণার উপশম হয়। আর ভক্তিগীতি আমাদের একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে মনের মধ্যে, ঈশ্বরের কাছে সমর্পণ করে সমস্ত যন্ত্রণার উপশম হয়। কারণ আমরা জানি যে তিনিই আমাদের দিয়ে সব কাজ করাচ্ছেন, তিনি আছেন, তিনি জানেন আমি কেন করেছি। আর এই যে আত্মশুদ্ধির এই ব্যবস্থা, এই যে মনের মধ্যে বোধ তৈরি, নিজেকে পরিচ্ছন্ন রাখার, এটাই তো সেই পাপবোধ থেকে মুক্তি পাওয়ার উপায়। এই উপার্জনটুকু অনেক পাওয়া, আর সেই প্রক্রিয়াটাকে, সেই যাত্রাপথটাকে ত্বরান্বিত করে ভক্তিগীতি।
2: पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा।
3: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
2: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
3: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जांच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगर पालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।

ভক্তি গীতে আমাদের ঈশ্বরের প্রেমে মনটাকে ডুবিয়ে রাখে, সে কালী হোক, কৃষ্ণই হোক আর শিবই হোক, তিনি রামকৃষ্ণই হন আর বাবা লোকনাথই হন, যে কোনো সাধকের মতোই মনটা পরিপূর্ণ হয়ে ওঠে প্রেমে, যন্ত্রণা সহ্য করতে, ভয় দমন করতে, মন খুলে ক্ষমা করতে, বিবাদ এড়িয়ে চলতে, নতুন করে শক্তি সঞ্চয় করতে, এমন কিছু কাজ করতে যা সাধারণত আমাদের পক্ষে করা সম্ভবই হতো না। এমনই শর্তহীন প্রেম আশীর্বাদ হয়ে আসে আমাদের জীবনে, এবং সেটাই ঈশ্বরের আশীর্বাদ। সেই শক্তি আমাদের নতুন করে ভাবতে, নতুন করে পথ চলতে সাহায্য করে। আর ওই যে বললাম, এই যে ভক্তিগীতি, এই যে ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পী গেয়ে গেছেন, বিভিন্ন গীতিকার লিখে গেছেন, সুরকার সুর দিয়ে গেছেন, সেগুলো এই যাত্রাপথটাকেই কোথাও একটু এগিয়ে নিয়ে যায়। শ্রীকান্ত আচার্যের কণ্ঠে এই গানটি।

সুখদেবদার অনুরোধে রামকুমার চট্টোপাধ্যায়ের গান তো শুনবই, তার আগে আমরা তো এখন মনের চলনে বলনে রয়েছি। আমাদের মন ভালো থাকা, মন খারাপ থাকা, মনকে এগিয়ে নিয়ে যাওয়া, জাগতিক অজাগতিক মহাজাগতিক জায়গায় আমরা বিচরণ করব এই এক ঘন্টা সময় গানের ভেলায়। মনোময় ভট্টাচার্যের কণ্ঠে শুনব এই গানটি।

0: মনের এই না বোঝাটুকু থেকে যাক, কারণ আশ মিটিলে ফেরে না কেহ, আশ রাখিলে ফেরে। এই যন্ত্রণাটাই তো ঈশ্বরের কাছে যাওয়ার পথটাকে সুগম করে। আমরা অসহায় হই, আমরা সহায় চাই, কে দেবে সেই সহায়? ঈশ্বর। এই গান তাই হৃদয়কে ছুঁয়ে যায়, আমাদের অহংকারকে গলিয়ে দেয়। এখানে গায়ক গান গান না, তার আত্মা গান গায়। এই গানের সুর সুর নয় শুধু, একটা অপার্থিব সংযোগের ভাষা, আত্মার সঙ্গে ঈশ্বরের সংযোগ। যিনি আমার আনন্দে, চোখের জলে, আমার প্রতি নিঃশ্বাসে রয়েছেন। শুনব রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে, বন্ধুর অনুরোধে এ গান। তার আগে দেখে নি কে রয়েছেন বন্ধু।
1: এই যে সময় চলছে, এ যেন মনে হচ্ছে আমরা নিজের আগুনেই নিজেরা জ্বলছি, এর জন্য কোনো জল নেই। তার জন্য আমি একটা গান শুনতে চাইছি, সাধনা সরগমের কণ্ঠে, তারা তারা নামতি মাগো দাও না আমায় জীবন ভরে। এই গানটা যদি শোনান তো মানে এতটা শান্তি পাবো, মানে এটা তো সচরাচর শুনতে পাই না। যদি আপনার সংগ্রহে থাকে একটু শুনিয়ে দিন ম্যাডাম। নমস্কার।
0: নমস্কার। নমস্কার। হ্যাঁ, চেষ্টা করছি। শুনে নি রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

0: পেলাম না।
1: এই খোঁজ চলতে থাকুক, এই পাগলের খোঁজ চলাটাই তো অনুশীলন। ঈশ্বর প্রেম ভক্তি শুধু একটা অনুভব তো নয়, এটা একটা সারা জীবনের যাত্রাপথ। এই খোঁজটুকু চলতেই থাকে, আর ভক্তিগীতি এই অনুশীলনে আমাদের মনকে সাহায্য করে। আপনি পৃথিবীতে যে সংস্কৃতির মানুষই হন না কেন, ভক্তিগীতি তার আধ্যাত্মিক শক্তির জন্য আমাদের মনের অন্তর্নিহিত সৌন্দর্যকে স্পষ্ট করে। অন্যান্য গানে একটা জনপ্রিয় আবেগ তৈরি হয়, আর ভক্তিগীতি আমাদের ঈশ্বর ভক্তির গভীরতা দেয়। শুনব পরের গান শিল্পী অমর পালের কণ্ঠে, দেখিনি কোন বন্ধু আছেন। বলুন বন্ধু। না, নমস্কার বন্ধু।
2: হ্যাঁ নমস্কার দিদি ভাই, আমি পুরুলিয়া জেলার কাশীপুর থানার সোনাতলি গ্রাম থেকে লক্ষ্মীনারায়ণ ব্যানার্জি বলছি।
1: হ্যাঁ বলুন।
2: খুব সুন্দর সুন্দর আর কি ভক্তিমূলক গান শোনাচ্ছে, আজ মনটা ভরে গেছে আপনার যা বৈচিত্র্যমূলক বিভিন্ন রকম গান শোনাচ্ছেন। তা বলছিলাম ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে যদি ওই ভক্তিমূলক গানটা শোনান, যে কি যেন ওই ওই একটা ভক্তিমূলক গান আছে না, যে কি নামটা ঠিক এসে মনে পড়ছে না গানটার লাইনটা।
1: আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করছি কোন ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে।
2: হ্যাঁ ধনঞ্জয়,
1: ঠিক আছে, ভালো থাকবেন।
2: হ্যাঁ ঠিক আছে, নমস্কার।
1: এখনকার শিল্পী অমর পাল।

জয় বাবা লোকনাথ, বামা খেপা, তোতাপুরী, শ্রীরামকৃষ্ণ, কালী, কৃষ্ণ, শিব সব একাকার এই ভক্তির সঙ্গে ভক্তিগীতিতে। উচ্চস্বরে মনে মনে ধ্যান করতে করতে এই গান দৈব উপলব্ধি তৈরি করতে পারে, কারণ শব্দই ঈশ্বর, আর ভক্তিগীতি সেই মহাজাগতিক শব্দ তৈরি করে। এই গান শুনতে শুনতে ঈশ্বর উপলব্ধি আসে। আপনার অবচেতনে এই গানের কথা আর সুর একটা অতিচেতন অবস্থা তৈরি করবেই, তৈরি করে, তৈরি করে চলেছে। আমরা শুনছি একের পর এক গান ভক্তিগীতি। এবারের গানটির শিল্পী দেবশ্রী মুখার্জি, দেবশ্রী মুখোপাধ্যায়ের কণ্ঠে এখনকার ভক্তিগীতি।

এই চেনা অচেনার ভিড়ে আমরা কত সঙ্গীত শুনি, হিন্দু সঙ্গীত, ইহুদি সঙ্গীত, বৌদ্ধ সঙ্গীত, ইসলামী সঙ্গীত, খ্রিস্টান সঙ্গীত, কিন্তু বন্ধুরা সব কটিই কিন্তু ভক্তিগীতি। আপনি যে ভাষার মানুষই হন না কেন, ভক্তিগীতির ভাব সবার মনে ঈশ্বর আকুলতা আনবেই। শিল্পী মঞ্চ থেকে নেমে গেলেও শ্রোতা মৃদুস্বরে গুনগুন করে সেই গানের আবেশে থেকে যায় বহুক্ষণ। এটাই তো গানের সার্থকতা আর ভক্তিগীতির উত্তরণ। শ্রীকুমার চট্টোপাধ্যায়।

শুধুই কি শ্যামামা, ভক্তির আচরক অমূল স্রোতধারা কৃষ্ণরস। তাই শ্যাম এবং শ্যামা কোথাও গিয়ে এক হয়ে যায়, এক অনুভূতি, একই সেই চিরন্তন সুর, যেখানে প্রেম আর ঈশ্বর সমার্থক। যখন মনে মেঘ জমে তখন কৃষ্ণের বাঁশি অন্তরের গোপন দরজায় টোকা দেয়, ভেতরের ভক্তি আর বিশ্বাসকে জাগিয়ে তোলে। মন তারই চরণ ধরে। আজ আমাদের বিষয়ে ঈশ্বর ভক্তি আর মনের উত্তরণ, শ্রীকান্ত আচার্যের কণ্ঠে এখনকার এই গানটি।

ভক্তিগীতি শুধুই কি শ্রবণ? না, শ্রবণ সাধনা। জীবনের প্রকৃত পূজা সম্পূর্ণ হয়, সত্যি হয় প্রেমের মিশ্রণে। এই অস্থির পৃথিবীতে হৃদয়কে নির্মল রাখার, ঈশ্বরের আশ্রয় পাওয়ার, তার আলো অনুভব করার সাধনা ভক্তিগীতি, অন্তরের জাগরণ। ভালোবাসা হোক সর্বশ্রেষ্ঠ ধর্ম, ভক্তি হোক চূড়ান্ত শান্তি। হেমন্ত মুখোপাধ্যায়ের আগামীকাল জন্মদিন, তার কণ্ঠে এই ভক্তিগীতিটি শুনতে শুনতে বিদায় নেব আজকের গানের ভেলা থেকে। সঙ্গে ছিলাম মিতালী ভট্টাচার্য। ভালো থাকবেন।

গানের ভেলা আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনায় কিংশুক ঘোষ এবং অস্মিতা রায়।

0: কি কিংসুক, বাবারে বাবা, এ কি মুখ চোখের অবস্থা করেছো! চোখের তলায় কালি।
1: আরে দেখো, মানে বিষয়টা হচ্ছে যে অনেক সময় হয় না, মানে এরকম অনেক কিছু ঘটনা ঘটে যায় যার জন্যে মানে আমাদের কিছু করার থাকে না। তো
0: কি করার নেই, তোমার হাতে নেই এরকম কোনো ঘটনা রয়েছে?
1: হ্যাঁ অবশ্যই, মানে বিষয়টা হচ্ছে যে এই মানে কিছুদিন আগেই আমি একটা ঘটনা শুনেছিলাম, কিন্তু সেটা যে আমার পরিবারের সঙ্গে ঘটে যাবে এটা আমি কখনো ভাবতে পারিনি।
0: আচ্ছা,
1: সেটা হচ্ছে যে এই জাস্ট কিছুদিন আগেই আমি শুনেছিলাম যে আমার বাবার অফিসের একজন কলিগের হঠাৎ করে তার কাছে একটা মেসেজ আসে, ঠিক আছে? এবার এতদিন দেখো আমরা যেটা জানতাম সেটা হচ্ছে যে কোনো কারণে যদি আমরা আমাদের কাছে যে ওটিপি আসে সেটা দিই তবে গিয়ে আমাদের ব্যাংক থেকে টাকা চলে যেতে পারে বা এরকম কিছু ঘটে, এটা আমরা আমিও এটাই জানতাম, ঠিক আছে? কিন্তু আমার বাবা যখন আমাকে আগের দিন হঠাৎ করে বলল যে ওটিপি দেয়নি অথচ টাকা চলে গেছে, আমি তখন সারপ্রাইজ হয়ে গেছিলাম। তো না না না, এটা তো হতেই পারে না। কিন্তু তারপর আমি জানতে পারলাম যে না, এরকমও ঘটতেই পারে হঠাৎ করে যে ওটিপি না দিলেও নাকি কোনোভাবে ব্যাংক থেকে টাকা চলে যায়, মানে আমি জানি না কি করে হয় এটা।
0: হ্যাঁ, এইটা তোমার থেকে আমিও শুনে একটু অবাকই হলাম, কারণ এর আগে শুনেছি ওটিপি কাউকে শেয়ার করতে নেই।
1: হ্যাঁ,
0: কিন্তু তোমার থেকে এটা শুনে সত্যিই অবাক হচ্ছে যে ওটিপি দেওয়া হয়নি তবুও টাকা চলে গেছে।
1: হ্যাঁ, মানে আমি সত্যি মানে এত এই কেসেস এত
0: বাড়ছে, কর্মকাণ্ডের পিছনে কোনো ভাবে তুমি জড়িয়ে নেই তো?
1: এ কি কথা, এ বাবা, এই সব না না না না, ছি ছি ছি, এরকম কিছুই না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের চারিদিকে এত এই ঘটনাগুলো বেড়ে যাচ্ছে, তো আস্তে আস্তে আমাদেরকে কিন্তু সতর্ক হতেই হবে, আমাদেরকে অনেকটাই ডিজিটালি লিটারেট হতে হবে যে আমাদের সঙ্গে আমরা যে মুঠোফোনটা আজকে ব্যবহার করছি, আমরা যে স্মার্টফোন ইউজ করছি, তো সেটা ঠিক কি কি করতে পারে আমাদেরকে জানতে হবে। সেই জন্য অসুবিধা, দেখো আজকে আমাদের এই বিজ্ঞান বাতার অনুষ্ঠানে তাহলে আমরা কি নিয়ে কথা বলবো?
0: তুমি তো বলেই দিয়েছো, ডিজিটাল লিটারেসি অ্যান্ড সেফটি।
1: একদমই তাই,
0: আমাদের ডিজিটালি শুধুমাত্র লিটারেট হলেই চলবে না, পাশাপাশি সেফটিটাও বজায় রাখা দরকার।
1: অবশ্যই তাই, মানে আমাদেরকে জানতে হবে যে কি কি ঘটলে আমাদের সেফটি ক্ষতি হতে পারে, আর আমরা কি করে আমাদের সেফটি কি কি আছে, আমাদের রাইট কি কি আছে, সেগুলো আমরা সবটা জানবো। আর
0: একেবারেই তাই, আর যেহেতু কিংসুক তুমি বললে বিজ্ঞান বার্তার আড্ডায় ডিজিটালি আমাদেরকে লিটারেট হতে হবে, সেফটি বজায় রাখতে হবে, তবে এই আড্ডায় কারা কারা রয়েছি আজকের বিজ্ঞান বার্তা অনুষ্ঠানে? তোমার সঙ্গে রয়েছে আমি অস্মিতা, আর আমার সঙ্গে রয়েছে নান আদার দ্যান কিং কিং কিংসুক।
1: হ্যাঁ হ্যাঁ, আমি রয়েছি তোমাদের সঙ্গে। আমরা কিন্তু আজকে আশা করি তোমরা যারা অনেক কোয়েশ্চেন তোমাদের মনে রয়েছে আমরা তোমাদেরকে উত্তর দেব। কিন্তু
0: হ্যাঁ, মানে ওই সব প্রশ্নের উত্তর আমি আর কিংসুক জানি না, তো সেই জন্য আজকে আমাদের বিজ্ঞান বার্তার আড্ডায় আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি। তবে তার আগে বলে রাখি, এই যে ডিজিটাল লিটারেসি অ্যান্ড সেফটি নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তো তোমরা আমাদেরকে ফোন করতে পারো 0332213134, এই নাম্বারে তোমরা কল করে জানাতে পারো তোমাদের প্রশ্ন।
1: আর কোনো কারণে যদি আমাদের ফোনে তোমরা ব্যস্ত পাও তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজ যৌবাণী কলকাতা, সেখানে কিন্তু একটা মায়া জালের মতো সুন্দর পোস্টার আজকে রয়েছে, সেই পোস্টারের তলায়ও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে।
0: এই যে মায়া জালের কথা তুমি বললে,
1: হ্যাঁ হ্যাঁ,
0: তো সত্যি এই মুঠোফোনটা আমাদের হাতে চলে আসায় আমরা মায়া জালে বন্দী হয়ে যাচ্ছি।
1: একদমই তাই, একদমই তাই।
0: মানে হ্যাঁ, ওই যে আজকে আমরা কথা বলছিলাম যে বিষয়ে, যে আজকে শুধুমাত্র তো আমরা দুজন আলোচনা করব না, আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন, স্টুডিওতে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আইনজীবী কিরণ এসকে স্যার।
1: এবং ওয়েলকাম স্যার,
0: ওয়েলকাম স্যার, আপনাকে স্টুডিওতে অনেক অনেক ওয়েলকাম। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন আমাদের বিশেষ অতিথি কিরণ শেখ স্যার।
2: নমস্কার, সকলকে ধন্যবাদ জানাই, বিশেষ করে এই ধরনের একটা অনুষ্ঠান যেটা মূলত রেলিভেন্ট, শুধু রেলিভেন্টই না, এটার শিকার গ্রাম বাংলা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই ছড়িয়ে পড়েছে। ডিজিটাল অ্যারেস্টের নাম করে যে টাকা তোলা বা প্রতারণা, কিংবা এই যে ওটিপি নিয়ে যে পুরো টাকাটা হয়তো তার ব্যাংক অ্যাকাউন্টটা খালি করে দেওয়া, কিংবা লিঙ্কে ক্লিক করলো, সেই যাবতীয় বিষয়গুলো আলটিমেটলি হচ্ছে। এই বিষয়টা একটা সচেতনতামূলক একটা প্রোগ্রাম, সেটার জন্য অনেক ধন্যবাদ জানাই।
1: আমরা অনেকটাই স্যারকে ধন্যবাদ জানাই যে স্যার এখানে এসেছেন, এবং স্যারের থেকে কিন্তু আমরা সবকিছু জেনে নেব যে আজকে আমাদের কি কি জায়গায় মানে কোন কোন জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, যদি আমাদের সঙ্গে এরকম কিছু ঘটে যায় তখন আমাদের কি করার থাকে, করণীয় কি কি, আমাদের নিজেদের রাইট কি কি রয়েছে যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। তো এই সব কিছু নিয়ে স্যারকে আমরা অলরেডি ওয়েলকাম করে দিয়েছি। তাহলে অস্মিতা,
0: তাহলে আমরা, আমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে, অনেক লিস্ট নিয়ে আজকে আমরা বসেছি। প্রথমেই যেটা স্যার আপনাকে জিজ্ঞেস করব, এই যে ডিজিটাল লিটারেসি, এই বিষয়টা কি?
2: আসলে আমাদের এখন প্রগতিশীল সমাজ তো প্রগতিশীল সমাজে এমন একটা মানে মুঠোফোন বলুন বা আমাদের যাবতীয় বিষয়গুলোতে মানে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা কোথাও না কোথাও একটা জায়গায় বন্দী হয়ে যাচ্ছে, বা কোথাও না কোথাও আমরা এই যে ডিজিটাল যে টেকনোলজি বা আমাদের যে কম্পিউটার বলুন মুঠোফোন বলুন সব কিছুতেই আমরা কোথাও না কোথাও ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, এবং সেইটার রেসপেক্টে আমরা হয়তো মানে যন্ত্রকেন্দ্রিক মানুষ আমরা হচ্ছি, এবং কোথাও না কোথাও যন্ত্রটা চালানোর জন্য বা যন্ত্রটা ব্যবহার করার জন্য যে জ্ঞানগুলো প্রয়োজন আছে বা যে জ্ঞানগুলো থাকা প্রয়োজন বিশেষ করে সেফটি সিকিউরিটি যাবতীয় বিষয়গুলো মাথায় রেখে, তো এইটা এই পুরো বিষয়টাই হচ্ছে গিয়ে একটা মানে ডিজিটাল সেফটি এই কিছু কিছু জিনিসগুলো মাথায় রাখতে হয়।
1: একদম,
2: যে আমরা যান্ত্রিক আলটিমেটলি যন্ত্রটা আমাদেরকে না চালাই, যন্ত্রটাকে আমরাকে চালাতে যাতে করে হয় এই যে মিনিমাম নলেজটা।
1: হ্যাঁ, সেটা হচ্ছে একদমই তাই, যেটা স্যার বললেন এটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা অনেক সময় ভাবি যে আমরাই কন্ট্রোল করছি, বাট অ্যাকচুয়ালি কি আমরা কন্ট্রোল করছি নাকি আমাদের কন্ট্রোল করা হচ্ছে? আমাদের এই যে আমরা আজকে সেফটি নিয়ে কথা বলি, সিকিউরিটি নিয়ে কথা বলি, বা আমরা অনেক সময় প্রাইভেসি নিয়ে কথা বলি, এনক্রিপশন নিয়ে কথা বলি, তো স্যারের কাছে একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করে রাখবো, আমরা কি সত্যি এনক্রিপ্টেড থাকি নাকি আমরা পুরোটাই এক্সপোজড টু সামওয়ান?
2: দেখুন, বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া অ্যাপ বলুন বা অ্যাপসগুলো যেগুলো ব্যবহার হচ্ছে, সাধারণত একটা কোশ্চেন দেওয়া থাকে যে মেসেজ বা ফোন বা সবগুলোই মানে বিশেষ করে হোয়াটসঅ্যাপে দেখবেন বা মেসেজগুলো যেগুলো এখন হয়েছে সেগুলোতে ওই এন্ড টু এন্ড এনস্ক্রিপ্টেড
1: একদমভাবে
2: বলা থাকে, একটা প্রমিস করা থাকে যে না আমরা অ্যাপসের তরফ থেকে প্রাইভেসি মানে আমাদের যে অ্যাপসটা আছে বা যেটা আপনি ব্যবহার করছেন সেটার তরফ থেকে একটা আশ্বাস বিশ্বাস ভরসা দেওয়া হচ্ছে যে না এটা এন্ড টু এন্ড এনস্ক্রিপ্টেড, অর্থাৎ আপনি এবং যে যাকে পাঠাচ্ছেন বা যে পাঠাচ্ছে তাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ, একটা কোডিং সিস্টেমের মধ্যে চলে
1: একদম,
2: তো সেটা একটা বিশ্বাসযোগ্যতা তারা দেয়, এবং সেখানে আমরা হয়তো কোথাও না কোথাও বিশ্বাস করে আমরা সেই অ্যাপসগুলোকে কোথাও না কোথাও এন্ড ইউজার লাইসেন্স এগ্রিমেন্ট সেই মানে সেটাতে আমরা আবদ্ধ হই। যখনই একটা অ্যাপস ইনস্টল করবেন তখন দেখবেন আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয়, উড ইউ লাইক টু শেয়ার ইউর ডকুমেন্টস, উড ইউ লাইক টু শেয়ার ইউর লোকেশন,
1: উড ইউ
2: লাইক টু শেয়ার ইউর ফটোজ অ্যান্ড দি ভিডিওস গ্যালারিজ, অ্যাক্সেস দেবেন কিনা, লোকেশন শেয়ার করবেন কিনা, এই যাবতীয় বিষয়গুলো যখনই আপনি ক্লিক করছেন তখনই আপনি একটা এন্ড টু এন্ড মানে যে এন্ড ইউজার লাইসেন্স এগ্রিমেন্ট সেটার রেসপেক্টে আপনি যাচ্ছেন, এবং আপনি স্বেচ্ছায় শেয়ার করছেন এই যে ডেটাগুলো যেগুলো আসছে মানে লোকেশান থেকে শুরু করে যে গ্যালারির যে অ্যাক্সেস কিংবা আরও যে ফাইলের অ্যাক্সেসগুলো সবগুলো আপনি দিচ্ছেন। এবার বিষয়টা হচ্ছে যে এইটা দিল দেওয়ার পরে যারা নিল তাদের দায়বদ্ধতা থাকে যে সেটাকে সুরক্ষিত করা, ডিজিটাল মানে সেফটি সিকিউরিটি মেনটেন করা, সেটা যাতে প্রাইভেসি মেনটেন করে চলে এবং সেটা লিক যাতে না হয় বা এটা বিক্রি করে না, এমন অনেক অভিযোগ আসে, অনেক অভিযোগ বিভিন্ন অ্যাপসগুলোর এগেনস্টে আলটিমেটলি লজ হয় যে তারা ডেটা আলটিমেটলি বিক্রি করছে কিংবা তাদের কাছ থেকে ডেটাগুলো স্টোল হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, তাদের হয়তো যে মানে পুরো সিস্টেমটা যে পদ্ধতিতে তারা মেনটেন করে সেটা যথাযথ না বা মানে স্ট্রং না, তার জন্য হয়তো কোথাও না কোথাও চলে যাচ্ছে, সেখানে সফটওয়্যারগুলো ঠিকভাবে আপডেট করে না, অনেক বিষয় অনেক কারণগুলো থাকে।
1: একদমই তাই, আর এরকম যে প্রচুর যে আমরা এগ্রি করে যাই অনেক প্রশ্নগুলোর সঙ্গে যেগুলো আমরা অনেক সময় পড়ি না সেগুলোর কথাতে আসবো, কিন্তু অস্মিতা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরে আসছি আমরা, তোমরা শুনছো বিজ্ঞান বার্তা।
3: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা,
4: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
3: আগামী 15-17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
4: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
3: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
1: হ্যাঁ, ফিরে আসলাম একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। এবার বিষয়টা হচ্ছে যেটা সবাইকে স্যার এতক্ষণ বলছিলেন, সেটা হচ্ছে আমরা যখনই কোনো অ্যাপ ইনস্টল করি আমাদের ফোনে তখনই স্পেশালি কয়েকটা জিনিস যেটা বারবার আসি অস্মিতা, আমরা সবাই হয়তো না পড়েই তাড়াহুড়োর ক্ষেত্রে এগ্রি করে যাই, সেটা হচ্ছে লোকেশন, ফটোজ, কন্ট্যাক্ট, আর তার সঙ্গে আরো কিছু
0: আমাদের ওটিপিও শেয়ার করি, যে কোনো অ্যাপ লগইন করার সময় আমাদের কাছে এসএমএস এ ওটিপি আসে বা ইমেলে ওটিপি এলো, তো সেটাও আমরা শেয়ার করে দেব। এবং স্যার যেটা একটু আগে বলছিলেন কিংশুক, যে এই যে অ্যাপেরও একটা দায়িত্ব থাকে,
1: একদম,
0: যে আমাদের যে ব্যক্তিগত ডেটাগুলো রয়েছে সেটাকে
1: সিকিউর করে রাখা
0: বা সুরক্ষা দেওয়ার,
1: মানে সেই জন্যই হয়তো কোথাও গিয়ে আমরা বিশ্বাস করে, সেই অ্যাপকে বিশ্বাস করেই কিন্তু আমরা অনেক সময় অ্যাগ্রি করে যাই। কিন্তু অনেক সময় এরকম আমরা হতে দেখেছি যেখানে সেই অ্যাপেরা হয়তো যেটা করা উচিত, যে সিকিউরিটিটা আমাদের প্রদান করা উচিত, সেই সিকিউরিটিটা হয়তো সব জায়গায় থাকে না। কিন্তু এখানেই চলে আসছে,
0: দেখো বিজ্ঞান বার্তার আড্ডায় আমরা কথা বলছি, আমরা মোটামুটি ওই বিজ্ঞানের অপব্যবহার নিয়েই তো কথা বলছি কোথাও গিয়ে।
1: হ্যাঁ, আর কোথাও গিয়ে আমরা যাতে অনেকটা আমরা সিকিউর হতে পারি সেটার চেষ্টা করছি।
0: ওই কোনো কিছুর ভালো দিক খারাপ দিক তো মিলিয়ে মিশিয়েই থাকে, তবে হ্যাঁ, খারাপ দিকটা আমাদের অবশ্যই জীবন থেকে এড়িয়ে চলা উচিত, সেখান থেকে সাবধানতা অবলম্বন করা উচিত। এবং সত্যিই কিংশুক, আমাদের সব জায়গাতেই কিন্তু সায়েন্স আছে, কি বলো?
1: হ্যাঁ, একদমই তাই। আর দেখো, আমি বুঝতে পেরেছি তুমি যে হঠাৎ করে সায়েন্স আছে মানে সায়েন্স দিয়েই আমরা কিন্তু পুরো আবদ্ধ। হ্যাঁ, আমরা সায়েন্স নিয়ে কথা বলবোই, সেই জন্য শুধু আমরা কথা বলবো না, তোমাদের সবার জন্য একদম ঈশান দাস এবং রোহান দাসের কণ্ঠে এই গানটা শুনিয়ে তোমাদের ফিরে আসছি। তোমাদের সঙ্গে বিজ্ঞান বাদে আড্ডায় রয়েছি আমি, তোমাদের যুবানী বন্ধু কিংশুক এবং আমার সঙ্গে অস্মিতা।

0: হয় কিশোর দি গরমি,
1: সায়েন্স জানে হদিশ টুকির টাকির, কেমন করে ঘটছে অত কিম

0: আকাশবাণী মুর্শিদাবাদ।
1: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
1: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
2: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
3: যারা ভয় পান অ্যাপগুলো ব্যবহার করতে,
4: একদম,
3: সেক্ষেত্রে হয়তো সেই অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে অতটা ঝুঁকি থাকে না, তবুও মানুষ এই হ্যাকিং বলো বা টাকা কেটে নেওয়া বা যে যে প্রসঙ্গগুলো উঠে আসছে ডিজিটালি আমাদের আনসেফ থাকার যে বিষয়টা, সেই জন্য মানুষ ভয় পাচ্ছে না। এই প্রসঙ্গতেই তোমার একটা গল্প শেয়ার করি। আমার বাবাই রয়েছেন বাড়িতে, বাবা অনলাইন পেমেন্ট ইউজ করতেই প্রচণ্ড ভয় পান।
4: হ্যাঁ, এরকম প্রচুর মানুষ রয়েছেন
3: এবং বাড়ির যারা বিশেষ করে বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তারাও কিন্তু ভয় পাচ্ছেন এবং তারা মনে করছেন যে যে কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে কিংবা অনলাইন পেমেন্ট করলেই বোধহয় টাকা কেটে নেবে। তো স্যার, স্যারের কাছে আমার প্রশ্ন এটাই যে এই মানুষদের প্রতি আপনি কি বলবেন যে সত্যিই কি এই অ্যাপগুলো ব্যবহার করা, বা এখন তো আমরা প্রচণ্ড পরিমাণে অনলাইনেই পেমেন্ট করছি বা আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারা অনেকভাবেই মানে বশবর্তী হয়ে রয়েছি, তো সেক্ষেত্রে এটা কতটা যুক্তিযুক্ত যে আমি কতটা সোশ্যাল মিডিয়া ব্যবহার করব বা আমি অনলাইন পেমেন্ট করব?
5: দেখুন, অ্যাপসগুলো, যে অ্যাপসগুলোর থ্রুতে আমরা আসলে কমিউনিকেটটা করি কিংবা আমাদের যে ট্রানজাকশনগুলো দৈনন্দিন জীবনে আমরা হয়তো কোনো কিছু আমরা কিনতে যাচ্ছি সেখানে হয়তো আমরা মানে পুরোপুরি ভরসা হয়ে যাচ্ছি যে ইউপিআই পেমেন্ট বা অন্যান্য বিষয়গুলোতে, সেগুলো বিভিন্ন অ্যাপস আছে, সেই অ্যাপসের থ্রুতে আমরা এই পেমেন্টের অপশানগুলো নিয়ে বা ব্যবহার করছি। এটা অসুরক্ষিত বা সুরক্ষিত, এটা সম্পূর্ণটা কিছুটা নির্ভর যেমন করে যে ব্যক্তি ব্যবহার করছে তার উপরে। অর্থাৎ যে মানে ধরুন একটা ব্লেড, সেই ব্লেডটা যদি একটা বাচ্চা ছেলের হাতে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই ওর হাতটা কাটার সম্ভাবনাটা বেশি থাকে।
4: একদমই,
5: যদি সে ব্যবহারটা জানে ব্লেডটার, তাহলে নিশ্চয়ই সেই ব্যবহারটা করে ও ওই ব্লেডের ব্যবহারে যেটা মানে ব্যবহার করা যায় বা ছুরি, তো সেই ক্ষেত্রে আসলে নির্ভর করে যে ব্যবহারটা করছে তার উপরে অনেকটাই,
4: অবশ্যই।
5: এবং সঙ্গে সঙ্গে যে অ্যাপসগুলো আলটিমেটলি মানে একটা প্রমিস করছে যে আপনাদের যে ডেটাগুলো আমরা নিচ্ছি সেই ডেটাগুলো আমরা সুরক্ষিত রাখবো, সেখানে সরকারের কিছু দায়বদ্ধতা থাকে, সেখানে রুলস আছে, সেই রুলসগুলো অনুসারে তারা ইন অ্যাকর্ডিংস উইথ ল প্রসিড করে। কিন্তু ম্যাক্সিমামটাই যেটা আসে সেটা হলো যে ব্যবহার যে করছে সেই ব্যবহারকারীর উপরে যে তিনি কতটা সতর্কভাবে করছেন, কীভাবে করছেন, এই যে জ্ঞানটা, অর্থাৎ ব্যবহার করা যে জ্ঞানটা, অর্থাৎ কমিউনিকেট করা বা এই যে ট্রানজাকশান করা, সেখানে কিছু জিনিস মাথায় রেখে সতর্কভাবে যদি করা হয় তাহলে এটা অবশ্যই মানে যে একটা ভালো দিক বলতে পারেন।
3: আচ্ছা, এই যে ভালো দিকের কথা বলছেন, তো সেক্ষেত্রে কোন বয়সের মানুষের এই বিষয়টা অনেকটা বেশি পরিমাণে জানা উচিত, বা কোন মানুষেরা, কোন বয়সের মানুষেরা এই ডিজিটাল সেফটি বা ডিজিটাল লিটারেসির দ্বারা মানে
4: মানে বিষয়টা হচ্ছে যে আমরা সবাই তো আজকে অনেকটা লিটারেট, আমরা সবাই মানে আমরা খুবই টেক স্যাভি যেটা আমরা কথায় বলি। তো আমার যেটা মনে হয় যে যারা মানে আমরা যে ডিজিটাল ডিভাইডের কথা বলি, যে একটা অনেক সংখ্যক মানুষ আছে, সেটা হয়তো ইয়াং মানুষও হতে পারে, সেটা হয়তো বয়োজ্যেষ্ঠ হতে পারে, যারা অতটা আপডেটেড নয়, তো তাদেরকে কী কী জিনিস মাথায় রাখতে হবে, তাদের কী কী জিনিস মাথায় রাখা উচিত যখন তারা সোশ্যাল মিডিয়া ইউজ করছে বা অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করছে বা ডিজিটাল ইউজ ডিজিটালি তারা পেমেন্ট করুক আর যাই করুক, তাদের কী কী জিনিস কিছু জিনিস মাথায় রাখতে হবে যে না এগুলো হতে পারে না, এগুলো যদি তাদের সঙ্গে হয় তাহলে ভুল কিছু হবে?
5: আচ্ছা, প্রথমত যে কাদেরকে বেশি সতর্ক হতে হবে প্রথম প্রশ্নটা, দ্বিতীয় প্রশ্নটা যে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে।
4: হ্যাঁ,
5: কাদেরকে সতর্ক রাখতে হবে এটা তো স্পেসিফিকভাবে বলা যায় না, কারণ এটা মানে ডিজিটাল গেজেট বা আলটিমেটলি একটা ডিভাইস, সেই ডিভাইসটা আমাদেরকে পরিচালনা যাতে না করে, আমরা যাতে করে পরিচালনা করতে পারি সেটার জন্য যে জ্ঞানগুলো রাখা প্রয়োজন আছে, ওই ডিভাইসটা সম্বন্ধে, গেজেটটা সম্বন্ধে কীভাবে পরিকল্পনা অনুসারে পরিচালনা করতে হয় এবং আমাদের দৈনন্দিন জীবনগুলোতে সেটা আমাদের যাতে করে স্মুথ হয়। আসলে এই যে ডিজিটাল মানে অনেকটাই তো নির্ভরশীল হয়ে গেছে মানুষ, এবং প্রত্যেকে নির্ভরশীল হয়ে গেছে মানুষ, মানে সরকারের পক্ষ থেকে, বিভিন্ন ইনস্টিটিউশনের পক্ষ থেকে আলটিমেটলি বলা হচ্ছে যে ডিজিটাল ইন্ডিয়া, ক্যাশলেস আলটিমেটলি একটা সোসাইটি গঠনের একটা পরিকল্পনা মানে দেখছে বা আলটিমেটলি হচ্ছে। তো এই জিনিসগুলো যেগুলো পরিকল্পনা হচ্ছে যে আগামী দিনে আমরা এই আমাদের যে সোসাইটিগুলোকে এই অ্যাঙ্গেলে নিয়ে যেতে পারি যে ক্যাশলেস কিংবা ডিজিটাল নির্ভর, এখন কোর্টেও বিভিন্ন এতে ব্যবহার হয় যে অনলাইন ভার্চুয়াল প্ল্যাটফর্মে যে হিয়ারিংগুলো আছে সবগুলোতেই। তো যারা ব্যবহার করছে তাদের প্রত্যেককেই, অর্থাৎ এই যে ব্যবহারের মানে কারি পরিমাণটা সেটা এখন মানে ম্যাক্সিমামটাই হয়ে গেছে, সে 8-80 এখন যদি দেখা যায় তার সবার হাতে হয়তো কোথাও না কোথাও একটা গেজেট বা ফোন বা সামহাও যে ডিভাইসেসগুলো সেগুলো পাওয়া যায় বা আসে, তো সেখান থেকে আলটিমেটলি সেই গেজেটটা সম্বন্ধে মানে জ্ঞানটা রাখা, সেই গেজেটে কী কী অ্যাপসগুলো থাকছে, সেই অ্যাপসগুলো কীভাবে ফাংশন করে সেটা সম্বন্ধে নলেজে রাখা, সেটা আদতেও কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে আমাদেরকে চলতে হয়, যেমন অতিরিক্ত ব্যক্তিগত তথ্য প্রয়োজন ছাড়া না দেওয়া, কিংবা কিছু বিষয়ে যেগুলো লোকেশন থেকে শুরু করে যে মানে তথ্যগুলো ওরা চায় সাধারণত সেগুলোকে একটু খতিয়ে দেখে, বা সেটার যে পলিসিটা আছে মানে তাদের যে অ্যাপসগুলোর যে পলিসিগুলো থাকছে যে কী পলিসি তারা নির্ধারণ করে, কোন মানে পদ্ধতি মেনটেন করে তারা ওই ডিজিটাল সিকিউরিটি বা প্রাইভেসিগুলো মেনটেন করছে, সেই সবগুলোকে খতিয়ে দেখে তারপরে ব্যবহার করা যদি যায় তাহলে এটা যথাযথ বিষয়।
4: একদমই তাই, আমরা এরকম আরও অনেক প্রশ্ন স্যারকে করব এবং আরও অনেকটা জেনে নেব, কিন্তু সময় হয়ে গেছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর।
1: पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा,
6: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
1: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
6: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जांच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगर पालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।
4: ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর, আর আজকের এই বিজ্ঞান বার্তার অনুষ্ঠানে আমি রয়েছি তোমাদের যৌবনীর বন্ধু কিংশুক এবং আমার সঙ্গে অস্মিতা, আর আমাদের সঙ্গে রয়েছেন স্যার। স্যার আমাদের কিন্তু অনেক তথ্য দিচ্ছেন, এবার আমরা শুধু স্যারকে কোয়েশ্চেন করবো এটাও নয়, তোমরাও কিন্তু কোয়েশ্চেন করতে পারো, যেরকমটা অস্মিতা একদম শুরুতেই বলেছিল, তোমরা কিন্তু ফোন লাইনে চলে আসতে পারো, আমাদের ফোন নাম্বার হচ্ছে 0332-1313-42, আর সেটা ছাড়াও কোনো কারণে যদি আমাদের ফোনে ব্যস্ত পাও তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজ খোলা রয়েছে, সেখানে আজকের দিনের একটা সুন্দর পোস্টার রয়েছে, সেই পোস্টারের তলায় কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো।
3: একেবারেই তাই। তবে কিংশুক, বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে স্যার যে কথা আমাদেরকে বলছিলেন সেটা হচ্ছে যে যে কোনো অ্যাপ লগ ইন করার সময় বা যে কোনো ক্ষেত্রেই অ্যাপে নিজস্ব মানে ব্যক্তিগত ইনফরমেশন না দেওয়া। আমার স্যারের কাছে একটা প্রশ্ন থাকবে যে স্যার যে কোনো অ্যাপ লগ ইনের ক্ষেত্রে আমরা তো লোকেশন থেকে শুরু করে OTP এগুলো তো আমরা মানে অ্যাপকে প্রোভাইড করেই থাকি, তো সেক্ষেত্রে এই বিষয়টা আমরা কী করে এড়াবো? মানে ধরুন কোনো একটা সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ বা কোনো একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আমি লগ ইন করলাম, তো সেক্ষেত্রে আমাকে শুরুতেই যেটা দিতে হবে সেটা হচ্ছে ফোন নাম্বার, তারপর একটা পাসওয়ার্ড, তারপর সেটার পর আসবে একটা OTP, OTPর পরে একটা লোকেশন হয়তো ওখানে আমাকে সেট করতে হলো, তো এটা তো আমরা এড়িয়ে কোনোভাবেই লগ ইনটা করতে পারবো না, তো এক্ষেত্রেও কি ঝুঁকি থেকে যায়?
5: অবশ্যই থাকে, অবশ্যই থেকে যায়, এবং সঙ্গে সঙ্গে বিপদে পড়তে হয়। কারণ প্রথমত যে গেজেটটা আমি ব্যবহার করছি, যে গেজেটের থ্রুতে আমি মানে আমার দৈনন্দিন যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে সমাধানের জন্য ইজি একটা রুট ব্যবহার করছি গেজেটগুলোকে ব্যবহার করে, সেইটা সম্বন্ধে তো মানে জ্ঞান রাখাটা দরকার, এবং সেটা কিভাবে পরিকল্পনা অনুসারে পরিচালনা করতে হয় সেই গেজেটটা আমাদের যাতে পরিচালনা না করে
3: সেটা জানবো, মানে ওই অ্যাপের কি কি পলিসি রয়েছে সেইটা আমরা জানবো কি করে?
5: এইটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা কিভাবে জানবো, অর্থাৎ যে অ্যাপসগুলো আলটিমেটলি আমাদেরকে গেজেটগুলো আমরা ব্যবহার করি, ফোন বিভিন্ন মানে কোম্পানির ফোনগুলো থাকে, তারা মূলত তাদের প্রাইভেসি পলিসি তারা ডেসক্রাইব করে দেয় প্রাইভেট

0: দৈনন্দিন জীবনে সেটা সেই অ্যাপসটা কীভাবে আমার সমস্যাগুলোকে কমাতে পারে, তো সেটা জানার জন্য আমাকে সেই অ্যাপসের যে পলিসিসগুলো থাকছে, প্রাইভেসি পলিসিসগুলো বা তাদের ডেটা মেনটেন করার যে পলিসিসগুলো, তাদের সফটওয়্যারগুলো ঠিকভাবে আপডেট হয় কি না, এবং বাকি যারা আছে তাদের ব্যবহার যারা করেছেন তাদের ওপিনিয়ন নেওয়া, কিংবা প্রয়োজন যদি হয় ওপিনিয়ন নেওয়া, কিংবা সরকারের মানে যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলো থেকে আরও তো ওই মানে অ্যাপসগুলো আলটিমেটলি ব্যান্ড না তো সেটা বিষয়টা দেখে নেওয়া। অনেক অ্যাপসগুলো থাকে যেগুলো সরকার ব্যান্ড করে দিয়েছে, অথচ দেখা যায় যে মানে বিভিন্ন পদ্ধতিতে আমরা মানে সেই অ্যাপসগুলো আলটিমেটলি ব্যবহার করি, ইনস্টল করছি, হয়তো কিছু যে অ্যাপসগুলো থাকছে সেগুলো অ্যাভেলেবেল নেই, আমরা মানে একটা ইলিগ্যাল ওয়েতে আমরা সেই পাইরেটেড ভার্সনটা ডাউনলোড করে আমরা সেই অ্যাপসগুলো নিচ্ছি, ফলে সেখানে আমাদের যে ডেটাগুলো চাইছে সেগুলো আমরা ইজিলি দিয়ে দিচ্ছি, আমরা এটা না ভেবে যে ওই অ্যাপসটা ডেটাগুলো নিয়ে কি করবে। অর্থাৎ আমার দৈনন্দিন জীবনে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধানের জন্য, যাতে আমার ইজি হয় সমস্যাটা সমাধান করতে বা আমার লাইফটা স্মুথার হয়, সেই জন্য তো আমি গেজেটটা ব্যবহার করছি বা অ্যাপসটা ব্যবহার করছি, সেই অ্যাপসটা আদে তো আমার যে ডেটাগুলো নিচ্ছে বা এই অ্যাপসটা আদে তো আমার মানে সুবিধা কতটা করতে পারবে এই ডেটাগুলো নিয়ে, অর্থাৎ ডেটাগুলো নেওয়ার আদৌ প্রয়োজন আছে কি সেটা নিজেকে আগে প্রশ্ন করা, কিংবা তাকে যদি সে উত্তরটা নিজে থেকে না আসে তাহলে যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নেওয়া, যদি মানে মূলত র্যান্ডম অ্যাপসগুলো যেগুলো থাকে সেগুলোতে লগ ইন বা আলটিমেটলি সাইন ইন করা সেটা থেকে বিরত থাকলে হয়তো কোথাও না কোথাও কিছুটা হলেও মেনটেন হয়।
1: একদমই তাই, মানে স্যার অনেকটাই উত্তর দিয়ে দিলেন। অস্মিতা, আমি এখানে একটা দুটো জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা যখন কোনো অ্যাপ নামাই, আমি খুব সহজে একটা এক্সাম্পল বলি যে আমার কোনো একটা ছবি আমি এডিট করতে চাই, সেই জন্য আমি কোনো একটা অ্যাপ ডাউনলোড করলাম, তো সেখানে একটা দুটো অপশান থাকে কিন্তু যে আমাদের কাছে, যে আমরা লিমিট অ্যাক্সেস করতে পারি আর আমরা কিন্তু আমাদের পুরো গ্যালারির অ্যাক্সেস দিয়ে দিতে পারি, আবার আমরা একটা ছবি পার্টিকুলার ছবি সিলেক্ট করে সেটার অ্যাক্সেস দিতে পারি,
2: এটাতে
1: লিমিটেড অ্যাক্সেস আর একটা ফুল অ্যাক্সেস আমি করে দিচ্ছি অ্যালাউয়াল। তো সেখানেই যদি আমরা একটু বুদ্ধির ব্যবহার করে যদি, হ্যাঁ এবার এটাতে হয়তো একটু প্রবলেম হতে পারে যে আমরা হয়তো আবার যখন দ্বিতীয়বার করতে যাবো আমাদের আবার তাকে অ্যাক্সেস দিতে হবে একটা করে ছবির, এটা হয়তো একটু প্রবলেমের হতে পারে, কিন্তু তোমরা যদি ভেবে দেখো যে আমরা যে অ্যাপকে দিয়ে ব্যবহার করছি তাদের কি আমার পুরো গ্যালারির সব কিছুর অ্যাক্সেস দিয়ে দেওয়াটার কি প্রয়োজন আছে, সেই গ্যাল মানে সেই অ্যাপটার কি প্রয়োজন আছে আমাদের সব অ্যাক্সেস নিয়ে নেওয়ার, এইটা একটা আমরা আমার মনে হয় যে এটা আমরা ভেবেচিন্তে করতে পারি। সেটা ছাড়াও অনেক এরকম আমরা অ্যাপ ব্যবহার করি যার সঙ্গে হয়তো আমার কন্ট্যাক্টের কোনো মানে কানেকশানই নেই, তার সঙ্গে আমার কন্ট্যাক্টের কোনো সম্পর্ক নেই, অথচ সে আমার কন্ট্যাক্টের অ্যাক্সেস চেয়ে নেয় বা সে আমার লোকেশানের অ্যাক্সেস চেয়ে নেয় যেটা তার কোনো প্রয়োজন নেই। তো এইরকমই কিছু অ্যাক্সেস যদি আমরা ডিনাই করে দিই বা অনেকে আমরা যারা ইউজ করি লিমিটেড অ্যাক্সেস করে দিই, বা অনেক সময় আরও যারা এখন অনেক ধরনের ফোন ইউজ করছে তারা জানে যে আস্ক অ্যাপ নট টু ট্র্যাক বলে একটা জিনিস রয়েছে, যেখানে আমরা অনেক অ্যাপ যাদের আমরা লোকেশান ট্র্যাক করে বা আমাদের সারাক্ষণ ডেটা ট্র্যাক করে তাদেরকে আমরা সেখান থেকে বিরত রাখতে পারি, এগুলো কিন্তু যদি আমাদের কাছে অপশান থাকে আমার মনে হয় যদি আমরা একটু ভেবেচিন্তে ব্যবহার করি তাহলে আমরা একটু বেশি সুরক্ষিত থাকতে পারি।
2: একেবারেই কিংসুক। তবে স্যার যে কথা একটু আগে বলছিলেন, স্যার এতক্ষণ তো আমরা অ্যাপগুলো নিয়ে আলোচনা করছি, অনেক সময় এরকম কিছু সফটওয়্যার আমরা ইনস্টল করি বা সেই সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন পড়ে যারা স্টুডেন্ট লাইফ লিড করছে, তাদের ক্ষেত্রে অনেক সময় হয় সেই সফটওয়্যারটা অনেক টাকা দাম দিয়ে কেনা সম্ভব হয় না, তখন সেই সফটওয়্যারটা আমরা ক্র্যাক ভার্সনটা ডাউনলোড করি বা ইনস্টল করি।
1: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি।
2: সেই ক্র্যাক ভার্সন ডাউনলোড করাটা কতটা সেফ আমাদের জন্য?
0: দেখুন, মূলত কতটা সেফ কতটা সেফ না সেটার উত্তরটা আপনি দেখছেনই যে না, মানে সেগুলো ইজিলি অ্যাক্সেস হয় না, অর্থাৎ সেটা একটা এই যে আপনাকে প্রমিস করছে যে আমি আপনার যে ডেটাগুলো আপনি দিচ্ছেন সেগুলো সুরক্ষা দেব বা আপনাকে সেই সার্ভিসগুলো আমরা দিতে যাচ্ছি সেগুলো প্রোভাইড করব, সেই জন্যই তো আলটিমেটলি চার্জগুলো করছে, সাবস্ক্রিপশনগুলো নিচ্ছে বা যাবতীয় বিষয়গুলো করছে, সেটাকে এড়োনোর জন্য যদি পাইরেটেড কোনো অ্যাপস বা যে মড যে অ্যাপসগুলো থাকছে সেগুলো আমি ব্যবহার করে সেই ডেটাগুলো আমরা হয়তো নিয়ে নিতে পারছি, কিন্তু আপনার যে ব্যক্তিগত যে ডেটাগুলো থাকছে সেটা কিন্তু যে মানে চালাচ্ছে যে অ্যাপসটা আলটিমেটলি মডারেট করছে তার কাছে, মডারেটের কাছে কিন্তু থাকছে, অর্থাৎ আপনি জানেন না তাকে এবং তাকে আপনি চেনেনও না যে কে ওই ব্যক্তি, অর্থাৎ তার উদ্দেশ্য কি, সে আদতেও সেই ডেটাগুলো নিয়ে ব্যবহার করতে অর্থাৎ মানে দুর্ব্যবহার করবে না তো বা আপনাকে থ্রেট করবে না তো পরে, কিংবা আপনার ডেটাগুলোকে ব্যবহার করে সে পার্সোনাল বা রংফুল গেইন করবে না তো, সে বিষয় সম্বন্ধে আপনার নলেজে নেই যেহেতু। একদম।
3: আকাশবাণী মুর্শিদাবাদ। पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा।
4: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके

0: একদমই মোটামুটি পুরো বেড়া জালে কিন্তু আমরা আবদ্ধ হয়ে আছি, আর আমরা সারাক্ষণ চেষ্টা করছি যে কোনোভাবে আমরা যাতে কোনো ভুল না করে ফেলি, আর যদি আমরা ভুল করেও ফেলি সেটা আমরা কি করে ঠিক করব। তোমরা এতক্ষণ শুনলে ঈশান মিত্রর কণ্ঠে বেড়া জাল, আমার খুব প্রিয় একটা গান, আমি জানি অস্মিতারও খুব প্রিয় গান, সেই জন্যে তোমাদেরকে শোনালাম। এবার আমরা
1: এই ইন্টারনেট বা এই যে স্ক্যাম বা ফ্রড গুলো হচ্ছে এই বেড়া জালে আবদ্ধ হলে কিন্তু কোনোভাবেই চলবে না,
0: একদমই না। আমরা বেড়া জালে যদিও ভুল করেও আবদ্ধ হয়ে যাই, সেখানে আমাদের কি কি নিজস্ব লজ রয়েছে যেখান থেকে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি, সেই জন্য আমাদের কাছে আমাদের গেস্ট রয়েছেন, যিনি আমাদেরকে এতক্ষণ ধরে কিন্তু অনেক কিছু বললেন যে কি কি কোন কোন জায়গা
1: শেখ রয়েছেন আমাদের সঙ্গে আজকে ডিজিটাল লিটারেসি এন্ড সিকিউরিটি নিয়ে কথা বলবার জন্য। আমরা অলরেডি আধ ঘন্টা কথা বলে ফেলেছি, আমরা আড্ডা দিয়েছি, অনেক কিছু জেনেছি, তবে এই মুহূর্তে আমরা রয়েছি ফেসবুকেও লাইভ, তাই তোমাদের যা যা প্রশ্ন রয়েছে স্যারের কাছে, তোমরা যারা আমাদেরকে ফোন লাইনে কোনো কারণে যোগাযোগ করতে পারছো না, তোমরা কিন্তু ফেসবুক লাইভে জয়েন করতে পারো।
0: একদমই তাই। আর গানে যাওয়ার আগে কিন্তু আমরা স্যারকে যেটা বলেছিলাম যে স্যারের থেকে জানবো যে কি কি লজ রয়েছে যেখানে আমরা কিন্তু নিজেদের এই সিকিউরিটি আমরা পেতে পারি, স্যার যদি একটু বলেন যে কোন কোন সেকশন রয়েছে বা কোন কোন লজ রয়েছে যেখানে কিন্তু আমরা নিজেদের প্রোটেক্ট করতে পারি ডিজিটাল পাইরেসি বা ডিজিটাল যে কোনো ফ্রডের থেকে।
2: দেখুন, মূলত সেকশন বা এইসবগুলো দিয়ে সাধারণ মানুষ কী করবে, এটাই হচ্ছে বিষয় যে আইন তো সাধারণ জ্ঞান, কমন সেন্স, মানে ল ইজ নাথিং বাট আ কমন সেন্স।

0: বিষয় হচ্ছে যে আপনার যদি কোনো সমস্যা হয় বা আপনি যদি কোনো ফ্রডের শিকার হন বা আপনি কোনো মানে অপরাধের শিকার হন কিংবা আপনি কোনো অবৈধ বা যে অনৈতিক কাজগুলো যেগুলো থাকছে যেগুলো আইন স্পেসিফিক্যালি বারণ করে দিয়েছে যে না এগুলো করা যাবে না, সেগুলো করছেন এবং তার ফলে হয়তো আপনি শিকার হচ্ছেন, সেটা যদি হয় তাহলে আপনার যেটা প্রথম করণীয় থাকে, অর্থাৎ যে কারণে আপনি মানে আপনি একটা ভিকটিম হলেন অর্থাৎ অপরাধের শিকার হলেন, সেই কারণটা যথাযথভাবে ব্যাখ্যা করা, অর্থাৎ ঘটনাটা, যে ঘটনাটা আপনার সঙ্গে ঘটেছে সেটা অপরাধ, সেই ঘটনাটাকে মানে যথাযথ লিপিবদ্ধ করা, যে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিগুলো আছে, পুলিশ, সাইবার ডিপার্টমেন্ট আছে, এবং মূলত যদি সাইবার রিলেটেড বা এই যে ফাইন্যান্সিয়াল ফ্রড যদি হয় তার জন্য একটা হেল্পলাইন নাম্বারও দিয়েছে গভর্নমেন্ট, দিয়েছে 1930, সেইখানে ইমিডিয়েটলি ফোন করা, অর্থাৎ যখনই আপনি শিকার হবেন কোনো একটা অপরাধের কিংবা কোনো একটা বেআইনি কাজের, সেখানে আপনার প্রথম কাজটা যেটা থাকে সেটা হলো যে আপনাকে অভিযোগটা দায়ের করা ইমিডিয়েটলি, অর্থাৎ যত দেরি করবেন, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ফ্রড এবং ফাইন্যান্সিয়াল স্ক্যামের ক্ষেত্রে কিংবা ডিজিটাল অ্যারেস্টের নামে যে প্রতারণাগুলো হয় সেটার ক্ষেত্রে কিংবা অনলাইন ফ্রডগুলো বা অনলাইন যা এইসবগুলো ডেটা স্টোলেন বা আপনার যে প্রাইভেট ডেটাগুলো আছে সেগুলোর মিসইউজ, সবগুলোর ক্ষেত্রেই আপনি ইমিডিয়েটলি যতটা সম্ভব দ্রুত অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি যিনি থাকছেন মানে আপনার লোকাল পুলিশ স্টেশন কিংবা সাইবার পুলিশ স্টেশন কিংবা আপনার যে 1930 সে হেল্পলাইন নাম্বার, সেখানে ফোন করে একটা কমপ্লেন রেজিস্টার করা দরকার।
1: আচ্ছা, এই যে কমপ্লেন রেজিস্টার করার কথা আপনি বললেন, এই প্রসিডিওরটা কি, মানে এই পদ্ধতিটা কি আছে, মানে এটা কি অনেক লেন্দি একটা পদ্ধতি, যে মানুষ অনেক সময় ভাবে যে আচ্ছা আবার হেল্পলাইন নাম্বারে কল করব, এটা করব, তো সেক্ষেত্রে এই পদ্ধতিটা কি আছে, শুধুমাত্র কি একটা কল করতে হবে?
0: আসলে পদ্ধতিটা যেটা থাকে সেটা যে আপনাদের মানে সাধারণ মানুষদের যাতে করে মানে অপরাধের শিকার না হয় বা অপরাধ মূলতা যে কমানো বা আপনার সেফটি সিকিউরিটি সবগুলো তো রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র দায়িত্ব নিয়ে রাখে, এবং সেই যে যখন ক্রাইমটা হয় সেই ক্রাইমটা তো শুধুমাত্র আপনার এগেনস্টে হয় না, সেটা রাষ্ট্রের এগেনস্টও হয়, সমাজের এগেনস্টও হয়, এটা সোসাইটি অ্যাট লার্জকে এফেক্ট করে। তো সেই ক্ষেত্রে আপনার যে পুলিশ স্টেশনগুলো বলুন বা সাইবার যে পুলিশ স্টেশনগুলো বলুন কিংবা গভর্নমেন্টের বিভিন্ন যে পরিকল্পনা অনুসারে পরিচালনা করে তারা যে মানে অ্যাপসগুলো বা তারা যে নাম্বারগুলো দিয়েছে, হেল্পলাইন নাম্বারগুলো দিয়েছেন কিংবা তারা যে মানে যে ওয়ার রুম সেগুলো ওরা ক্রিয়েট করেছে, সেগুলোতে জানানো ইমিডিয়েটলি দরকার। সেখানে মূলত যে মানে এটা থাকে, ভয়টা থাকে বা আশঙ্কাটা থাকে যে এটা হয়তো আইনে জটিলতা, লেন্দিয়েস্ট একটা প্রসিডিয়ার বা আমরা কোথায় করবো, কীভাবে যাব, সিম্পল বিষয় একটা যে ঘটনাটা আপনি মানে আপনার সঙ্গে হয়েছে, যে ঘটনাটার আপনি শিকার সেটা মানে হয়তো অপরাধ বা যে অপরাধটার আপনি শিকার বা যে ঘটনাটা হয়েছে সেটার জন্য আপনার যে ক্ষতিটা হয়েছে বা আপনার কোনো ডেটা প্রাইভেসি বা যাবতীয় বিষয়গুলো যেগুলো থাকছে সেগুলোকে একটা জায়গায় লিপিবদ্ধ করে সেটা ইমিডিয়েটলি লোকাল পুলিশ স্টেশন কিংবা যে আপনার লোকাল নিয়ারেস্ট যে সাইবার পুলিশ স্টেশন আছে সেখানে যাওয়া এবং সেখানে গিয়ে কমপ্লেনটা করা, অর্থাৎ গিয়ে জমা দেওয়া, তারপরে রিসিপ্টটা কুড়িয়ে নেওয়া কিংবা তাকে বলা যে ইমিডিয়েটলি আমার অ্যাকশনটা নেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে 1950 ইমিডিয়েটলি ফোন করে যে কী ঘটনা শিকার আপনি হলেন সেটাকে বলা বা বর্ণনা করা কিংবা কারো হেল্প নেওয়া যারা হচ্ছে গিয়ে একটু এই বিষয়গুলো সম্বন্ধে জানেন। তো বাড়িতে বসে বা চুপ করে থাকার থেকে এটাই অল্টারনেটিভ, অর্থাৎ এটাই বিকল্প।
1: জিডি করতে হবে শুধু নাকি এফআইআরও করতে হবে?
0: দেখুন, জিডি আর এফআইআর বিষয়টা হচ্ছে গিয়ে এটা একেবারে টেকনিক্যাল আইনগত বিষয় হয়ে যায়। আপনি যখনই একটা ঘটনা ঘটে সেই ঘটনার যখন আপনি বর্ণনা করছেন এবং সেই ঘটনাটা বর্ণনা করে বা লিখিতভাবে মৌখিকভাবে আপনি যখন থানায় জানাচ্ছেন, সেটা সাইবার থানা হতে পারে কিংবা যে আপনাদের বাড়ির মানে নিয়ারেস্ট যে পুলিশ স্টেশনগুলো থাকে সেইগুলোতে হতে পারে কিংবা আপনার মানে যে সাইবার মেলগুলো যেগুলো দেওয়া থাকে সাইবার যে মানে ওয়ার রুমে, তো সেগুলোতে আপনার যখন কমপ্লেনটা করছেন, অভিযোগটা জানাচ্ছেন, অর্থাৎ যে আপনি মানে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আপনি বর্ণনা করলেন, লিখিতভাবে করলেন বা মৌখিকভাবে করলেন, সেই ঘটনাটা যদি কগনিজিবিলিটি ডিসক্লোজ করে, অর্থাৎ গুরুতর কোনো ঘটনা ডিসক্লোজ করে, তাহলে প্রথম পুলিশের ওইটা দায়িত্ব হয়, সেখানে আপনাকে লজ করার প্রয়োজন হয় না, সেটা পুলিশের দায়িত্ব কিংবা যে ইনভেস্টিগেটিভ এজেন্সি আছে বা অ্যাপ্রোপ্রিয়েট এজেন্সিসগুলো আছে তাদের দায়িত্ব আপনার যে অভিযোগটাকে সেটাকে রেজিস্টার করা, সেটা সাধারণত তারা জিডি জেনারেল ডায়েরি হিসাবে আলটিমেটলি মূলত তারা রেজিস্টার করে এবং সেটা পুলিশকে বলা যে আমি যে অভিযোগটা করলাম সেই অভিযোগের আমাকে তো একটা রেফারেন্স নাম্বার দেওয়া প্রয়োজন, এটা করে আমি ট্র্যাক করতে পারি, সেই ট্র্যাকটা নিয়ে নেওয়া যেটা জিডি নাম্বার হিসেবে আলটিমেটলি মানে লিপিবদ্ধ হয়, এবং সেটা যদি কগনিজেবিলিটি ডিসক্লোজ করে অর্থাৎ গুরুতর কোনো ক্রাইম ডিসক্লোজ করে তাহলে পুলিশ এটা বাধ্যতামূলক তাদের কাছে, পুলিশের কাছে সুপ্রিম কোর্টের দিকটাও আছে মানে ললিতা কুমারী কাছে সেটা অভিযুক্তি, এবং আরও অন্যান্য যে মামলাতে বিভিন্ন মানে সময় সুপ্রিম কোর্ট বলেছেন, এবং আইনও আছে যে যদি পুলিশের কাছে এমন কোনো তথ্য আসে বা ঘটনার বিবরণ আসে যেটা কগনিজেবল অফেন্স ডিসক্লোজ করছে তাহলে পুলিশকে ম্যান্ডেটারিলি এফআইআর করে প্রথমে জিডি এন্ট্রি তারপরে এফআইআর করে ইনভেস্টিগেশন করতে হবে অর্থাৎ তদন্ত করতে হবে, এবং তদন্ত করে যে সায়েন্টিফিক কালেকশন অফ দি এভিডেন্সেস যারা রং ডুয়ার তাদেরকে পানিশ করা, এবং পানিশ করার জন্য ইনাকোরেন্স উইথ ল যেটা ট্রায়াল থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো সেগুলো করতে হবে।
2: একদমই তাই স্যার যেটা বললেন, এটা আমি যেটা একদম যদি একদম সহজ করে আমাদের সঙ্গে যদি কিছু ভুল হয় অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে অ্যাকশান নেওয়া উচিত, প্যানিক করার থেকে শান্ত হয়ে যদি আমরা অ্যাকশান নিই তাহলে হয়তো আমাদের সঙ্গে যেটা ঘটেছে তার কোনোভাবে হয়তো ঠিক হতেও পারে আবার অনেক সময় নাও হতে পারে, কিন্তু আমাদের অ্যাকশান নেওয়াটা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আর স্যারের কাছে আমার আরেকটা প্রশ্ন রয়েছে যেটা আমাদের লাইভেও আমি দেখলাম একজন প্রশ্ন করেছেন, আপনি ডিজিটাল অ্যারেস্ট নিয়ে একটা কথা বললেন, আজকাল আমরা কিন্তু প্রচণ্ড বেশি দেখছি যে এই ডিজিটাল অ্যারেস্ট বেড়ে যাচ্ছে, এই ডিজিটাল অ্যারেস্ট বিষয়টা কী, আর যদি কারোর সঙ্গে এরকম কিছু হয় সে কী করতে পারে আপনি যদি একটু বুঝিয়ে বলেন।
0: প্রথমত ডিজিটাল অ্যারেস্ট যেটা আছে সেটা একটা স্ক্যাম, আসলে আইনে না আইনে কোনো তার প্রভিশন আছে না মানে কোনো ধরনের যে রুলসগুলো বা যে এজেন্সিগুলো যে নিয়ম অনুসারে মানে তাদের মানে ফাংশনগুলো করে সেখানেও কোনো বর্ণনা নেই। অর্থাৎ ডিজিটাল অ্যারেস্ট বিষয়টা একেবারে আইন সিদ্ধ না, এটা একটা স্ক্যামের মানে একটা মেথড,
2: আচ্ছা
0: একটা পদ্ধতি আপনাকে আলটিমেটলি মানে স্ক্যাম করার বা আপনার কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার কিংবা আপনাকে ব্ল্যাকমেল করা বা আপনার কাছ থেকে যা মানে যে অবৈধ মানে যে কনসিডারেশনগুলো থাকছে সেগুলো নেওয়া।
2: আচ্ছা
0: তো সেটা হচ্ছে একটা মানে ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে এইটাই যে একটা পদ্ধতি যেটা স্ক্যামাররা ব্যবহার করে মূলত আপনাকে ফ্রড করার জন্য, আপনাকে চিট করার জন্য বা আপনাকে মানে কোনো না কোনো সমস্যার মধ্যে ফেলার জন্য কিংবা ইললিগাল বা ইমোরাল কোনো একটা দাবির জন্য সেখানে মূলত যেটা করে অর্থাৎ সিবিআই, ইডি, আপনার পুলিশ কিংবা অন্য রাষ্ট্রের পুলিশ কিংবা কোনো একটা প্রাইম ইনভেস্টিগেটিভ এজেন্সি তার নাম করে বা তার পুরো ইম্পারসোনেট করে মানুষকে ভয় দেখানো হয় যে আমরা পুলিশের লোক, তোমাকে অ্যারেস্ট করা হলো কারণ তোমার নাম্বারটা ব্যবহার করা হয়েছে অমুক একটা জায়গায় বা তোমার আধার নাম্বারটা ব্যবহার করা হয়েছে, সেখানে হয়তো তাকে ফোন করে ভিডিও কল করে বললো যে আপনাকে এখন অ্যারেস্ট করা হলো যে আপনি কোনো একটা অপরাধের সঙ্গে, সেটা কানুন বা একটা ভুয়ো রেফারেন্স তারা দিয়ে দেয়, এমন ভাবে রেফারেন্সগুলো দেয় যাতে করে মানুষ সাধারণ মানুষ বিশ্বাস করে নেয় বা করে নিতে হয়তো কোথাও না কোথাও তাদের ডাউট থাকে এটা হতে পারে হয়তো, তার জন্য মানে ভিডিও কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বা হোয়াটসঅ্যাপে একটা ওয়ারেন্টের ছবি দিয়ে কিংবা তাদের আইডিগুলো যে আমরা সিবিআই এর লোক বা ইডির লোক বা আমরা পুলিশের লোক, হ্যাঁ আপনাকে অ্যারেস্ট করা হলো এই অপরাধের জন্য, তো আপনার যে ওটিপি কিংবা আপনার যে অ্যারেস্ট থেকে এখনই বাঁচতে গেলে বা আপনাকে আমি থানায় প্রডিউস করবো না বা অন্য জায়গায় নিয়ে যাবো না, আপনাকে এখন বন্দি করা হলো ওইখানে থাকবেন না হলে আপনার বড় বিপদ হবে, এই ধরনের একটা ভয় বা ভয়ের বাতাবরণ সৃষ্টি করে তারা যেটা করে সেটা হলো যে ইললিগাল বা ইমোরাল ওয়েতে আপনার যা স্ক্যামগুলো করা আলটিমেটলি যে টাকা নেওয়া থেকে শুরু করে আপনার যা আপনাকে দিয়ে করানো যায় অর্থাৎ ইললিগাল বা ইমোরাল কাজ বা আপনার থেকে নেওয়া যায় ইমোরাল বা ইললিগাল যে আলটিমেটলি জিনিস,
1: মানুষ সতর্ক হবে কি করে,
0: মানুষ সতর্ক হবে এটাই যে আপনি এইটুকু মাথায় রাখবেন যে পুলিশ বা ইনভেস্টিগেটিভ এজেন্সি বা সিবিআই, ইডি বা আইনে যে ইনভেস্টিগেটিভ এজেন্সিসগুলোর কথা বলা হয়েছে তারা মূলত ফেসবুক বা মূলত যে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে তারা অ্যারেস্ট করা করে না বা করতে পারে না,
2: একদম
0: এটা একেবারে আইন সিদ্ধ না,
2: একদম।
0: অর্থাৎ আপনি যখনই এই ধরনের ঘটনা আপনি দেখবেন বা আপনার সঙ্গে যদি হয়ে থাকে বা আপনার পরিবারের সঙ্গে কারো হয়ে থাকে আপনি জানতে পারলেন বা আপনার পরিবারের বাদেও যদি আপনার পাড়ার লোকেও হয়ে থাকে বা একটা সাধারণ নাগরিকও হয়ে থাকে, আপনার সচেতন নাগরিক হিসাবে আপনার যেটা করণীয় সেটা হলো ইমিডিয়েটলি এই ঘটনাটার রিপোর্ট করা এবং তাকে সতর্ক করে দেওয়া যে কিছু করতে বা কিছু জিনিস বা তথ্য বা কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নেই, এটা আইন সিদ্ধ না, এটা আইনে কোনো প্রভিশন নেই ডিজিটাল অ্যারেস্ট বলে, এটা একটা স্ক্যামের একটা পদ্ধতি একটা মেথড সেটা স্ক্যামাররা ব্যবহার করে। এই যদি মানে রেসপন্সিবিলিটিটা নেওয়া হয় যে আমরা প্রত্যেকেই যদি সচেতন মানে যদি আমাদের কাছে মিনিমাম যদি সচেতনতা থাকে তাহলে আমাদের প্রত্যেকের কাছে যাওয়া গিয়ে বলা যে ঠিক আছে মানে এই জিনিসগুলো যদি হয় বা এরকমগুলো না হয়,

0: সেই সেক্ষেত্রে সতর্কতা আলটিমেটলি বাড়তে অবলম্বন করা, কিন্তু বয়স্ক লোকেরা শিকার হয় এটা,
1: একদম
0: গ্রামের যারা লোক আছে তারা শিকার হয়, এবং শহর লোকেরা শহরতলির লোকেরা যারা মানে যে গেজেট বা অ্যাপস তাদের পরিকল্পনা পরিচালনা এসবগুলো জানে না,
2: তাদেরকে অনেক সময় এরকম অসুবিধা হয়ে থাকে। স্যার যেটা বলে দিলেন, মূলত ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। আপনাদের কাছে যদি এরকম কোনো ফোন আসে, মেসেজ আসে, যাই আসুক না কেন, এটা কিন্তু পুরোটাই ইললিগাল, আপনারা কিন্তু কোনোভাবে এর ফাঁদে পা দেবেন না। আমরা কিন্তু একদম শেষের দিকে চলে এসেছি, স্যারের কাছে আরও কোয়েশ্চেন করব। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি।
3: पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा।
4: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
3: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
4: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जांच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगर पालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।
2: ফিরে আসলাম আমরা বিজ্ঞাপন বিরতির পর। আর তোমাদের সঙ্গে কিন্তু এতক্ষণ বিজ্ঞান বার্তার অনুষ্ঠানে আমি ছিলাম তোমাদের সঙ্গে, তোমাদের যুবানী বন্ধু কিংশুক এবং আমার সঙ্গে অস্মিতা।
1: তবে একদম যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তাই স্যারের কাছে একটা প্রশ্ন না করলেই নয়, সেটা হচ্ছে স্যার অনেক সময় কি হয় কোনো মানুষ হয়তো এইরকম কেসে ফেঁসে গেছেন এবং তার ব্যক্তিগত তথ্যও নয়, টাকা তিনি দিয়ে দিয়েছেন যারা অপর প্রান্তে রয়েছেন, সেই মুহূর্তে কি করা উচিত?
0: সেই মুহূর্তে মূলত টাইম ওয়েস্ট না করে অর্থাৎ সময় ব্যয় না করে ইমিডিয়েটলি অভিযোগগুলো করা উচিত। যত তাড়াতাড়ি অভিযোগগুলো করবে তার পসিবিলিটিস থাকে ইনভেস্টিগেটিভ এজেন্সিসগুলোর কাছে ট্র্যাক করা, এবং সেটা যে অ্যাকাউন্টটায় ট্রানজাকশানটা হয়েছে সেই অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেওয়া বা সেই অ্যাকাউন্টটার তথ্যগুলোকে নেওয়া এবং তাকে ট্রেস করা, অর্থাৎ যে ব্যক্তিটা ফ্রডটা করলো তাকে ট্রেস করার একটা সম্ভাবনা থাকে। তাই ইমিডিয়েটলি যে কাজটা করতে হয় অর্থাৎ দ্রুত, সেটা হলো যে টাইম ব্যয় না করে অভিযোগটা করা, এবং সঙ্গে সঙ্গে যে 1930 নাম্বার বা যে সাইবার পুলিশ স্টেশনের যে নাম্বারগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের মানে তাদেরকে সহযোগিতা করা যে কীভাবে মানে ঘটনাটা হলো। এবং সেটাতে যেটা মূলত হয় যে শুধুমাত্র আপনি শিকার হয়েছেন সেটা আপনার পসিবিলিটি, যা মানে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা হয়তো মানে পূরণের একটা মানে প্রয়াস, সেটা দ্রুত যদি করা যায় তাহলে একটা পসিবিলিটিস থাকে। এবং সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে এই যারা স্ক্যামার তাদের ডিটেলসগুলো যদি দিয়ে দেওয়া হয় তাহলে পুলিশ তাদেরকে ইজিলি ডিটেক্ট করতে পারে এবং তাদেরকে প্রিভেন্ট করতে পারে যে ফার্দার ক্রাইম, মানে এই ধরনের যে ঘটনাগুলো ওরা হয়তো ইন্টেন্ডেড টু মানে কমিট দি ক্রাইম, তারা হয়তো একটা মনস্থির করে নিয়েছে যে করব, এবং সেটার জন্য হয়তো সেই সময়টা স্পেসটা পেয়ে যায়। তাই প্রথম কাজটা যেটা থাকে সেটা হলো যে ইনভেস্টিগেটিভ এজেন্সিসগুলো আছে, পুলিশ স্টেশন বা সাইবার পুলিশ স্টেশন কিংবা যে সাইবার মানে যে নাম্বার হেল্পলাইন নম্বরগুলো যেগুলো থাকছে সেগুলোতে অভিযোগটা করা, এবং প্যানিক না হয়ে শান্তভাবে প্রথমে যদি প্রিভেন্টিভ মেজার হয়, প্রিভেন্টিভ মেজারগুলো নেওয়া, প্রিকশনারি মেজারগুলো নেওয়া, কারণ প্রিকশন ইজ বেটার দ্যান কিওর, এটা তো সবাই জানে। এবার সেগুলোকে মূলত আমাদেরকে এই প্যানিক না হয়ে গিয়ে টাকা না দিয়ে দেওয়া বা এইসব জিনিসগুলো তো সাধারণত মাথায় রাখতে হয়, কিন্তু যদি হয়ে যায় তাহলে বাড়ির লোককে ইমিডিয়েটলি জানানো, মাথাটা ঠান্ডা করে বাড়ির লোককে জানানো বা কাছের লোককে জানানো, কোনো আইনজীবী বা তার যদি রিলেটিভ কোনো থাকে কেউ ভালো ব্যক্তিত্ব তাদেরকে জানানো, এবং জানানোর পরে আইনত যে স্টেপগুলো নেওয়া দরকার, অভিযোগ তারপরে যে পদ্ধতিগুলো ফলো করা দরকার সেগুলো করা।
2: তাহলে মোটামুটি সবটা তোমরা শুনে নিলে যে তোমাদের সঙ্গে কি কি ঘটতে পারে, আর যদি তোমাদের সঙ্গে ঘটে তাহলে তোমাদের কি কি করণীয়, আর আরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু আমাদের করতে পারো, যেটা আমাদের আমরা চেষ্টা করব অন্য কোনো অনুষ্ঠানে তোমাকে সেই উত্তরটা দিয়ে দেওয়ার। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা আইন থেকে যদি একটু আর একটু বেশি এক্সাইটিং জিনিসে ফিরে আসি, সেটা হচ্ছে কিন্তু এখন চলছে ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, আর আমরা কিন্তু সবাই ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। আমরা যারা খেলা ভালোবাসি আমরা এখন মোটামুটি এখন আমাদের রাতের ঘুম উড়ে গেছে,
1: ওই জন্যই তোমার চোখের তলায় সকাল থেকে কালি।
2: হ্যাঁ, মানে কিছু করার নেই, দেখো বন্ধুরা মানে 4 বছর পর হচ্ছে, আমাদের কিছু করার নেই, আমাদেরকে দেখতেই হবে, রাত জেগে দেখতে হবে। আর আমরা গতকালের কি কি হলো আর আজকে কি কি ম্যাচ রয়েছে এই সব কিছু নিয়ে কিন্তু আমাদের বিশেষ প্রতিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। আর আজকে তোমাদের জন্য স্টুডিওর বাইরে থেকে রয়েছে স্বপ্নময়, তোমাদেরকে শুনিয়ে ফিরে আসছি। তোমাদের সঙ্গে আমি তোমাদের যুবরবন্দীপ কিংশুক এবং আমার সঙ্গে অস্মিতা।
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: বিশ্বকাপ 2026 কিন্তু বেশ জমে উঠেছে এবং আজ 15 জুন 2026 বিশ্বকাপ গ্রুপ স্টেজের একেবারে জমজমাট দিন। আজ মাঠে নামছে বেলজিয়াম, উরুগুয়ে ও ইরান। তিনটে ম্যাচ, তিনটে মহারণ, চলো দেখে নিই কার পাল্লা ভারী। প্রথমেই আসি বেলজিয়াম ভার্সেস মিশরের কথায়। বেলজিয়ামের ভরসা কেভিন ডি ব্রুইনে, জেরমি ডোকু, অপরদিকে মিশরের সব আশা মোহাম্মদ সালাহকে ঘিরে, সাথে ওমর মারমুশ। শেষবার 2022 প্রীতি ম্যাচে মিশর 2-1 গোলে জিতেছিল, কিন্তু বিশ্বকাপে এই তাদের প্রথম দেখা। বেলজিয়ামের কূর্ত এখনও কিন্তু অনিশ্চিত, মিশর দল ফুল ফিট, 34 বছর বয়সী সালার এটাই সম্ভবত শেষ বিশ্বকাপ। বেলজিয়ামের সোনালী প্রজন্মে শেষ চান্স সালা ম্যাজিক দেখালে অঘটন সম্ভব, তবে পাল্লা ভারী বেলজিয়ামের। দ্বিতীয় ম্যাচ আজকে উরুগুয়ে বনাম সৌদি আরব। উরুগুয়ের ডারউইন নুনেস, কেপে ভালভার্দে এবং রোনাল্ড আরুহোরা রয়েছেন, অপরদিকে সৌদি দলের ভরসা কিন্তু সালেম আল দাওসারি এবং ফিরোজ আল পুরাইকান। 2018 বিশ্বকাপে উরুগুয়ে 1-0 গোলে জিতেছিল যখন এই দুটো দল মুখোমুখি হয়েছে। তবে আশার দিক হলো উরুগুয়ে দলে কোনো চোট নেই, সৌদির ডিফেন্ডার হাসান তম্বাক্তি কার্ড সমস্যার জন্য সাসপেন্ডেড। 2022 সালে সৌদি আরবিয়া কিন্তু আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস করেছিল, আজ আবার কিন্তু তাদের সামনে এক ল্যাটিন আমেরিকান দল। হতে কি পারবে তারা জায়ান্ট কিলার? তবে উরুগুয়ের মিডফিল্ডার এক্সপিরিয়েন্সের দিক থেকে কিন্তু অনেক এগিয়ে, তাই পাল্লা ভারী তাদের দিকে। আজকে তৃতীয় ম্যাচ ইরান বনাম নিউজিল্যান্ড। ইরান দলে রয়েছেন মেহেদি তারেমি, সরদার আজমুন, নিউজিল্যান্ডে রয়েছেন ক্রিস উড, যিনি প্রিমিয়ার লিগের অত্যন্ত এক অভিজ্ঞ স্ট্রাইকার। এই প্রথম বিশ্বকাপে এই দুই দলের দেখা হচ্ছে, দুটো দলেই কিন্তু কোনো চোট সমস্যা নেই। নিউজিল্যান্ড 2010 পর প্রথমবার বিশ্বকাপ খেলছে, অপরদিকে ইরান টানা চতুর্থবার বিশ্বকাপে। এশিয়ার পাওয়ার হাউস ইরানের ফিজিক্যালিটি আর অভিজ্ঞতা বেশি, তাই পাল্লা ভারী কিন্তু ইরানেরই। তবে আজকের ম্যাচে কিন্তু ইউরোপ, ল্যাটিন আমেরিকার সাথে কিন্তু এশিয়ারও দাপট দেখা যাবে, এই আশাই আমরা রাখছি। তাই দেখতে থাকুন, চোখ রাখুন বিশ্বকাপ 2026-এর পর্দায়। এবারে আসি এখন অব্দি হয়ে যাওয়া ম্যাচগুলোর দিকে, যে ম্যাচগুলো কিন্তু ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চারটে ম্যাচ কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে আজকের দিনে। এবং প্রথমে আসি জার্মানি বনাম কুরাসাওয়ের ম্যাচটি। জার্মানি কিন্তু 7-1 গোলে এবছর প্রথমবার বিশ্বকাপ খেলা কুরাসাওকে কিন্তু হারিয়ে দিয়েছে, এবং জার্মানির ওই অসাধারণ পারফরমেন্স, ফেলিক্স নামছে 6 মিনিটের মধ্যে নেমেই গোল করেছেন, নিকোস লাডবেক 38 মিনিটে যে গোলটি দিয়েছেন তা কিন্তু অন্যতম সেরা, কাইল হাভার্টস তিনিও গোল পেয়েছেন, এবং নাথানিয়েল ব্রাউন এবং ডেনিস ওফান্টেরাও কিন্তু গোল পেয়েছে। কুরাসাওয়ের জন্য একমাত্র গোলটি করেছেন লিভানো কোমেন্সিয়া, এবং এই পারফরমেন্সের ভিত্তিতে জার্মানি কিন্তু 3 পয়েন্ট নিয়ে গ্রুপ ইর শীর্ষে পৌঁছে গেল। এবং ডেফিনেটলি জার্মানির সেট পিসে আধিপত্য, দ্বিতীয়ার্ধে গতি বাড়ানো এবং কিমিখ ভার্টিজের যে কম্বিনেশন, যেটা মাঝ মাঠে কিন্তু খুব ভালো কাজ করেছে, যার ফলে জার্মানি কিন্তু এই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট নিয়ে কিন্তু ফেরত গেছে। তবে হ্যাঁ, বেশ কিছু ক্ষেত্রে জার্মানির ডিফেন্স কিন্তু অনেকখানি ভালনারেবল লেগেছে, এবং বিশেষ করে দ্বিতীয়ার্ধে কিছুটা কিন্তু কনসেন্ট্রেশন লুজ করেছিল, এবং যেখান থেকে কিন্তু তারা গোলটা খেয়েছে। তবে মজার বিষয় হলো কুরাসাওয়ের যে লো ব্লক বা কুইক কাউন্টার, যেটাকে কুরাসাও ট্রাই করছিল, সেটা কিন্তু কাজ করেনি, যে কারণে জার্মানি খুব ফাস্ট ডিফেন্সিভ ট্রানজিশন করে কিন্তু গোল পেয়ে এই ম্যাচটা কিন্তু জিতে বেরিয়ে গেছে। দ্বিতীয় ম্যাচটা ডেফিনেটলি ছিল নেদারল্যান্ডস বনাম জাপানের। নেদারল্যান্ডস বনাম জাপান 2-2 ম্যাচটি ড্র হয়েছে, এবং জাপান আমরা সবাই জানি এশিয়ান ফুটবল পাওয়ার হাউস, এবং দুটো ম্যাচ দলেরই কিন্তু প্রথম ম্যাচ 1 পয়েন্ট করে দুটো দলই পেয়েছে, এবং গ্রুপ এফ এর সুইডেন টিউনিশিয়ার লড়াইয়ের উপরকেও কিন্তু নজর আমাদের থাকবে, কেননা ওই ম্যাচে যে জিতবে সে কিন্তু টপে চলে যাবে। এবং তারপরে নেদারল্যান্ডস কিন্তু চোটে জর্জরিত ছিল, টিম্বার ডিলেক সিমন্স নেই এবং জাপানেও অ্যান্ড্রু মিটোমা নেই, কিন্তু সেই অবস্থা থেকে যেভাবে জাপান ম্যাচটিতে দুরন্ত লড়াই করেছে তা কিন্তু সত্যিই প্রশংসনীয়। এবং হাফ টাইম অবধি ম্যাচের রেজাল্ট 0-0, সেখান থেকে দ্বিতীয়ার্ধে কিন্তু দুটো দুটো করে গোল হয়, এবং ডাচদের জন্য ফ্যান্ডেভি ডিয়ং, তাদের কিন্তু একটা অসাধারণ পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি। অপরদিকে জাপানের ওয়েদা বক্সে যেভাবে বল সাপ্লাই দিচ্ছিলেন তা কিন্তু সত্যি প্রশংসনীয়। তৃতীয় ম্যাচ ছিল আইভরি কোস্ট ইকুয়েটরের। আইভরি কোস্ট আফ্রিকান জায়ান্টস, এবং আমার দিয়ালো শেষ মুহূর্তের গোল টুর্নামেন্টে কিন্তু 1-0 রেজাল্ট

0: নিয়ে আসে এবং আইভরি কোস্ট 3 পয়েন্ট নিয়ে গ্রুপ ইতে জার্মানি জাস্ট পিছনে অবস্থান করছে। আইভরি কোস্টের ফিজিক্যালিটি, দেয়ালুর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের ফলে কিন্তু এই ম্যাচটা তারা জিতেছে এবং আইভরি কোস্টের পরবর্তী ম্যাচ জার্মানির সঙ্গে 20 জুন এবং ইকুয়েডর এরপরে খেলবে কুরাসাওয়ের বিপক্ষে। তবে হ্যাঁ, ইকুয়েডরের যেটা প্রবলেম সেটা হলো ইকুয়েডর যখন আক্রমণে যাচ্ছে পেনিট্রেটিভ শুনে গিয়ে কোথাও যেন তারা খেইডা হারিয়ে ফেলছে এবং যেই কারণে তারা কিন্তু সমস্যায় পড়ছে। এবং ডেফিনেটলি যে ম্যাচটা নিয়ে অনেক চর্চা হবে সে ম্যাচটা কিন্তু হলো সুইডেন বনাম টিউনিশিয়া। সুইডেন কিন্তু 5-1 গোলে টিউনিশিয়াকে হারিয়ে দিয়েছে এবং সুইডেনের মাঝ মাঠের কন্ট্রোল এবং দুটো উইং থেকে যেভাবে কন্টিনিউয়াসলি উইঙ্গাররা বল দিচ্ছিল এবং ক্রমশ আক্রমণে যাচ্ছিল সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। সুতরাং চোখ থাকবে ডেফিনেটলি বিশ্বকাপ 2026-এর দিকে এবং এখন অবধি যা স্কোর হয়েছে তাতে কিন্তু বলা যেতেই পারে যে এবছর কিন্তু বিশ্বকাপের লড়াইটা জমে উঠেছে। চোখ রাখবো আমি, চোখ রাখবো তোমরাও। ফিরে যাচ্ছি স্টুডিওয়ে।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
3: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
2: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়া যাবে।
3: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
2: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
4: তাহলে কিন্তু তোমরা শুনে নিলে আজে কালকে কি কি ম্যাচ হয়েছে আর আজকে কোন কোন ম্যাচ রয়েছে, আর আমরা সবাই কিন্তু ম্যাচগুলো দেখব। আর তোমরা কিন্তু প্রত্যেক দিন এই প্রতিবেদন কিন্তু প্রত্যেক দিন 11:50 থেকেই বাজবে, তোমরা কিন্তু প্রত্যেক দিন শোনো। তোমাদের যদি ম্যাচ না দেখতে পারো, আমরা তো রয়েছি, তাই না অসুবিধা?
5: একদম,
4: যুববাণী তো রয়েছে তোমাদের জন্য,
5: যুববাণী রয়েছে আর কিংশুকের মতো রাজ্জাকও। কিন্তু হ্যাঁ, একটু নিজের শরীরেরও খেয়াল রেখো। তবে এই মুহূর্তে স্টুডিওতে গড়ির কাঁটা তো চোখ রাঙিয়ে দিয়েছে, তোমাদেরকে এবার টাটা বাই বাই বলতে হবে। আজকের মতো বিজ্ঞান বার্তা রাজ্জায় এতক্ষণ সঙ্গে ছিলাম আমি অস্মিতা, আর আমার সঙ্গে কিংশুক। তবে আমাদের কথাটা এখানেই ফুরলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমার শরীর এবং মনকে যত্নে রেখো। যাওয়ার পথে তোমার জন্য রেখে গেলাম একটা ভীষণ সুন্দর গান। আজকের মতো টাটা।

যুববাণীর অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন পুরাতনী গান, শিল্পী অরবিন্দ পাইকে।

0: শুনলেন লোকগীতি শিল্পী কার্তিক দাস বাউল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন গ্রামীণ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্যজুড়ে 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির আজ সূচনা হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে 17 জুন পর্যন্ত প্রতিটি ব্লকে বসবে এই শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেন। তিনি বলেন, এই জনকল্যাণ শিবিরগুলি থেকে 54টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এই 3 দিন 1100 কাছাকাছি শিবির বসবে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বহু অযোগ্য ব্যক্তি বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের টাকা পেয়েছে। স্টুডেন্টস স্কলারশিপের টাকা নয়ছয় হয়েছে বলেও তার অভিযোগ। প্রকৃত প্রাপকদের প্রকল্পের সুবিধা দিতে বর্তমান সরকার দায়বদ্ধ বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত 79 লক্ষ অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা

0: রাখা ঢুকেছে। কোনো প্রকল্প থেকে বঞ্চিত হলে রাজ্য সরকারের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি। মুর্শিদাবাদের 26টি ব্লক ও 8টি পুরসভা এলাকায় আজ জনকল্যাণ শিবির শুরু হয়েছে। আদর্শ শিবির হিসেবে জিয়াগঞ্জ ব্লকের শিবিরের উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ এবং জেলাশাসক আর অর্জুন। সকাল থেকেই শিবিরগুলিতে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। জমি দখল ও অবৈধ প্রমোটিংয়ের অভিযোগে উত্তর চব্বিশ পরগনার টাকি পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নমিতা দের স্বামী প্রদীপ দেকে পুলিশ গ্রেপ্তার করেছে। হাসনাবাদ থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে গতরাতে তাকে ধরা হয়। কাউন্সিলর নমিতা দে পলাতক, তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার পর বাসন্তীতেও বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে বাসন্তী থানার পুলিশ কাঁঠালবেড়িয়ায় কলতলা এলাকার এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে অভিযান চালায়। উদ্ধার হয়েছে একটি দেশি রং ব্যারেল বন্দুক, ছোট আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। হবিবুল মোল্লা নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে, যদিও মূল অভিযুক্ত বাবুল গায়েন পলাতক। কোচবিহারের সাহেবগঞ্জ থানার ঘাটপাড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। রাজু ছেত্রী নামে ওই ব্যক্তির কাছ থেকে একটি দেশি 7mm পিস্তল ও 2 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের সুমতিনগর ও জীবনতলা গ্রামের মধ্যে সংযোগকারী একমাত্র কাঠের সেতুটির বেহাল অবস্থার দরুন সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জরাজীর্ণ সেতুর কাঠ ভেঙে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে, ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন বয়স্ক রোগী এবং স্কুল পড়ুয়ারা। স্থানীয়দের অভিযোগ, বহুবার প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও এখনও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। বর্ষার সময় দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে। দ্রুত সেতু মেরামত বা নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বাঁকুড়ার মেজিয়ায় কারখানা দূষণের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, কারখানার কালো ধোঁয়ায় যেমন দূষণ ছড়াচ্ছে, তেমনি বর্জ্য জলে নষ্ট হচ্ছে চাষের জমি। অবিলম্বে সুরাহার দাবিতে মেজিয়া, তারাপুর, মাতাবেল, সরাকডিহি গ্রামের বাসিন্দারা আজ কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান। গরমের মধ্যেই মুর্শিদাবাদ জেলায় মশাবাহিত নানান রোগ, ডেঙ্গু, ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন মানুষ। বর্ষার সময় লাগাতার ভারী বৃষ্টি শুরু হয়ে গেলে জুলাই থেকে ডেঙ্গুর দাপট শুরু হয়ে যাওয়ার আশঙ্কা। সেই কারণে স্বাস্থ্য দপ্তর এখন থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রস্তুতি নিচ্ছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। পরের খবর বেলা 12:50
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। হিমালয় সন্নিহিত জেলাগুলি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে 7-11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কোথাও কোথাও। 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলির কয়েকটি জায়গায়। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন উনো জমির দুনো ফসল, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক।

এরপর যে গানটি শোনাবো সেই গানটির অনুরোধ করেছেন জগদল্লা বাঁকুড়া থেকে আমাদের নিয়মিত শ্রোতাবন্ধু সব্যসাচী কর্মকার এবং বেতালন মঙ্গলপুর বাঁকুড়া থেকে বন্ধু অসীম মণ্ডল। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

এরপর যে গানটির অনুরোধ এসেছে সেই গানটি শুনতে চেয়েছেন ফুলিয়া মাঠপাড়া নদিয়া থেকে শান্তনু বসাক, সুচিত্রা বসাক, সুজয় বসাক, সোমা ও রুশিকা বসাক। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী নির্মলা মিশ্রের কণ্ঠে উদাস দুপুরের এই গানটি।

যে বন্ধুরা আমাদের চিঠি লিখছেন, তারা তো পুরনো বন্ধু যারা আছেন তারা তো আমাদের ঠিকানা জানেনি, কিন্তু অনেক নতুন বন্ধু কিন্তু যুক্ত হচ্ছেন আমাদের এই পরিবারের সঙ্গে, তাদের জন্য আমার ঠিকানাটা বা আমাদের ঠিকানাটা আরেকবার জানিয়ে দিই। উনজমির দুন ফসল কৃষি বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001। আর যে নতুন বন্ধুরা আমাদের ইমেল করে গানের অনুরোধ পাঠাচ্ছেন তাদের জন্য ইমেল আইডিটা AIRKOLAGRI অর্থাৎ AIRKOLAGRI@gmail.com। পাঠিয়ে দিন আপনার অনুরোধের গান বা আপনার পছন্দের শিল্পীর নাম।

আমরা সব সময় চেষ্টা করি আপনাদের পছন্দের গান আপনাদের কাছে পৌঁছে দিতে। আর এখন যে গানটি শোনাবো সেই গানটির অনুরোধ করেছেন উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বন্ধু সুভাষ চক্রবর্তী ও দীপন বারুই। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গানটি।

আর আমার কিন্তু ভালো লাগছে এই আপনাদের সঙ্গে কথা বলা, আপনাদের পছন্দের গান আপনাদের শুনিয়ে দেওয়া। আর এই গান যদি সারাবেলা চলতে থাকে তাহলে মন্দ কি বলুন? সেরকমই একটি গান অনুরোধ করেছেন গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে আমাদের একেবারে নিয়মিত শ্রোতা বন্ধু দীপঙ্কর মাল, সুব্রত মাল, দেবাশিস ও রিকি মাল। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী রূপঙ্কর বাগচির এই গানটি, আর এই গানটি দিয়েই কিন্তু আজকে আমাকেও বিদায় নিতে হবে। তাহলে আগে গানটি শুনিয়ে দিই।

এতক্ষণ কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিআরটি।

এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT আকাশবাণী মুর্শিদাবাদ, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান।

0: এখন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। বিশ্ববাজারে তেলের দাম কমেছে, শেয়ার বাজারে ঊর্ধ্বগতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। 52তম G7 শীর্ষ সম্মেলন আজ ফ্রান্সের এভিয়েনে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, দেশে এল নিনো আবহাওয়ার পরিস্থিতির কারণে খাদ্য ঘাটতির কোনো সম্ভাবনা নেই। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ স্পেন কাবো ভার্দের, বেলজিয়াম মিশরের এবং সৌদি আরব উরুগুয়ের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ সমাপ্তি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির উপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। আগামী 19 জুন সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা। ট্রাম্প জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আজ রাত থেকেই লেবানন সহ সব জায়গায় যুদ্ধ ও

0: সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা হবে। এদিকে চুক্তি চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম 4% এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 4.6% বেশি কমেছে। এশিয়া শেয়ার বাজারগুলিতে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর হামলা চালায়। ওই হামলায় তেহরানের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন সেদেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশের এই শান্তি চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, এই পদক্ষেপটি চলতি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বহু দেশের নেতৃবৃন্দ এই শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং এই সমঝোতায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলির ভূমিকার প্রশংসা করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই চুক্তিকে যুদ্ধ অবসানের পথে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিক মার্জ এই চুক্তিকে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এই চুক্তির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সব মানুষের স্বতন্ত্র চিন্তাভাবনা এবং অনন্য সৃজনশীল দৃষ্টিভঙ্গি রয়েছে। সমাজ মাধ্যমে সংস্কৃত সুভাষিতম শেয়ার করে প্রধানমন্ত্রী বলেন, এই বৈচিত্র্য এই নতুন সম্ভাবনার জন্ম দেয়। শ্রী মোদী আরও বলেন, বিভিন্ন ধারণা ও সক্ষমতার মেলবন্ধনের মাধ্যমে উদ্ভাবন ও অগ্রগতি সম্ভব হয়ে ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সেদেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সেদেশের রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। ফ্রান্সের নিসে সফরের প্রথম পর্ব শেষে গতরাতে প্রধানমন্ত্রী ব্রাতিস্লাভায় পৌঁছন। ব্রাতিস্লাভায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সেদেশের বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার। সমবেত প্রবাসী ভারতীয়রা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। এই উপলক্ষে স্লোভাকিয়ার লুসনিকা অনসেম্বল দলের সঙ্গীতশিল্পীরা বন্দে মাতরম পরিবেশন করেন। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। 3 দিনব্যাপী এই সম্মেলনে G7 এর সদস্য দেশগুলি অংশ নিচ্ছে। সদস্য দেশগুলির পাশাপাশি ভারত, ব্রাজিল, মিশর, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরশাহিকে সহযোগী দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স। এই নিয়ে 13 বার G7 শীর্ষ সম্মেলনে ভারত অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। উত্তরপ্রদেশের জেওয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বাণিজ্যিক উড়ানের সূচনা হয়েছে। দেশের অসামরিক বিমান পরিষেবার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করা হচ্ছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু জানিয়েছেন, দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করতে ও বিশ্বমানের বিমান পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার কাজ করে চলেছে।
1: Would have been an impossible task. And today we are starting the first commercial operations from this Noida International Airport. And we have seen this grand airport being inaugurated by our Honorable Prime Minister. That is what makes it even more special, is that not only we are starting the commercial operations, but the first flight that we are going to flag off from here today is going to carry the farmers who have donated land from here to Lucknow.
0: কেন্দ্রীয় সড়ক পরিবহন মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ শিলং সফর করবেন। উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামোগত উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। শিলংয়ের মাওকাসিয়াংয়ে অবস্থিত লারিতি পারফরমেন্স সেন্টারে উত্তর পূর্ব ভারত পরিকাঠামোর শীর্ষ সম্মেলন ও প্রদর্শনী এনইআই ইনফ্রা 2026-এর উদ্বোধন করবেন তিনি। কেন্দ্রে NDA সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, সকলের অনুভূতি অন্তর্ভুক্তি অর্থনীতির নতুন চালিকা শক্তি। রাজ্যের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিস দত্তের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত ভাণ্ডার রয়েছে এবং এলনিনোজনিত কারণে দেশে খাদ্য ঘাটতির কোনো সম্ভাবনা নেই। নতুন দিল্লিতে আজ এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, এবার মৌসুমি বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা রয়েছে। খরিফ মরশুমের জন্য যথেষ্ট পরিমাণ সার ও মজুত রয়েছে বলে অর্থমন্ত্রী জানান। তিনি আরও বলেন, নভেম্বরের শুরু থেকে আসন্ন খরিফ মরশুমের জন্য সার বিতরণের কাজ শুরু হবে।
2: This year, because of the El Nino, I think preparing for not so good a monsoon. Of course, we have enough buffer stocks since last year we've maintained, so there shouldn't be a food shortage. But for farmers, it will have an impact because this year his income will be stressed out.
0: স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা নিট ইউজির পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। পরীক্ষার্থীরা NTA-র ওয়েবসাইট NEET.NTA.NIC.IN থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

0: প্রতি মাসের 21 তারিখ দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গের সর্বত্র 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির আজ সূচনা হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে 17 জুন পর্যন্ত প্রতিটি ব্লকে বসবে এই শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় শিবিরের উদ্বোধন করেন। তিনি বলেন, এই শিবিরগুলি থেকে 54টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। 3 দিন 1100 কাছাকাছি এই শিবির বসবে। পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি জিজ্ঞাসাবাদ করছে। কেন্দ্রীয় সংস্থার তলবে আজ সকাল 11টার কিছু আগে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন তিনি। এই মামলার অন্যতম অভিযুক্ত অভিষেক ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে বেশ কিছু তথ্য প্রমাণ ইডির হাতে এসেছে বলে সূত্রের খবর। তার প্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হচ্ছে। পাশাপাশি লিপস অ্যান্ড বাউন্স সংস্থার আর্থিক লেনদেনের গরমিলের অভিযোগ নিয়েও ইডি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এদিকে বিধানসভা নির্বাচনে প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের জন্য একটি মামলায় অভিষেককে আগামীকাল তলব করেছে সিআইডি। কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেছেন, যোগ বর্তমানে সময়ে বিশ্বব্যাপী এক গণ আন্দোলনে পরিণত হয়েছে। পৃথিবীর বহু দেশের লক্ষ লক্ষ মানুষ যোগাভ্যাসকে তাদের জীবনের অঙ্গ হিসেবে গ্রহণ করেছেন। আজ নতুন দিল্লিতে আন্তর্জাতিক যোগ দিবস 2026 উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, এবারের যোগ দিবস ভারতের 210টিরও বেশি দূতাবাসের মাধ্যমে বিশ্বের প্রায় 2500 জায়গায় আয়োজিত হবে। স্বাস্থ্য এবং কল্যাণের এক বিশ্বব্যাপী আন্দোলন হিসেবে ভারতের এই সাংস্কৃতিক ঐতিহ্য সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।
1: साथियों, अंतर्राष्ट्रीय योग दिवस 2026 की थीम है योग फॉर हेल्दी एजिंग। यह विषय वर्तमान की सबसे महत्वपूर्ण आवश्यकताओं में से एक को संबोधित करता है। योग आज भारत की सांस्कृतिक विरासत से आगे बढ़कर संपूर्ण विश्व के साझा स्वास्थ्य आंदोलन का स्वरूप ले चुका है।
0: অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরে ভক্তদের দানের অর্থ তসবের অভিযোগের তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন জানানো হয়েছে। অনুপ্রকাশ অবস্থি নামে এক আইনজীবী ভারতের প্রধান বিচারপতির উদ্দেশ্যে লেখা এক আবেদনে তসবের অভিযোগ বিষয়ে এক এফআইআর নথিভুক্ত করা এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই বা অন্য কোনো কেন্দ্রীয় সংস্থার এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। এই আবেদনে আরও বলা হয়েছে, উত্তরপ্রদেশ সরকার এ বিষয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করলেও এখনও পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হয়নি। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ এইচ এর ম্যাচে আজ স্পেন কাপোভার্দের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে 9:30। এছাড়া 12:30 সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের ও 3:30 মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ সুইডেন তিউনিশিয়াকে 5-1 হারিয়ে দিয়েছে। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত তীরন্দাজি বিশ্বকাপের তৃতীয় পর্বে গতকাল ভারতের ধীরাজ বোমাডেভারা এবং কুমকুম মোহাম্মদ রিকার্ভ মিক্স বিভাগে স্বর্ণপদক জিতেছেন। ফাইনালে দক্ষিণ কোরিয়ার বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন ও ইয়ে জিন এবং কিম জে দেওকে 5-1 ব্যবধানে হারিয়ে দেয় ভারতীয় জুটি। এই খেতাব জয়ে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আব্দুল নাজির ধীরাজ বোম্মাডেবারাকে অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। বিশ্ববাজারে তেলের দাম কমেছে, শেয়ার বাজারে ঊর্ধ্বগতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। অন্নপূর্ণা যোজনার আওতায় এখনও পর্যন্ত 79 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় আজ জনকল্যাণ শিবিরের উদ্বোধন করে তিনি বলেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বহু অযোগ্য ব্যক্তি বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের টাকা পেয়েছে। স্টুডেন্টস স্কলারশিপের টাকা নয় ছয় হয়েছে। মুর্শিদাবাদের ডোমকলে একটি ব্লকে 3,500 ভুয়ো অ্যাকাউন্টে সংখ্যালঘু স্কলারশিপের টাকা ঢুকেছে বলে অভিযোগ করেন তিনি।
1: বিগত সরকারের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং সরকারি টাকা কিভাবে এরা লুট করেছে আপনি ভাবলেও অবাক হয়ে যাবেন। শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করা, এটা আমাদের লক্ষ্য। আমরা ইতিমধ্যে নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজ সকালের হিসাব আপনাদের দিয়ে দিলাম, 79 লক্ষ আমাদের দিদি বোন মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি 3,000 টাকা করে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে পেরেছে।
0: শ্রী অধিকারী বলেন, প্রকৃত প্রাপকদের চিহ্নিত করে প্রকল্পের সুবিধা দিতে বর্তমান সরকার দায়বদ্ধ। সেই লক্ষ্যেই রাজ্যজুড়ে 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির সূচনা হয়েছে আজ। এই শিবিরগুলি থেকে 54টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এই 3 দিন 1,100 কাছাকাছি শিবির বসবে। মুখ্যমন্ত্রী সরকারের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, রাজ্যে শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ হচ্ছে। চলতি মাসেই 100 দিনের কাজ শুরু হয়েছে। 20 দিনের জন্য এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার 700 কোটি টাকা দিয়েছে। আগামী মাসেই বিকশিত ভারত জি রামজি প্রকল্পের আওতায় 125 দিনের কাজ শুরু হবে। এর জন্য 8,500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পে সার্ভের কাজ চলছে। এক্ষেত্রে কেউ বঞ্চিত হলে আপনার সরকার আপনার পাশে টোল ফ্রি নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মহিলা, কৃষক, অসংগঠিত শ্রমিক, বেকার যুবক, ছাত্রছাত্রী সহ সমাজের সব স্তরের মানুষ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধার জন্য এই শিবিরগুলিতে আবেদন জানাতে পারবেন। রাজ্য সরকারের উদ্যোগে 17 জুন পর্যন্ত প্রতিটি ব্লকে বসবে এই শিবির। নদিয়ায় জনকল্যাণ শিবিরে উপস্থিত এক উপভোক্তা জানালেন,
2: নমস্কার, আমি রিঙ্কু কর, কৃষ্ণনগর 13 নম্বর ওয়ার্ড থেকে আসছি। এখানে আমাদের নতুন সরকারের যে জনকল্যাণ শিবির আয়োজন করা হয়েছে, সেখানে কেন্দ্র সরকারের কি কি নতুন স্কিম রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। যেমন আয়ুষ্মান ভারত, যুবশক্তি, ভরসা কার্ড যে প্রকল্প, যেখানে আমাদের মতো বেকার ছেলে মেয়েদেরকে ঠিক সাহায্য আমাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য দেওয়া হবে, সেই সম্পর্কে আরো জানবো এবং তাদের নাম নথিভুক্ত করতে এসেছি। এবং এছাড়া আর কি কি প্রকল্প রয়েছে, সেগুলোর কি কি সুবিধা রয়েছে সেগুলো সম্পর্কে জানতে এসেছি।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন রাজ্য সফরকে সামনে রেখে কলকাতা জুড়ে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বচ্ছতা সে স্বাগত। সেই কর্মসূচির সূচনা করতে আজ কলকাতা পুরসভায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পদে শপথ নেবার পর এই প্রথম পুরভবনে পা রাখতে চলেছেন তিনি। পুরসভা সূত্রে খবর, 20 জুন পর্যন্ত 6 দিন চলবে এই বিশেষ অভিযান। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন, যানজট মুক্ত এবং নাগরিক বান্ধব করে তুলতেই এই কর্মসূচি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি জিজ্ঞাসাবাদ করছে। কেন্দ্রীয় সংস্থার তলবে আজ সকাল 11টার কিছু আগে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন তিনি। এই মামলায় সিবিআই এর দেওয়া তৃতীয় অতিরিক্ত চার্জশিটের সূত্র ধরেই অভিষেককে ইডি জিজ্ঞাসাবাদ করছে বলে সূত্রের খবর। সেখানে 15 মিনিটের একটি কথোপকথনের উল্লেখ রয়েছে। চাকরি বিক্রি, উৎকোচের টাকা হস্তান্তরের কথা শোনা গিয়েছিল ওই কথোপকথনে। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে এর আগে অভিষেক ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে বেশ কিছু তথ্য ইডির হাতে এসেছে। পাশাপাশি লিপস অ্যান্ড বাউন্স সংস্থার আর্থিক লেনদেনে গরমিলের অভিযোগ নিয়েও ইডি অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে আজ আগাম জামিনের দ্রুত শুনানির আর্জি জানান সুমিতের আইনজীবী, যদিও দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি। এদিকে সুমিত রায়ের বিরুদ্ধে ইতোমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, সুমিতের খোঁজে গত শনিবার ভোরে কালীঘাটে অভিষেকের বাড়িতে হানা দেয় শালবনী থানার পুলিশ। জমি দুর্নীতি মামলায় ধৃত মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জেরা করে সুমিতের নাম উঠে আসে। তোলাবাজি, হুমকি, মারধর সহ একাধিক অভিযোগে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তারাশঙ্কর রায়ের ছেলে অনিন্দ্য রায় ওরফে নীলকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম সংলগ্ন একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জমি দখল ও অবৈধ প্রমোটিং এর অভিযোগে উত্তর চব্বিশ পরগনা টাকি পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নমিতাদের স্বামী প্রদীপ দেকে পুলিশ গ্রেপ্তার করেছে। রাজ্যের বাকি অংশেও আজ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। আগামী 4-5 দিনের মধ্যে তা উড়িষ্যা, বিহার এবং ঝাড়খণ্ডের বাকি অংশে অগ্রসর হবে। বাতাসের অনুকূল গতি প্রকৃতি এবং জলীয় বাষ্পের কারণে রাজ্যের বহু স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, সকলের অন্তর্ভুক্তি অর্থনীতির নতুন চালিকা শক্তি। রাজ্যের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিস দত্তর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ডিটিএইচ বাংলায়। স্থানীয় সংবাদ শেষ হল।
3: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মহিলা মহল একটু পরে।
4: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা,
5: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
4: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
5: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা।
4: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
6: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
7: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই কথা বলে,
8: জেনে রাখুন, সতর্ক থাকুন।
9: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগির বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा,
10: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
4: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
10: ब्लॉक स्तर से शुरू करके हर नगरपालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जांच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगरपालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।
11: এখন শুনবেন মহিলা মহল, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়।

0: নমস্কার আমার শ্রোতা বন্ধুরা, যারা রয়েছেন ওপারে তাদেরকে প্রথমেই স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আমি সোমা মুখোপাধ্যায় আপনাদের সঙ্গে আজকে মহিলা মহলের বিষয় আইনের দর্পণে।
1: স্টুডিওতে আমাদের যিনি রয়েছেন অতিথি হিসেবে আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, আপনাকে স্বাগত।
2: নমস্কার আপনাদের সকলকে যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ দেব যে আপনি আমাকে এই ধরনের অনুষ্ঠানে, বিশেষ অনুষ্ঠানে আমাকে কথা বলবার সুযোগ দিয়েছেন বলে। আমি দেখুন, আমি নিছক আপনাকে খুশি করবার জন্য কথাটা বলিনি, কারণ রেডিওর সঙ্গে আমার যোগাযোগ বহু বছর। 15ই জুন, আজকের দিনটা ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে, মানে এটা কি অসাধারণের তাৎপর্য! প্রতি বছর এই দিনটা পালিত হয়, এই 15ই জুন দিনটা প্রবীণ নাগরিকদের সুরক্ষার জন্য উৎসর্গ করা হয়েছে। এই দিনটাকে বলা হচ্ছে থিম বিয়ন্ড অ্যাওয়ারনেস, মেকিং এল্ডার অ্যাবিউজ প্রিভেনশন ওয়ার্ক, মানে বয়স্কদের যেভাবে অত্যাচারিত হতে হয়, অবহেলিত হতে হয়, সামাজিক সুরক্ষা তাদের নেই, সাধারণ বা ইংরেজিতে যাকে বলে প্রাইমারি হেলথ কেয়ারটুকুও তারা পান না, সেই পরিপ্রেক্ষিতে আজকের দিন উৎসর্গ করা হয়েছে। এই দিনটাতে আপনি আমাকে ডেকেছেন, আমি সত্যি সত্যি ধন্য মনে করছি।
1: আসলে এই প্রয়োজনটা এখন হয়ে দাঁড়িয়েছে, সমাজ এবং আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনা দেখে বেশি করে আজকে এই বিষয়ে, অর্থাৎ 15ই জুনকে আমরা যে প্রবীণ প্রবীণাদের সুরক্ষার কথা আজকে তুলে ধরব, এইটা বোধ হয় ভাবতে গেলে একটু অবাক লাগে। কারণ এটাই তো আমাদের সেই দেশ যেখানে বিদ্যাসাগর তার মায়ের এক আদেশে একটি নদী পার করে গেছিলেন, এবং সেই নদী অত্যন্ত ভয়ঙ্কর বলে আমরা জানি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বৃদ্ধাশ্রমের কথা বলতে হচ্ছে, তা সেই সব প্রবীণ প্রবীণাদের সুরক্ষার জন্য কি কি আইন আছে তা নিয়ে, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, তাদের সজাগ করার, সচেতন করার জন্য আমাদের এই অনুষ্ঠান করতে হচ্ছে। আমরা বাধ্য, বোধ হয় সমাজ বাধ্য করেছে।
2: দেখুন, আমি আকাশবাণীকে ধন্যবাদ দেব, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো এই অনুষ্ঠান আয়োজন করবার জন্য। আপনি বিদ্যাসাগরের কথা বললেন, সত্যি সত্যি আজকালকার মেয়েরা বিশেষ করে বিদ্যাসাগরকে কতটা জানেন বা কতটা সম্মান দেখান, আমার মনে হয় দেখানো আরো বেশি করে উচিত। কারণ বিদ্যাসাগর না থাকলে অনেক কিছুই হতো না, এবং আমরা আমাদের আমরা স্মার্ট মানুষের উদাহরণ বলতে অন্য অনেককে বুঝি, কিন্তু বিদ্যাসাগর, বিবেকানন্দ, তাদের বোধহয় আমরা ভুলে যাই, রাজা রামমোহন রায়, কতজনের নাম বলবো। আমি আর একটা কথা বলি, যে এই আকাশবাণীর প্রতিটি স্টেশন আমার খুব প্রিয়, অতিরঞ্জিত কথাবার্তা, তা ছাড়াও যে একটা অনুষ্ঠান কত সুন্দর করে করা যায় তা কিন্তু আকাশবাণী দেখায়, এবং আজকের অনুষ্ঠানটার তাৎপর্য অসীম। আমি একটা কথা বলি আপনাকে, আজকে আমার এই অনুষ্ঠানটা এসে এত ভালো লাগছে। আমার বাবা বেশ কিছুদিন আগে গত হয়েছেন, বাবা 82 বছর বয়সে যখন তিনি গত হলেন তখন আমি কিছু অভিজ্ঞতা পেলাম। আমি আমার বাবাকে হাসপাতালগুলিতে, আপনি জানেন হাসপাতাল নার্সিংহোমগুলিতে ওই হুইল চেয়ারে বসিয়ে আমি ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছিলাম, তখন একজন এলেন, তিনি ওখানকার কর্মী, তিনি আমার হাত থেকে হুইল চেয়ারটা নিয়ে বাবাকে বললেন, দাদু আর কত বছর ব্যাটিং করবেন? মানে আপনি ভাবতে পারছেন এরকম কনসেপ্ট, একজন হাসপাতালের কর্মী, তিনি আমার বাবা 82 বছর বয়স, যাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ঠিক আছে আমি তো আমার বাবাকে শ্রদ্ধা সম্মান করবই, কিন্তু একজন সিনিয়র সিটিজেন কি একটু সম্মান অন্যদের কাছ থেকেও পেতে পারেন না? দাদু আর কতদিন ব্যাটিং করবেন শুনে আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে গেল। শুধু তাই না, গল্প আমার শেষ হয়নি। সিনিয়র সিটিজেনরা অসুস্থ হলে সবচেয়ে বড় সমস্যা হয় তারা যে ওষুধগুলি খান, বড় বড় ট্যাবলেট তারা খেতে পারেন না। তাদের জন্য ডাক্তারবাবুরা যারা ট্যাবলেট তৈরি করেন, প্রস্তুতকারক সংস্থা, তারা ভাবেনও না যে একজন মানুষ যিনি বিছানায় শুয়ে রয়েছে তিনি একটা বড় ট্যাবলেট খেতে পারবেন না, তার জন্য ছোট ট্যাবলেট তৈরি করা বা এমন কিছু ওষুধ তৈরি করা যা তারা শুয়ে শুয়েও খেতে পারেন। আমি দেখলাম ওই ট্যাবলেট গুঁড়ো করে খাওয়াতে হয়। তখন আমি ভাবলাম যে সত্যি কোথায় আমরা পড়ে রয়েছি। আমরা যে হাসপাতালে নিয়ে গেছিলাম সেই হাসপাতালে জুনিয়র ডাক্তারদের ট্রেনিং দিচ্ছেন সিনিয়র ডাক্তার, এবং তিনি বলছেন লুক অ্যাট দ্য স্কিন অফ দ্য সাবজেক্ট, বলে আমার বাবার চামড়াটা টেনে ধরলেন। তার মানে আমার বাবা তার কাছে একটা সাবজেক্ট হয়ে গেছে। অর্থাৎ সিনিয়র সিটিজেনরা সম্মান পান না, এটা স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই। ব্যাংকে আপনি দেখুন লম্বা লাইন, পোস্ট অফিসে দেখুন তাদের জন্য আলাদা কিউ নেই, একটা ডিসপেন্সারিতে যান যেখান থেকে ওষুধ পাওয়া যায় সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা কিউ নেই, অথচ নতুন আইনে বলা আছে এগুলো সব করতে হবে। আমি দেখেছি কোথাও করা হয়নি। কারণ আমরা মনে করি সিনিয়র সিটিজেনরা জায়গা ছেড়ে দেবেন, নতুনরা সে জায়গা নেবে, কাজেই আমরা অপেক্ষা করি কবে সিনিয়র সিটিজেনরা আমাদের মা বাবারা জায়গা ছাড়বেন, সে জায়গায় আমি আসব। কিন্তু ওই সিনিয়র সিটিজেনকে যাকে বলে চোখের পলকের উপরে বসিয়ে রাখা, একটু আরাম দেওয়া যে তুমি অনেক কাজ করেছো এবার একটু আরাম করো, আমরা করি না।
1: এবং এই জন্যই বোধহয় সংবিধান আইনত কিছু সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সুরক্ষা তো ওই আসে যখন সে নিগৃহীত হয়ে যায়, তারপরে আইনের দরবারে পৌঁছাতে হয়। তা প্রথমেই আমি জেনে নিতে চাইবো, তাহলে এই প্রবীণ নাগরিক বলতে আমরা কাদের বুঝছি?
2: প্রবীণ নাগরিক বলতে বলতে আমি দুটো কথা বলবো। একটি নির্দিষ্ট আইন তৈরি হলো অনেক পরে, ভারতবর্ষ স্বাধীনতা পাবার অনেকটা পরে। 1947 সালে যদি ভারতবর্ষ স্বাধীনতা পান, তাহলে আইনটা তৈরি হলো 2007 সালে। আইনটার পুরো কথাটা হলো দি মেইনটেন্স এন্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট 2007, তার সঙ্গে একটা রুল এলো 2008 সালে। এবং এখানে দুটো শব্দ বললো, একটা হলো প্যারেন্ট। এই প্যারেন্ট কারা? প্যারেন্ট বলা হচ্ছে বাবা এবং মা, তিনি হতে পারেন বায়োলজিক্যাল মাদার, হতে পারেন অ্যাডপটিভ মাদার বা ফাদার, এবং হতে পারেন স্টেপ ফাদার বা স্টেপ মাদার। অর্থাৎ বায়োলজিক্যাল বাবা মা তো হবেনই, যদি তিনি অ্যাডপ্ট করেন তাহলে অ্যাডপটিভ বাবা মাও হতে পারেন এবং স্টেপ বাবা মাও হতে পারেন, অর্থাৎ সৎ বাবা মাও হতে পারেন। এরপরে আর একটা কথাও মাথায় রাখতে হবে, সিনিয়র সিটিজেন। এই আইনে সিনিয়র সিটিজেন বলতে বলা হচ্ছে 60 বছর বয়স হলেই তিনি সিনিয়র সিটিজেন হয়ে যাবেন, এবং তিনি সিনিয়র সিটিজেন হলে এই আইনের অন্তর্ভুক্ত হবেন। দেখুন অন্য যে আইন আছে আছে, সঙ্গে এই বিশেষ আইনটির সুবিধাও তিনি পাবেন। আমি একটা কথা বলি, কোন বাবা মাকেই যদি তার সন্তানরা মারেন, আঘাত করেন, অত্যাচারিত হন, তাহলে তিনি থানায় যেতে পারেন। কিন্তু এই বিশেষ আইনটায় আরো কিছু সুবিধা দেওয়া হয়েছে, সেটা আমি আস্তে আস্তে আপনাদের বলছি।
1: অবশ্যই, আমি এরপরেই সেই প্রশ্নতেই আসবো যে কি কি সুবিধে এই আইনে দেওয়া হচ্ছে।
2: আমি প্রথম বলবো, যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন, যে যদি কোথাও অত্যাচারিত হন, অত্যাচারিতা হন, নিগৃহীত নিগৃহীতা হন, তাহলে দৌড়ে থানায় যান, আগে একটা অভিযোগ দায়ের করুন। এখানে আমি পরিষ্কার করে বলে দিই, আপনারা থানায় গিয়ে বলবেন আর একজন সাব ইন্সপেক্টর বা ডিউটি অফিসার যিনি আছেন তিনি লিখছেন, এটা করবেন না। আপনারা বাড়িতে বসে মাথা ঠান্ডা করে আপনার অভিযোগটি লিখুন, একটি জেরক্স করান, থানায় যান। থানায় গেলে ওই অরিজিনালটাতে একটা ছাপ মেরে দেবে, FIR না হোক, জেনারেল ডায়েরি না হোক। আজকাল পুলিশ তৈরি করেছে নতুন একটা ফরম্যাট, যেটা আমাদের কোন ফৌজদারি কার্যবিধি বা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে নেই, সেটা হলো ওই রিসিভড উইদাউট ভেরিফাইং কন্টেন্টস বলে দেয়, তাহলেও হবে। আপনারা একটা ছাপ্পা মারান। অনেক সময় আমরা দেখি আমাদের মক্কেলরা থানায় যান, তারা কাঁদতে কাঁদতে বলেন থানার অফিসার কি লেখেন, লেখেন না আমি বুঝি না, একটা চিট ছোট্ট কাগজে তারা একটা ছাপ মেরে দেন, বলেন আপনার জেনারেল ডায়েরি হয়ে গেল। আমি বলছি এটা করবেন না, আপনারা লিখে নিয়ে যান। দরকার হলে সেদিন পারলেন না, কাছাকাছি কোনো উকিল বাবু থাকলে বা একজন পড়াশুনো জানা মানুষ তাদের কাছে যান, তাদের সাথে একটু আলোচনা করে নিন, আলোচনা করে লিখে নিয়ে যান, ছাপটা নিয়ে আসুন, বাকি আমরা করব, আপনার উকিল বাবুরা করবেন। প্রয়োজনে হাইকোর্টে যাওয়া বা প্রয়োজনে অন্য কোথাও যাওয়া সেটা

0: করবেন। আর একটা কথা বলি, এটা গেল। এর সঙ্গে যদি আপনি সিনিয়র সিটিজেন বাবা মা হন, পেরেন্ট যিনি সিনিয়র সিটিজেন, তাদের জন্য একটা নির্দিষ্ট ফোরাম তৈরি হয়েছে, তিনি হলেন SDO, আপনার এলাকার সাব ডিভিশনাল অফিসার। এই উদ্দেশ্যটা মহৎ, একজন মানুষকে দৌড়ে কোর্টে যাওয়ার চাইতে তিনি হয়তো এলাকার সাব ডিভিশনাল অফিসারের কাছে দৌড়ে যেতে পারবেন। এবং এখানে আপনার আইনজীবীও লাগবেন, আপনি যান, আপনি গিয়ে সেখানে আপনার মনের কথা বলুন, পারলে লিখে নিয়ে যান। এই সাব ডিভিশনাল অফিসার আপনার অভিযোগের ফোরাম, তার কাছে আপনি বলুন। এবং সেখানে আমি যে কথা বললাম, এখানে টাকা পয়সাও লাগবে, আপনি নিজে যান, উকিল বাবু লাগবে না, আপনার কাউকে নিতে হবে না, দৌড়ে চলে যান। আপনি শুধু খেয়াল রাখুন আপনার এলাকার সাব ডিভিশনাল অফিসার SDO কোথায় বসেন, সেখানে গিয়ে আপনি একটি অভিযোগ দায়ের করবেন এবং সেই অভিযোগে কি কি পাবেন শুনুন। এই অভিযোগে যদি দায়ের করেন, তাহলে যদি আপনার খোরপোশের দরকার হয়, তাহলে আপনি সর্বোচ্চ 10,000 টাকা খোরপোশ পেতে পারেন। খোরপোশ আপনি অন্য আইনেও পেতে পারেন, ভালো করে বুঝুন। আগে যেটা ভারতীয় দণ্ডবিধিতে 125 ধারা ছিল, সেখানেও কিন্তু আপনি পেতে পারেন। অর্থাৎ খোরপোশ মা বাবা পেতেই পারেন, সন্তানের কাছ থেকে বর্তমান ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতেও পেতেই পারেন। এছাড়াও আপনি SDO-র কাছে গেলেও সর্বোচ্চ 10,000 টাকা আপনি পাবেন। যদি মনে হয় আপনার সম্পত্তি অসুরক্ষিত, আপনার জীবন অসুরক্ষিত, তাহলেও SDO নির্দিষ্ট আইনে বিধান দেবেন, আপনাকে সুরক্ষা দেবেন, দিতে বাধ্য। যদি না দেন, তাহলে আপনি অ্যাপিল করতে পারেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। মনে রাখুন, SDO প্রথম ফোরাম, মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দ্বিতীয় ফোরাম বা অ্যাপেলেট ফোরাম। যদি মনে হয় এখানেও কাজ হচ্ছে না, আপনি চলে আসুন মহামান্য কলকাতা হাইকোর্ট। আপনি বলতে পারেন যে আমি কি করে যাব, আমার তো টাকা পয়সা নেই। আমি আপনাকে বলবো, আপনার জেলার জেলা আদালতে আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস আছে, সেখানে আপনি নিখরচায় আইনি সুরাহা পাবেন। মনে রাখুন আমার কথা, যদি আপনি মহিলা হন, তাহলে আপনি নিখরচায় পাবেন, যে মহিলাই হন না কেন। যদি আপনি চাকরিও করেন, তাহলে আপনি নিখরচায় আইনি সুরক্ষা পাবেন। যদি প্রতিবন্ধী হন, আপনি অবশ্যই পাবেন। যদি আরো কিছু ক্রাইটেরিয়া আছে, যদি কেউ কারাবাস করেন, যদি শিশু হন, তারাও পান। কিন্তু যদি মহিলা হন, পাবেনই পাবেন, সিনিয়র সিটিজেন হলে পাবেনই পাবেন। নিখরচায় সাহায্য পাচ্ছেন, আইনি সুরক্ষা। আসুন, কেন আপনারা ঘরে বসে মার খাবেন, কেন আপনারা ঘরে বসে চোখের জল ফেলবেন, আপনারা আদালতের সুরক্ষা নিন। মনে রাখবেন, মহামান্য সুপ্রিম কোর্ট বারবার এবং আমাদের জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ, তারা বলেছেন কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। একটা সময় ছিল মানুষ দৌড়ে দৌড়ে আদালতে যেতেন, এখন বলছে যদি আদালতে আপনি আসতে না পারেন, তাহলে প্রয়োজনে আদালত আসবে আপনার কাছে। অর্থাৎ আপনি খবর রাখবেন, প্যারালিগাল ভলান্টিয়ার রয়েছে আপনার এলাকায়, তারা কাজ করছে নিরন্তর, তাদের খবর দিন, তারা আপনার বাড়িতে এসে অভিযোগ লিপিবদ্ধ করবে, নথিবদ্ধ করবে, তারা যা করার করবে। মনে রাখবেন এই শব্দটা, প্যারালিগাল ভলান্টিয়ার, তারা আপনার এলাকাতেই কাজ করছেন, তাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। আপনি আপনার জেলা আদালতে যেতে পারেন, নিখরচায় আইনি সুরক্ষা পাবেন। আপনি আপনার মহকুমা আদালতে যেতে পারেন, তালুক স্তর অবধি আপনি নিখরচায় আইনি সুরক্ষা পাবেন। আমার এই কথাগুলি মনে রাখুন।
1: তাহলে তারা সিনিয়র সিটিজেন হলে এবং তারা যদি বাবা মা হন, তাহলে তারা এই আইনটার দ্বারস্থ হতেই পারে,
0: একদম আইনের দ্বারস্থ হবেন। এখানে আরেকটা কথা বলে দিই, আপনি জিজ্ঞাসা করতে পারেন যে কোনো সন্তানের বিরুদ্ধে বা যে কোনো অল্প বয়সী আত্মীয় স্বজনের বিরুদ্ধে কি করা যাবে। এইখানে বলছে
1: মানে আইনটা কাদের বিরুদ্ধে
0: বলবৎ করা যাবে। সন্তানের বিরুদ্ধে আপনি শুনলেন, ছেলে মেয়ে, যদি ছেলে মেয়ে না থাকেন, হতে পারেন তিনি নিঃসন্তান, তাহলে একটা চমৎকার এখানে বন্দোবস্ত করা আছে যে দেখতে হবে, ছেলে মেয়ে তো এখানে নেই, তাহলে ওই সিনিয়র সিটিজেনদের সম্পত্তির উত্তরাধিকারী কারা হচ্ছেন। ধরা যাক ওই সিনিয়র সিটিজেনদের একটি বাড়ি আছে, সেই বাড়িটা কে ইনহেরিট করবেন, উত্তরাধিকারী কে হবেন। জানা গেল ভাগ্নে, ভাগ্নি, ভাইপো, ভাইঝি অথবা তাদের সন্তান অথবা আরো দূরের কোনো ছেলে মেয়ে তারা ওই সম্পত্তি পাচ্ছেন, অথবা এই বয়স্ক ভদ্রমহিলা বা ভদ্রলোক তারা যখন মারা যাবেন, তখন তাদের ব্যাংক, এদের বাড়ি নেই, আমি ধরে নিলাম বাড়ি নেই, অনেকেরই বাড়ি থাকে না, কিন্তু ব্যাংকে গচ্ছিত কিছু টাকা আছে, 1,000 টাকাও আছে, এই 1,000 টাকা কে পাবেন। দেখা গেল ভাবতে ভাবতে দূরের একজন আত্মীয় পাচ্ছেন, সেই সম্পত্তিটি যিনি পাবেন, তাহলে তার বিরুদ্ধে উনি অভিযোগ দায়ের করে
1: পাবেন বলতে তাকে কি সেটাকে আগে থেকে লিখিয়ে
0: দিতে, সম্ভাব্য উত্তরাধিকারীর বিরুদ্ধে আমি কিন্তু দাবি করে বলতে পারি যে আমাকে ও দেখভাল করবে, কারণ আমি মারা গেলে আমার সম্পত্তিটি ও ভোগ করবে বা আমার সম্পত্তির উত্তরাধিকারী, কাজেই আমি চাই ও আমার দেখভাল করুক। আপনি ভেবে দেখুন একজন সিনিয়র সিটিজেন কোথায় গিয়ে পৌঁছন তার শেষ বয়সে, শরীর তার জবাব দিয়ে দেয়, পকেটে টাকা পয়সা নেই, তিনি সব সময় অসুরক্ষিত, হয়তো ঠিক মতো তার খাবার দাবার জোটে না, টাকাটা তিনি সঞ্চয় করে রাখছেন ভবিষ্যতের জন্য, আরে ভবিষ্যতে তিনি বাঁচবেন কিনা ঠিক নেই, তার শরীর জবাব দিয়ে দিয়েছে। এই ধরনের মানুষগুলিকে শুধু আত্মীয় স্বজন দেখবে তা নয়, আমাদের প্রশাসনও দেখবে, রাষ্ট্র দেখবে, সে কথা বলা আছে আইনে। এই আইনে বলা আছে বৃদ্ধাশ্রম তৈরি করতে হবে, প্রতিটি জেলায় বৃদ্ধাশ্রম তৈরি করতে হবে, এবং সেই মানুষগুলিকে এনে ওই বৃদ্ধাশ্রমে রাখতে হবে যাদের কেউ নেই, যাদের যারা সহায় সম্বলহীন। বুঝতে পারছেন কতটা মহৎ উদ্দেশ্য এই আইন প্রণয়ন করবার? কিন্তু আমার দুর্ভাগ্য লাগে যে স্বাধীনতার এত বছর পরে 2007 সালে এই আইন প্রণীত হলো, আর আজকে 2026-এর 15ই জুন অনেকে আমাকে বলবেন হয়তো এই আইনটা রয়েছে আমরা জানতাম না। আপনি ভাবুন 2007-এ এই আইন প্রণীত হয়েছে, 2026-এও অনেক মানুষ হয়তো এই আইনটার কথা জানেন না। এই আইনে বলা রয়েছে হাসপাতালে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা সুরক্ষার ব্যবস্থা করতে হবে, সুরাহা দিতে হবে, চাইলেই তাদের বেড দিতে হবে, চিকিৎসা করতে হবে, এবং যখন তারা ওষুধ কিনতে যাবেন তাদের জন্য আলাদা কিউ হবে বা আলাদা সারি হবে, তারা লাইনে দাঁড়াবেন না। এ আইনে বলা রয়েছে ব্যাংক পোস্ট অফিসে তারা আলাদা লাইনে দাঁড়াবেন না, তাদের জন্য সুরাহা। আমার মনে আছে কোভিড এর সময় আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমি দেখছি পোস্ট অফিসে তারা এসেছেন পেনশন তুলতে, কিন্তু কোনো কারণে, মানে কারণ তৈরি করা হয়েছে যে পোস্ট অফিসের ভেতরে বেশি ভিড় তৈরি করা যাবে না, সিনিয়র সিটিজেনরা ছাতা মাথায় পোস্ট অফিসের বাইরে লাইন দিয়ে রয়েছেন রাস্তায়। ভারতবর্ষ একটা কল্যাণকর রাষ্ট্র, যে এই কি কল্যাণকর রাষ্ট্রের ভূমিকা যে কোভিড এর সময় তারা পোস্ট অফিস এবং ব্যাংকের বাইরে ছাতা মাথায় লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন? তাদের একটু ব্যাংকের ভেতরে বা পোস্ট অফিসে বসার জায়গা জোটে না? তারা একটু বসতে পারেন না? আজকে লাইফ সার্টিফিকেট জমা দিতে ব্যাংকে তাদের যেতে হবে, গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে, এই কি আইন প্রণেতাদের উদ্দেশ্য? দুটো জিনিস, আপনি যে কথা বললেন যে হ্যাঁ যাতে আদালতে আসতে না হয় সেটা দেখাই আমাদের কর্তব্য, তার জন্যই এই সচেতনতামূলক অনুষ্ঠান, এই অনুষ্ঠান লোকে শুনবেন। আমি জানি যে এই অনুষ্ঠান চায়ের দোকানে এই রেডিও স্টেশন বাজে, চায়ের দোকানে চা খেতে খেতে গ্রামে গ্রামান্তরে বয়স্ক মানুষের এই অনুষ্ঠান শুনছেন। যদি শোনেন তাহলে আপনারা শুনুন যে আপনারা অসহায় নন, আপনাদের জন্য আইন রয়েছে, আইনের প্রয়োগ রয়েছে যথাযথ, শুধু আপনারা একটু সচেতন হন, আপনারা আসুন আইনের সুরাহা নিতে।
1: ধরুন কোন বাবা মায়ের ওপর তার সন্তান অত্যাচার করছে, বাবা মা অনেক সময় তাদের কিছু ভালোবাসার জায়গা থেকে হয়তো তেমন কিছু গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা নিতে পারছেন না, সেক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তি কি তাদের হয়ে কাজ করতে পারেন, আইনের দ্বারস্থ হতে পারেন?
0: দেখুন এ আইনে বলা আছে যারা অত্যাচারিত হবেন, অসুরক্ষিত থাকবেন, তারা নিজেরা যেতে পারেন, তাদের কোনো আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এজেন্ট তিনিও আসতে পারেন। এজেন্ট কথাটা বলা উচিত না, মানে তাদের হয়ে রিপ্রেজেন্টেটিভ, তারা হয়তো অশক্ত, বিছানা থেকে উঠতে পারছেন না, তাদের হয়ে যেতে পারেন, কোনো এনজিও এগিয়ে আসতে পারে, এমনকি সুওমোটো, এই যদি যদি আমাদের এই ফোরাম যার কথা বললাম সাব ডিভিশনাল অফিসার ট্রাইব্যুনাল যদি শোনেন কোথাও কোনো মানুষ একেবারে অসহায় যার হয়ে কেউ বলার নেই, তাহলে তিনি সুওমোটো পদক্ষেপ গ্রহণ করবেন। ভাবতে পারছেন এনজিও কে পাওয়ার দেওয়া হচ্ছে, আপনি শুধু আপনার প্রতিবেশী যদি অশক্ত হন অসুরক্ষিত হন এটা জানিয়ে দিন, তাহলে ওই ট্রাইব্যুনাল সাব ডিভিশনাল অফিসার যাকে আমি বললাম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাপেলেট ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল থেকে এসে তাকে সুরক্ষা প্রদান করবেন, তার যা যা সুরক্ষা দরকার। এখানে শুধু খোরপোশটা বড় কথা না, জীবন এবং সম্পত্তির অধিকারটা বড় কথা, জীবন এবং সম্পত্তির সুরক্ষাটা বড় কথা, তা কিন্তু তিনি পাবেন।
1: আচ্ছা, তাহলে এখানে পুলিশের কি আলাদা করে ভূমিকা কিছু রয়েছে, মানে এই যে তিনি যদি কারোর কাছে গিয়ে প্রাথমিক ভাবে যদি বাবা মা অত্যন্ত অত্যাচারিত হন তাহলে থানাতে দৌড়ালেন,
0: নিশ্চয়ই
1: তাহলে পুলিশের কি ভূমিকা রয়েছে, আইন কি বলছে?
0: পুলিশের তো অবশ্যই ভূমিকা রয়েছে, পুলিশ তো প্রাথমিক সুরক্ষাটা দেবেন। অনেক সময়ই বাবা মাদের বের করে দেওয়া হয়, রাস্তায় বের করে দেওয়া হয়, এবং সেটা একটা অপরাধ এই আইনে, এবং সেখানে 3 বছরের জেল হতে পারে যদি বাবা মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তো পুলিশ প্রাথমিক সুরক্ষা দেবে, প্রাথমিক সুরাহা দেবে। দেখুন পুলিশকে সরিয়ে নেওয়া হয়নি এই আইনে, পুলিশ এমন কথা বলা হয়নি যে এই আইনটা আছে বলে পুলিশের কাজ কমে গেল, যাও পুলিশ তোমার ছুটি, তা নয়। কোথাও যদি কোনো সন্তান তার বাবা মাকে মারছেন বলে শোনে পুলিশ, তাহলে পুলিশ কি করবে? পুলিশ সঙ্গে সঙ্গে একটি টেলিফোনিক ইনফরমেশন থেকে, যদি টেলিফোনিক ইনফরমেশন তারা পায় সেটা ডায়ারাইজ করে সঙ্গে সঙ্গে দৌড়বে তাকে উদ্ধার করতে বা রক্ষা করতে। যদি পুলিশ শোনে যে কোনো বাবা মাকে রাস্তায় বের করে দেওয়া হয়েছে, তাহলে পুলিশ হাত গুটিয়ে বসে থাকবে, তাহলে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং চালু হবে, আমি বলে দিলাম। অর্থাৎ পুলিশ প্রাথমিক সুরক্ষা দেবে, তারপর যদি উনি মনে করেন ট্রাইব্যুনালে যাবেন যাবেন, যদি উনি মনে করেন ট্রাইব্যুনাল আসবে ওনার বাড়িতে, ট্রাইব্যুনাল সুওমোটো কমপ্লেইন্ট নেবে, যদি মনে করেন আমি আপনি আমরা তাদের পাশে দাঁড়াবো তাহলে আমরা দাঁড়াবো, কিন্তু পুলিশ তাই বলে চোখ সরিয়ে নিতে পারবে না।
1: তাহলে সেক্ষেত্রে যার বিরুদ্ধে এই অভিযোগ তিনি কি মেইনটেনেন্স দিতে বাধ্য?
0: দেখুন মেইনটেনেন্স তো দিতে বাধ্য অবশ্যই, মেইনটেনেন্স বাবা মাকে দেখা, বাবা মার সুরক্ষা, ফৌজদারি কার্যবিধি বা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দুটোতেই বলা আছে যে বাবা মা চাইলেই খোরপোশ পাবেন। বাবা মা যদি আনএবল টু মেইনটেইন দেমসেলভস হন, অর্থাৎ তারা নিজেদের মেইনটেইন করতে ভরণ পোষণে অসমর্থ হন, তাহলে তারা পাবেনই পাবেন এবং এই আইনেও পাবেন। আমি বললাম যে সর্বোচ্চ 10,000 টাকা ভরণ পোষণ বাবদ তারা পাবেন,
1: 10,000 টাকা সর্বোচ্চ পাবে। এবং অন্যান্য আইন তো রয়েছে যেগুলোতে সাধারণ সকলেই বিভিন্ন রকমের সুযোগ পেয়ে থাকেন, কিন্তু
0: এইটা কেন, এইটা অনেকটা ইংরেজিতে যদি বলেন বলেন আপনি এভাবে বলতে পারেন হ্যাসল ফ্রি, আদালতে যেতে হচ্ছে না, মামলা দায়ের করতে হচ্ছে না, উকিল বাবুর কাছে তদবির করতে যেতে হচ্ছে না, আপনি নিজেই চলে গেলেন ট্রাইব্যুনালে এবং ট্রাইব্যুনালটা কোথায়, আপনার এলাকায় এসডিও অফিস, সেখানে সুরক্ষা না পেলে সুরাহা না পেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যান, আপনি যেতে পারছেন না আপনার পরিবারের অন্য কেউ যাবেন, এনজিও যাবে, তাদের কাছে খবর দিন, তারা আসবে।
1: তাহলে সেক্ষেত্রে ধরুন আদালত বা ট্রাইব্যুনাল যার কাছে গিয়ে এই প্রবীণ বা প্রবীণা তারা অভিযোগ জানালেন, তাহলে সেক্ষেত্রে তারা কি কোন কোন বিষয়গুলো তারা যাচিয়ে দেখে নেন?
0: প্রথম কথা তারা দেখবেন যে এই ইনি কিভাবে অত্যাচারিত হচ্ছেন, এনার খোরপোশের দরকার আছে কিনা বা ভরণ পোষণের দরকার আছে কিনা, জীবন ও সম্পত্তির সুরাহা ও সুরক্ষার দরকার আছে কিনা। এছাড়াও এই আইনে আমি তো বললাম বৃদ্ধাশ্রমের কথা বলা রয়েছে, হাসপাতালে চিকিৎসার কথা, নিকটচায় চিকিৎসার কথা বলা রয়েছে। দেখতে হবে তার কি প্রয়োজন, যা প্রয়োজনই হোক তাকে সেই প্রয়োজনটা, তাকে সেই সুরাহাটা দেওয়া হবে। দেখুন সংবিধান বলেছে একজন মানুষ শুধু বেঁচে থাকবেন না, তিনি কিন্তু উইথ ডিগনিটি বাঁচবেন, সম্মানের সঙ্গে
1: বাঁচবেন।
0: সম্মানের সঙ্গে বাঁচার জন্য তাকে যা যা সুরাহা সুরক্ষা দেওয়া দরকার এই ট্রাইব্যুনাল তাই দেবে।
1: মানে এটা তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভুলে যাই যে আমরাই তো একদিন বৃদ্ধ বৃদ্ধা হব,
0: ভুলে যাই। কিন্তু আমাদের একটা খুব সুন্দর কথা আছে, ডটার ইন ল মাদার ইন ল সিন্ড্রোম, অর্থাৎ যিনি মাদার ইন ল আজকে হচ্ছেন তিনি কোনোদিন ডটার ইন ল ছিলেন এবং তিনি হয়তো অত্যাচারিতা হয়েছেন, তাহলে তো তিনি যখন অত্যাচারিতা হয়েছেন তার তার পুত্রবধূকে অত্যাচার করা উচিত নয়, কিন্তু দেখা যায় তিনিও অত্যাচার করছেন। অর্থাৎ এই ডটার ইন ল মাদার ইন ল সিন্ড্রোম এটা তো আমরা দেখে আসছি বহু বছর ধরে। ঠিক একইভাবে আপনি যে কথা বললেন, সন্তানের তো উচিত নয় তার বাবা মাকে অত্যাচার করা, কারণ একদিন তিনিও কারো না কারো বাবা মা হয়ে তিনিও বৃদ্ধ বা বৃদ্ধা হবেন। দুটো কথা বলে দিই, অনেক সময় বাবা মা অধিকতর সুরক্ষার আশায়, আরো ভালো থাকবো এই আশায় বাড়ি বা সম্পত্তি ছেলে বা মেয়ের নামে করে দেন।
1: আমি এইখানেই এই একটা প্রশ্ন রাখবো আপনার কাছে। অনেক সময় তো এরকম হয় যে স্বামী মারা গেছেন, স্ত্রী বয়স্ক হয়েছেন, ভাবছেন যে আমার সন্তানই তো দেখবে, সম্পত্তিটা তার নামে লিখে দিই, বা সন্তান হয়তো কোনোভাবে তাকে বোঝালেন যে তুমি লিখে দাও তাহলে আমার এই লোনটা পেতে সুবিধা হবে, আমার বাড়িটা আমার নামে থাকলে আমার অনেক কিছু সুবিধা হবে, এইসব নানান বুঝিয়ে টুঝিয়ে মা হয়তো লিখেও দিলেন, তারপরেই দেখা গেল যে পুরো ছবিটা পাল্টে গেল এবং নানান রকম ভাবে তার উপর অত্যাচার হচ্ছে, তাহলে তখন তিনি কি করবেন?
0: এই আইনে পরিষ্কার বলেছে বাড়ি যার তার উপর যদি অত্যাচার করা হয় তাহলে যাদের বাড়ি তাদের অধিকার আছে বাড়ি থেকে এদের বের করে দেওয়া, সুপ্রিম কোর্ট হাইকোর্ট গুলি বারবার বলেছে। এবং বাবা মার বাড়িতে সন্তান নিছক লাইসেন্সি হিসেবে আছেন, বাড়িতে তার অধিকার জন্মে যায়নি, অর্থাৎ বাবা মার বাড়িতে থেকে যদি বাবা মাকে অত্যাচার করা হয় তাহলে বাবা মা চাইলে সন্তানদের বের করে দিতে পারেন। এটা গেল প্রথম। দ্বিতীয় হলো আপনার কথা অনুযায়ী সম্পত্তিটি হাত বদল হয়ে গেছে, বাবা মা সন্তানদের দিয়ে দিয়েছেন, এই আইনে বলছে চাইলে আপনি উইথড্র করে নিতে পারবেন, অর্থাৎ দানপত্র করে দিয়েছেন। এবং এই আইনে বলা আছে যদি বাবা মা দানপত্র করে সন্তানকে দিয়ে দেন সম্পত্তি, তারপর সন্তান অত্যাচার করে তাহলে ওই কারণ দেখিয়ে ওই দানপত্রটি ক্যান্সেল করা যাবে, অর্থাৎ সম্পত্তি আবার তার কাছে ফিরে আসবে। ভাবতে পারছেন আগে দানপত্র ক্যান্সেল করা অত্যন্ত কঠিন কাজ ছিল, এখন কিন্তু দানপত্র ক্যান্সেল করা যায়। আমি শুধু বলবো যারা আমাদের অনুষ্ঠান শুনছেন যে যখন আপনি আপনি যখন দানপত্র করবেন একটা ক্লজ ঢুকিয়ে দিন এই আইনে যে আমি আমাদের আমার সন্তানদের সম্পত্তিটা দিলাম, কিন্তু সম্পত্তিটা দিলাম এই আশায় যে তারা আমাদের শেষ জীবনে আমাদের দেখবে, যদি তারা না দেখে তাহলে এই সম্পত্তি আমি আবার ফেরত নেব, ব্যাস যথেষ্ট, আপনি সম্পত্তি আবার ফেরত পেয়ে যাবেন।
1: ধরুন দুস্থ বা একেবারে যাদের সহায় সম্বলহীন অর্থহীন প্রবীণারা, তারা এক্ষেত্রে অনেক সময় ভয়ে থাকেন যে ছেলে মেয়ে অত্যাচার করছে সহ্য করেনি, কারণ আমার তো আর্থিক বল নেই, আমি কিভাবে কি পাবো, আমার কোথাও যাওয়ার তো জায়গা নেই, তাহলে আমি আইনের দ্বারস্থ হতে গেলেও তো টাকা পয়সা লাগবে।
0: আমি যে একটু আগে বললাম যে নিখরচায় আইনি সুরাহা আপনি পাবেন, আপনি যে কোনো আদালতে, আপনি যে কথা বলছিলাম জেলা আদালত বা সাব ডিভিশনাল কোর্ট বা তালুক স্তর অবধি আপনি নিখরচায় আইনি পরিষেবা পাবেন, আইনি পরিষেবা কর্তৃপক্ষ বসে রয়েছে আপনাকে আইনি সুরাহা দেবার জন্য। আর একটা কথা বলি, এইটাও এই কনসেপ্টটাও ক্লিয়ার করে নিন যে পুলিশ কিন্তু আপনাকে সাহায্য সহায়তা করতে বাধ্য। যদি কখনো কোনো সিনিয়র সিটিজেন কোথাও অত্যাচারিত হন, আপনারা দৌড়ে থানায় যান, যদি আপনাকে সুরাহা না দেয় আপনি তাদের বলুন আমার ওই অভিযোগ লিপিবদ্ধ করুন আপনারা, না হলে আমরা মহামান্য কলকাতা হাইকোর্টে যাব, এবং মহামান্য কলকাতা হাইকোর্ট এই ব্যাপারে খুব স্ট্রিক্ট। শুধু কলকাতা হাইকোর্টই কেন, মহামান্য সুপ্রিম কোর্টও খুব স্ট্রিক্ট। সারা দেশ জুড়ে সিনিয়র সিটিজেনদের উপর হওয়া অত্যাচার আটকাতে আদালতগুলি প্রতিজ্ঞাবদ্ধ, কাজেই প্রয়োজনে আপনারা আদালতে আসুন, নিখরচায় আদালতে আসতে পারবেন, কোথাও কোনো খরচ হবে না। এটা গেল এক। দ্বিতীয় কথা, আমাদের এই অনুষ্ঠান যদি রাজ্য সরকারের তরফে কেউ শোনেন, শুনুন যে এই আইনে বলা আছে বৃদ্ধাশ্রম তৈরি করতে হবে। আপনি যে কথা বলছেন আমার যাবার জায়গা নেই, বৃদ্ধাশ্রম তৈরি হবে তো, সরকার তৈরি করবে, কিন্তু আমার কাছে স্ট্যাটিস্টিক্স নেই। 2007 সালে প্রণীত হওয়া এই আইনের পরে আজ অবধি কটা বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে? হয়ে থাকলে ভালো, সেখানে সিনিয়র সিটিজেনরা যাবেন, নিখরচায়, কোনো তো খরচ লাগবে না। আর বৃদ্ধাশ্রম কনসেপ্ট তো আস্তে আস্তে বদলাচ্ছে, বৃদ্ধাশ্রমটা কিন্তু দয়ার জায়গা নয়। আমি বলছি বৃদ্ধাশ্রমটা একটা অধিকার হিসেবে রাজ্য সরকার তাদের সুরক্ষা দেবেন, বৃদ্ধাশ্রমে আনবেন, সেখানে তারা ভালো থাকবেন, সেখানে তারা ওষুধ পাবেন, পথ্য পাবেন, খাবার পাবেন, যত্ন পাবেন, তাদের কল্যাণের দিকটা নজর দেওয়া হবে, তবে না ভারতবর্ষ একটা কল্যাণকর রাষ্ট্র হিসেবে সম্পূর্ণ সফল হবে।
1: আমার আরেকটাও প্রশ্ন রয়েছে যে অনেক সময় এরকম হয় যে বাবা মাকে হয়তো সব রকম ভাবেই সন্তান দেখছে, কিন্তু বাবা মায়ের সাথে কোনো একটা বিষয়ে যদি মতের অমিল হয় সেক্ষেত্রে হয়তো বাবা মায়ের ওপরে কোনো না কোনো অত্যাচার আসছে এবং অপমান সূচক কথাবার্তা, সকলের সামনে অপমান করা, এই ধরনের দিক আসছে, কিন্তু তারা তাদের খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটে সিকিউরিটি সন্তান দিচ্ছে, কিন্তু বাবা মা ওই অপমানের বিরুদ্ধে যেতে পারছেন না, অত্যাচারের বিরুদ্ধে যেতে পারছেন না, যেহেতু সন্তান তাদের সব রকম ভাবে মেইনটেইন করছে।
0: দেখুন, ভালোবাসা আর অধিকার দুটোর মধ্যে একটা কিন্তু থিন লাইন আছে। ভালোবাসা তো দিতেই হবে, সন্তানকে বাবা মা ভালোবাসবেন, কিন্তু বাবা মায়েরও কিন্তু অধিকারটা বুঝে নিতে হবে, প্রয়োজনে তাকে আদালতে যেতে হবে। এছাড়া আপনারা তো জানেন যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট বা গার্হস্থ হিংসা প্রতিরোধী আইনও একটা রয়েছে, চাইলে তারা সেখানেও যেতে পারেন, আর এই ট্রাইব্যুনাল সব দিক দেখবে। দেখুন, ভালোবাসাটা তো আমি এনে দিতে পারবো না, কোনো সন্তান ভালোবাসছেন না বাবা মাকে, কেন বাসছেন না, তার মধ্যে অনেক কথা জড়িয়ে থাকে, কিন্তু আমরা অধিকারটুকু তো পাইয়ে দিতে পারবো, আমরা বাবা মা ভালো থাকবেন এই বন্দোবস্তটুকু তো করে দিতে পারবো। তিনি ট্রাইব্যুনালে যাবেন, যদি মনে হয় ট্রাইব্যুনালও তাকে দেখছে না, তাহলে তিনি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে মামলা করতে পারেন। অর্থাৎ বৃদ্ধ বৃদ্ধাদের জন্য, বয়স্কদের জন্য এখন অনেকটা কিন্তু প্রোটেকশনের জায়গাটা রয়েছে। আর একটা কথা বলে শেষ করি যে বয়স্ক মানুষেরা কিন্তু সফট টার্গেট দুর্বৃত্তদের, বয়স্করা অতটা টেক স্যাভি তো হন না, কাজেই অনেক সময় কোনো একটা ওটিপি চলে এলো, তারা সেই ওটিপিটা দিয়ে দিলেন, দেখা গেল ফোন থেকে মুহুর্মুহু টাকা কাটা হয়ে যাচ্ছে, যে টাকা তারা জমিয়েছিলেন সে টাকা দুর্বৃত্তরা কেটে নিল, তারা সাইবার টেররিজমের শিকার হলেন। এটা খুব সাবধানে করবেন। আর বয়স্কদের ক্ষেত্রে দুপুরবেলাটাই এই দুষ্কৃতকারীরা বেছে নেয়, যখন তারা খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিচ্ছেন, কখনো কেউ বাজার করছেন, সে সময় একটা ফোন আসবে যে আপনি আপনার ওটিপিটা দিন, আমি অমুক ব্যাংক থেকে বলছি। খুব সাবধান, ওটিপি দেবার ক্ষেত্রে আপনারা সতর্ক হন। আর একটা কথা আপনারা জেনে রাখুন, আজকালকার দিনে ডিজিটাল অ্যারেস্ট বলে খুব একটা কথা আসছে এবং বয়স্করাই এর শিকার হচ্ছেন। ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো কথা হয় না, যদি কখনো আপনাকে এ ধরনের ফোন কেউ করে তাহলে দৌড়ে থানায় যাবেন বা কাছাকাছি কোনো উকিলবাবুর সঙ্গে কথা বলবেন। এরা এত চতুর হয়, এরা বলবে আপনি কারোর কাছে যাবেন না, কারোর সঙ্গে দেখা করবেন না। আমারই এক পরিচিত বন্ধু, তার বাবাকে ফোন এলো যে আপনার ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি এক্ষুনি 2 লক্ষ টাকা পাঠিয়ে দিন আমাদের এই ফোন নাম্বারে। সঙ্গে সঙ্গে তিনি সচেতন ছিলেন, তিনি আমাদের ফোন করলেন, আমরা খোঁজ খবর নিয়ে জানালাম যে না, বন্ধুর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। অর্থাৎ এ ধরনের ফোন থেকে আপনারা কিন্তু সতর্ক থাকবেন। বয়স্কদের বিভিন্ন ভাবে আক্রমণ করা হয়, আপনারা দেখেন যে খবরের কাগজ খুললে যে বাড়িতে ঢুকে রাজমিস্ত্রি সেজে ঢুকেছে, কখনো কখনো প্রতিবেশী সেজে ঢুকেছে, আত্মীয় বান্ধব হিসেবে ঢুকে খুন করে দিয়ে চলে গেছে। বয়স্করা কিন্তু বহু দিক থেকে অসহায়, তাদের অসহায়তা দূর করবার জন্য আমি মনে করি আমাদের এই কথাগুলি বলা খুব প্রয়োজন ছিল।
1: অনেক ধন্যবাদ,
0: অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে সুযোগ দিয়েছেন।
1: আর শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই উপকৃত হলেন আজকের আমাদের এই আলোচনায়। নমস্কার।
0: নমস্কার।
2: আমাদের প্রত্যেককে সজাগ থাকার বিষয়টা, সচেতন থাকার বিষয়টা কিন্তু অবিরত চালিয়ে যেতে হবে। আপনাদের সঙ্গে ছিলাম আমি শোভা মুখোপাধ্যায়। খুব ভালো থাকবেন আপনারা, খুব ভালো রাখবেন চারপাশের মানুষকে, আর অবশ্যই প্রয়োজনে নিজেদের ভালোর স্বার্থে, নিজেদের ভালো থাকার জন্য যখন যে পদক্ষেপ প্রয়োজন তা সাহসিকতার সঙ্গে নিতে হবে। আজ শেষ করলাম, নমস্কার। তবে যেতে যেতে শুনে নেব অপূর্ব রবীন্দ্রসঙ্গীতটি স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। ভালো থাকবেন।

0: এতক্ষণ কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রেলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ।
1: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
1: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
2: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
0: আপনারা রয়েছেন আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রের সাথে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্জে। এখন শুনবেন বাংলা আধুনিক গানের অনুরোধের আসর। শুরুতেই শুনবেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন 2 নম্বর এয়ারপোর্ট গেট থেকে, 2 নম্বর এয়ারপোর্ট গেট থেকে পবিত্র সাহা এবং রুহি সাহা। এছাড়াও রয়েছেন আসাম থেকে হিতেন্দ্র দাস।

মোল্লাগের ধার, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে পাঁচকড়ি দাস, শেফালি দাস, রিদ্ধিস দাস এবং অদ্রিস দাসের অনুরোধের শিল্পী নির্মলা মিশ্র।

আপনারা শুনছেন অনুরোধে আধুনিক গান। এবারের শিল্পী মান্না দে গানটির জন্য অনুরোধ জানিয়েছেন কয়া মুর্শিদাবাদ থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, চন্দনা বর্মন মণ্ডল এবং ষষ্ঠী মণ্ডল।

এবারে ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা, মৌ, তাথৈ এবং কৌশিকের অনুরোধের শিল্পী হৈমন্তী শুক্লা।

এবারে সাটুই মুর্শিদাবাদ থেকে মৌমিতা ভট্টাচার্য, আশিস ভট্টাচার্য, রবি ভট্টাচার্য ও অদ্বিতা ভট্টাচার্যের অনুরোধের শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

ষষ্ঠীতলা বহরমপুর মুর্শিদাবাদ থেকে। এবারের গানটির অনুরোধকারী শ্রোতারা হলেন ইন্দ্রাণী সান্যাল ভট্টাচার্য এবং শুভম ভট্টাচার্য।

হাড়িভাঙা লালবাগ মুর্শিদাবাদ থেকে খোরশেদ আলী মণ্ডল, জিয়ারুল মণ্ডল, কিশোর কুমার দাস এবং জ্যোৎস্না দাসের পছন্দের শিল্পী আরও একবার মান্না দে।

এবারে সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে পম্পা বন্দ্যোপাধ্যায় এবং কেবলরামপুর মন্দিরপাড়া থেকে তন্ময় প্রামাণিকের অনুরোধের শিল্পী পিন্টু ভট্টাচার্য।

0: আজ্জাই।
1: এবারে শিল্পী আশা ভোঁসলে গানটির জন্য অনুরোধ জানিয়েছেন ওড়াহার ভগবানগোলা সুন্দরপুর মুর্শিদাবাদ থেকে তপন দাস, অদিতি দাস, নয়ন দাস এবং অনু দাস।

0: Nearly one-fifth of global oil supplies. Leaders of G7 countries, including France, the United Kingdom, Germany and Italy, have welcomed the development. In a joint statement, the leaders of France, the United Kingdom, Germany and Italy said the urgent reopening of the Strait of Hormuz with unconditional and unrestricted freedom of navigation is essential. India, Brazil, South Korea, Kenya and Egypt have been invited to the summit as the partner countries. Ukraine, Qatar and the United Arab Emirates have also been invited for the summit. India has welcomed the understanding reached between the United States and Iran on ending the conflict in West Asia, which has caused serious economic disruption across the world and led to loss of life in many countries. In a social media post, Prime Minister Narendra Modi said, India hopes that the implementation of this understanding will help restore peace and stability in the region and ensure the freedom of navigation and commerce. The Prime Minister further added that India looks forward to deliberating on the remaining issues, reaching a sustainable final agreement. Union Finance Minister Nirmala Sitharaman has said the country has adequate buffer stock of food grains and there will be no food shortage despite the impact of El Nino conditions. Speaking at the Mind Mine Summit in New Delhi today, the Finance Minister stated that the southwest monsoon rainfall this year is expected to be below normal. She said sufficient quantity of fertilizers is available for the Kharif crop season. Union Ayush Minister Pratap Rao Jadhav today said the main national event of the International Day of Yoga 2026 will be held in Kolkata on the 21st of June, with Prime Minister Narendra Modi leading the celebrations. Addressing the curtain raiser press conference in New Delhi, the minister noted that the theme for International Day of Yoga 2026 is Yoga for Healthy Aging, which addresses one of the most significant challenges of the modern era. In a landmark move to protect children online, the UK government has banned teenagers under 16s from accessing high-risk social media platforms. Prime Minister Keir Starmer described the move as a big moment that would bring real change for children and their future, saying the measures are aimed at giving back young people their childhood. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম প্রচার তরঙ্গে 102.2 MHz-এ। এখন শুনবেন যোগার উপর একটি সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ অনুষ্ঠান বারুক আয়ু।
2: যোগে বারুক আয়ু এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানায়। বয়স তো একটা সংখ্যা, আর সে সংখ্যা বেড়েই চলবে, কিন্তু তাকে শুধুমাত্র সংখ্যা মাত্র করে তুলতে গেলে আমাদেরকে আমাদের সুস্থ থাকার চাবিকাঠিটাকে নিজের হাতে রাখতে হবে এবং তাতেই আয়ু বৃদ্ধি সম্ভব। আর তার জন্য যোগ যে কতটা উপকারী সে কথা নতুন করে বলতে তো হবেই বারবার, কারণ যোগে বারুক আয়ু। আর এ নিয়েই আমরা আজকে কথা বলবো আমাদের সঙ্গে স্টুডিওতে যে মানুষটি আছেন, শ্রী দেবাশিস দাস মহাশয়। স্বাগত জানাই দেবাশিস দাস আপনাকে।
3: নমস্কার দিদি আপনাকে।
2: আপনাকেও নমস্কার জানাই। আজকে আমরা কথা বলবো যোগে বারুক আয়ু এই নিয়ে। এই যে আমি আপনাকে সামনে দেখছি, আপনাকে কিন্তু দেখে আপনার বয়সের তুলনায় বেশ কিছুটা প্রাণচঞ্চল মানুষ মনে হচ্ছে, আর এটাই আমাদের আজকের জানার। আপনি পেশাগত জীবনে সঙ্গে সঙ্গে বা যে পারিবারিক জীবন সবটা চালাতে চালাতে যোগ শুরু করলেন কখন থেকে এবং কেন?
3: হ্যাঁ দিদি, খুব ভালো প্রশ্ন করেছেন। আমি বিগত 6 বছর আগে ব্লাড সুগারে আক্রান্ত হই। সেই সময় শারীরিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলাম। আমার কিছু কলিগ এবং বন্ধুরা আমাকে পরামর্শ দেন যে যোগাসনে যদি নিয়মিত কোর্স করা যায় তাহলে এইসব রোগগুলো থেকে নিস্তার পাওয়া যায়। সেই কথা শুনি এবং একটি প্রতিষ্ঠানের সঙ্গে আমি যুক্ত হই। দীর্ঘ 6 বছর ধরে আমি যোগ প্র্যাকটিস করছি এবং ব্লাড সুগারের জন্য স্পেশালি কিছু আসন আছেন যেগুলো আমাদের স্যার শিখিয়েছেন, তা সেগুলো করে আমি এখন সুস্থ আছি এবং কোনো মেডিসিন এখনও পর্যন্ত আমাকে নিতে হয় না।
2: আচ্ছা, ওষুধ কি আপনি শুরু করেছিলেন?
3: ওষুধ শুরু করেছিলাম সেই সময়,
2: কিন্তু যোগ করতে করতে ওষুধ আর লাগছে না,
3: ওষুধ একেবারে বন্ধ।
2: এই ব্লাড সুগার ছাড়াও আপনার কি সেই মুহূর্তে আর কোনো সমস্যা ছিল? মানে তখন আপনার বয়স কিরকম?
3: তখন বয়স 48 এরকম বয়স।
2: তো সেই সময় অনেক সময় দেখা যায় যে এই বয়সে এসে একটা কাজের ক্ষেত্রেও মানসিক চাপ, তার সঙ্গে সঙ্গে হাঁপিয়ে যাওয়া, দুর্বল লাগা ইত্যাদি সমস্যাগুলো থাকে, সেরকম কি কিছু আপনার ছিল?
3: হ্যাঁ দিদি, সেরকম সমস্যা প্রচুর ছিল, কিন্তু আমরা যোগাসনের পাশাপাশি কিছু বিশেষ আসন, প্রাণায়াম এগুলো করার ফলে শারীরিক সক্ষমতা এতটা পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে এখন আমি প্রচুর পরিমাণে কাজ করতে পারি, কোনো সমস্যা নেই।
2: মানে 48-এ আপনার যে প্রাণচাঞ্চল্য ছিল সেটা এই আরো 6 বছর পরে এসে বেড়েছে,
3: অনেকটা বেড়েছে।
2: বাহ, এইটাই আমরা আপনার কাছ থেকে আজকে শুনবো, আর এই রহস্যটাই আরো ভালো করে জানবো। কারণ সুস্থ শরীরে অনেকটা বয়স অবধি নিরোগ আয়ু নিয়ে থাকাই কিন্তু আমাদের পথ দেখাবে চোখ, এই আমাদের আশা। আচ্ছা, এই যে আপনি শুরু করলেন, শুরুর দিনগুলো কেমন ছিল? প্রথমে এই যে ধরুন প্রতিদিন একটা নিয়ম করে তো করতে হয়, ভালো লাগতো?
3: শুরুর সময় ভালো লাগাটা মানে স্বাভাবিক নয়, আমার মনে হতো যে পারবো কি পারবো না, কিন্তু কোনো একটা প্রতিষ্ঠানে যখন অনেকের মধ্যে মিলিতভাবে কিছু কাজ করা যায় তখন এটা মনে হয় যে উনি পারছেন, একজন বয়স্ক মানুষ, আমি তার থেকে অনেক কম এজ, তাহলে আমি একটু চেষ্টা করি। তো এটা করতে করতে কিছুদিন পর দেখা গেল যে আমার এনার্জিও অনেক বেড়ে গেল। তা এখন আমরা যেমন প্রতিদিন ব্রাশ করি, তা যোগ অভ্যাসটাও আমার ওই প্রতিদিন ব্রাশ করার মতো একটা রুটিনে দাঁড়িয়েছে। এটা না করলে মনে হয় যে কি একটা আজকে বাদ গেল।
2: মানে আপনারা যারা করেন তারা একসঙ্গে অনেক বয়স্ক মানুষই করেন?
3: বয়স্ক মানুষ করেন।
2: আচ্ছা, মানে বয়সটা সেখানে সংখ্যা, কিন্তু মনের দিক দিয়ে এবং শারীরিক সক্ষমতায় আপনারা তারুণ্যের দিকে পিছিয়ে যাচ্ছেন। আচ্ছা, এই যে সুফলগুলো পেতে শুরু করলেন, তারপরে আপনার মনোযোগ বা ইচ্ছে সেটা বাড়াটা কীরকম হলো?
3: বাড়াটা মানে অনেকটাই বেড়েছে, যেটা হচ্ছে এখন আমি যদি প্রতিদিন প্র্যাকটিস না করি তাহলে আমার এটা মনেই হয় যে আজকে একটা খুব বড় কিছু মিস করলাম। এবার ওই যোগের টানে টানে আমরা প্রতিদিন ক্লাস করি এবং বাড়িতেও নিয়মিত চর্চা করি।
2: আপনি পেশাগতভাবে কি করেন?
3: পেশাগত আমি স্কুল টিচার।
2: তার মানে তো বেশ দিনের অনেকটা সময় কথা বলা এবং ভাবনা চিন্তার মধ্যে থাকতে হয়।
3: একদম।
2: সেক্ষেত্রে তো কখন করেন যোগ, সকালে না বিকেলে?
3: এখন যেহেতু মর্নিং স্কুল, আমি স্কুল থেকে এসে 12টা থেকে মোটামুটি 12:45 পর্যন্ত করি, কিন্তু করতে করতে এমন অবস্থা হয় মনে হচ্ছে আরও একটু করি, হ্যাঁ আরও একটু করি, মানে 1.5-2 ঘন্টা তো থামতে চাই না, কিন্তু যেহেতু একটু সমস্যা সময়ের, যার জন্য 1 ঘন্টার মধ্যেই সীমাবদ্ধ রাখি।
2: আচ্ছা, অন্য সময় কি সকালে না বিকেলে করেন?
3: সকালে করি, আমাদের যখন দুপুরে স্কুল থাকে 11টায় তখন ঘুম থেকে উঠে ব্রাশ করে মোটামুটি খালি পেটেই প্র্যাকটিসটা করে নিই, তারপর তো নর্মাল রুটিন, স্নান খাওয়া করে স্কুল যাওয়া।
2: আচ্ছা, এবার আপনার কাছে আমি যেটা জানতে চাইব, বারবার কিছু নিয়মের কথা আসছে যে নিয়মিত করতে হবে, এইভাবে করতে হবে, এই নিয়মগুলো প্রথম প্রথম তো মানতে একটু অসুবিধে হয়, ঠিক কথায়, এখন আপনার যেমন অভ্যাস হয়ে গেছে, তো এক্ষেত্রে কী কী নিয়ম মানতেই হবে?
3: নিয়ম বলতে বিভিন্ন আসনের যেমন বিভিন্ন নিয়ম থাকে, যেমন আমরা সূর্য প্রণাম যেটা আছে সেটার 12টা স্টেপ আছে, তা 12টা স্টেপের মধ্যেই শ্বাস নিয়ে কিছু করতে হয়, শ্বাস ছেড়ে কিছু করতে হয়। তা আমাদের স্যাররাও বলেন যে যেটা করব অল্প পরিমাণে করব, কিন্তু যাতে পারফেক্ট হয় সেইভাবে করতে হবে।
2: হ্যাঁ, একই সাথে আমি নিয়ম জিজ্ঞাসা করছি, মানে জীবনশৈলী যে পরিবর্তন, ধরুন এই সময় উঠতে হবে, এই সময় যোগা করতে হবে, এই যে একটা নির্দিষ্ট জীবনযাপনের মধ্যে পড়া, এইগুলো কি কি নিয়মধারা আনতে হয়?
3: যোগাটা মেনলি যদি আমরা সকালবেলায় করি, ঘুম থেকে ওঠার পর যত ভোরেই হোক, যার যেরকম লাইফস্টাইল, সকালের দিকে করলে সুবিধা হয়, তখন শরীরটাও খুব ভালো থাকে, চাঙ্গা থাকে, চনমনে থাকে। প্রাণায়াম আছে বা কিছু হালকা আসন আছে যেগুলো আমরা বিছানাতে বসেই করে নিতে পারি।
2: আচ্ছা, এই জায়গাটা একটু, মানে আমি আপনার রুটিনটা যদি জানি, যে আপনি ঘুম থেকে উঠলেন সকালবেলায় যে সময় ওঠার, উঠে প্রথম কি করতে হবে, মানে বিছানায় বসেই যেটা করে, এই যে একটা সময় তো, এবং যত বয়স হয় তত সকালে উঠতে গিয়ে দেখা যায় এই হাঁটুর ব্যথা করছে, এই জোরটা একটু ব্যথা লাগছে, এটা হয় স্বাভাবিকভাবে, কিন্তু তাহলে আমাদের শরীরটা তো বিশ্রামে ছিল, সেখান থেকে ওঠার সময় আপনি বললেন যে বিছানাতেই কিছু ব্যায়াম করে নেওয়া যায় যেটাতে শরীর একটু চাঙ্গা লাগবে বা শরীরের পুরো যে একটা শরীর তো একটা যন্ত্র, সেই যন্ত্রটা ঠিকভাবে সচল হবে, এই জায়গাটা একটু বলুন।
3: খুব ভালো প্রশ্ন করেছেন। যেমন ঘুম থেকে ওঠার সময় প্রথমেই যদি আমি মাটিতে পা ফেলি বা তাড়াতাড়ি উঠে বসি, সেক্ষেত্রে একটু শারীরিক সমস্যা হতে পারে,
2: অনেক সময় মাথাটা ঘুরে
3: যেতে পারে,
2: একটু টান লেগে যায়,
3: যার জন্য বিছানাতে পাটা শাট করে আমি পাটাকে একটু ওঠার নামালাম বা মাজাটাকে একটু বাঁদিকে করলাম, ডান দিকে করলাম, এই হালকা 2-5 মিনিট করে, তারপর আস্তে আস্তে উঠে প্রাতকৃত্য বা এসবগুলো সম্পন্ন করে তারপর আমরা ব্রাশ করার পর হালকা যোগাসন করে নিতে পারি।
2: সেক্ষেত্রে একদম খালি পেটে থাকা উচিত কি?
3: একদম খালি পেটে না করে হালকা কিছু খেয়ে,
2: হালকা কিছু বলতে,
3: হ্যাঁ, চা বিস্কুট বা আমি যেমন স্পেশালি ছোলা বাদাম ভেজা এটা সকালে খাই, খাওয়ার পর আধ ঘন্টা রেস্ট করে তারপরে আমি যোগা করতে বসি। কারণ আগে আমার অভ্যাস ছিল সকালে উঠে চা বিস্কুট খাওয়া, তা এখন চা বিস্কুট আমার বাড়িতে আর খাওয়ার সময় হয় না। মানে ছোলা বাদাম ভেজা খাওয়ার পর আধ ঘন্টা আমি রেস্ট করি, তারপর যোগাসন করি, যোগাসন করার সাথে সাথেই আমার ঘড়িতে তখন টাইম স্কুলের জন্য ছুটতে হবে, তখন স্নান খাওয়া।
2: আচ্ছা, এটা একটা ভালো, চাও কিন্তু বিশেষজ্ঞরা বলেন যে সকালবেলায় খালি পেটে চাটা না খাওয়াই ভালো। তাহলে আপনি বলছেন যোগার সঙ্গে সঙ্গে সুস্থ জীবনযাপনের জন্য সকালে চাটা, ছোলা বাদাম হোক বা কোনো রকমভাবে অনেকে ধনে জিরে ভেজানো জলখান ইত্যাদি দিয়ে একটা কিছু দিয়ে একটুখানি সময়টা দিতে।
3: আর একটা ভালো অভ্যাস হচ্ছে সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস জল খাওয়া খালি পেটে।
2: আচ্ছা, তাহলে আমি একটু বলে নিই আপনার সঙ্গে সঙ্গেই। ঘুম থেকে উঠলাম, বিছানাতে বসেই হাত পা
3: যেগুলো
2: যতটা হোক একটু একটু যেটুকু সচল করে নিয়ে তারপর মাটিতে পা ফেলে সুস্থভাবে দাঁড়ানো, তারপর জলটা কি তারপর খাবে না প্রাতকৃত করে এসে?
3: একদম ঘুম থেকে উঠেই যখন বিছানা থেকে আমি নামলাম,
2: আচ্ছা,
3: আগে জল খাবো তারপর আমি বাথরুমে যাবো।
2: আচ্ছা, তারপরে এসে এবার যোগা শুরু করা হলো, এসে একটু হালকা কিছু খেয়ে একটু সময় দিয়ে বা যে যেরকম যেভাবে শরীরে সময় পাবে যোগা শুরু হলো। এবার আসনে যাওয়ার আগে আমি আপনার কাছে আর একটুখানি জেনে নেবো, অনেকেই তো সকালে সময় পান না, আপনারই যেমন খুব তাড়াহুড়ো থাকে অনেকেরই সকালে ইয়ে থাকে, তারা যদি বিকেলে বা রাত্রে করে সেক্ষেত্রে কি তাদের পেট খালি রাখাটা আবশ্যক?
3: আসলে এই যোগাসন বা ব্যায়াম এগুলো করার, আমি যদি খুব ভারী খাবার খাই সেক্ষেত্রে 3 ঘন্টা মোটামুটি একটু গ্যাপ থাকাটা উচিত, আর যদি হালকা কিছু টিফিন করি তাহলে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা পর এটা করাটা উচিত আর কি, ভরা পেটে করাটা উচিত না।
2: ঠিক আছে, এবার মধ্যবয়সের পরেই আপনি শুরু করেছেন যোগা, এক্ষেত্রে কী কী ধরনের যোগ ব্যায়াম আমরা 40-এর পর থেকেই ধরুন, এরও তো নিশ্চয়ই ভাগ থাকবে 40-50-60, সব বয়সীরা তো সবটা করতে পারবে না। আমি আপনাকে 40 থেকেই ধরলাম, যে ধরুন একজন 40 বছরের মানুষ, তার কিছুটা যে সেই বয়সে যে ক্লান্তিজনিত বা বয়সজনিত যে সমস্যা সেগুলো আছে, তার সঙ্গে সুগার প্রেশার তো আজকালকার অলঙ্কার এগুলো থাকতেই পারে
3: একদম,
2: তো তিনি কিভাবে শুরু করবেন, কী কী ব্যায়াম দিয়ে শুরু করবেন, তার জীবনের শুরুটা মানে দিনের শুরুটা কিভাবে একটা নিয়মানুবর্তিতার মধ্যে হলো এটা আমরা জানলাম, এইবার তার ব্যায়ামের দিক দিয়ে কী কীভাবে কী এগোবে?
3: হ্যাঁ দিদিরা, খুব ভালো প্রশ্ন করেছেন। তবে আমরা যে প্রতিষ্ঠানের সঙ্গে আছি যুক্ত, তা স্যার বলেন যে আপনারা যেটা পারবেন সেটা প্র্যাকটিস করবেন। যেমন কোনো একটা আসন, যেমন হয়তো গোমুখ আসন, এটা সুগারের জন্য খুব প্রচলিত, যাদের সুগার আছে গোমুখ আসনটা করতেই হয়, এবং গোমুখ আসন করতে গিয়ে আমাদের দুটো হাতকে পিছনের দিকে ধরতে হয়, তো এটা সব বয়সের মানুষ পারেন না। হ্যাঁ, এবার একটা অল্প বয়স্ক ছেলে এটা করতে পারে, আবার দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে একজন আছেন ওনার এজ হচ্ছে 76, তো উনিও এটা করতে পারছেন, আমরাও করতে পারছি,
2: মানে পারলে শরীরে বইলে সবটাই করা যায়। কিন্তু মোটামুটি কোন ধরনের আসন বা কিভাবে শেখানো, যে এই যে পুরো ব্যাপারটা গিয়ে গিয়েই তো আর কেউ আসন শুরু করবে না, এই যে 1 ঘন্টা আপনি যোগাভ্যাস করেন সেটার মধ্যে কিভাবে কি করেন, আপনি যদি আপনার অভিজ্ঞতাটাই বলেন।
3: 1 ঘন্টার মধ্যে আমরা যেটা প্রতিদিন 25-30 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, এবং এটা করার পর তারপর আমরা 30 মিনিট যোগাসন, তারপর শেষে প্রাণায়াম, এটা করার পর আমাদের ওই কোর্সটা কমপ্লিট হয়।
2: আচ্ছা, যোগাসনে মূলত কী কী আসন করা হয়?
3: যোগাসনে আমাদের যেমন তারাসন আছে, তারাসনটা হলে যদি বাচ্চারা করে তারা একটু লম্বা হতে পারে তারাসন, তারপর বৃক্ষাসন আছে।
2: আপনারা করেন কেন তাহলে?
3: আমরা এগুলোও করি।
2: কেন করেন, এটার কি উপকার?
3: এটা করলে মাজা স্পাইনাল কর্ড এগুলো স্ট্রেট হয়, নমনীয় হয়।
2: মানে বয়সে যে ঝুঁকে যাওয়ার ব্যাপারটা থাকে বয়স হলে,
3: এগুলো অনেকটা এড়িয়ে চলে যায়।
2: ছেলে মেয়ে উভয়েরই কিন্তু কোমরে ব্যথাটা এই প্রজন্মের একটা সমস্যা, কারণ অনেকক্ষণ বসে কাজ করতেই হয় সেক্ষেত্রে।
3: আর এখন তো মাঝবয়সী মহিলারা এই কোমরের ব্যথায়, হাঁটুর ব্যথায় মানে প্রচণ্ড পরিমাণে ভুগছেন।
2: মেয়েদের কথায় আসবো, আপনার রুটিনটা শেষ করে নিই।
3: এবার বৃক্ষাসন আমরা করি, তারাসন তো বললাম।
2: বৃক্ষাসন কেন, মানে প্রত্যেকটা আসনেরই একটু উপকারিতাটা যদি শুনিয়ে যান।
3: বৃক্ষাসনটাও ওই মাজা, কোমর, হাঁটু, হাত এগুলো স্ট্রেট রাখা এবং নমনীয় রাখার জন্য এটা খুবই দরকার। আর গোমুখাসন তো আগেই বললাম, এটা সুগারের পেশেন্টদের জন্য খুব ভালো। আর একটা আছে মুন্ডক আসন, মানে পা ভাঁজ করে বসবো, হাতটাকে পেটের মধ্যে চেপে ধরে মাথা ঠেকাবো মাটিতে। এটা করলে আমাদের ফ্যাটি লিভার এটা অনেকটা কিওর হয়ে যাবে। এছাড়া আছে উষ্ট্রাসন আছে, মানে উটের মতো পোজ, এটা করলে কোষ্ঠকাঠিন্য এটা দূর হবে। তারপর এই রকম আসন অনেকগুলো আছে, আমরা প্রতিদিন হয়তো 5-6 আসন করলাম, পরের দিন হয়তো আবার অন্য কোনো আসন করলাম 5-6, এরকম করে চলতে থাকে।
2: আচ্ছা, এখানে আপনি বলছিলেন, আপনাকে আরেকটু বিস্তারে জিজ্ঞাসা করি যে বাঙালিরা পেট রোগা, হজমের সমস্যা থাকবেই, তো হজমের সমস্যার জন্য আপনি যেমন কোষ্ঠকাঠিন্যের সমস্যার একটা আসন বললেন, তো হজমের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করার জন্য কী কী আসন করা যেতে পারে?
3: কোষ্ঠকাঠিন্যর জন্য তো উষ্ট্রাসন এটা খুব দরকার, আর হজমের জন্য একটাই প্রধান আসন, সেটা হচ্ছে বজ্রাসন। আমরা খাওয়ার পর যদি 5 মিনিট বজ্রাসনে বসতে পারি, তাহলে ব্লাড সার্কুলেশন যেটা, সেটা পায়ের ওখানে গিয়ে স্টপ হয়ে গেল। আমাদের স্টমাক এবং উপরের পোর্শনে তখন ব্লাড সার্কুলেশনটা বেশি পরিমাণে হওয়ার জন্য আমাদের খাবার ডাইজেশনটা খুব ভালো হয়।
2: আর এটা বজ্রাসন মানে পা ভাঁজ করে,
3: পা ভাঁজ করে আমি বসবো, হাত দুটোকে সামনের দিকে স্ট্রেট করে দিলাম, ওইভাবে 5 মিনিট। আর যদি চোখটা বন্ধ রাখতে পারি তাহলে খুবই ভালো।
2: আচ্ছা, দুবেলা খাওয়ার কতক্ষণ পরে?
3: খাওয়ার পর মোটামুটি 5-7 মিনিট পর,
2: মানে খাওয়ার সঙ্গে সঙ্গে
3: 5-7 মিনিট পর।
2: আচ্ছা, তারপর আরো 5 মিনিট এই বজ্রাসন খাওয়া
3: খেয়ে উঠতে উঠতে আমাদের ওই হাত মুখ ধোয়া, হ্যাঁ, এসব করতে করতে আরও 5-7 মিনিট কেটে যায়, তারপরে আমি বসতে পারি। আর আমি এটা নিয়মিতই করি, প্রতিদিন করি।
2: আসলে হজমটা ঠিকঠাক হলে অনেক সমস্যা শরীরে এড়িয়ে যাওয়া যায়। এই একই সঙ্গে জীবনযাত্রায় যোগের সঙ্গে সঙ্গে সেটার পরিবর্তন আনারও কি খাদ্যাভ্যাস ইত্যাদি, আপনি ফ্যাটি লিভার, কোষ্ঠকাঠিন্য, হজম, মানে এই পুরো বিষয়টা তো একটা খুব কী বলবো, একটা চক্রব্যূহের মতো।
3: একদম,
2: তো সেই জায়গা থেকে খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন কি আপনারা যোগের সঙ্গে সঙ্গে পাশাপাশি করেন?
3: আমাদের প্রতিষ্ঠানে অনেক ছাত্রছাত্রী আছেন, অনেকে এগুলো মানেন না, যারা খেতে খুব ভালোবাসেন তা তারা বলেন যে আমরা যোগ করব, খাবো। কিন্তু আমার ব্যক্তিগত যেটা মত বা ব্যক্তিগতভাবে আমি যেটা ফিল করেছি যে আমি একটু ওগুলো থেকে এড়িয়ে থাকব। আর বাস্তবেও আমি অনেকটা মেনে চলি, যেমন খুব তেল মশলাযুক্ত খাবার, কোল্ড ড্রিঙ্কস, এগুলো আমি অ্যাভয়েড করি পারতপক্ষে, মানে খাই না বললেই চলে।
2: আচ্ছা, এবং বয়সে যারা আয়ু বাড়ানোর জন্য করতে চাইছেন যোগ, তাই যোগের পুরো সুফল পেতে তাদের কিন্তু খাদ্যাভ্যাসের ওপর নজর দিতে হবে, সুষম খাবার খেতে হবে।
3: একদম,
2: এবং আপনি জলের কথা এর আগেই বলেছেন, সারাদিনে জলটাও ঠিকভাবে খেতে হবে। এবার আপনার থেকে একটু বড়দের কথায় আসি। ধরুন 60 করে গেছেন যে মানুষেরা, 60 অবধি চাকরি ব্যবসা ইত্যাদি নিয়ে খুব ব্যস্ত ছিলেন, এবার বুঝতে পারছেন কিছুটা একটু সময়ও হয়েছে নিজের হাতে, যে শরীরটাকে একেবারেই বিগড়ে ফেলেছেন, তারা কি করবেন?
3: তারা যেহেতু এতদিন কিছু ভাবেননি, এখন ভাবনার পর্যায়ে এসেছেন, যার জন্য সময় নষ্ট না করে এখনই শুরু করে দেওয়া উচিত। এবার যত এজটা বাড়বে তত বডির যে ফ্লেক্সিবিলিটি সেটা কমতে থাকে। 60 বয়সের পরে এসেও দেখা যায় যে কিছু কিছু মানুষ তারা স্বাভাবিকভাবে করতে পারছেন, আর অনেকে করতে পারছেন না। এবার যারা করতে পারছেন না তাদেরকেও সেইভাবে চেষ্টাটা করে যেতে হবে যে যতটা আমি অ্যাচিভ করতে পারি।
2: এবং তাতে মানে তিনি যদি সেই বয়সেও শুরু করেন আপনি বলছেন, তাহলে তিনি কিছুটা সুফল পাবেন?
3: অবশ্যই।
2: আচ্ছা, সেই শুরুর দিকে তাহলে তাদের আসনগুলো কীরকম হতে পারে?
3: শুরুর দিকে তাদের আসন যেমন তারাসনটা খুব সহজ আসন, তারাসন তারা করতে পারে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে। তারপর বৃক্ষাসন, এটাও খুব সহজ আসন, এটা করতে পারে। আর একটা আসন আছে সেতু বন্ধাসন, মানে ব্রিজ পোস্ট যাকে বলে, এটা করতে

0: মানে মোট কথা খাদ্য নালীর পুরোটাকে সোজা রাখতে হবে। যে শার্টের যারা শুরু করছেন, আপনি তো দেখছেন আপনার সঙ্গেও যারা করছে বা আপনার আশেপাশে আপনার দাদা বা বন্ধু বান্ধব যারা, এখন আপনিও শার্টের কাছাকাছি যাচ্ছেন, যারা শুরু করছেন তারা কতটা ভালো আছেন বা তাদের শুরু করার ক্ষেত্রে কীরকম সমস্যা আর কি সমাধান?
1: আমাদের মধ্যে শার্টোদ্যোগ বেশ কিছু ছাত্র আছেন
0: যারা শার্টের এরকম সময় শুরু করেছেন, আগে নয়,
1: আগে নয়, কিছুদিন আগে শুরু করেছেন। তা আমারই পরিচিত একজন, তার স্পাইনাল কর্ডের সমস্যা ছিল L4-L5-এর। উনি যেহেতু জানতেন যে আমি যোগাসনের সঙ্গে যুক্ত আছি, আমার কাছে এসে বললেন। তা আমি বললাম ঠিক আছে, তাহলে চলো আমার ওখানে, তুমিও ভর্তি হও। তা উনিও মাস দুয়েক হলো করছেন, তা উনিও রিলিফ পাচ্ছেন আর কি।
0: আচ্ছা, উনি মূলত কী ধরনের আসন করেন? মানে স্পাইনাল কর্ডের সমস্যা মানে তো বেশিরভাগ এদিক ওদিক করতে,
1: আমরা যেগুলো যে আসনগুলো আমরা বেন্ট হই, যেমন মাথা নিচের দিকে বা মাথা হাঁটুতে ঠেকানো, তো এগুলো উনি করতে পারবেন না। উনি দাঁড়িয়ে থেকে বা বসে যে আসনগুলো আছে, যতটা বেন্ট না করে করা যায় সেই রকম আসনগুলো উনি করছেন।
0: একই সঙ্গে কি প্রাণায়ামটাও করা হয়?
1: প্রাণায়ামটা আমাদের ক্লাসে ডেলি করা হয়, একদম শেষে তখন 10 মিনিট টাইম থাকে, তখন প্রাণায়াম করে তারপর ক্লাস শেষ হয়।
0: প্রাণায়াম আর আসনের মধ্যে দুটোতেই তো শ্বাসকে আটকাতে হচ্ছে, ছাড়তে হচ্ছে, খুব কি বিস্তর ফারাক আছে?
1: বিস্তর ফারাক নেই সেরকম, কারণ আমরা যখন আসন করি তখন কিছু কিছু আসন তো আছেই, শ্বাস ছাড়া বা শ্বাস নেওয়া। আর প্রাণায়ামটার ক্ষেত্রে আমরা আরও সুশৃঙ্খলিতভাবে শ্বাসকে ধরে রাখতে পারি, ছাড়তে পারি বা নিতে পারি। যেমন একটা প্রাণায়ামের কথা বলবো, সবার মানে পরিচিত, সেটা হচ্ছে অনুলোম বিলোম, বা এটাকে নাড়ি শোধন বলা হয়। এক নাক বন্ধ করে আর এক নাক দিয়ে শ্বাস নেব, অপর নাক দিয়ে শ্বাস ছাড়ব। তো এটা করলে শরীর মন এগুলো শান্ত থাকে। আর একটা আছে, সেটা ওটাও একটা প্রাণায়াম, ওটাকে বলে শীতলি, অর্থাৎ আমাদের জিভটাকে নলের মতো রাউন্ড করে বাইরে বার করব, যতটা গোল করা যায়, সেখান থেকে শ্বাস ভেতরে নিয়ে কিছুক্ষণ হোল্ড করব, 20 সেকেন্ড বা 25 সেকেন্ড হোল্ড করার পর সেটা নাক দিয়ে ছাড়ব। এটাকে বলে শীতলি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেগুলোকে শীতল করা বা ঠান্ডা করা, তাতে মানসিক চাপ অনেকটাই কমে।
0: আচ্ছা, এই যোগাসন কত বয়স অবধি করা যায়?
1: এর কোনো মানে লাস্ট কোনো বয়স হিসাবে নেই।
0: তাহলে কি যে কোনো বয়সে শুরু করতে পারি?
1: শুরু করতে পারলেও শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করে। দেখা যাচ্ছে একজন 80 বছরের বৃদ্ধ, দুজন 80 বছরের বৃদ্ধ, দুজনের মেন্টাল স্টেবিলিটি বা শারীরিক সক্ষমতা দুরকম। তাহলে ওই বয়সে যিনি সক্ষম তিনি যতটা পারবেন, আর একজন ওনার লেভেলে যেতে পারবেন না, কিন্তু উনি যেটুকু পারবেন সেটুকু করবেন। আর আমরা এখন এই বয়সেও সব আসন করতে পারি না, আবার আমরা যেটুকু আসন করতে পারি অন্য অনেকে হয়তো সেটুকু পারেন না, হ্যাঁ, যার জন্য সবাই সবটা পারবে না।
0: আচ্ছা, সব বয়সের জন্য তাহলে সব আসন নয়, শরীর অনুযায়ী এবং তার অসুখ বা অন্যান্য সমস্যা অনুযায়ী সেই আসনগুলোকে বাছা হয়।
1: একদম।
0: এবার তাহলে সেই প্রশ্ন যেটা দিয়ে শুরু করেছিলাম, যোগ আয়ু বাড়ায় কী করে?
1: খুব ভালো প্রশ্ন করেছেন। কিছু কিছু আসন আছে যেগুলো আয়ু বাড়াতে সাহায্য করে, যেমন একটা হচ্ছে উৎকটাসন, একটা আছে উৎকটাসন, এটাও আয়ু বাড়াতে সাহায্য করে। আর একটা বললাম চেয়ার পোজ, অর্থাৎ চেয়ারের মতো আমি ওই ভঙ্গিমায় বসব, তাহলে আমার থাই উরুটা খুব স্ট্রং হবে, আর উরু স্ট্রং হলে হার্টের রোগ বা আমাদের লাংসের যে সমস্যাগুলো সেগুলো দূর হবে, তাহলে আয়ু বাড়াতে সাহায্য করবে।
0: আর
1: এছাড়াও আমরা বজ্রাসন তো করি, বজ্রাসন প্রতিনিয়ত বজ্রাসন যদি আমি করি তাহলে আমার যেমন হজম শক্তি বৃদ্ধি হয়, হজম শক্তি ঠিক মতো হলে আমার অন্যান্য অর্গান সেগুলো সুস্থ থাকবে, কারণ হজম না হওয়ার জন্য আমাদের অনেক কিছু সমস্যা হয়।
0: আচ্ছা, এই একই সঙ্গে আমাদের মেয়েদের কথা উঠেছিল, তখন বলেছিলাম যে আমরা আসবো সামনে।
1: হ্যাঁ দিদি,
0: একটা বয়সের পর মেয়েদের কিন্তু হাড়ের সমস্যা, কোমরে ব্যথা, হজমের সমস্যা ইত্যাদি মারাত্মক রকম হয়, একই সঙ্গে স্থূলতা। মেয়েদের ক্ষেত্রে আপনি কি বলবেন? কারণ দেখা যায় আমাদের বাড়ির মেয়েরা সব সময় কিন্তু কোথাও গিয়ে করব এই ব্যাপারটাও থাকে না, বা নিজের প্রতি অতটা যত্নশীলও থাকে।

0: কেনা সবসময়, সেক্ষেত্রে কি হবে?
1: প্রশ্নটা দিদি খুবই ভালো এবং এর উত্তরটাও খুব কঠিন। মানে কিছু মেয়ের আছে, মানে আমার ব্যক্তিগতভাবে বলি যে আমার মেয়েকেও যোগাসনের কোর্সে ভর্তি করানো হয়েছে, কিন্তু ও ফাস্ট ফুডের প্রতি এতটাই আসক্ত, ওকে বলা হয় যে তুই নিয়মিত ক্লাসটা কর, কারণ স্থূলতা এতটা পরিমাণে বাড়ছে যে পরবর্তীকালে দেখা যাবে যে 10 বছর 20 বছর পর আরও মানে ফ্যাট হয়ে যাবে। এবার এখন থেকে যদি তারা শুরু করে তাহলে সেটাকে আটকানো যাবে, যার জন্য প্রতিটা ঘরের মা বোনেদের এইটা মানে করা উচিত যে যত তাড়াতাড়ি সম্ভব যোগাভ্যাস করবে, হয় বাড়িতে না হলে অনলাইন ক্লাসে শুরুটা করুক।
0: মেয়েদের ক্ষেত্রে হাড়ের সমস্যা, কোমরে ব্যথা, এগুলো একটা বিরাট সমস্যা দেখা দেয়, এক মোটামুটি 30-এর পর থেকেই শুরু হয়ে যায় হালকা হালকা করে, সেক্ষেত্রে যোগাসন করা কতটা প্রতিবন্ধকতা হতে পারে?
1: যোগাসনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হবে না, মানে যোগাসনের মাধ্যমেই এগুলোকে তাদেরকে কিওর করতে হবে। মানে আমরা ওখানে যারা আছি প্রতিদিন আমরা কোমরের ব্যায়াম করি, মানে আমাদের কতকগুলো স্টেপ আছে যে আমরা যখন শুরু করছি ক্লাসে গিয়ে আধ ঘন্টা যে আমরা প্র্যাকটিস করলাম, ওই আধ ঘন্টার মধ্যে শরীরের সমস্ত কিছু মুভমেন্টগুলো হয়ে গেল, মানে পা থেকে একদম মাথা পর্যন্ত। তারপরে আমরা আসনে ঢুকছি, তাহলে যাদের বিভিন্ন রকম সমস্যা, মহিলাদের কোমরে ব্যথা বা হাঁটুর ব্যথা, তাহলে আধ ঘন্টা যে প্র্যাকটিসটা হচ্ছে ওই প্র্যাকটিসের মধ্যে হোল বডি কভারেজ হয়ে গেল।
0: এই মুহূর্তে দেখা যাচ্ছে যে 30-এর আশেপাশে বয়সের মানুষের মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা বাড়ছে, এক্ষেত্রে কোন ধরনের যোগাভ্যাস, আসনের অভ্যাস, ব্যায়াম তাদেরকে সুস্থতার দিকে নিয়ে যেতে পারে?
1: হ্যাঁ দিদি, এটা আগেও বললাম যে হার্টের সমস্যা বা কিডনি
0: না, ওই বয়সটা, আমি
1: ওই বয়সটা,
0: হ্যাঁ ওই বয়সটাই কিন্তু আগে ভাবা হতো না।
1: আচ্ছা,
0: 25, 26, 28, 30, 35, কিন্তু এই মুহূর্তে এই বয়সী মানুষদের মধ্যে এই প্রবণতাটা বাড়ছে, এটা তারা কি করতে পারে?
1: তাদের জন্য একই সলিউশন,
0: কি কি আসন করতে পারে তারা?
1: যোগাভ্যাস তারা করবে এবং তার সাথে উৎকটাসন, তারপর বৃক্ষাসন, তারাসন, এগুলো তারা প্র্যাকটিস করবে।
0: আপনি কথায় কথায় একটা কথা বলছিলেন যে দুজন বয়স্ক মানুষের মানসিকতা বা মানসিক জোর এটা থাকা খুব দরকার,
1: এবং শারীরিক গঠন,
0: শারীরিক গঠন, তার মানে শরীরের সঙ্গে সঙ্গে মনটাও ভীষণভাবে দরকার এবং মানসিক গঠন। আচ্ছা, এই বয়স হলে একাকিত্ব একটা সমস্যা, এক্ষেত্রে মানসিক গঠনটা ঠিক করলে সেটা কিন্তু অনেকটা কমিয়ে ফেলা যায়, একা থাকাটাকেও উপভোগ করা যায় বা একাকিত্বটাকে, তো এই ক্ষেত্রে যোগ কীভাবে সাহায্য করে, বিশেষত বিভিন্ন আসন ব্যায়াম এরা?
1: যোগের ক্ষেত্রেও যেটা হচ্ছে প্রাণায়াম, যেটা বা আমরা ধ্যান যখন করি তখন ওই প্রাণায়ামের মধ্যেই আমরা এগুলো শিখি যে আমরা ধ্যান করছি, হয়তো কোনো মন্দিরের সামনে বসে আছি, এটা আমাদের স্যারও বলেন যে আপনি প্রাণায়াম এটা করুন, কোনো একটা মন্দিরের মধ্যে চলে যান, মন্দিরের আশপাশগুলো ঘুরে ফিরে আসুন, ওইভাবে আমরা 5 মিনিট থাকলাম ধ্যানের মধ্যে, তারপর আবার নিজের জায়গায় ফিরে এলাম। এটা মানসিক শান্তি, একাগ্রতা, একা থাকার যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো অনেকটা দূর করে।
0: তাহলে বয়স্ক মানুষদের এই যে একাকিত্ব বোধ, এটা মানে ব্যায়াম, কিছু কিছু ব্যায়াম, আমি আপনার কাছে জানতে চাই যে কোনো কোনো ব্যায়াম কি আছে যে এই একাকিত্ব বোধ বা মানসিক জোর বাড়ানোর জন্য কাজ করে?
1: এটার জন্য পদ্মাসন কিছুটা কাজ করে, আর মেনলি প্রাণায়াম, এগুলো করলেই, প্রাণায়ামটা এক প্রকার ধ্যান আর কি, তো এটার মধ্যে করলেই তাদের মানসিক জোরটা অনেকটা বৃদ্ধি পাবে।
0: আমরা যদিও আজকে আয়ু বাড়ানোর কথা বলছি, আর ছোটদেরকে তো আমরা এভাবে ভাববো না, তবু একদম শেষ মুহূর্তে চলে এসেছে অনুষ্ঠানের, আমরা আপনাদের কাছ থেকে জেনে নেব যে আগামীর শিশুরা একবারে একটা লম্বা জীবন পেতে গেলে এখন থেকে কোন কোন ব্যায়ামের মধ্যে দিয়ে যেতে পারে।
1: দিদি খুবই ভালো প্রশ্ন করেছেন, তবে আমরা এখন ক্লাসে গিয়েও দেখছি যে যোগ শেখার যে প্রবণতা সেটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, এবং ছোট ছোট বাচ্চারাও অনেকেই ক্লাসে আসছে এবং নিয়মিত যোগ অনুশীলন করছে এবং তারা সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে।
0: না, কী কী ব্যায়াম করতে পারে?
1: ওদের ব্যায়ামের মধ্যেও যেমন গোমুখাসন আছে, তারপর সূর্য প্রণাম, চন্দ্র প্রণাম, উৎকটাসন, জানুশিরাসন, সলভাসন, এরকম ওদের আসনগুলো আছে।
0: একদম শেষ মুহূর্তের শেষ প্রশ্ন, যোগে বাড়ুক আয়ু, আমাদের যারা বয়স্ক গুরুজন মানুষ তাদের এই মানে একদম এই আধুনিক জীবনযাত্রায় কিছুটা তো একা থাকতেই হয়, কিন্তু সুস্থ থাকার জন্য যোগ তাদেরকে কিভাবে সাহায্য করছে শরীরে মনে সুস্থ থাকতে যদি তুই এক কথায় বলেন, বা কি কি ব্যায়ামের মধ্যে দিয়ে বা যাপনের মধ্যে দিয়ে তারা যাবে?
1: এবং বাড়িতে যেসব বয়স্ক মানুষেরা আছেন, তারা হয়তো কোনো দিন যোগ অভ্যাস করেননি, কিন্তু তারাও যদি বাড়িতে চেয়ারে বসে পায়ের মুভমেন্ট করেন, পাটাকে সামনে এগিয়ে দিয়ে আবার পিছিয়ে দেওয়া, হাতগুলোকে মুভমেন্ট করেন, তাহলে তারা অনেকটা রিলিফ পাবেন এই পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা এসবগুলো, বা চেয়ার ধরে একটু উঠে দাঁড়ানো, বসা, এসবগুলো করলে ওনারা অনেকটা রিলিফ পাবেন।
0: আসনের ক্ষেত্রে কী কী আসন করতে পারেন তারা?
1: আসনের ক্ষেত্রে তাদের ওই বয়স অনুপাতে বা শারীরিক ক্ষমতা অনুসারে, যেমন কিছু কিছু আসন আছে, গোমুখ আসন আছে, তারপর তারাসন আছে, বৃক্ষাসন আছে, উৎকটাসন আছে, আর শেষে আসনের পরে শবাসন। শবাসনেও যদি কিছুটা থাকা যায় তাহলে মানসিক এবং শারীরিক অনেকটা রিলিফ পাওয়া যায়।
0: এই শবাসনের নিয়মটা ছোট্ট করে জেনে আজকের অনুষ্ঠান একদম শেষের মুহূর্তে চলে যাব।
1: আমরা যখন আসন করি আর কি, যখন সব কিছু কমপ্লিট হয়ে যায় তখন শবাসনে কিছুক্ষণ থাকি, তাহলে মানসিকভাবে
0: স্বাভাবিক
1: চলবে।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যেতে যেতে কি আমাদের বন্ধুদের জন্য কোনো একটি বার্তা দিয়ে যেতে চাইবেন যে যোগ কিভাবে আয়ু এবং প্রাণচঞ্চলতা বাড়ায়?
1: হ্যাঁ, অবশ্যই দিদি। আসলে আমি আজকের এই সাক্ষাৎকারে এসে মানে আমারও অনুশোচনা হয় যে আমি যদি আরও ছোট বয়স থেকে যোগাভ্যাসটা করতে পারতাম তাহলে হয়তো নিজেকে আরও বেশি অ্যাক্টিভ করে রাখতাম, বা শারীরিক যেসব অক্ষমতাগুলো আগে ছিল সেগুলো আমি আরও আগে রিলিফ পেতাম। সমাজকে এটাই বলবো যে যারা এখনও আসেননি, যাদের সময় আছে, 24 ঘন্টার মধ্যে 24টা মিনিট বার করে আপনারা যোগাভ্যাসে নিজেকে নিয়োজিত করুন।
0: অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে ছিলেন মাননীয় দেবাশিস দাস মহাশয়। আমরা তার কথা শুনলাম, তার অভিজ্ঞতা শুনলাম। এবার আমাদের অনুষ্ঠান আজকের মতো শেষ করতে হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহর বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।
2: এতক্ষণ শুনলেন একটি সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। আর কিছুক্ষণের মধ্যেই বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
3: समस्या जीवन में आती, बुजुर्ग सहयोग से जल्दी निवारण होता है। घर परिवार में दादाजी, दादी जी, माँ, पिताजी, बड़े भाई, उनका आदर करना चाहिए। माँ पिताजी को भगवान से कम नहीं है, इसलिए मंदिर तीर्थ पर भगवान को ढूंढते हैं। वो बुजुर्ग रूप में हर घर में परिवार के पास है।
4: क्या बात
3: ये
4: है?
3: तो बिल्कुल सही कहा, हमारे माँ पिता हमारे लिए भगवान समान होते हैं। देखिए, हर मुसीबत में जब सारी दुनिया हमें भूल जाती है या छोड़ देती है, या फिर जब किसी के पास कोई उपाय नहीं होता, माता पिता के पास जरूर एक उपाय होता है और वो हमें हर समस्या से बचा लेते हैं।
4: और है ना कि कोई भी दुनिया में कोई भी इंसान हमारा बुरा कर सकता है, पर हमारे माता पिता, हमारे दादा दादी, नाना नानी, वो हमारा कभी भी बुरा नहीं चाहिए। वो भर भर के आशीर्वाद देते। एक साथ ही लिखते हैं कि बुजुर्गों की दुआएं उस दीपक की तरह होती है जो बिना शोर के जीवन की राहों को रोशन करती है। उनके साथ बिताया गया हर पल एक अनमोल उपहार है। और एक साथी लिखते हैं, वृद्धजनों के साथ हो रहे दुर्व्यवहार को रोकने के लिए परिवार और समाज दोनों को संवेदनशील बनना अति आवश्यक है। यदि वृद्धजनों के प्रति किसी प्रकार का शोषण या उपेक्षा दिखाई दे तो उसके विरुद्ध आवाज़ उठानी चाहिए और संबंधित यानी लोगों तक पहुँचाना चाहिए। प्रेम, सम्मान और सहयोग का वातावरण ही वृद्धजनों को सुरक्षित और सम्मानपूर्ण जीवन दे सकता है। और इस दिन को मनाने की शुरुआत 15 जून से की गई, ऐसी भी बातें हमारे बहुत सारे साथियों ने लिखकर भेजी है। और इसकी शुरुआत 2006 से शुरुआत की गई थी INPEA, इंटरनेशनल नेटवर्क फॉर द प्रिवेंशन ऑफ एल्डर एब्यूज़ द्वारा की गई थी, और बाद में दिसंबर 2011 में संयुक्त राष्ट्र महासभा ने भी इसे आधिकारिक मान्यता दी थी।
3: सोनाली जी, आज के बच्चे जब दादा दादी और नाना नानी से कहानियां सुनते हैं तो केवल मनोरंजन नहीं होता बल्कि वे संस्कृति, परंपरा और जीवन मूल्यों से जुड़ते हैं। बुजुर्ग परिवार को जोड़ने वाली वो कड़ी होते हैं जो पीढ़ियों के बीच पुल का काम करती है। आपने कभी नोटिस किया है, ये मैंने खुद भी जाना है, कि जब भी किसी परिवार में बच्चे दादा दादी के आश्रय में बड़े हो रहे होते हैं तो उन पर एक अलग ही तरह के संस्कारों की बौछार होती
4: वो
3: है।
4: वो बच्चे अलग ही संस्कारी नजर आते हैं।
3: क्योंकि माता पिता अपनी व्यस्तताओं के चलते उतना समय नहीं दे पाते, लेकिन दादा दादी अपने समय का पूरा सदुपयोग उस बच्चे की परवरिश में करते हैं और वो बच्चा अलग ही जान पड़ता है।
4: तो सचमुच जिनके घर में दादा दादी नाना नानी है वो सचमुच वो बच्चे नसीब वाले होते हैं ना।
3: जी हाँ। और इसी के साथ हमारे एक साथी ने लिखा है, बुजुर्ग हमारे समाज की नींव और अनुभवों का समृद्ध दस्तावेज हैं। बुजुर्ग विश्व बुजुर्ग दुर्व्यवहार जागरूकता दिवस हमें याद दिलाता है कि एक सभ्य समाज वही है जो अपने वृद्धों को सुरक्षित, गरिमापूर्ण और प्रेम पूर्ण जीवन दे सके। इसके अलावा सोनाली जी, कभी कभी ये भी लगता है जब हम अभी अब चलन हो गया है कि सिर्फ पति पत्नी अकेले रह रहे हैं या फिर बच्चे न्यूक्लियर फैमिली में रह रहे हैं, लेकिन जब हम बड़े परिवार में संयुक्त परिवार में रहते हैं तब एक बात और जानने को मिलती है कि बुजुर्गों का जो सहयोग हमें मिलता है, घर में बच्चे कभी अकेले नहीं पड़ते, वो कभी अवसाद का सामना नहीं करते क्योंकि उनके पास कोई ना कोई उन्हें देखने के लिए होता है कि नहीं।
4: आप क्या करें,
3: तो अब चूंकि हमें भी थोड़ा सा मनोरंजन बीच में चाहिए तो एक गाना सुन लेते हैं।
4: सुनते हैं गीत।

पिटारा पिटारा में आज सेहतनामा।

এতক্ষণ বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: আর মাঝে লুকিয়েছে।
1: গানটি শুনলেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। শুনছেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় ও শ্যামল মিত্রের দ্বৈত কণ্ঠে শুনুন রবীন্দ্রসঙ্গীত।

0: গানটি শুনলেন কণিকা বন্দ্যোপাধ্যায় ও শ্যামল মিত্রের দ্বৈত কণ্ঠে। এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে।
1: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়
1: আগামী 15 থেকে 17 জুন 2026। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
2: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন নজরুলগীতি। নজরুলগীতির আসরে প্রথম শিল্পী ফিরোজা বেগম।

গানটি শুনলেন ধীরেন্দ্রচন্দ্র মিত্রের কণ্ঠে, শুনছেন নজরুলগীতি। এবারে শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্ষেত খামারের কথা। আজ ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে আমরা পেয়েছি
1: হরিহরপাড়া ব্লকের ভবানপুর গ্রামের একজন প্রগতিশীল কৃষক বন্ধু আসিম উদ্দিন শেখকে। নমস্কার আসিম উদ্দিন দা, আপনার এখন বয়স কত?
2: আমার বয়স মোটামুটি ধরে নেন 65।
1: 65?
2: হ্যাঁ।
1: তো এই বয়সে আপনি এখনো চাষাবাদ করছেন?
2: হ্যাঁ স্যার।
1: বাড়িতে কে কে আছে পরিবার?
2: আমরা এখন এখন বর্তমানে স্বামী স্ত্রী আর সব ছেলে মেয়ে, সব আপন আপন সব কিনারা,
1: সবাই আলাদা আলাদা ভিন্ন হয়ে গেছে। এখন শুধু আপনি আর আপনার স্ত্রী দুজনে?
2: হ্যাঁ, দুজন
1: দুজন। তো এই দুজনের সংসার তো আপনার চাষবাসের উপরই নির্ভর নাকি?
2: হ্যাঁ, চাষবাসের উপর নির্ভর।
1: এছাড়া আর কিছু করেন চাষবাস?
2: হ্যাঁ, গরু আছে, গাই গরু আছে দুটো।
1: গাই গরু আছে বাড়িতে?
2: হ্যাঁ, গাই গরু আছে। চাষ
1: জমি কতটা আছে আপনার এখন?
2: জমি নিজস্ব জমি নাই তো, পরে জমি বিঘে পাশে মতো কন্ট্রাক্ট করি।
1: 5 বিঘে জমি কন্ট্রাক্ট করেন?
2: হ্যাঁ, কন্ট্রাক্ট করি।
1: তার মানে তো আপনাকে বেশ ভালো রকমের পরিশ্রম করতে হয়।
2: হ্যাঁ হ্যাঁ, ভালো রকম পরিশ্রম। ওই মনীষ পাট দিয়ে করতে হয়, তারপরে ধরেন ওই পাট করতে হয়, পাট তুলে নিয়ে আবার ধরেন ওই জমিতে ধান কুটি কিছু, আর নয়া জমি যেগুলো আছে সবজি আছে, পটল, লঙ্কা, বেগুন, এইসব হলুদ ফলুদ এইসব।
1: তার মানে সব রকমই চাষ করেন কিছু কিছু?
2: হ্যাঁ, সব সব রকমই চাষ করি।
1: হ্যাঁ, তো এই যে কন্ট্রাক্ট নিয়েছেন আপনি অন্যের জমি, তো এটা কি বছরে টাকা দিতে হয় না ফসল দিতে হয়?
2: হ্যাঁ, বছরে কন্ট্রাক্ট দিতে হয় টাকা।
1: টাকা কত করে?
2: বিঘে প্রতি 10,000।
1: বিঘে প্রতি 10,000? তার মানে এক বছরে আপনার 5 বিঘের জন্য 50,000 টাকা দিতে?
2: 50,000 টাকা, হ্যাঁ দিতে হবে।
1: বাপরে, 50,000 টাকা আপনাকে দিতে হবে, আবার সেখান থেকে সংসার চালাতে হবে।
2: হ্যাঁ হ্যাঁ, নিজেরও সংসার চালাতে হবে।
1: খুব পরিশ্রম তো, একটু তো আপনাকে বুদ্ধি করে চাষ করতে হয় তাই না?
2: হ্যাঁ,
1: আপনার পয়সাটা নষ্ট না হয় তাই তো?
2: হ্যাঁ।
1: তো এমনি যে জমিগুলো আছে
2: ওতেই সংসার চলে, কিছু রাখতে হয়, করতে হয়।
1: তো এই চাষবাস করে কিছু করতে পেরেছেন?
2: পারা বলতে কি আর করবো, গরিব মানুষ আমরা, ধরেন ওই ঘর বাড়ি গুলা যা কোন রকম ম্যানেজ করা হয়েছে, আর খাওয়া পড়াটা হয়, আর উন্নত হয় আপনার ফসল, সবজি ফলজি বিক্রি কিনে পয়সা কিনে ভালো হয়, ওতে চলে ভালো।
1: ছেলেমেয়ের তো বিয়ে ওই ওই এর উপরই দিয়েছেন নাকি?
2: হ্যাঁ,
1: ছেলেমেয়ের বিয়ে থাওয়া তো দিয়েছেন?
2: হ্যাঁ, সবই দেওয়া হয়েছে,
1: সবই মানে চাষের উপরেই?
2: হ্যাঁ, সবই চাষের উপরেই।
1: তো এই যে আপনার 5 বিঘে যে জমি কন্ট্রাক্ট নিয়েছেন আপনি, তো এই জমির সেচ ব্যবস্থা কি আছে? সব জল জল
2: এখন তো শ্যালো।

0: ছোট মেশিন,
1: মানে জল
0: তারপরে
1: অসুবিধা নেই?
0: হ্যাঁ ওই প্লাস্টার আছে, ওতে আমাদের শেষ হয়, পরে জমি প্লাস্টার ওসব জমিতে ছেড়ে দিতে হয়।
1: মানে জল জল চাইলেই জল পাবেন, তাই তো?
0: হ্যাঁ হ্যাঁ, জল জল চাইলে জল পাওয়া যাবে, পয়সা দিতে হয়।
1: পয়সা দিতে, হ্যাঁ পয়সা দিয়েও
0: হ্যাঁ
1: জলটা কিনতে হয়।
0: হ্যাঁ,
1: আর তার মানে আপনার ওই বছরে কি তাহলে তিনটে ফসল পান?
0: হ্যাঁ তিনটে, ওই ধান গম পাট আর ওই লঙ্কার, পরে লঙ্কা পটল এগুলো করি, আবার ধরেন ওই আবার মুসুরি গম এসব রাই সর্ষে এসব বনতে হবে।
1: তো আপনি বলছিলেন আপনার হলুদ আছে, হলুদ কতটা জায়গায় লাগিয়েছেন?
0: এই কাঠা 10 ইঞ্চি,
1: 10 কাঠা মতন?
0: হ্যাঁ হ্যাঁ
1: এটা কি প্রতি বছর করেন?
0: হ্যাঁ,
1: প্রতি বছর? তো এই হলুদটা মানে কবে লাগিয়েছেন, কোন
0: বৈশাখ মাসে?
1: গত বৈশাখে?
0: হ্যাঁ আমাদের বাংলা বৈশাখ মাসে লাগা যায়,
1: হুম
0: ওই বৈশাখ মাসে লাগিয়ে পৌষ মাস চলে গেলে, পেরিয়ে গেলে মাঘ মাসের দিকে তুলতে হবে। ধরেন মোটামুটি
1: হুম
0: কাঠায় 3 মণ, 1 কুইন্টাল 3 মণ করে হয়,
1: হুম
0: আপনার ওই 3,000-3,500 ধরেন বাড়ি থেকে বিক্রি হয়ে যায়।
1: হুম আচ্ছা, মানে হলো
0: হ্যাঁ হলুদ,
1: 5-6টা
0: হ্যাঁ
1: বিক্রি হয়ে যায়।
0: হলুদ হলুদ তো খরচা খুবই কম,
1: কি কম খরচা?
0: খরচ খরচাটা কম।
1: তো মানে লাগানোর সময় তো আপনাকে তো
0: হ্যাঁ লাগানোর সময় আপনি ওই লাইন করে ভেলি করে দিলাম, দিয়ে ওতে ধরেন কিছু সার দিয়ে দিলাম,
1: কি সার দিলেন?
0: ওই ডিএপি।
1: হুম
0: ওই 10 কাঠা জমিতে হয়তো 10 কেজি 15 মতো ডিএপি, ওই লাইন লাইন করে ছিটি দিয়ে হলুদ বসিয়ে দিয়ে আবার ভেলি টেনে দিলাম, হয়ে গেল
1: হুম
0: কাজ শেষ। এবার ধরেন
1: জমিটা যখন তৈরি করেন তখন কতগুলো চাষ দিতে হয় আগে?
0: ওই চাষ আপনার ও 3-4টে দিতে হবে চাষ।
1: হুম তো ওই চাষ দেওয়ার সময় আপনি গোবর সার কিছু?
0: হ্যাঁ হ্যাঁ, চাষ মোটামুটি গোটা 3 চাষ দিয়ে, চাষ করে মাটি সার ফেলিয়ে
1: হুম
0: আপনার ওই করতে হবে।
1: হুম তো গোবর সার তো সেই সময় দেন নাকি?
0: গোবর সার দিলে হবে, গোবর সার দিলে হয়, তো আমরা গোবর সার তেমন দিই না, ওই রাসায়নিক দিই।
1: রাসায়নিকটাই দেন?
0: হ্যাঁ
1: তো এই যে হলুদটা লাগাচ্ছেন, এটা কি জাতের হলুদ?
0: হাইব্রিড বিদেশি
1: হাইব্রিড? নাম জানেন,
0: হ্যাঁ
1: জাতের নামটা জানেন?
0: আমি তো নাম জানি না, এই ছোট ছোট গিট হলুদ তো আর নাম হাইব্রিড, মানে নামটা জানি না আমি, হলুদের ছোট গিট ছিলাম। আপনার বীজ পাওয়া যায়, ধুলিয়ানে এদিকে বীজ পাওয়া যাবে, সমুদ্রে
1: ওখান থেকে নিয়ে আসেন না বাড়িতে বীজটা তৈরি করেন?
0: একবার নিয়েছিলাম, নিয়েছিলাম বাড়ি থেকে, ওই থাকে ওই থেকেই চালাই।
1: তো এই কাঠা প্রতি কত করে লাগে বীজ?
0: আপনার কাঠায় 20 কেজি ধরে রাখেন,
1: কাঠাতে 20 কেজি?
0: হ্যাঁ
1: আচ্ছা, তো এই বীজটা যখন লাগাচ্ছেন তখন শোধন করে লাগান তো নাকি, না এমনি লাগিয়ে দেন বাড়িতে থাকে?
0: এমনি এমনি লাগিয়ে দিই,
1: রোগ পোকা খুব কম নাকি?
0: আবার অনেক খুব কম, হ্যাঁ
1: রোগ কম? তো যখন লাগাচ্ছেন তখন কতটা অন্তর অন্তর লাগাচ্ছেন, একটা গাছ
0: ওই
1: একটা গাছ বাড়ি থেকে আর
0: 8 ইঞ্চি 8 ইঞ্চি আপনার 8 আর 8 ইঞ্চি, 8 থেকে 10 ইঞ্চি এরকম। হ্যাঁ
1: আচ্ছা, 8 থেকে 10 ইঞ্চি মানে একটা গাছ থেকে আর একটা গাছ,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: আর একটা ভেলি থেকে আর একটা ভেলির মাঝখানের যে রাস্তাটা
0: 1 ফুট
1: 1 ফুট থাকে, তার মানে 12 ইঞ্চি,
0: 12 ইঞ্চি
1: ওটা 12 ইঞ্চি রাখছেন আর এটা 1 ফুট রাখছেন। আচ্ছা,
0: 1 ফুট না,
1: এটা 8 ইঞ্চি, এটা
0: 8 ইঞ্চি
1: রাখছেন, এটা 8 ইঞ্চি
0: হ্যাঁ
1: রাখছেন, ওটা 1 ফুট রাখছেন, 12 ইঞ্চি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: তো এই গাছগুলো কি খুব বড় হয় নাকি, না ছোট ছোট গাছ হয়?
0: হ্যাঁ
1: গাছ কি খুব বড় হয়?
0: মোটামুটি 1 মাজা হবে,
1: 1 মাজা? 1 মাজা
0: ওই
1: 3 ফুট 3.5 ফুট,
0: 3 ফুট 3.5 ফুট, হ্যাঁ হ্যাঁ গাছ উচ্চ হবে,
1: 3.5 ফুট হয়। তো একটা গাছে আপনার মানে কতটা পরিমাণে হয় হলুদ?
0: একটা গাছে মোটামুটি আপনার 500 ধরে রাখেন, তারপরে হলে আরো বেশি হয় বা ফলন বেশি হয়।
1: তো এই যত্ন পরিচর্যাটা কি করেন, কিভাবে ওই যে লাগলো
0: যত্ন যত্ন পরিচয় ধরেন ওই বসে দিয়ে আপনার ওই ঘাস ফাঁস হবে নিয়ে দিতে হবে, দিয়ে সেরকম যে টান ফান করলে একটা শেষ দিতে হবে, এই তো হয়ে গেল। আর আর উপরে সার ফার কিছু দিতে হয় না,
1: আর মানে চাপান সার বা কোনো কিছু দিতে হয় না?
0: না না না, ওই তলেই হয়ে যায়, তলে দিলেই হয়ে যায়।
1: শুধু মানে টান থাকলে তখন একবার করে শেষ দিতে হয়?
0: হ্যাঁ টান থাকলে জমিতে টানি গেল, সে তখন হয়তো একটা শেষ দিয়ে দিতে হবে মাঝে,
1: আর মাঝে মাঝে একটু মানে ঘাসগুলোকে তুলে
0: দিতে, ঘাসগুলো ফাঁক করতে হবে, খাটতে হয় ঘাসগুলো, খাটতে হয় লিড়াতে হয়, লিড়ি পরিষ্কার করতে হয়।
1: এমনি রোগ পোকার কিছু আক্রমণ হয় ও
0: না
1: হলুদে?
0: না, হলুদের উপর নয়,
1: হয় না?
0: না
1: তো তাহলে তো খরচ তো খুব কম।
0: খুব কম খরচ হয়, হলুদটা খুব খরচ কম।
1: তাও আপনার এই যে 10 কাঠা লাগাচ্ছেন, এই 10 কাঠাতে কত খরচ হয়েছে আপনার?
0: ওই ধরে রাখেন প্রথম 1,000-5,000 টাকা খরচা হয়েছে
1: হুম
0: মুনিশপাট দিয়ে, আপনার ওই সার ফার দিয়ে, হেঁটে হেঁটে দিয়ে।
1: হুম
0: হ্যাঁ হয়েছে, এবার ধরেন 10 দুগুণে 20,
1: হুম
0: ওই 20-25,000 টাকা হবে।
1: হুম বিক্রি করে
0: হ্যাঁ
1: যখন তোলার সময় হয় তখন কি করে বুঝছেন যে এটা এখন হলুদটা মানে তোলার সময় হয়েছে?
0: ও গাছ মরে যাবে,
1: গাছ মরে যাবে না?
0: হ্যাঁ আপনি গাছ মরে যাবে,
1: হলুদ
0: হ্যাঁ হলুদ হয়ে যাবে, গাছ মরে যাবে আপনি,
1: তারপরে তুলে নেন?
0: তারপর তুলতে হবে।
1: তুলে কি করেন?
0: তুলে আপনি বাছাই করে আপনার ওই মাটি ফাটি ঝেড়ে ঝুড়ে বেশি লাস্ট নেন, শুই দিয়ে ইয়াতে বাড়তে আপনি আলগা হয়ে থাকে।
1: বাড়িতে
0: এবার পাটি আস, এবার পাটি আসলো, পাটিকে বিক্রি দিলাম।
1: ওই কাঁচায় বিক্রি করে দিলেন নাকি?
0: হ্যাঁ হ্যাঁ কাঁচাই,
1: এটা শুকিয়ে বিক্রি করলে কি দাম হতো না একটু?
0: শুকিয়ে বিক্রি করলে খাটনি প্রচুর, মানে সিদ্ধ করতে হবে অনেক খাটনি হয় ওতে।
1: এরপরে
0: হ্যাঁ ওই সব হলুদকে সিদ্ধ করে রাখতে হবে, রেখে শুকানো ফুকানো, মানে বিশাল খাটনি হয়, কাঁচাটাই বেয়ে প্রফিটটা বেশি হয়।
1: দামও তো আপনার 3 ডবল হয়ে যাবে নাকি তখন?
0: হ্যাঁ তা হবে,
1: হুম
0: মোটামুটি 10,000 টাকা হবে
1: হুম
0: কুইন্টাল।
1: হুম এখন কত?
0: খাটনি খাটনি আছে স্যার,
1: হ্যাঁ সে তো খাটনি আছে, এমনি তো আপনার পয়সা আসবে না, খাটতে তো হবে,
0: হ্যাঁ
1: পরিশ্রম করতে
0: হ্যাঁ হ্যাঁ
1: হবে, পরিশ্রম না করলে আপনার এমনি পয়সা আসবে না।
0: পয়সা আসবে না। হ্যাঁ
1: এমনি কোনো রোগ পোকার আক্রমণ হয় না?
0: রাগ রোগ আক্রমণ হয় না,
1: তারপরে এই হলুদ তুলে কি করবেন ওই জমিতে? না আবার হলুদ
0: ওই
1: হলুদ
0: জমিতে তখন আর কিছু হবে না, তো গম টম গম বুনতে হবে,
1: হুম
0: ওই গমটা আপনার মামলা হলে গমটা হবে কিছু,
1: হুম
0: মানে পৌষ মাসের দিকে চলে যাচ্ছে তো
1: হ্যাঁ
0: অন্য ফসল কিছু,
1: হ্যাঁ অনেকটা নামলা হয়ে যাবে তো গম লাগালে।
0: হ্যাঁ তো ওই গম টম বুনতে হবে, হয়তো গরু আছে হয়তো গম বুনলাম, কিংবা গরুর জন্য হয়তো গম বুনে দিলাম, হয়তো কেটে আবার গরুকে খাই দিই,
1: হুম
0: তখন আবার অন্য চাষ করলাম।
1: হুম তো গরু কটা আছে আপনার?
0: 2টো গাই আছে,
1: 2টো গাই, মানে মানে ঘরে দুধ খাওয়ার মতন না দুধ বিক্রি করেন?
0: হ্যাঁ দুধ বিক্রি, দুধ বিক্রি করি স্যার, সমিতি আছে ভাগীরথী, আমাদের সমিতি
1: হ্যাঁ
0: আমূল ফামল সব হয়েছে, এখানে বিক্রি দিই।
1: হুম তো কি কি গরু আছে আপনার ওখানে? গরু
0: গাই,
1: আছে গাইগুলো?
0: গাই কালো রং,
1: না কালো রং, জাত কি আছে, জার্সি না?
0: জার্সি জার্সি জার্সি, হ্যাঁ
1: দুধ হয় কত করে দুধ হচ্ছে?
0: 10 লিটার, 10 লিটার, 12 লিটার হয়,
1: 10-12 লিটার, 1 হেক্টর, মানে এক বেলায় না দু বেলায় দেয়?
0: দুবেলায় স্যার,
1: দু বেলায়। আর দুধ বিক্রি করতে কোনো অসুবিধা নেই তো?
0: না না বিক্রি করার অসুবিধা, লিগে সমিতি ঢেলে দেওয়া স্যার,
1: নিয়ে গিয়ে সমিতিতে দিয়ে দিয়ে দেয়। কত করে দেবেন সমিতি?
0: ওই ফ্যাট হিসাবে দাম আপনার 34-35-40-42 যে যেমন ফ্যাট হয়, আপনার 40-40-এ
1: হুম
0: ফ্যাটের দাম হচ্ছে আপনার 33-34 টাকা,
1: হুম
0: আর তারপর উপর যত ওঠে আপনার দাম বেশি।
1: আচ্ছা তো
0: 35-40 পর্যন্ত হয় আমাদের পরে।
1: আর এমনি তো এই দুধটা তো একটু পাতলা মনে হয় নাকি?
0: হ্যাঁ ওর দুধ পাতলা,
1: দুধটা মানে বেশি হয় কিন্তু একটু পাতলা হয়।
0: হ্যাঁ হ্যাঁ
1: টেস্ট ভালো?
0: হ্যাঁ টেস্ট ভালো।
1: আর বলছি তাহলে আপনার এই করেই মোটামুটি চলছে সংসার, নিজের জমি?
0: হ্যাঁ অতি হ্যাঁ স্যার অতই সব সংসার চালায়। হ্যাঁ
1: বেশ, তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা কথা বলছিলাম হরিহরপাড়া ব্লকের ভবানীপুর গ্রামের একজন প্রগতিশীল কৃষক বন্ধু আসিম উদ্দিন শেখের সঙ্গে। আসিম উদ্দিন দা, আপনার এই চাষবাসের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আমাদেরকে শোনানোর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যে শ্রোতা বন্ধু, কৃষক বন্ধু যারা আছেন তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
2: এখন লোকগীতি শুনবেন সনজিৎ মণ্ডলের কণ্ঠে।

0: এতক্ষণ লোকগীতি শুনলেন, শিল্পী ছিলেন সনজিৎ মণ্ডল।
1: এরপর শুনব স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
2: বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি খড়গাম ব্লকের নগর গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি একজন মৎস্য চাষিকে, মৎস্য কৃষক ভাইকে, মাছ চাষ করেন যিনি। তার মাছ চাষের অভিজ্ঞতার কথা শুনব। আসুন, তার আগে আমরা একটু পরিচয় করে নিই। কী নাম আপনার?
3: ইন্দ্রজিৎ হালদার।
2: ইন্দ্রজিৎ হালদার, বয়স কত?
3: বয়স 30।
2: 30 বছর। তোমার জলা কতটা আছে?
3: জলা আপনার সব রকমই আছে।
2: সব রকম বলতে?
3: কোনোটা ছোট, কোনোটা বড়।
2: মানে পুকুর?
3: পুকুর,
2: ছোট পুকুর, বড় পুকুর, মানে এক একটা পুকুর কত করে মোটামুটি?
3: 4 বিঘে।
2: 4 বিঘে। টোটাল কত আছে?
3: টোটাল আপনার 40 বিঘে।
2: 40 বিঘে। তো এটা কি সবটাই কি নিজের নাকি?
3: না,
2: নিজের না।
3: নিজের?
2: তাহলে এটা কি লিজে?
3: লিজে নেও।
2: তো লিজে কিভাবে পয়সা দাও?
3: পয়সা ওদেরকে বছর সার পয়সা দিতে হয় আমাদেরকে।
2: বছরে?
3: বছরে।
2: তাও মোটামুটি কীরকম এক একটা পুকুরে দিতে হয়?
3: এক একটা পুকুরে আপনার কোনোটা 30,000, কোনোটা 40,000।
2: মানে এটা পুকুর অনুযায়ী নাকি?
3: পুকুর অনুযায়ী।
2: পুকুর অনুযায়ী। তো পুকুরে কি সারা বছর জল থাকে?
3: কোনো পুকুরে থাকে, কোনো পুকুরে থাকে না।
2: তো এই সময় কি পুকুরটা কি সংস্কার কিছু করো?
3: হুম,
2: পুকুরটা সংস্কার করো। মানে জল শুকিয়ে গেলে সে পাকটা কি তুলে ফেলো না কি কীভাবে সংস্কার করো?
3: ওটাকে মহুয়া খোল দিয়ে পুনরায় আবার ই করি।
2: না, জলটা যখন শুকিয়ে যায় তখন কি করো?
3: পুকুরটা
2: ফেটে চৌচির হয়ে গেল,
3: তারপরে আপনার পুনরায় জল ভরলাম। জল ভরার পর আপনার ওতে আপনার মহুয়া খোল দিয়ে দিয়ে
2: আবার জল ভরলে,
3: হ্যাঁ, ডিপ থেকে জল ভরে ওটাকে মহুয়া খোল দিয়ে 15 দিন পর অল্প কিছু মাছ ওর মধ্যে ছেড়ে দিয়ে ওকে জাল টেনে দেখতে হয়। জাল টেনে দেখার পর দেখা যাচ্ছে যে মাছটা টিকে গেছে, তখন ওতে আমরা পুনরায় মাছ দিই।
2: তো মোটামুটি কত বছর ধরে এরকম মাছ চাষ করে আসছো?
3: আমি ইদানিং বছর 3 থেকে করছি। এর আগে আমার বাবা করতো।
2: বাবা করতো, মানে এখনো?
3: এখন আমার বাবাই করে।
2: বাবাই করে, মানে এখনো সঙ্গেই রয়েছে? বাবার সঙ্গেই তুমি মাছ চাষটা করো, তাই তো? একসঙ্গেই করো?
3: একসঙ্গেই
2: করো। তো মোটামুটি তোমার বাবারও তো অনেকদিন ধরেই করে আসছে নাকি?
3: হুম, বাবা প্রায় 60 বছর বয়স আপনার। বাবা প্রায় 20 বছর বয়স থেকে করছে।
2: 20 বছর, মানে বাবার বেশ অভিজ্ঞতা আছে। আচ্ছা, তুমি যে মাছ চাষে আসলে, তো তার জন্য কি কোনো প্রশিক্ষণ নিয়েছো?
3: না,
2: প্রশিক্ষণ নয়নি, মানে বাবার সঙ্গে সঙ্গে
3: যা শিখেছি বাবার কাছ থেকে,
2: বাবার কাছ থেকে থেকেই শিখেছো। তো কি মাছ চাষ করো?
3: আপনার রুই, কাতলা।
2: না, এগুলো তো মানে ডিম পোনা করো না ধানি পোনা করো? ডিম পোনাটাকে?
3: ডিম পোনাও করি।
2: হ্যাঁ,
3: তারপর আপনার ওকে আস্তে আস্তে বড় করে তখন নিজের পুকুরে,
2: হ্যাঁ,
3: ঘানি পোনা করি, নিজে পুকুরে দিই। আপনার আদাস ও অন্যজনকে বিক্রি করা হয় আমাদের।
2: ওইগুলো বিক্রি করো?
3: চারাও বিক্রি করো?
2: চারাও বিক্রি করো। ওই চারাটা আবার অন্য পুকুরেও বড় করো?
3: অন্য পুকুরেও বড় করো?
2: বড় করো। তো ওই যে ডিম্পোনা, ডিম্পোনা কি কিনে আনো না কোনো হ্যাচারি থেকে?
3: হ্যাচারি থেকে কিনে আনি।
2: হ্যাচারি থেকে কিনে আনো?
3: আমরা নিয়ে আসি আপনার জীবন্তী থেকে।
2: জীবন্তী থেকে? জীবন্তী থেকে নিয়ে আসো, নিয়ে এসে তোমরা টাকা ধানি পোনা করো, পুকুরে ফেলে
3: ধানি পোনা করি,
2: দিয়ে তারপরে কিছু বিক্রি করো,
3: কিছু আবার বিক্রি করি, কিছু নিজের পুকুরে,
2: নিজের পুকুরে ফেলো। তো মোটামুটি কোন সময়ে ফেলো?
3: আপনার ডিম দেওয়াটা হয়েছে চৈত্র মাসের, চৈত্র মাসের শেষের দিকে।
2: তারপরে নিয়ে এসে
3: চৈত্র মাসের শেষের দিকে এনে পুকুরে দেওয়ার পর ওকে দিন 4 দিন, 5 দিন পরে তখন ওকে আস্তে আস্তে টান দিয়ে দিয়ে ওকে তখন দেখা যাবে।
2: ছোটো ছোটো
3: ছোটো
2: 1 কড়ি মতন?
3: 1 কড়ি মতন দেখা যাবে।
2: যখন
3: যখন দেখা যায় ওটাকে, তখন ওটা আমরা গুঁড়ো খোল ওর মধ্যে ব্যবহার করি
2: খাওয়ার জন্য।
3: খাওয়ার জন্য
2: গুঁড়ো খোলটা,
3: গুঁড়ো খোল আর ময়দা
2: একসঙ্গে মিশিয়ে,
3: একসঙ্গে মিক্স করে।
2: মিক্স করে কি এমনি জলে ছিটিয়ে দাও না?
3: মিক্স করে ওটা জলে, জলের মধ্যে ছড়িয়ে দিই।
2: আচ্ছা, তারপর
3: দিয়ে আস্তে আস্তে ওগুলো আস্তে আস্তে বড় হয়ে যায়।
2: একটু বড় হয়?
3: একটু বড় হয়।
2: একটু হয় মানে কত, কতটা হয়?
3: 1 ইঞ্চি? আপনার না, 1 গিট থেকে একটু কম।
2: 1 গিট থেকে একটু,
3: একটু কম। ওটাকে হয়তো বিক্রি করলাম, না না হলে নিজের পুকুরে নিয়ে ফেলে দিলাম।
2: বিক্রি যদি না হয় তাহলে নিজের
3: নিজের পুকুরে ফেলে দিই।
2: ফেলে দিলে? আচ্ছা,
3: তারপরে আবার ওতে আবার পুনরায় আবার ডিম দেওয়ার চেষ্টা করি।
2: আবার ডিম দেওয়ার চেষ্টা করি, মানে রোটেশনে থাকে নাকি?
3: রোটেশনে থাকে।
2: তারপর এই যে মাছটা ফেললে, ফেলার পর কতদিন পরে ওটা তোলো মাছটা?
3: ডিম, আপনার ডিম জানা চারা পোনাটা?
2: চারা পোনাটা বড় করে যখন
3: একটু একটু বড় করে ম্যাক্সিমাম আপনার
2: দেড় মাস পরে তারপরে বিক্রি করতে থাকি,
3: বিক্রি করতে থাকি,
2: বাজারজাত করতে থাকি। তখন মোটামুটি কত হয়?
3: তখন আপনার 100 গ্রাম কি 150 গ্রাম,
2: 100-150 গ্রাম মতন। কি কি ফেলো, রুই কাতলা ছাড়া আর কি?
3: আপনার রুই কাতলা মিগেল এই যেগুলো আপনার চলতি সেগুলোই।
2: আর অন্য কিছু
3: না, আদার্স অন্য কিছু করি
2: না। সিলভার কাপ বা
3: সিলভার কাপ, রুই কাতলা, সিলভার কাপ, ব্রিগেড,
2: গ্রাস কাপ, মানে এগুলোই ফেলো?
3: এগুলোই।
2: এটা কি কোনো পার্সেন্টেজে ফেলো যে এটা এত পিস ফেলতে হয়, এটা এত পিস ফেলতে হয়, কাতলাটা কম ফেলতে হয়, বা রুই পোনা বেশি ফেলতে হয়, সিলভার কাপ বেশি ফেলতে হয়?
3: না, অতটা আমাদের অভিজ্ঞতা নেই।
2: ওটা কোনো
3: আমরা যেটুকু বাবার কাছ থেকে শিখেছি সেটুকুই। হয়তো আপনার একটা চার বিঘে জলার মধ্যে হয়তো 10 কিলো সিলভার কাপ দিলাম, 20 কিলো দুই মিলিয়ে মিক্স একদম রুই কাতলা, তারপর আপনার মিগেল সব মিলিয়ে হয়তো 40 কিলো দিলাম,
2: 40 কিলো
3: কি 50 কিলো দিলাম,
2: সব একসঙ্গে।
3: হ্যাঁ, সব একসঙ্গে
2: থাকে। মোটামুটি বিঘা প্রতি কত করে ভালো?
3: বিঘা প্রতি আপনার ঠিক নেই আমাদের, কোনো পুকুরে 40 কিলো দিই, কোনো পুকুরে 50 কিলো দিই। যেটা দেখি আপনার পুকুর খুব ভালো পুকুর, সেটাতে হয় 50 কিলো কি 60 কিলো দিয়ে দিই। তারপর আস্তে আস্তে ওগুলো বড় হয়।
2: তোমার খাবারটা দেওয়ার তো প্রয়োজন আছে?
3: হুম, খাবার দেওয়ার প্রয়োজন আছে।
2: খাবার দাও।
3: খাবার দেওয়া বলতে আপনার গুটি খাবার পাওয়া যায়,
2: কিনে নিয়ে আসে,
3: ওটা কিনে নিয়ে আসি।
2: আচ্ছা,
3: কিনে নিয়ে এসে ওটা ওটা দিই।
2: ওটা
3: ওটা আপনার এক বস্তাতে 40 কিলো থাকে, ওর সঙ্গে খোল মিক্স করি, রাইস ব্র্যান মিক্স করি, যে আপনার রাইস মিলে গুঁড়ো বলছে ওটা, ওর সঙ্গে কিছু আটা দিয়ে একসঙ্গে মিক্স করে আপনার জলে ছড়িয়ে দিই।
2: জলে ছড়িয়ে দাও তো এমনি কোনো বস্তায় করে বা জলে?
3: এবার আপনার যে পুকুরে হয়তো অনেক হাঁস থাকে সে পুকুরে বস্তার মধ্যে পুড়ে আপনার একটা খুঁটি দিয়ে বেঁধে,
2: খুঁটি দিয়ে বেঁধে, কারণ না হলে তো
3: না হলে সব আপনার হাঁসে
2: সব খেয়ে নেবে, কিংবা ওই তো কাদায় পড়লে তো মাছও খেতে পারবে
3: না। ওগুলো কাদায় পড়বে না,
2: কাদায় পড়বে না,
3: ওগুলো ভেসে থাকবে,
2: ভেসেই থাকবে না। এটা একটা সুবিধা,
3: একটা
2: সুবিধা যে ভেসে থাকলে মোটামুটি মাছ খেতে পারবে। রোগের কি কোনো প্রকোপ হয়?
3: রোগের আপনার এখানে যে ফিসাই সাহেব আছে, রোগ যখন হয় তখন ওকে নিয়ে যে দেখায়, তারপরে উনি যা বলেন সেটাই করি
2: সেইভাবে, মানে তো মোটামুটি খরচ কেমন হয় একটা পুকুরেরই? মোটামুটি দেখো হিসাব করে,
3: আমি ডিমের পুকুরে বলছি, একটা ডিমের 4 বিঘা ডিমের পুকুরে 20,000 টাকা খরচ আছে।
2: 20,000 টাকা 4 বিঘার
3: খোলে?
2: ও খোলে,
3: মহুয়া খোলতে 20,000 টাকা খোল দিই। তারপরে আপনার এদিকে সব মাছ টাছ মিলিয়ে এতে আপনার 20,000 টাকা,
2: আরও কুড়ি হাজার টাকা
3: একটা পুকুরে 40,000 টাকা খরচ হয়।
2: 40,000 টাকা মানে ডিমপোনার পুকুরে? না,
3: ডিমপোনা পুকুরে।
2: তারপর সেখান থেকে কতটা পাও ডিমপোনা,
3: সেখান থেকে
2: বিক্রি করতে পারো?
3: এবার আপনার যেগুলো বিক্রি হয়, আপনার তো বললাম যেগুলো বিক্রি হয়, বিক্রি যেগুলো হয় সেগুলো সেগুলো আপনার ধরে রাখি, আর যেগুলো না বিক্রি হয় সেগুলো নিজের পুকুরে ফেলে দিই।
2: সে তো ফেলো, নিজের পুকুরে ফেলতে পারো, তুমি যদি নিজে না করতে
3: ওই পুকুরটাতে আপনার ওই যে চারবার পাঁচবার ডিম ফুটাই আমরা, ওই চার হ্যাঁ সারা বছরে ওই পাঁচবার ডিম ফুটিয়ে না হলে আপনার 1,00,000 কি 1,20,000 টাকার
2: কোনো
3: খরচ, হ্যাঁ
2: খরচ আছে টোটাল।
3: হ্যাঁ,
2: আর ওখান থেকে মোটামুটি অ্যাপ্রক্সিমেট একটা কত টাকা পেতে পারো সেখান থেকে?
3: ওখান থেকে সব বাদ দিয়ে আপনার হয়তো 40-50 টাকা থাকে আমাদের,
2: মানে 1-4 বিঘার একটা পুকুরে,
3: 4 বিঘার একটা পুকুরে
2: খরচ খরচ বাদ দিয়ে মোটামুটি 40-50 হাজার টাকা মতন থাকে। তো মোটামুটি ঠিকই আছে।
3: এবার আপনার যদি পুকুরটা ভালো হয়, এবার দেখা যাচ্ছে যে আমি ডিম দিলাম, ডিম দিয়ে সব ডিম বসে গেল, তাতে পুরো লস আমার,
2: পুরো লস, মানে ডিম ফুটলো না। বেশ, তোমার মাছ চাষ সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম, এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু, যারা শ্রোতা বন্ধু রয়েছে তাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
4: এতক্ষণ শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
5: এখন চাষি ভাইদের জন্য আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার আবহাওয়া মূলত বৃষ্টিযুক্ত ছিল। আগামী 21 জুন শনিবার পর্যন্ত মাফ করবেন রবিবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চাষী ভাই এবং অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে জানানো হচ্ছে আগামী রবিবার পর্যন্ত অর্থাৎ 21 জুন পর্যন্ত মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলের ওপর দিয়ে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী দুদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি FM প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আপনাদের পাঠানো চিঠিপত্রের উত্তরের আসর সুজন এসু। এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি মাসের শেষ মঙ্গলবার রাত 8টায়। অনুষ্ঠান সম্পর্কে আপনারা আপনাদের মতামত লিখে পাঠান আমাদের দপ্তরে। ঠিকানা সুজন এসু, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ। ডাকসূচক সংখ্যা 742101।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন দ্বিজেন্দ্র গীতি এবং রজনীকান্তের গান। প্রথমে দ্বিজেন্দ্র গীতি। দ্বিজেন্দ্র গীতির আসরে এবারের শিল্পী রবীন চট্টোপাধ্যায়।

পরপর দুখানি দ্বিজেন্দ্রগীতির পরে শুনব এবারে রজনীকান্তের গান। এবারের গানের শিল্পী নিশীথ সাধু।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রজনীকান্তের গান। রজনীকান্তের গানে এবারের শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন রজনীকান্তের গান। স্বস্তিকা মুখোপাধ্যায়ের পরে শিল্পী মনিকা সরকার।

রজনীকান্তের গান শুনছিলেন এবং দ্বিজেন্দ্র গীতি শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী মুর্শিদাবাদ এখন জানিয়ে দেব চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। সন্ধে 6:40 শুনবেন অনুষ্ঠান ভক্তিগীতি, 6:55 অতুল প্রসাদের গান, 7:10 প্রতিদিনের মতোই আজ সন্ধ্যায়, 7:30 শুনবেন বিজ্ঞাপনী অনুষ্ঠান, 8:10 বাংলা রাগ প্রধান গান, 8:30 বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 10:10 ছায়াছবির গান, বাংলা ছায়াছবির গান, এবং 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনছিলেন চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার আবহাওয়া মূলত শুষ্ক ছিল, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আগামী শনিবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, কখনো কখনো বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চাষি ভাই এবং অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে জানানো হয়েছে, আগামী রবিবার 21 জুন পর্যন্ত মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে কোনো কোনো সময় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং পরবর্তী দুদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। কেন্দ্র ও রাজ্যের 55টি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্যজুড়ে আজ শুরু হয়েছে জনকল্যাণ শিবির। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় আজ এই শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের প্রতিটি নাগরিক যাতে স্বচ্ছতার সঙ্গে এই সামাজিক প্রকল্পের সুবিধাগুলি পান তা নিশ্চিত করা হবে। লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পে সরকারি অর্থ ভুয়ো অ্যাকাউন্টে চলে যাওয়ায় বিগত তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, 79 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার আওতায় ইতিমধ্যে 3,000 টাকা করে দেওয়া হয়েছে। আগামী মাস থেকে শুরু হতে চলেছে বিকশিত ভারত জি রামজি প্রকল্পের কাজ। যোগ্য প্রাপকরা বঞ্চিত হলে টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জনকল্যাণ শিবিরের আওতায় রাজ্যে 1,10,00,000 গাছ লাগানো হবে। এদিকে জনকল্যাণ শিবির পরিদর্শন করতে আগামীকাল কাশিয়াং যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও তাঁর বেশ কিছু সরকারি কর্মসূচি রয়েছে। বন্য প্রাণীর প্রজনন এবং বনাঞ্চলের স্বাভাবিক পরিবেশ রক্ষায় রাজ্য সরকার 3 মাসের জন্য রাজ্যের সব অভয়ারণ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বন দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে আগামীকাল থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জলদাপাড়া, গরুমারা, বক্সা, নেওড়া ভ্যালি, সিঙ্গলীলা সহ সব বনাঞ্চল সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এদিকে গত রাত থেকেই গভীর সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা উঠে গেছে। ইলিশ সহ বিভিন্ন সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের স্বার্থে প্রতি বছর 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। রাজ্য সরকার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ এলাকায় বাঘ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও বলেন, প্রাথমিকভাবে আগামী 29 জুলাই এই কর্মসূচি পালন করা হবে। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় বনমন্ত্রী ছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন। উল্লেখ্য, 1982 সালে আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ দেশের 15তম বাঘ সংরক্ষিত এলাকার মর্যাদা পায়। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে আজ ফাইলেরিয়া রোধে গণ ওষুধ সেবন কর্মসূচি অনুষ্ঠিত হয়। হ্যামিল্টনগঞ্জ হাইস্কুলে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে আক্রান্ত রোগীদের ওষুধ দেওয়ার কাজ চলে। ইতিমধ্যে জেলার কালচিনি ব্লকে 138 জন ফাইলেরিয়া বা গোদ এবং 26 জন হাইড্রোসেল রোগীর সন্ধান মিলেছে। আলিপুরদুয়ার জেলায় প্রতি মাসে 300 জনের রোগ পরীক্ষা করা হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর। এদিকে পুরুলিয়া জেলাতেও এই ফাইলেরিয়া রোধে গণ ওষুধ সেবন কর্মসূচি অনুষ্ঠিত হয়। হুগলির আরামবাগে দ্বারকেশ্বর নদীতে স্নান করতে নেমে আজ 2 স্কুলছাত্র তলিয়ে গেছে। আরামবাগ থানা সূত্রে জানা গিয়েছে, বছর 17-র ওই 2 ছাত্রের নাম দেবরাজ ধারা ও সুমন ভক্ত। গরমের জন্য স্কুল পালিয়ে নদীতে তারা স্নান করতে নেমেছিল বলে খবর। তাদের খোঁজে তল্লাশি চলেছে। অন্যদিকে পুরুলিয়াতে নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল এক কিশোরীর। রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে মানবাজার থানার অন্তর্ভুক্ত দোলদেড়িয়া গ্রামে। ওই গ্রামের বাসিন্দা 11 বছরের চায়না শবর দীর্ঘক্ষণ স্নান করতে গিয়ে বাড়িতে না ফিরে আসায় পরিবারের সন্দেহ হয়। পরে নদীর জল থেকে তার দেহ উদ্ধার হয়। পূর্ব বর্ধমানের কাটোয়ায় এসটিএফ এর তল্লাশিতে বড়সড় অস্ত্র ভাণ্ডারের হদিশ পাওয়া গেছে। গ্রেপ্তার হয়েছে 3 জন। তাদের কাটোয়া থেকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে এসটিএফ। গতরাতে এসটিএফ এর বিশাল টিম কাটোয়া গাঙ্গুলিডাঙ্গা এলাকায় তল্লাশি চালিয়ে মাটির তলা থেকে উদ্ধার করে অস্ত্র ভাণ্ডার। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর শুনবেন সন্ধ্যে 7:35 মিনিটে।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিগীতি। প্রথম গানের শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতক্ষণ শুনলেন ভক্তিগীতি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন অতুল প্রসাদের গান। এই আসরে প্রথম গানের শিল্পী

অতুল প্রসাদের গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। এবারে গানের শিল্পী গৌতম মুখোপাধ্যায়।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন অতুল প্রসাদের গান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যেই পরবর্তী অনুষ্ঠান।

সকল শ্রোতা বন্ধুকে প্রীতি শুভেচ্ছা এবং একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে রাত সন্ধ্যায়। বন্ধু, আপনারা জানেন এই জুন মাসে আজ সন্ধ্যার বিষয়ে অনুভবে বর্ষা। কথা না বাড়িয়ে চিঠিতে যাব। প্রথম চিঠি আজকে রাত সন্ধ্যার আসরে লিখে পাঠিয়েছেন আমাদের পত্রবন্ধু খায়রুল বাশার কুনিয়া মুর্শিদাবাদ থেকে। উনি লিখছেন, গতানুগতিক পাঠশালাতে ভর্তি হলে যেমন নিজেকে তুলে ধরা যায় না, ঠিক তেমনি সাধারণ বর্ষা নিয়ে লিখতে গেলে ভালো লাগে না। বর্ষা তো সৃষ্টি করে সবাই জানে, কিন্তু বর্ষা যে ধ্বংস করে সেটা শুধু কেবলমাত্র ভুক্তভোগীরাই জানে। রিমঝিম বর্ষা অবশ্যই বড় নস্টালজিক, তাই বর্ষা আপনার কাছে আনন্দের না বিরক্তিকর সেটা ভাবতে গেলে কখনো কখনো রসিকতা বলে মনে হয়। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলি, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা কাজী নজরুল ইসলাম বর্ষাকে কোন চোখে দেখেছেন, কিংবা পরবর্তী প্রজন্মের কবিগণ বা এখনকার কবিরা কিভাবে বর্ষাকে গ্রহণ করেছেন, সেটা পুরোটাই পড়ে জানবার বিষয়, জানবার বিষয়, ভাববার বিষয়। আবার ভাববার বিষয় এটাও, বর্ষার ছোঁয়াতে আমাদের কেমন লাগে। আমি যখন ভারতবর্ষের চার মহানগরী সহ, যেমন ধরুন কলকাতা, বোম্বে, চেন্নাই, দিল্লি সহ হরিয়ানা এবং দাদরা নগর হাভেলি ও দমন দিউয়ে থাকাকালীন বর্ষার যে অপূর্ব রূপ দেখেছি সে আর বলে কাকে বোঝাব। কিংবা ছোট থেকে গ্রামের বাড়ির বর্ষা, কিংবা নস্টালজিক কলেজ হোস্টেলে, কিংবা ধরুন সাংবাদিক জীবনে ঘোরাঘুরিতে বর্ষার অনন্য রূপ দেখেছি, রাজ্যের মধ্যে দেখেছি, রাজ্যের বাইরে দেখেছি, সেটা আমার কাছে রোমাঞ্চকর। সিলভাষা মুম্বাই কিংবা চেন্নাইয়ের সিবাকাশি, কলকাতার ব্রিগেডে। তাই আমি বর্ষায় হেসেছি, কবিতা লিখেছি, রোম্যান্টিকতায় জড়িয়ে পড়েছি কত রকম। আবার 2000 সালে বর্ষায় কেঁদেছি। তাই বর্ষা যেমন রুজি রোজগার করে, অন্ন যোগায়, ঠিক তেমনি বর্ষার ভয়াল রূপে মানুষ পশু পাখির প্রাণ চলে যায়, সৃষ্টিও হয়, ধ্বংসলীলায় মত্তও হয় বর্ষা। সকলকে বর্ষার অভিনন্দন জানিয়ে চিঠি শেষ করেছেন আমাদের পত্রবন্ধু খায়রুল বাশার। উনি লিখেছেন আমাদের কুনিয়া মুর্শিদাবাদ জেলা থেকে। আজকে রাজসন্ধ্যার আসরে প্রথম চিঠি। প্রতিদিনই বলতে গেলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে মুর্শিদাবাদ জেলা এবং আশেপাশের সমস্ত সন্নিহিত জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, হচ্ছেও। আমরা বিকেলের পরেই, সন্ধ্যের পরেই কখনো কখনো এক পশলা বৃষ্টি পাচ্ছি, আর এটাই অনুভবে বর্ষাকে আরও অনুভূত করায়, তাই না? তাই বর্ষা আর বর্ষার গান নিয়েই তো আমাদের আজকের রাতসন্ধ্যা, আজকের কেন এই জুন মাসের রাতসন্ধ্যা। তাই গানে সতীনাথ মুখোপাধ্যায়। সতীনাথ মুখোপাধ্যায় নন, তালাত।

0: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণী, কলকাতা 13।
1: দশ লাখের লটারি জিতেছি আমি।
2: আমাদের পত্রবন্ধু তপতি বিশ্বাস, কর্মকার, জেলা বরপেটা, আসাম ডাকঘর এবং থানা বরপেটা। লিখছেন তপতি বিশ্বাস, কর্মকার। তিনি লিখছেন, যে যাই বলুক, বর্ষার অনুভব কিন্তু আমাদের জীবনে সব থেকে আলাদা। তাই তো এই বর্ষা নিয়ে কত গান, কত কবিতা। কবিরাও কেন জানি না এই বর্ষা ঋতুকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। বর্ষা মানে ভালোবাসা, প্রেমের অনুভূতি জাগায়। মনের ঘরে বৃষ্টি নামে প্রিয় মানুষের অপেক্ষায়। বর্ষা এলেই ময়ূর কেমন পেখম তুলে নাচে, সে দৃশ্য তো অতুলনীয়। সেই সুন্দর মুহূর্ত কাছে পেয়েছি বলে আমার অনুভব বড্ড দামি আমার কাছে। বর্ষা নামলে ইচ্ছে করে অনন্য অনুভূতিতে মন থেকে শরীর ভিজুক, উঠোন জুড়ে জল জমুক, আর কাগজের নৌকো ভাসিয়ে দিই দূরের ঠিকানায়। বর্ষার সাথে জুড়ে রয়েছে সেই ছোটবেলার স্মৃতি। সত্যি এই অনুভব কখনো ভোলানো যাবে না। লিখেছেন তপতি বিশ্বাস, কর্মকার, জেলা বরপেটা, ডাকঘর থানা বরপেটা এবং আসাম থেকে। সত্যি তো বুকের মধ্যে বর্ষা, অনুভবে বর্ষা, মনের মধ্যে বর্ষা, সেই বর্ষা কারোর অপেক্ষায়। এখন কখনো বা সেই বর্ষার সঙ্গে জুড়ে থাকে নিবিড় সম্পর্ক। সেই সব কিছু নিয়েই তো আপনাদের চিঠির প্রত্যাশায় আমরা। যারা এখনও লেখেননি অনুভবে বর্ষা নিয়ে, তারা লিখে পাঠান আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা তো সকলের জানা, তবু বর্ষা নিয়ে অনুভবের কথা লিখবেন আকাশবাণী মুর্শিদাবাদের আজ সন্ধ্যায় দপ্তরে। আর অনুভবে বর্ষা বলতে গেলে বর্ষার বৃষ্টিময় যে গান, তাকে কি কখনো ভোলা যায়?

0: এবার এই আজ সন্ধ্যার আসরের শেষ চিঠি লিখে পাঠিয়েছেন জয়নাল আবেদিন, গ্রাম বন্ধাইপাড়া, পোস্ট গোয়ালজান, জেলা মুর্শিদাবাদ থেকে। তৃতীয় তথা শেষ চিঠি জয়নাল আবেদিন বাবু লিখছেন, বর্ষা ঋতু প্রকৃত অর্থে ঋতু শ্রেষ্ঠ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম বর্ষা ঋতুকে ভালোবেসে তার প্রাকৃতিক দৃশ্যকে উপলব্ধি করে বিভিন্ন কবিতা, গান, গল্প রচনা করেছেন। তাতে করেই আমাদের দেশে বর্ষা ঋতু সমৃদ্ধ হয়েছে। এছাড়া বিভিন্ন সাহিত্যিক, বিভিন্ন লেখক এবং ব্যক্তিগণ যেমন বর্ষাকে উপলব্ধি করে প্রাকৃতিক সৌন্দর্যকে বন্দনা করে নানা রকমের লেখা লিখেছেন, সেই রকমই আমরা অনেকে ভালোবেসে এই বর্ষা ঋতুকে ভালোবেসে নিজের হৃদয় দিয়ে অনুভব করে চিঠি লিখলাম আজ সন্ধ্যার আসরে। রিমঝিম রিমঝিম, টাপুর টুপুর বা ঝমঝম শব্দে বৃষ্টি এলে যে প্রাকৃতিক সৌন্দর্য এবং ভাবের উদয় হয় তা বর্ণনার অতীত। তাছাড়া বর্ষা হচ্ছে সৃষ্টির সহায়ক। বর্ষা না হলে সবুজায়ন হবে না বা নানা রকমের ফসল উৎপাদন করাও সম্ভব হবে না। তাই বর্ষায় এই কৃষিকার্যের বিভিন্ন রকমের ফসল উৎপাদিত হয়ে থাকে। বর্ষা ছাড়া প্রাণীকুল জীবিকা ধারণ করতে পারে না। আমরা অনেকেই, বিশেষ করে চাষি ভাইয়েরা, তাকিয়ে থাকেন বর্ষার দিকে। তাই আমার অনুভবে বর্ষাকে বৃষ্টির সহায়ক রূপে বিবেচনা করে আমি আনন্দ পাই। আনন্দ পাই এই ভেবে যে বর্ষাকালেই আমাদের খাদ্য উৎপন্ন হয়। চিঠি লিখেছেন জয়নাল আবেদিন, বন্ধাইপাড়া, গোয়ালজান, মুর্শিদাবাদ থেকে। সত্যিই তো বর্ষা মানে তো খাদ্য উৎপাদনের সময়। এই সময়ই তো আমরা হাঁ করে থাকি কখন ফসল উঠবে, কখন ফসল রোপণ হবে এবং সেই ফসলে আমরা নবীনভাবে আবার বাঁচতে পারব। আবার কারো কারো কাছে বর্ষাটা নস্টালজিকও বটে। সেই বর্ষায় বিকেলে যদি আমরা তার মধ্যে দিয়ে হাঁটি, হেঁটে বেড়াই, সেই দৃশ্য এবং সেই অনুভব রোমাঞ্চ জাগায় সকলকেই। অঞ্জন দত্ত।
1: একদিন বৃষ্টিতে বিকেলে

এখনো যারা অনুভবে বর্ষা নিয়ে চিঠি লেখেননি তাদের অনুরোধ করব, আমাদের আজ সন্ধ্যায় ঠিকানায় পাঠিয়ে দিন আপনার অনুভব চিঠির আকারে। আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, পোস্ট বহরমপুর, জেলা মুর্শিদাবাদ। ইমেল আইডি আপনাদের জন্য আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com, akashvanmurshidabad@gmail.com। আজ সন্ধ্যার আসর এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের অনুষ্ঠান।

0: গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ পরীক্ষা, যেটাও বেআইনি। কিন্তু কেন? মেয়ে মানে কি নিরাপত্তাহীনতা? এবং এর সাথে জড়িয়ে রয়েছে আর্থিক, সামাজিক এবং মানসিক নানা কারণ। সেগুলো নিয়ে আমরা আপনাদের বলবো, কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প বলি। বীরবল চৌরাশিয়া নয়াদিল্লির ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিং এর সামনে পান বিক্রি করতেন অনেক দিন থেকে, যখন সেখানে মাত্র 4টি গাড়ি পার্ক করা থাকত। এর অনেক বছর পর তার মেয়ে যখন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে এই খবরের কাগজের অফিসেই হিসাব পরীক্ষার কাজে ঢুকল, তখন তার আনন্দ আর ধরে না। তার মনে হচ্ছিল মেয়ের সাফল্যে সে চাঁদে পৌঁছে গেছে। দেশ হিসেবে ভারতবর্ষ কখনোই মহান হবে না যতক্ষণ না তার প্রত্যেক মেয়ে শিক্ষিত হচ্ছে।
1: অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত লজ্জার এই ঘটনা। কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আলো নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সম মর্যাদা। কিন্তু এখনও কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতলেই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও শুনতে পাই। সেই সংখ্যা হয়তো কমেছে, কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাধি, সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার নজরদারি শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
2: ছেলে হোক বা মেয়ে, কোনো দিকে কম নয় কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: দ্য প্রিকনসেপশন অ্যান্ড প্রিন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক প্রোহিবিশন অব সেক্স সিলেকশনস অ্যাক্ট, এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে ও পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা, সন্তান, পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনার পরিবারে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন। এই বৈষম্যের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশুকন্যার প্রতি হিংসা বা অসম্মান সহ্য করবেন না। পণ দেওয়া বা নেওয়ার বিরোধিতা করুন এবং সম্পত্তির সম বণ্টনকে সমর্থন করুন।
1: বর্তমানে PCPNDT আইন অনুযায়ী ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে রয়েছে আইনি পদক্ষেপ, কঠোরতম শাস্তি। তবে সচেতনতায় আসল আসুন, নিজেরাও সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
0: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ সন্তান কন্যা হোক বা পুত্র, যদি সমানভাবে মানুষ করা যায় তবে কেউ কারো থেকে কম নয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত রেখে এই উদ্দেশ্যকে সফল করে তুলি।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্য দর্পণে, নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
4: শুনছিলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ এবং সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
5: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, ভারত ও স্লোভাকিয়া তাদের সম্পর্ককে দ্বিপাক্ষিক অংশীদারিত্বে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে এক বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। 52তম G7 শীর্ষ সম্মেলন আজ ফ্রান্সের অ্যাভিয়ানে শুরু হচ্ছে।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সম্মেলনে অংশ নেবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে ভারত এবং বিশ্ব নেতৃবৃন্দ। সরকার জানিয়েছে দেশের সমস্ত শোধনাগারের কাজকর্ম স্বাভাবিকভাবেই চলেছে এবং পেট্রোল ও ডিজেলের মজুত রয়েছে পর্যাপ্ত। কলকাতায় আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে জাতীয় স্তরের যোগ দিবস কর্মসূচিতে অংশগ্রহণ সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের দপ্তরের পক্ষ থেকে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ স্পেন কাবো ভার্দের, বেলজিয়াম মিশরের এবং সৌদি আরব উরুগুয়ের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও স্লোভাকিয়া তাদের সম্পর্ককে দ্বিপাক্ষিক অংশীদারিত্বে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে অভিবাসন, ডিজিটাল প্রযুক্তি ও প্রতিরক্ষার মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় নেতা যত দ্রুত সম্ভব ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়ণে সম্মত হয়েছে, যার ফলে দ্বিপাক্ষিক আর্থিক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। দুটি দেশ শিল্প, স্টার্ট আপ ও বাণিজ্যিক ক্ষেত্রে এই মুক্ত বাণিজ্য চুক্তি যত দ্রুত সম্ভব রূপায়ণ করার লক্ষ্যে কাজ চালাবে বলেও তিনি উল্লেখ করেন। ব্রাতিস্লাভায় প্রধানমন্ত্রী বলেন, এই মুক্ত বাণিজ্য চুক্তি FTA সফলভাবে সম্পাদিত হলে ভারত ইইউ সহযোগিতার ক্ষেত্রে তা এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। ভারত ও স্লোভাকিয়ার মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক চুক্তির নতুন নতুন সুযোগও সৃষ্টি হবে। দুদেশের অংশীদারিত্বে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে স্বাক্ষরিত সমঝোতা স্মারক, ডিজিটাল পাবলিক পরিকাঠামো এবং উদ্ভাবন ভিত্তিক সহযোগিতার নতুন সম্ভাবনার সৃষ্টি করবে। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে আজ যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তা দুটি দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র খুলে দেবে।
1: टेक्नोलॉजी हमारी भावी साझेदारी का महत्वपूर्ण स्तंभ है। डिजिटल टेक्नोलॉजी पर आज किए गए MOU इसे डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर में सहयोग की नई संभावनाएं बनेगी। मुझे खुशी है कि स्लोवाकिया की एक यूनिवर्सिटी में AI के विषय पर इंडिया चेयर स्थापित की जा रही है।
0: ভারত ও স্লোভাকিয়ার জনগণের মধ্যে গভীর সাংস্কৃতিক বন্ধনের উল্লেখ করে প্রধানমন্ত্রী একে দ্বিপাক্ষিক সম্পর্কের এক মজবুত ভিত্তি হিসেবে অভিহিত করেন। তিনি জানান, ভারতের প্রাচীন উপনিষদের স্লোভাক ভাষায় অনুবাদ দুদেশের সাংস্কৃতিক বন্ধনকেই প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী আরও বলেন, স্লোভাকিয়ায় ভারতীয় বংশোদ্ভূতদের অবদান সে দেশের আর্থিক, সামাজিক ও পারস্পরিক সদিচ্ছার নিদর্শন। আন্তর্জাতিক স্তরেও ভারত ও স্লোভাকিয়া নিবিড়ভাবে যোগাযোগ রেখে চলেছে এবং সমস্ত সমস্যা ও উত্তেজনাপূর্ণ শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে দুটি দেশই মনে করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নিয়ে ভারত স্লোভাক বিশ্ববিদ্যালয়ে বিশেষ চেয়ার স্থাপন করা হচ্ছে বলে শ্রী মোদী জানান। AI এর ভবিষ্যৎ শুধুমাত্র উদ্ভাবনের ওপর নির্ভরশীল নয়, আস্থা, দায়িত্ব, মর্যাদার ভিত্তিতেই তা তৈরি করা দরকার বলে তিনি উল্লেখ করেছেন।
1: AI का भविष्य केवल इनोवेशन से नहीं बल्कि ट्रस्ट, रिस्पॉन्सिबिलिटी और ह्यूमन डिग्निटी पर आधारित होना चाहिए। रक्षा सहयोग हमारे गहरे आपसी विश्वास और स्ट्रेटेजिक कन्वर्जेंस का प्रमाण है। इस महत्वपूर्ण क्षेत्र में आज हमने लेटर ऑफ इंटेंट साइन किया। इससे ज्वाइंट डेवलपमेंट, ज्वाइंट प्रोडक्शन और डिफेंस इंडस्ट्रीज के बीच सहयोग को नई गति मिलेगी।
0: এই উপলক্ষে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। ভারত বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নত রাষ্ট্রকেও পিছনে ফেলে এগিয়ে চলেছে বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার পক্ষেও জোরালো সওয়াল করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। তিনি জানান, তাঁর দেশ ইইউ ও ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানায় এবং একে এ পর্যন্ত স্বাক্ষরিত সবথেকে সম্ভাবনাপূর্ণ মুক্ত বাণিজ্য চুক্তি হিসেবেও অভিহিত করেন তিনি। প্রতিরক্ষা ক্ষেত্রেও যে স্লোভাকিয়া ভারতের সঙ্গে সহযোগিতায় আগ্রহী সে কথা

0: কথাও জানান তিনি। সব থেকে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রীর পদে থাকার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দিত করেন তিনি। উল্লেখ্য, ফ্রান্সের নিসের সফরের প্রথম পর্ব শেষে গতরাতে প্রধানমন্ত্রী ব্রাতিস্লাভায় পৌঁছন। 1993 সালে স্লোভাকিয়ার স্বাধীনতার পর ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটি প্রথম সেদেশ সফর। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। 3 দিনব্যাপী সম্মেলনে G7-এর সদস্য দেশগুলি অংশ নিচ্ছে। এর পাশাপাশি ভারত, ব্রাজিল, মিশর, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরশাহীকে সহযোগী দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক ফ্রান্স। এ নিয়ে 13 বার G7 শীর্ষ সম্মেলনে ভারত অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সম্মেলনে যোগ দেবেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ সমাপ্তি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে উপনীত হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। আগামী 19 জুন সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। আগামী ট্রাম্প আরও জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আজ রাত থেকেই লেবানন সহ সব জায়গায় যুদ্ধ সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা হবে। এদিকে চুক্তি চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ভারত, পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ায় স্বাগত জানিয়েছে। এই অঞ্চলে দুদেশের মধ্যে সামরিক সংঘাতের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষেত্রে যে গুরুতর অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা নিরসন হবে বলে ভারতের পক্ষে আশা প্রকাশ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া এক বার্তায় নরেন্দ্র মোদী এই সমঝোতাকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি বাস্তবায়িত হলে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। বিশ্বের বহু দেশের নেতৃবৃন্দও এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও উভয় দেশের শান্তি চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। সরকার জানিয়েছে, দেশের সমস্ত শোধনাগারে কাজকর্ম স্বাভাবিকভাবেই চলেছে এবং পেট্রোল ও ডিজেলের মজুতও রয়েছে পর্যাপ্ত। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা আজ নতুন দিল্লিতে আন্তঃমন্ত্রক বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান। তিনি বলেন, গত 4 বছরে 1,84,00,000-এরও বেশি LPG সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। শ্রীমতী শর্মা আরও জানান, সরকার প্রাতিষ্ঠানিক শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের খুচরো আউটলেট থেকে পেট্রোল ও ডিজেল কেনার ক্ষেত্রে সাময়িক কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ধরনের আউটলেট থেকে অস্বাভাবিক হারে কেনা বেচার খবর আসার প্রেক্ষিতেই এই ব্যবস্থা।
1: ভারত সরকার 11 তারিখ কো এক গজেট নোটিফিকেশন দিয়া হ্যা ও উসকে অনুসার এক আদমি কো এক দিন মে 200 লিটার ডিজেল দেনে কি বাত কি গই হ্যা আর ইসকে আলাদা ইন্ডাস্ট্রিয়াল আর জো কমার্শিয়াল কনজিউমার্স হ্যাঁ উনসে ইয়ে কাহা গয়া হ্যা কি ও আপনি আবশ্যকতা কা ডিজেল আপনে কনজিউমার পাম্প সে লে।
0: সার দপ্তরের যুগ্ম সচিব বন্দনা প্রিয়সী জানান, দেশের সারের মজুতও স্বাভাবিক। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অধিকর্তা উপেশ কুমার শর্মা জানিয়েছেন, 62,370 মেট্রিক টন পণ্যবাহী দিশা জলযান হরমুজ প্রণালী নিরাপদে অতিক্রম করেছে। বৃহস্পতিবার সেটি গুজরাতের দাহেজ বন্দরে পৌঁছবে। কলকাতায় আগামী রবিবার 21 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে যোগ দিবস কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের দপ্তরের পক্ষ থেকে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। শুধু অংশগ্রহণই নয়, প্রতিটি দপ্তরকে নির্দিষ্ট সংখ্যক কর্মী পাঠানো এবং যোগ সঙ্গম পোর্টালে নথিভুক্তিকরণ সম্পূর্ণ করারও নির্দেশ দেওয়া হয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এইচ এর ম্যাচে স্পেন কাবোভার্দের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 9:30। এছাড়া রাত 12:30 সিয়াটেল স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের ও রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও স্লোভাকিয়া তাদের সম্পর্ককে দ্বিপাক্ষিক অংশীদারিতে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তি স্বাক্ষর করেছে তারা। 52তম G7 শীর্ষ সম্মেলন আজ ফ্রান্সের এভিয়ানে শুরু হচ্ছে। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
3: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
2: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
3: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
2: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

0: এখন জানিয়ে দিই আমাদের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। রাত 8টায় স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় প্রবীণরা কিভাবে সুস্থ থাকবেন। অতিথি ডাক্তার শৈবাল মৈত্র, আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ বাজিয়ে শোনাবেন শিল্পী সৌগত রায়চৌধুরী রাত 9টায়। 9:30 আবৃত্তির আসর, রবীন্দ্র কবিতার আবৃত্তি বিজয়লক্ষ্মী বর্মনের কণ্ঠে শুনবেন সময়ের আয়নায় 9:45। রাত 10টায় বিশেষ আলোচনা ভিত্তিক অনুষ্ঠান, বিষয় অর্থনৈতিক অন্তর্ভুক্তি, ঝুম্পা সরকারের কণ্ঠে শুনবেন নজরুলগীতি রাত 10:30। 10:45 পুরাতনী গান শিল্পী অরবিন্দ পাইক। অন্বেষা মুস্তাফের কণ্ঠে শুনবেন আধুনিক গান রাত 11টায়। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত স্বপন সিংহ। শুনলেন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর।
1: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।

0: একটু পরে সংবাদ।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো। ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করা সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
3: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: বাবা কলেজ ফিস তো বেশি।
5: মামনি
4: মনে আছে বোনাসের কিছু টাকা সরিয়ে আমরা আরেকটা অ্যাকাউন্টে রেখেছিলাম?
5: দু বছরে ওই অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন হয়নি, এতদিনে ইনঅপারেটিভ হয়ে গেছে বোধহয়।
6: তাহলে এখন ব্যাংকে গিয়ে বা ভিডিও কেওয়াইসি দিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নাও, অ্যাকাউন্ট হবে অ্যাক্টিভ একদম ফ্রি। চলো।
4: কোথায়
6: অ্যাডমিশন করাতে? অ্যাকাউন্ট তো এখন অ্যাক্টিভ।
4: আরবিআই এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে ঘিরে কলকাতা জুড়ে শুরু হয়েছে স্বচ্ছতা সে স্বাগত অভিযান। অভিযানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, এবারের যোগ দিবসের অনুষ্ঠান অতীতে সব রেকর্ড ভেঙে দেবে। যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ

0: নিশ্চিত করতে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠিয়েছে মুখ্য সচিবের দপ্তর। মুখ্যমন্ত্রী বলেছেন, আগামী ছ মাসের মধ্যে কলকাতা পুরসভার দায়িত্ব নির্বাচিত বোর্ডের হাতে তুলে দেওয়াই সরকারের লক্ষ্য। কেন্দ্র ও রাজ্যের 55টি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্যজুড়ে আজ শুরু হয়েছে 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির। প্রাথমিক শিক্ষক নুগ্গি নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ 8 ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করছে ইডি। এদিকে মেসি কাণ্ডে আজও হাজিরা এড়িয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্যের সর্বত্র আজ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে ঘিরে কলকাতা জুড়ে শুরু হয়েছে স্বচ্ছতা সে স্বাগত অভিযান। কলকাতা পুরভবনে আজ এই কর্মসূচির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, শুধু পরিচ্ছন্নতা নয়, কলকাতার পরিকাঠামো উন্নয়নের জন্যও অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে প্রস্তুত রাজ্য সরকার। একটি মহানগরের পরিচয় নির্ভর করে তার স্বচ্ছতা, নাগরিক পরিষেবা, সৌন্দর্যায়ন ও পরিবেশের ওপর। সেই লক্ষ্যেই 20 জুন পর্যন্ত কলকাতা সহ রাজ্যের সমস্ত পুরসভা ও পুর নিগম এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা এবং সবুজায়ন কর্মসূচি নেওয়া হয়েছে। এবারের যোগ দিবসের উদযাপন অতীতের সব রেকর্ড ভেঙে দেবে বলেও উল্লেখ করেন তিনি।
1: ওয়ার্ল্ড যোগা ডের মেইন ইভেন্ট দেশের মধ্যে এখানে হচ্ছে, আমাদের প্রাইম মিনিস্টার নিজে পার্টিসিপেট করছেন, তাকে সামনে রেখে আমরা কলকাতাতে স্বচ্ছতা সহ জাগরণ, জনগণকে সচেতন করা, এই কাজগুলো করার জন্য এখানে আসায় এবং 21 তারিখ একটা মেগা সব রেকর্ড ভেঙে যাবে আমার বিশ্বাস। কলকাতার সব ওয়ার্ড সব রাস্তাতে যোগা পূজা হবে, এটা একটা বড় ইভেন্ট হবে। ক্যাম্পেনিংটা আজকে আমরা স্টার্ট করে দিলাম।
0: 21 জুন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আয়োজিত যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠিয়েছে মুখ্য সচিবের দপ্তর। ওই অনুষ্ঠানে শুধুমাত্র অংশগ্রহণই নয়, নির্দিষ্ট সংখ্যক কর্মী পাঠানো এবং যোগ সঙ্গম পোর্টালে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য প্রতিটি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন থেকে জারি হওয়া দুটি পৃথক নির্দেশিকায় জানানো হয়েছে, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় স্তরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, সে কারণেই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য সমস্ত দপ্তরের প্রধানদের বলা হয়েছে। প্রতিটি দপ্তরকে অন্তত 15 জন করে প্রতিনিধিকে যোগ দিবসের অনুষ্ঠানে পাঠাতে হবে, পাশাপাশি একজন নোডাল অফিসার মনোনীত করে তাঁর নাম, পদ, মোবাইল নম্বর ও ইমেইল স্বাস্থ্য দপ্তরকে জানাতে বলা হয়েছে। অন্যদিকে আয়ুষ মন্ত্রকে চালু করা যোগ সঙ্গম পোর্টালে সব সরকারি দপ্তরকে নথিভুক্ত করার নির্দেশও দিয়েছে মুখ্য সচিবের দপ্তর। ওই পোর্টালের মাধ্যমে যোগ দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের তথ্য, অনুষ্ঠানস্থলের অবস্থান, ছবি এবং প্রতিক্রিয়া আপলোড করা যাবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা শংসাপত্র পাবেন। এদিকে কলকাতার রেড রোডে যোগ দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এবছর দিনটির ভাবনা, সুস্থ যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ স্বাস্থ্যসম্মতভাবে বার্ধক্যের দিকে এগিয়ে চলা, বা যোগা ফর হেলদি এজিং। ওই অনুষ্ঠানের জন্য আগামী রবিবার পর্যন্ত কলকাতার রেড রোড সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়কালে ওই রাস্তা দিয়ে কোনোরকম যানবাহন চলাচল করবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আগামী 6 মাসের মধ্যেই কলকাতা পুরসভার দায়িত্ব নির্বাচিত বোর্ডের হাতে তুলে দেওয়াই সরকারের লক্ষ্য। কলকাতা পুরসভায় আজ স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচির উদ্বোধন সেরে মুখ্যমন্ত্রী বলেন, বিদায়ী মেয়রের পদত্যাগের পর আইনি নিয়ম মেনেই রাজ্য সরকার 3 দিনের মধ্যে নতুন বোর্ড গঠনের সুযোগ দিয়েছিল, কিন্তু সংখ্যাগরিষ্ঠ দল সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হওয়ায় সরকার বাধ্য হয়ে গত 8ই জুন প্রশাসক নিয়োগ করেছে।
2: যেহেতু একটি অচল অবস্থা সৃষ্টি হওয়ার পরে মাননীয় বিদায়ী মেয়র পদত্যাগ করার পরে পৌরসভায় আইন মেনে 3 দিনের মধ্যে নির্বাচিত বোর্ড করার আবেদন করেছিলাম। যারা সংখ্যাগরিষ্ঠ দল ছিলেন তারা সে কাজ করতে পারেননি, তাই রাজ্য সরকার বাধ্য হয়েছে প্রশাসক বসাতে। 7ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের নির্বাচন কমিশন রাজ্য সরকারের সুপারিশে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ।
0: মুখ্যমন্ত্রী বলেন, একাধিক নাগরিক পরিষেবা একদিনের জন্য বন্ধ রাখা সম্ভব নয়, সে কারণেই প্রশাসক নিয়োগের এই সিদ্ধান্ত। কেন্দ্র রাজ্য জুড়ে 55টি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে আজ শুরু হয়েছে জনকল্যাণ শিবির। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় আজ এই শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের প্রতিটি নাগরিক যাতে স্বচ্ছতার সঙ্গে এই সামাজিক প্রকল্পের সুবিধাগুলি পান তা নিশ্চিত করা হবে। লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পে সরকারি অর্থ ভুয়ো অ্যাকাউন্টে চলে যাওয়ায় বিগত তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন তিনি।
3: লক্ষ লক্ষ এমন অ্যাকাউন্ট পাওয়া গেছে যারা লক্ষ্মীর ভান্ডার পাওয়ার যোগ্য নয়, অর্থাৎ ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ গেছে। কয়েক লক্ষ পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকিয়েছে এরা। যে মানুষটির প্রকৃত প্রয়োজন তাকে পৌঁছে দেওয়ার দায়িত্বটা সরকারের। যেখানেই আমরা হাত দিচ্ছি, বিগত সরকারের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং সরকারি টাকা লুট করেছে, পুরুষদেরকে বিধবা ভাতা দিয়েছে।
0: মুখ্যমন্ত্রী জানান, 79 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার আওতায় ইতিমধ্যে 3,000 টাকা করে দেওয়া হয়েছে। আগামী মাস থেকে শুরু হতে চলেছে বিকশিত ভারত জিরামজি প্রকল্প, এজন্য 8,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিকে জনকল্যাণ শিবির পরিদর্শন করতে আগামীকাল কাশিয়াং যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও তাঁর সেখানে বেশ কিছু সরকারি কর্মসূচি রয়েছে। মুখ্যমন্ত্রী সফরকে ঘিরে ইতিমধ্যেই পাহাড়ে শুরু হয়েছে তৎপরতা। আসন্ন বিধানসভা অধিবেশনের আগে আগামীকাল সর্বদলীয় বৈঠক বসতে চলেছে। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর পৌরোহিত্যে বিধানসভায় প্ল্যাটিনাম ভবনে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সরকার ও বিরোধী পরিষদীয় সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকের পরে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। সোমবার 22 তারিখ পেশ হবে রাজ্য বাজেট। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা। সকলের অন্তর্ভুক্তি, অর্থনীতির নতুন চালিকা শক্তি। রাজ্যের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিস দত্তর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সান্ডের এআইআর নিউজ কলকাতাতে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত 8 ঘণ্টা ধরে জেরা করছে ইডি। আজ সকাল 11টার কিছু আগে সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। এদিকে বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের অন্য একটি মামলায় অভিষেককে আগামীকাল তলব করেছে সিআইডি। অন্যদিকে বিধানসভায় সই জালিয়াতি মামলায় অভিষেককে গতকালও ভবানী ভবনে 8 ঘণ্টার বেশি সময় ধরে সিআইডি জিজ্ঞাসাবাদ করে। স্বাক্ষর জালিয়াতি কাণ্ডের তদন্তে কালীঘাটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় সিআইডির তল্লাশির বিরুদ্ধে দায়ের হওয়া মামলা থেকে আজ সরে দাঁড়িয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। একই ধরনের মামলা বিচারপতি কৌশিক চন্দ্র বেঞ্চে দায়ের হওয়ায় তিনি মামলা ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছেন। মেসি কাণ্ডে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আজও হাজিরা এড়িয়ে গেছেন। বিধাননগর পুলিশ এই ঘটনার তদন্তে তৃতীয় নোটিশ দিয়ে আজ বেলা 12টার মধ্যে থানায় হাজির হতে বলেছিল। সেই ডেডলাইন শেষ হয়ে বিকেল পেরিয়ে গেলেও হাজিরা দেননি তিনি। ইতিমধ্যে এই মামলায় কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা কবচ পেলেও আদালত তদন্তে সহযোগিতার নির্দেশ দেয়, কিন্তু বারংবার হাজিরা এড়িয়ে তিনি আদালতের নির্দেশ অমান্য করছেন বলেই মনে করা হচ্ছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর জামিন মামলায় কলকাতা হাইকোর্টে নিজেদের বক্তব্য জানাতে 2 সপ্তাহ সময় চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। বিচারপতি জয় সেনগুপ্ত আগামী 29 তারিখের মধ্যে হলফনামা জমা দেবার জন্য ইডিকে নির্দেশ দিয়েছেন। হলফনামা জমা দেবার পরবর্তী 2 দিনের মধ্যে সুজিত বসুর পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া হবে। আগামী 1 জুলাই মামলার পরবর্তী শুনানি। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে তদন্ত শুরু করলেন সিবিআই এর 5 সদস্যের দল। আদালতের নির্দেশ বাস্তবায়ন এবং এ সংক্রান্ত তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে আজ ওই হাসপাতালে যান তারা। প্রথমে একাডেমি বিল্ডিং এর নথি ও তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। এমএসভিপি ও হাসপাতালের অধ্যক্ষের ঘরে গিয়ে একাধিক নথি ও ফাইল খতিয়ে দেখা হয়েছে। বেশ কয়েকজনের সঙ্গেও কথা বলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আগামী রবিবার 21 জুন পুনরায় ডাক্তারি প্রবেশিকা নিট পরীক্ষার জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন বিশেষ ইএমইউ এবং মেমু লোকাল ট্রেন পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওইদিন দুপুর 12টা পর্যন্ত রবিবারের সময়সূচি অনুযায়ী বাতিল থাকা ট্রেনগুলি অন্য কাজের দিনের মতো স্বাভাবিকভাবে চলাচল করবে। রাজ্যের বাকি অংশে আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আগামী 4-5 দিনের মধ্যে তা উড়িষ্যা, বিহার এবং ঝাড়খণ্ডে অগ্রসর হবে। এদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে ঘিরে কলকাতা জুড়ে শুরু হয়েছে স্বচ্ছতা সে স্বাগত অভিযান। যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। রাজ্যের সর্বত্র আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। স্থানীয় সংবাদ শেষ হল, এর পরের খবর 8:10।
4: प्रधानमंत्री नरेंद्र मोदी और स्लोवाकिया के प्रधानमंत्री रॉबर्ट फिट्सो ने आज स्लोवाकिया के ब्रातिस्लावा में शिष्टमंडल स्तर की वार्ता की। प्रधानमंत्री मोदी ने संयुक्त संवाददाता सम्मेलन में कहा कि दोनों देशों ने संबंधों को

বাংলা রাগপ্রধান গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বাণী সরকারের পরে শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

বাংলা রাগ প্রধান গান শুনছিলেন এতক্ষণ বিভিন্ন শিল্পীদের কণ্ঠে। শিল্পীরা ছিলেন বাণী সরকার, রামকুমার চট্টোপাধ্যায়, গুলাম আলী এবং আশা ভোঁসলে। বাংলা রাগ প্রধান গানের আসর এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান। আসরের প্রথম গান শিল্পী কবির সুমন।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে এক বৈঠকের পরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলায় একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠনেও সম্মত হয়েছে। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের অ্যাভিয়ন শহরে শুরু হতে চলেছে। আন্তর্জাতিক কূটনীতির অন্যতম কেন্দ্র হিসেবে আয়োজিত এই সম্মেলনে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতৃবৃন্দ যোগ দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হওয়াকে ভারত ও বিশ্ব নেতৃবৃন্দ স্বাগত জানিয়েছে। এদিকে ইসরায়েল বলেছে সীমান্ত এলাকা থেকে তাদের সেনা সরিয়ে নেওয়া হবে না। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO আজ সাফল্যের সঙ্গে দেশীয় প্রযুক্তিতে নির্মিত দূরপাল্লার ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। নিট পরীক্ষায় দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজ আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন কাবো ভার্দের মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে শ্রমিকদের অভিবাসন, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, উচ্চশিক্ষা, AI চেয়ার স্থাপন, দুদেশের পড়ুয়াদের আদান প্রদান কর্মসূচি এবং পর্যটন বিকাশের মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি এবং স্লোভাক বিজ্ঞান একাডেমির মধ্যে সহযোগিতার বিষয়েও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলা ও কূটনৈতিক স্তরে আলাপ আলোচনার জন্য একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠনেও সম্মত হয়েছে। উভয় নেতা যত দ্রুত সম্ভব ভারত EU মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়ণে সম্মত হয়েছেন। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত EU মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী বলেন, এই মুক্ত বাণিজ্য চুক্তি FTA সফলভাবে সম্পাদিত হলে ভারত EU সহযোগিতার ক্ষেত্রে তা এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়াবে। ভারত ও স্লোভাকিয়ার মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক চুক্তির নতুন নতুন সুযোগও সৃষ্টি হবে। স্লোভাকিয়ায় কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফরে শ্রী মোদী বলেন, সর্বাত্মক অংশীদারিত্ব, আস্থা, বিশ্বাস, অগ্রাধিকার ও ভবিষ্যৎ রূপরেখার প্রতি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি এই সম্পর্ককে এক নতুন দিশায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আলোচনা করেছেন বলেও শ্রী মোদী জানান। দুদেশের অংশীদারিত্বের প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। আন্তর্জাতিক স্তরেও ভারত ও স্লোভাকিয়া নিবিড়ভাবে যোগাযোগ রেখে চলেছে এবং সমস্ত সমস্যা ও উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে দুটি দেশই মনে করে। ভারত ও স্লোভাকিয়ার জনগণের মধ্যে গভীর সাংস্কৃতিক বন্ধনের উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, দুদেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা হল পারস্পরিক আস্থা এবং কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন। ভারত ও স্লোভাকিয়া দুটি দেশই প্রতিরক্ষা ক্ষেত্রে যে লেটার অফ ইন্টেন্ট বা ইচ্ছাপত্রে স্বাক্ষর করেছে তাতে যৌথ উন্নয়ন, উৎপাদন ও শিল্পক্ষেত্রে সহযোগিতার পথ আরও প্রশস্ত হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নিয়ে ভারত স্লোভাক বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ চেয়ার স্থাপন করেছে বলে জানিয়ে শ্রী মোদী বলেন, AI এর ভবিষ্যৎ শুধুমাত্র উদ্ভাবনের ওপর নির্ভরশীল নয়, আস্থা, দায়িত্ব ও মর্যাদার ভিত্তিতেই তা তৈরি করা দরকার।
1: AI का भविष्य केवल इनोवेशन से नहीं बल्कि ट्रस्ट, रिस्पॉन्सिबिलिटी और ह्यूमन डिग्निटी पर आधारित होना चाहिए। रक्षा सहयोग हमारे गहरे आपसी विश्वास और स्ट्रेटेजिक कन्वर्जेंस का प्रमाण है। इस महत्वपूर्ण क्षेत्र में आज हमने लेटर ऑफ इंटेंट साइन किया। इससे ज्वाइंट डेवलपमेंट, ज्वाइंट प्रोडक्शन और डिफेंस इंडस्ट्रीज के बीच सहयोग को नई गति मिलेगी।
0: সাংবাদিক বৈঠকে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
2: I congratulate you to the results in all areas which you have achieved. It's the field of digitalization and the use of artificial intelligence. You've come so far that you're ahead of many other advanced countries in different parts of the world. I would like to congratulate you to economic growth, which is amazing.
0: ভারত বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নত রাষ্ট্রকেও পেছনে ফেলে এগিয়ে চলেছে বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার পক্ষেও জোরালো সওয়াল করেন তিনি। সবথেকে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রীর পদে থাকার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দিত করেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে শহীদ স্মারক বা টম্ব অফ আননোন সোলজার্স তাতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, স্লোভাকিয়ার স্বাধীনতা আন্দোলনে যারা জীবন বিসর্জন দিয়েছিলেন এই পুষ্পস্তবক তাঁদের সেই আত্মত্যাগ, শৌর্য ও অদম্য মানসিকতার প্রতি শ্রদ্ধার নিদর্শন। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনিও সঙ্গেও নরেন্দ্র মোদী সাক্ষাৎ করেন। ব্রাতিস্লাভায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান স্লোভাক রাষ্ট্রপতি। উভয় নেতা প্রাসাদ প্রাঙ্গণে বিশেষ যোগাভ্যাস প্রত্যক্ষ করেন। এরপর তাঁরা পঞ্চতন্ত্র চিত্রকলা প্রদর্শনী ও ঘুরে দেখেন। ভারতীয় বংশোদ্ভূত বহু মানুষ প্রধানমন্ত্রী মোদীকে একঝলক দেখার জন্য ভিড় জমান প্রাসাদের বাইরে। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়া শহরে শুরু হতে চলেছে। আন্তর্জাতিক কূটনীতির অন্যতম কেন্দ্র হিসেবে আয়োজিত এই সম্মেলনে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতৃবৃন্দ যোগ দিচ্ছেন। বিশ্বব্যাপী অস্থিরতা হ্রাস, প্রধান ভূ রাজনৈতিক সমস্যার সমাধান, শিশুদের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই জোরদার করতে সম্মেলনে আলাপ আলোচনা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ সমাপ্তি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। আগামী 19 জুন সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা। ট্রাম্প জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। এদিকে চুক্তি চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। ওই হামলায় তেহরানের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা প্রাণ হারান। পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি বিষয়ে চুক্তি চূড়ান্ত হওয়ায় ভারত তাকে স্বাগত জানিয়েছে। এই অঞ্চলে দুদেশের মধ্যে সামরিক সংঘাতের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষেত্রে গুরুতর অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এছাড়া এই যুদ্ধের ফলে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। সোশ্যাল মিডিয়া পোস্টে নরেন্দ্র মোদী এই সমঝোতাকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস উভয় দেশের এই শান্তি চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, এই পদক্ষেপটি চলতি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পশ্চিম এশিয়ায় সংঘাতের অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চুক্তি ঘোষিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে তাদের সেনা সরিয়ে নেওয়া হবে না। ইসরায়েলের নিরাপত্তা নীতি সম্পর্কে কাটস বলেন, নিজেদের দেশের নাগরিকদের রক্ষার স্বার্থে লেবানন, সিরিয়া এবং গাজার সুরক্ষিত এলাকায় IDF মোতায়েন রাখা হবে। সরকার জানিয়েছে, দেশের সমস্ত শোধনাগারে কাজকর্ম স্বাভাবিকভাবেই চলেছে এবং পেট্রোল ও ডিজেলের মজুতও রয়েছে পর্যাপ্ত। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা আজ নতুন দিল্লিতে আন্তঃমন্ত্রক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO আজ সাফল্যের সঙ্গে দেশীয় প্রযুক্তিতে নির্মিত দূরপাল্লা ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। ওড়িশার ডক্টর APJ আব্দুল কালাম দ্বীপ থেকে এই পরীক্ষা চালানো হয়। নিট পরীক্ষায় দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজস্থান ও বিহার থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহমেদাবাদের সাইবার ক্রাইম শাখার যুগ্ম কমিশনার শরৎ সিংহাল জানিয়েছেন, রাজস্থান থেকে ধৃত 2 জন আসন্ন নিট পুনরায় পরীক্ষার জন্য প্রশ্নপত্র বিক্রির মিথ্যা দাবি করে সোশ্যাল মিডিয়ায় চ্যানেল চালাচ্ছিল। নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধৃত তিন অভিযুক্তকে কারাগারে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই এর দায়ের করা একটি আবেদনে সম্মতি দিয়েছে দিল্লির একটি আদালত। আসন্ন নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ এইচ এর ম্যাচে আজ স্পেন কাবো ভার্দের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে ম্যাচ এখনও পর্যন্ত গোলশূন্য রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়া শহরে শুরু হতে চলেছে। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO আজ সাফল্যের সঙ্গে দেশীয় প্রযুক্তিতে নির্মিত দূরপাল্লার ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। খবর পড়া আজকের মতো শেষ হলো।
3: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছায়াছবির গান। এই আসরে প্রথম গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, ছবির নাম শেষ পর্যন্ত।

0: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণি, কলকাতা 13।
1: বাংলা ছায়াছবির গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। এবার গানে দ্বৈতকণ্ঠে কিশোর কুমার এবং আরতি মুখোপাধ্যায়, ছবির নাম পদ্মগোলাপ।

পুরনো যা পুরনো যা সব যেন আজ মুছে ফেলা, মেঘার কুয়াশায় হোক নয় লুকোচুরি খেলা, পুরনো যা পুরনো যা সব যেন আজ মুছে ফেলা, নতুন গান রে জাগালো প্রাণ রে জানি নাকি আজ চাই।

শুনছেন বাংলা ছায়াছবির গান। এই গানের আসরে এবারের গানের শিল্পী শ্রেয়া ঘোষাল, ছবির নাম নট ওভার নট আউট।

শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারের গান দ্বৈতকণ্ঠে গিয়েছেন সুরজিৎ চট্টোপাধ্যায় এবং নিপবিথি ঘোষ। ছবির নাম হলুদ পাখির ডানা।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গান। বাংলা ছায়াছবির গানের আসর এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগান। প্রথম গানের শিল্পী পরীক্ষিত বালা।

লোকগান শুনছেন আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। এবারের গানের সমবেত শিল্পী দোহারের শিল্পীবৃন্দ।

0: লোকগানের আসরে শেষ গানটি শুনুন স্বপন বসুর কণ্ঠে।
1: গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান

এতক্ষণ লোকগান শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী মুর্শিদাবাদ এখন জানিয়ে দেব আগামীকালকের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল মঙ্গলবার প্রতিদিনের মতোই আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50। মঙ্গলবার 16 জুন সকাল 6:00 শুনবেন অমৃতবাণী, এরপরে ভক্তিগীতি, 6:30 রবীন্দ্রসঙ্গীত, 6:50 নজরুল গীতি, 7:20 শুনবেন অনুষ্ঠান সূচি, 8:00 শুভ সকাল অনুষ্ঠান, 9:10 বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 3:10 বিশেষ অনুষ্ঠান, 3:40 বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে, 6:05 শুনবেন বিশেষ অনুষ্ঠান, 6:40 প্রিয় পল্লীগীতি, 7:10 প্রতিদিনের মতোই আজ সন্ধ্যায়, 8:25 বাংলা ছায়াছবির গানের আসর, 10:10 কথা ও গানে অনুষ্ঠান এবং 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনছিলেন আগামীকালকের বিশেষ কিছু অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আগামী রবিবার পর্যন্ত অর্থাৎ ২১ জুন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর ৫:৫০। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত ১১:১০। জয় হিন্দ।